0: এখন তর্জমা পাঠ করছেন গোলাম সরোয়ার মির্জা।
1: সূরা নাহালের 73 থেকে 76 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এবং তারা কি আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করবে যারা তাদের জন্য আসমান ও জমিন থেকে কোনো রিজিক সরবরাহ করার সামর্থ্য রাখে না এবং তারা কোনো কিছু করতেও সক্ষম নয়? অতএব তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত গড়ো না, নিশ্চয়ই আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ একটি উদাহরণ বর্ণনা করছেন। একটি সত্তাধীন কৃতদাস আছে যে তার প্রভুর কোনো কিছুর উপর কোনো ক্ষমতা রাখে না, এবং এক ব্যক্তি আছে যাকে আমি নিজের তরফ থেকে প্রচুর রিজিক দান করেছি এবং সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে। এরূপ লোকেরা কি পরস্পর সমান হতে পারে? সকল প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আল্লাহ আরও উদাহরণ বর্ণনা করছেন দুই ব্যক্তির। তাদের মধ্যে একজন বোবা, কোনো কাজই করতে পারে না, তাই সে তার মনিবের গলগ্রহ। মনিব তাকে যেখানেই পাঠায় সে ভালো কিছুই করে আসতে পারে না। সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে ন্যায়ের আদেশ দেয় এবং সরল পথে রয়েছে? ও আখেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ইয়াতিমের প্রতি উত্তম আচরণ। এ সম্পর্কে বলছেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। কেউ ধনী, কেউ গরিব, কেউ ক্ষমতাবান, কেউ দুর্বল। তবে সমাজের সবচেয়ে অসহায়, সবচেয়ে নিরীহ হল বাবা মা হারা এতিম সন্তান। একটু চিন্তা করুন, যে বয়সে একটি শিশুর বাবা মায়ের আদর, স্নেহ, ভালোবাসা ও শিক্ষা দীক্ষায় বেড়ে ওঠার কথা ছিল, ঠিক সে সময়েই সে হারিয়ে ফেলেছে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সে এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অনেক সময় দেখা যায় তার পিতার রেখে যাওয়া সামান্য সম্পদটুকুও অন্যরা ভোগ দখল করার পায়তারা করছে। ইসলাম এতিমের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। ইসলাম একদিকে এতিমদের লালন পালনের জন্য বিশাল ফজিলতের সুসংবাদ দিয়েছে, অন্যদিকে তাদের সম্পদ আত্মসাৎকারীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। প্রিয় শ্রোতা, প্রথমে আমরা জেনে নেই এতিম কে, এতিম কাকে বলে। ইসলামের পরিভাষায় এতিম হল আল ইয়াতীমু মান মাতা আবুহু ওয়া হুয়া সাগীর, শৈশবে যার বাবা অথবা বাবা মা উভয়ে মৃত্যুবরণ করেছে সেই হল এতিম। পবিত্র কালামুল্লাহ শরীফে এবং হাদিস শরীফে এতিমদের প্রতিপালনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আয়াত এসেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে যেখানে সহানুভূতি, ভালো আচরণের কথা বলেছেন, সেখানে এতিমদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ও তার সাথে কোনো কিছুকে শরীক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অসহায়দের সাথে উত্তম আচরণ করো। স্বয়ং আল্লাহ তাআলা এই আয়াতে এতিম ও নিঃস্বদের প্রতি সদয় হওয়ার আদেশ প্রদান করেছে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অর্থাৎ সমস্ত কল্যাণ হলো তার জন্য যে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ ও কিতাবসমূহের প্রতি এবং নবীগণের প্রতি ঈমান আনয়ন করে, এবং যে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার মহব্বতে আত্মীয় স্বজন, এতিম ও অভাবগ্রস্তদেরকে দান সদকা করে। সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, অর্থাৎ হে আল্লাহর রাসূল, তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কোন খাতে খরচ করবে। হে নবী, আপনি বলে দিন তোমরা তোমাদের ধন সম্পদ তোমাদের পিতামাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য এবং এতিম মিসকিনদের জন্য দান করবে। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের গুণাবলী উল্লেখ করতে যেয়ে অন্যতম গুণাবলী হিসেবে উল্লেখ করেছেন এতিমদের দেখভাল করা, এতিমদের প্রতিপালন করা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতাইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা, অর্থাৎ খাবারের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত এতিম ও বন্দীদেরকে খাবার দান করে এবং বলে আমরা তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খাদ্য দান করি, এর বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা আমরা চাই না। প্রিয় শ্রোতা, হাদিস শরীফে এসেছে এতিমদের লালন পালন করলে জান্নাত লাভ হয়। আমর ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইন মুসলিমাইন ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, অর্থাৎ যে ব্যক্তি মাতা পিতা মারা যাওয়া কোনো মুসলিম এতিমকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত নিজ পানাহারে সামিল করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দেন। এবং অন্য এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক অসহায় মহিলা তার দুই মেয়েকে নিয়ে আমার কাছে আসলো, আমি তাকে তিনটি খেজুর দিলাম, সে দুই মেয়েকে একটি করে খেজুর দিল আর নিজে খাওয়ার জন্য একটি খেজুর তার মুখে উঠালো। তখন দুই মেয়ে ওই খেজুরটিও চাইতে লাগলো, তখন সে খেজুরটি নিজে না খেয়ে তাদেরকে ভাগ করে দিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উক্ত ঘটনা পেশ করলাম, তখন তিনি বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আতাকাহা বিহা মিনান নার, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কারণে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন অথবা তাকে এই কারণেই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এতিম প্রতিপালনের মাধ্যমে রিজিককে প্রশস্ত করে দেয়া হয়, রহমত ও বরকত নাজিল হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আবগুনি দুআফা ফা ইন্নামা তুরসাকুন ওয়া তুনসারুন বিদুআফাইকুম, আমার জন্য তোমরা দুর্বলদের খুঁজে আনো, কেননা দুর্বল অসহায়দের কারণেই তোমরা সাহায্যপ্রাপ্ত হও এবং রিজিক প্রাপ্ত হও। ইসলামে এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছে। এতিমদের সম্পদ সঠিকভাবে সংরক্ষণ করে সময় মতো তাদের নিকট আবার ফিরিয়ে দিতে হবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইয়াতিমের প্রতি উত্তম আচরণ। এই সম্পর্কে বললেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। পবিত্র ত্রিপিটক পাঠে জগৎ জীবনের মঙ্গল সম্পর্কে আলোকপাত করছি। তথাগত বুদ্ধ প্রাচীন ভারতের শ্রাবস্থির যতবন বিহারে অবস্থানকালে জনমনে এক প্রশ্ন উত্থাপিত হইল, জগৎ জীবনে মঙ্গল কি? নানা মুনি ঋষি ও সাধক এই বিষয়ে স্বস্ব দর্শনের আলোকে নানা মত পেশ করলেন। কেউ বললেন শ্রুতিতে মঙ্গল, কেউ বললেন দর্শনে মঙ্গল, কেউ বললেন স্পর্শ মঙ্গল ইত্যাদি। কিন্তু এগুলো সর্বজন গ্রাহ্য বা যথার্থ বলে অনুমিত হল না। অবশেষে তথাগত বুদ্ধকে এ বিষয়ে প্রশ্ন করা হল, মঙ্গল কি? বুদ্ধ এ বিষয়ে 38 প্রকার কর্মকে মঙ্গলের হেতু হিসাবে নির্দেশনা প্রদান করেন। বৌদ্ধ সাহিত্যে এটি মঙ্গল সূত্রে নামেই খ্যাত। তথাগত বুদ্ধ উল্লেখিত 38 প্রকার মঙ্গলের মধ্যে উল্লেখযোগ্য হল, জ্ঞানী ব্যক্তির সংস্রবে থাকা, নৈতিক জীবন যাপন করা, বহু শাস্ত্রে ও শিল্পে জ্ঞান লাভ করা, মৈত্রী ভাবাপন্ন থাকা, পিতামাতার সেবা ও স্ত্রী পুত্রের দায়িত্বে মনোযোগী থাকা, নিষ্পাপ ব্যবসায় জীবিকা নির্বাহ করা, গরিব ও জ্ঞাতিবর্গের ইত সাধন করা, সর্ববিধ ও নেশা হতে বিরত থাকা, উপকারের উপকার স্বীকার করা, ক্ষমাশীল হওয়া এবং লাভ ও অলাভ প্রশংসা ও নিন্দায় অবিচলিত থাকা ইত্যাদি। সূত্রে বিষয়টি উল্লেখিত হয়েছে এইভাবে, অসেবানা চ বালানাং পণ্ডিতানাং চ সেবানা পূজা চ পূজনীয়ানাং এতং মঙ্গলমোত্তমং পতিরূপো দেশবাসুচ্চ পূর্বে চ কত পুণ্যতং অত্তসাম পানিদে চ এতং মঙ্গলমোত্তমং। অর্থাৎ মূর্খ লোকের সংস্রবে না থাকা এবং পূজনীয় ব্যক্তির পূজা করা, নৈতিক জীবনযাপনের উপযোগী বাস করা এবং নিজেকে সর্বদা সম্যক পথে পরিচালিত করা সম্ভব হলেই উত্তম মঙ্গল সাধিত হয়। বহু সচ্চঞ্চ শিপঞ্চ বিনয়চ সুশিক্ষিত সুবাসিত চাচা ইতং মঙ্গলমোত্তমং মাতা পিতু পট্টানং পুত্রদারস্য সঙ্গহ অনাকুলা চ কম্মন্ত ইতং মঙ্গলমোত্তমং। অর্থাৎ বহু শাস্ত্রে ও শিল্পে শিক্ষা গ্রহণ করা, সুশিক্ষিত বিনয়ী হওয়া, সুবাক্ষ বাসন করা, মাতা পিতার সেবা করা, সততা ও নৈতিক আদর্শে স্ত্রী পুত্রের উপকার সাধন করা এবং নিষ্পাপ জীবিকা নির্বাহ করাই উত্তম মঙ্গল। দরিদ্রের কল্যাণে উদ্যোগী হওয়া, কায় মন বাক্যে নৈতিক আচরণ করা, সুপরামর্শ দেওয়া, জ্ঞাতিবর্গের কল্যাণ সাধন করা, পাপকর্মে বিরত থাকা, নেশাগ্রস্ত না হওয়া, সদা অপ্রমত্ত সংযমতা সাধন করাই উত্তম মঙ্গল। গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা, যথাসময়ে ধর্ম সাধন করা, গুরুজনের আদেশ মান্য করা, গুণী মানুষের দর্শন লাভ করা, ধর্ম পালন করা, বিবেক জাগ্রত করা, যশ খ্যাতি ও নিন্দা প্রশংসায় স্থির থাকা, এই সমস্ত হিত কল্যাণ কর্মাদি সম্পাদনের মাধ্যমে দেব মানবের সর্বোত জয় ও মঙ্গল সাধিত হয়, যা উত্তম মঙ্গল হিসাবে স্বীকৃত। সকলের জীবনে সে উত্তম মঙ্গল অর্জিত হোক, সকলেই সুখ ও শান্তিতে মঙ্গলময় জীবন লাভ করুন, এই প্রত্যাশা করে আজকের ত্রিপিটক পাঠ শেষ করছি। সভ্যে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত।
3: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে ৫:৪১ এবং সূর্য অস্ত যাবে ৬:১৫। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়িতগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্টস, FM ৯০ মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ১০২ ও FM ১০৬ মেগাহার্টসে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টস, FM ১০৬ মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ৯০ মেগাহার্টস ও FM ১০২ মেগাহার্টসে।
1: নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায় বেলা ২টা বেজে ২০ মিনিটে। নাটক মন নামক সূত্র বেলা ৩টা বেজে ৫ মিনিটে। রচনা এহসান চৌধুরী, প্রযোজনা জহির চৌধুরী। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল ৩টা বেজে ৩৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। প্রাণের সুর শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯টা বেজে ৫ মিনিটে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৪৮ হিজরি ২০২৬ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান শুনবেন রাত ১০টা বেজে ৫ মিনিটে।
0: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্টসে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM ৯০ মেগাহার্টস, FM ১০২ মেগাহার্টস ও FM ১০৬ মেগাহার্টসে সকাল ৬টা থেকে বেলা ১২টা বেজে ১০ মিনিট এবং বেলা ২টা বেজে ১৫ মিনিট থেকে রাত ১১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভোরের গান, শিল্পী নীলুফার ইয়াসমিন। গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আবু তাহের।

0: ভোরের গান শুনলেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী মোহাম্মদ গোলাম সোহরাব।

0: নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ গোলাম সোহরাবের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিতা খাতুন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন সঞ্জিদা খাতুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
2: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষিকাজের সাথে আছেন। আজকের কৃষি সমাচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন ফারহানুর। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। অনেক ধরনের প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও বাংলাদেশ বিগত ৫০ বছরে খাদ্য উৎপাদনে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। অনেক ধরনের প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও বাংলাদেশ বিগত ৫০ বছরে খাদ্য উৎপাদনে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। ক্রমবর্ধমান কৃষিজমি, ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদার বিপরীতে জিডিপিতে ধারা অব্যাহত রেখে যেই গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি, তা বিশ্ব অঙ্গনে একটি বড় অর্জন। অন্যান্য দেশের তুলনায় মোট জমি কম হলেও সম্প্রতি কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে বাংলাদেশ আজ বিশ্ব পর্যায়ে ধান, পাট, কাঁঠাল, আম, পেয়ারা, আলু, সবজি ও মাছ উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, কৃষি সমাচারে এখন আমার বাংলা পর্বে শুনবেন কার্বন নিঃসরণ ও কার্বন ফুটপ্রিন্ট কমানোর উপায় নিয়ে সাক্ষাৎকার।
0: প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো কার্বন নিঃসরণ এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর উপায় নিয়ে। কেননা আমরা জানি যে বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন, এর কারণে কার্বন নিঃসরণ যেমন বাড়ছে, ঠিক তেমনি কার্বন ফুটপ্রিন্টও বাড়ছে। এর কারণে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি সেই বিষয় নিয়ে আজ আমাদের সাথে কথা বলবেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার
3: জন্য। আপনাকেও ধন্যবাদ।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাই, কার্বন নিঃসরণ কি এবং কেন হয়?
3: কার্বন নিঃসরণ বলতে সাধারণত কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 গ্যাস বায়ুমণ্ডলে নির্গমনের প্রক্রিয়াকে বোঝায়। যদিও মিথেন বা CH4 যেটা আমরা বলে থাকি, নাইট্রাস অক্সাইড প্রভৃতি অন্যান্য গ্রিনহাউস গ্যাসও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর সময় এসব গ্যাস নির্গত হয়। শিল্পায়ন, নগরায়ন, পরিবহন ব্যবস্থার বিকাশ এবং কৃষিকাজে রাসায়নিক সার ও গবাদি পশুর ব্যবহারের এই নিঃসরণ ক্রমাগতভাবে বেড়েই চলেছে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই, এই যে কার্বন ফুটপ্রিন্টের কথা আমরা শুনি, এটা আসলে কি এবং এর গুরুত্ব কতটুকু?
3: কার্বন ফুটপ্রিন্ট একটা পরিমাপক যা জানায় সাধারণত আমাদের কোন কাজগুলো পরিবেশে কতটা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটিয়ে থাকে। এটি এককে প্রকাশ করা হয় টন হিসেবে, যেমন CO2 সমতুল্য টনস অব CO2 বলে হিসাবে। একটি ব্যক্তির, পরিবারের, কোম্পানির বা দেশের বার্ষিক কার্বন ফুটপ্রিন্ট হিসাব করে বোঝা যায় যে তারা পরিবেশ কতটা প্রভাব ফেলছে। এই বিশ্লেষণ আমাদের দূষণ হ্রাসে সচেতন করে তুলতে সাহায্য করে থাকে।
0: এবারে আপনার কাছে জানতে চাই, কার্বন নিঃসরণের প্রধান উৎসসমূহ আসলে কি কি?
3: কার্বন নিঃসরণের অনেকগুলো উৎস আছে, আমরা মোটামুটি সবাই অবগত। তারপরে কয়েকটি বলি, যেমন বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়ন অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র, ফ্যাক্টরি, রিফাইনারি ইত্যাদিতে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো হয় যা থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে থাকে। পরিবহন সেক্টর অর্থাৎ বিশ্বব্যাপী প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি, বাস, ট্রাক, বিমান ও জাহাজ চলাচল করে থাকে, যার ফলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এবং প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, যেমন হচ্ছে গবাদি পশু থেকে মিথেন গ্যাস নির্গত হয়, ধান চাষে পানির নিচে ফসল থাকায় অ্যানারোবিক অবস্থায় গ্যাস নির্গত হয়, পাশাপাশি রাসায়নিক সার ব্যবহারে নাইট্রাস অক্সাইড নির্গত হয়। বন উজাড় অন্যতম কারণ। বন উজাড় বা বনভূমি কার্বন শোষণের প্রাকৃতিক উৎস। বন ধ্বংস হলে একাধিক CO2 শোষণ কমে, অন্যদিকে কাঠ পোড়ালে তা আবার নিঃসরণ বাড়িয়ে থাকে।
0: এখন আপনার কাছে জানতে চাই যে কার্বন নিঃসরণ এবং ফুটপ্রিন্ট কমানোর আসলে উপায় কি কি?
3: কার্বন নিঃসরণ ও ফুটপ্রিন্ট কমানোর কিছু উপায় আছে, যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর বিদ্যুৎ, বায়ুশক্তি, জিওথার্মাল বা জলবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করতে হবে, গ্রিন পরিবহন ও সচেতন যাতায়াত অর্থাৎ গণপরিবহন ব্যবহারে জ্বালানি সাশ্রয় করা, সাইকেল চালানো বা হাঁটার অভ্যাস গড়ে তোলা, বৈদ্যুতিক গাড়ি বা হাইব্রিড গাড়ি যেটা CO2 নির্গমন করিয়ে থাকে সেইটার চালু করা, তারপর ধরেন গাছ লাগানো, বন সংরক্ষণ। একটি পূর্ণ বয়স্ক গাছ বছরে প্রায় 21 কেজি CO2 শোষণ করতে পারে, তাই শহরে ও গ্রামের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, LED বাতি, ইনভার্টার, AC, ফ্রিজ ব্যবহার করতে হবে, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র অবশ্যই বন্ধ রাখতে হবে। খাদ্যাভ্যাসে পরিবেশ বান্ধব পরিবর্তন অর্থাৎ গরুর মাংস, দুগ্ধজাত খাবার কম খেলে মিথেন নিঃসরণ কম হয়। স্থানীয় মৌসুমী ও অর্গানিক খাবার খাওয়ার অভ্যাস করা যেতে পারে এবং একটু আগে যেটা বলা হচ্ছিল খাদ্য অপচয় অবশ্যই বন্ধ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বলতে গেলে বলতে হয় প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করতে হবে বা পুনর্ব্যবহার করা, জৈব বর্জ্যের কম্পোস্ট বা সার হিসেবে ব্যবহার করা। সামাজিক সচেতনতার কোনো বিকল্প নাই, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গাতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রযুক্তির সদ্ব্যবহার ও গবেষণা, কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ আমরা যেটা শর্টে CCS বলি, এই প্রযুক্তি ব্যবহার করে বায়ুমণ্ডলের নির্গত কার্বন জমা রাখা যায়। নতুন নতুন টেকসই ও কম নিঃসরণকারী প্রযুক্তির অবশ্যই উদ্ভাবনে উৎসাহিত করতে হবে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
3: আপনাকে ধন্যবাদ।
2: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচারে এখন থাকছে আপনাদের জন্য কৃষি নিয়ে একটি চমৎকার গান, নদীমাতৃক বাংলাদেশ শিরোনামের এই গানটি গেয়েছেন শিল্পী হালিমা খাতুন। গানটির গীতিকার মোজাম্মেল হক টিপু এবং সুরকার সুলতান বাবর।

0: প্রিয় শ্রোতা, একটু একটু করে চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচারের একদম শেষের দিকে। যাবার আগে বলতে চাই, বাংলাদেশের কৃষিখাত জাতীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা যেন সবসময় কৃষিকাজের প্রতি মনোযোগী থাকি, এই শুভকামনায় আমি নওশিন ফারহানুর বিদায় নিচ্ছি আজকের মতো। কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় নওশিন ফারহান নূর, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ২০শে রবিউল আউয়াল, ৩রা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধোর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত। জার্মানিতে নতুন উত্তেজনার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকার ইইউ ও ন্যাটোর। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল।
2: দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। মানে স্পিকার, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ১৫০টি কূপ খনন বা ওয়াকওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপ খনন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমানে চলমান ৭টি কূপ খনন শেষ হলে আরো ৮৫ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে ৪৫০০ কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং ৪,২০০ বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে আরও দুটি নতুন রিক ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে জ্বালানির সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত ২% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
2: আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন তাদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০.৫০ পয়সা দরে ক্রয় করবে। এই সুবিধাটি আগামী ৩ বছরের জন্য প্রযোজ্য হবে।
0: আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে ব্যবসায়ী প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমান ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে অতীতের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং এখাতে অধিকতর মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বাংলাদেশে জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পসহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। তিনি আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক চুক্তি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থ সুরক্ষার মাধ্যমে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশসমূহের সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। গতকাল তার সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল সূচনা সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তার সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি তার সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শপথ ও দায়িত্ব গ্রহণের পর গতকাল নিজ নির্বাচনী এলাকা ভোলায় প্রথম সফরকালে তিনি এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন। ভোলার উন্নয়নে সকলের সহযোগিতা চান আন্দালিফ রহমান। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তার ৬ মাসের কার্যকালে তিনি কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করেননি এবং ভবিষ্যতে একই অবস্থান বজায় রাখবেন। পরে তিনি উকিল পাড়ায় তাঁর বাসভবনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতরাতে দেশে ফিরেছেন। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরায় তাকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে যান। গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হলে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়া নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়েশিয়া ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরলেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.৭১ কিলোমিটারের পৃথক দুটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল ফিতা কেটে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। দুই লেন বিশিষ্ট এসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক ও সার্ভিস লেনের এক অংশ। ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
4: সহজভাবে যদি বলি, এই প্রকল্পটি খুবই দরকারি একটা প্রকল্প। ঢাকার সাথে উত্তর পশ্চিম অঞ্চলের দেশের যোগাযোগটা একেবারে যানজটহীন ভাবে নিশ্চিত করবে এই প্রকল্প।
3: ঢাকার উত্তরা আবদুল্লাপুর বিমানবন্দর, বাইপাল ও আশুলিয়া এলাকার যানজট নিরসনে এটি এক ঐতিহাসিক মাইলফলক। এ নিয়ে সাভার, নবীনগর ও আরিচাঘাট দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
5: আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে, আমরা এই লাগো এই যানজট থেকে আজকের থেকে আমার লাগো পাইলাম। আমরা দীর্ঘদিনের যানজটের মধ্যে ছিলাম,
6: খুবই খুশি এবং আশুলিয়া বাসী দীর্ঘদিনে এটি স্বপ্নে প্রজেক্ট স্বপ্নে ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে।
3: প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, মূল সড়ক ও সার্ভিস লাইনের কিছু অংশে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো এবং পরবর্তীতে কাজ পুরোপুরি শেষ হলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। ৪৪ কিলোমিটারের সিগন্যালমুক্ত ম্যাজিক এই এক্সপ্রেস ওয়েটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সাথে পুরোপুরি যুক্ত হবে, তখন সাভারের ঢাকা ইপিজেড থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৪ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যাবে সম্পূর্ণ সিগন্যাল ছাড়াই। এর ফলে ঢাকার সড়কে যেমন ট্রাফিক চাপ কমবে, তেমনি উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩০টিরও বেশি জেলার বাস ট্রাক ঢাকার ভেতরের রাস্তা এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারবে।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা নিতে পারেন, তবে এর উপর নির্ভর করা যাবে না। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততা প্রয়োগ করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইনমন্ত্রী আরও বলেন, সরকার কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চায় না। বিভিন্ন বিষয়ে মতামত ও বিতর্কের মধ্য দিয়ে যে সিদ্ধান্তকে অধিকতর যৌক্তিক ও গ্রহণযোগ্য মনে হবে, সরকার সেই পথেই এগিয়ে যেতে চায়। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তিনি গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে 2025 সালের SSC ও HSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের সংবর্ধনা দেওয়ার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতা দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারায় বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ও বৈপ্লবিক সংস্কারে কাজ করছে। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন ও মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুমোদনের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসেন মিয়া। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গতকাল রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গতরাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধি দলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মত বিনিময় করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড জলিল রহিমি জাহানাবাদি গতকাল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলে, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানী জুড়ে নানা কর্মসূচির অংশ হিসেবে ধোলাইখালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। বক্তব্য প্রদানকালে দলের জ্যেষ্ঠ নেতারা দলের দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ষড়যন্ত্র মোকাবেলা এবং গ্যাস সংকটের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার সকালে ধোলাইখালে এই আয়োজনে বক্তব্য রাখেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে।
8: আমাদের দলের ভাবমূর্তিকে পূর্ণ করার জন্য আমাদের যারা বিরোধী দলের এখন বর্তমানে আসন গ্রহণ করেছে, যারা বাংলাদেশকে অস্বীকার করেছিল, বাংলাদেশকে চায় নাই, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কিন্তু নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য তারা ইতিমধ্যে কাজ করছে।
3: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করে ডিসেম্বরে যারা ফিরতে চায় তাদের পথ সুগম করে দেবেন না।
9: বিরোধী দলে যারা রয়েছেন, আবারও বলছি, আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা সবাই একটা স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করেছিলাম। এই পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের উপর অনেক বর্তায়। এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য এদেশের জনগণকে আবার সাফার করতে হয়।
3: ধোলাইখালে বৃক্ষরোপণ শেষে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এক বা দুই সপ্তাহের মধ্যে গ্যাস সমস্যার সমাধান হবে।
10: মহেশখালীতে আমাদের যে টার্মিনাল, যে গ্যাসের টার্মিনাল, সেটা কারিগরি ত্রুটি হয়েছিল, সেটা এখন ঠিক হয়ে এসছে। ওখানে গ্যাস পুনর্ভরণ হয়ে আপনারা দেখবেন যে এক আধ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গ্যাসের সচল সরবরাহ সংকট নিরসন হবে।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন চিন্তা, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যাদের পাশে থাকে তাদের কোনো চক্রান্ত বা কোন ধরনের নীলনকশা পরাস্ত করতে পারে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, 1/11 সেরা সমর্থিত সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানরা সতর্ক করে বলেছেন, রাশিয়া ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। জার্মানিতে নতুন করে উত্তেজনা বাড়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকারও করেছেন তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন লিফজিগ বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে রুশ সম্পৃক্ততায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেন। গত মাসে এই হামলার ঘটনায় মস্কো জড়িত বলে জার্মানি অভিযোগ করার একদিন পর তিনি এ মন্তব্য করেন। করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি হস্তক্ষেপে বিরোধিতা ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এই অঞ্চলে বেইজিং এর প্রভাব বাড়াতে কায়রোতে তার প্রথম আনুষ্ঠানিক সফরে শি জিনপিং গতকাল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তাদের নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 124 রান করে। জবাবে ইন্দোনেশিয়া 18 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 49 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:15। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের ধৌড় মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সেতু যান চলাচলের জন্য মুক্ত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে শ্রীলঙ্কা। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, ডেঙ্গু নিয়ে নানা ভাবনা, নানা বিভ্রান্তি সব মিলিয়ে জীবন তো কাটছে, আমরা ভালোই আছি। তবে একটু চিন্তিত হওয়ার মতো একটা বিষয় তা হলো, গর্ভবতী মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে তার ব্যবস্থাপনা একটু ভিন্ন নিশ্চয় হবে, এই ধারণা সবার মনে আছে। সেই আলোকে আজকে আমরা কথা বলব বিষ্ট স্ত্রী এবং প্রসূতি বিশেষজ্ঞ, যিনি বিভাগের প্রধান ছিলেন, শহীদ সরাইদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ, তার সাথে কথা বলব। আর সাথে রয়েছে আমি ডাক্তার রেজাউল আলম খান। অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ, জানতে চাই, গর্ভবতী মহিলা তো নানা রোগে আক্রান্ত হতেই পারেন, আর ডেঙ্গু জ্বর যেহেতু আছে, আমরা পরিবারে যদি শুনি যে একজন গর্ভবতী মা ডেঙ্গুতে আক্রান্ত, তো পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েন, মুষড়ে পড়েন, আমাদের প্রাথমিকভাবে এমনটি হলে করণীয় কি?
2: ধন্যবাদ রেজা ভাই। আসলে আমরা চাই না যে মায়ের ডেঙ্গু জ্বর হোক, সুতরাং সতর্কতাটা খুব প্রয়োজন। কিন্তু যদি হয়ে যায় তাহলে কি করব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে জ্বর হলেই, যেমন অনেকে আজকাল আমরা পরীক্ষা করে ফেলছি সঙ্গে সঙ্গে, ওই জন্য ধরাও পড়ছে যে আসলে ডেঙ্গু হয়েছে বা হয়নি। এখন ডেঙ্গু জ্বর হলে অনেক মানুষই আছে যে তেমন কোনো সিমটম কিন্তু হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তাই, শুধু হয়তো কিছু হালকা পাতলা জ্বরের সিমটম, তারপর হয়তো উনি ভালো হয়ে গেলেন। কিন্তু অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে, যেহেতু এখানে দুটো জীবনের প্রশ্ন, সুতরাং মায়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কিনা সেসবগুলো খেয়াল রাখতে হবে। মাকে এই এই ধরনের জ্বরে, আপনি জানেন যে একটা যে কোনো জ্বরেই কিন্তু শরীরে পানি কমে যায়, তো প্রেগনেন্ট মায়ের সেটা জ্বরের জন্য হোক, ডায়রিয়ার জন্য হোক, পানি কমে যাওয়া কিন্তু একটা খারাপ, কারণ মায়ের থেকে বাচ্চার যে গর্ভফুলের মাধ্যমে বাচ্চা কিন্তু মায়ের কাছ থেকে সব কিছু সাপ্লাই পায়। তো মায়ের শরীরে রক্তের পরিমাণ ঠিক থাকতে হবে, ব্লাড প্রেশার ঠিক থাকতে হবে, সুতরাং সেরকম কোনো কিছু হচ্ছে কি না যে মা দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে ডেঙ্গু জ্বর হওয়ার 4-5 দিনের দিকে যখন দেখা যায় জ্বর কমে যাচ্ছে, তখন দেখা যায় হঠাৎ করে মা বেশি খারাপ হয়ে গেল, সে খুব অবসন্ন, দুর্বল হচ্ছে, তারপরে হচ্ছে যে তার অ্যাকচুয়ালি পালস, ব্লাড প্রেশার খারাপ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল, তখন বসে থাকলে হবে না।
1: তার আগে বোধহয় ডেঙ্গু নিশ্চিত হওয়া দরকার, এটাও একটা বড় ব্যাপার। আপনি খুব সুন্দর বলেছেন, জ্বর মানেই ডেঙ্গু, এটা আমাদের ভাবনা দূর করতে হবে, কিন্তু ডেঙ্গু হয়েছে না এটাও নিশ্চিত হতে হবে। আর ডেঙ্গু নিশ্চিত হওয়ার পরে তার ধাপ রয়েছে, কোন স্টেজে কি অবস্থায় আছে এবং তার গতিবিধি কি, সেটাও একটা ভাবনার বিষয়, এবং সেইভাবেই যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ ডেঙ্গু চিকিৎসার জন্যে চিকিৎসকের সাথে যোগাযোগ করা, একজন গর্ভবতী মা হিসেবে তার যে গর্ভকালীন পরিচর্যা সেই আওতারও বাড়িয়ে দেওয়া। অর্থাৎ ডেঙ্গু জ্বরে যদি পরীক্ষা নিশ্চিত হয়ে যায় তাহলে কিছু কিছু জিনিস আছে, এগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ নিবিড় পরিচর্যার ব্যবস্থা করতে হবে। তবে হাসপাতালে ভর্তির বিষয়টা এসে যায় কোনো কোনো ক্ষেত্রে, সেগুলো কি? অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ,
2: ধন্যবাদ রেজা ভাই। আসলে এটাই বলছিলাম যে মায়ের দিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে মায়ের শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে কিনা। যেমন ধরুন, এমন হতে পারে যে এক লাগা জ্বরটা, বেশি জ্বর, প্রায় 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায়, এক লাগা জ্বরটা হয়তো বেশি দিন ধরে থাকছে, 5-7 দিন ধরে থাকছে। কমনলি কিন্তু জ্বরগুলো সাধারণত 3-4 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। কিন্তু ভালো হয়ে গেলেও সে সময়টা খেয়াল রাখতে হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম যে মায়ের সার্বিক পরিস্থিতি খারাপের দিকে কিনা। আরেকটা হচ্ছে যে না, মায়ের জ্বর অনেক বেশি সময় ধরে চলছে, অথবা জ্বরের সাথে আরও কিছু চিহ্ন, যেমন ধরেন তার শরীরে বিভিন্ন মানে চামড়ার নিচে যে রক্তক্ষরণের, এগুলো কিন্তু বোঝা যায়, হয়তো পায়ের তালুর উপরে বা পায়ের অন্য কোথাও যে রক্তক্ষরণ হচ্ছে, যেটা হয় ডেঙ্গু জ্বরে। আমরা সবাই এখন জানি যে তার প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য, রক্তের একটা উপাদান, রক্তকোষ কমে যাওয়ার জন্য কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না, যার জন্য এরকম স্কিনের নিচে বিভিন্ন জায়গায় কিন্তু ব্লিডিং এর সুযোগ আছে,
1: আমরা বলি র‍্যাশ হয়েছে।
2: হ্যাঁ, র‍্যাশ, জি। তো সেগুলো হচ্ছে কিনা, মায়ের অনেক বেশি মাথা ব্যথা, যেটা কিনা এই জ্বরের সাথে একটা কমপ্লিকেশন, এনকেফালাইটিস থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, তো এই ধরনের সমস্যাগুলো হলে মাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে।
1: আপনি পানি শূন্যতার কথা বলছিলেন, দেখা যায় এমনিতে রুচি কম থাকে, আবার বমি বমি ভাব থাকে, বমিও হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে কখনো স্যালাইনের একটা প্রসঙ্গ চলে আসে। এই গর্ভবতী মাকে যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে যান তাকে স্যালাইন দেওয়া যায় কিনা বা স্যালাইন খাওয়ানো যাবে কিনা?
2: ডেঙ্গু আক্রান্ত হলে আমরা বলবো যে আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মায়ের পানির স্বল্পতা যাতে কোনোভাবে না হয় সেটা ঠিক রাখা। তাহলে যখনই জ্বর, এমনকি জ্বর না থাকলে আসলে মায়েদের কিন্তু ভালোভাবে পানি বা পানি জাতীয় জিনিস, শুধু পানি বলবো না, ধরেন দুধ, জুস, স্যুপ, বাসায় কিন্তু একটু মুরগি, একটু ডিম, সবজি পানির মধ্যে দিয়ে কিন্তু স্যুপ তৈরি করা কোনো কঠিন না। কারণ জ্বরের সময় তো মানুষ সলিড খাবারটা খেতে চায় না, খেতে পারে না, হজম হয় না, কিন্তু ওনাকে তো আবার আমিষ জাতীয় খাবার খেতেও হবে, কারণ তার প্রয়োজন রোগ প্রতিরোধ করা। সুতরাং এই ধরনের জিনিসগুলো যদি উনি খায় তাহলে ওনার পানির সংকটটা হবে না, প্রেশার ঠিক থাকবে এবং উনি ফাইট করার মতো, জ্বরের বিপক্ষে ফাইট করার মতো তার শরীরটা সবল থাকবে।
1: অযথা স্যালাইন দেওয়ার ব্যাপারে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। কখনো ক্রিস্টালয়েড, কখনো কলয়েড, কোনটা কখন দিতে হবে, কখন রক্ত দিতে হবে, কখন প্লেট দিতে হবে, এটা চিকিৎসকরা বা হাসপাতাল থেকে নির্ধারণ করা হয়। তার আগে উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি করার কোনো প্রয়োজন হয় না। তবে একটি কথা, তার পালস, ব্লাড প্রেশার, তার শ্বাসের ব্যাপার এবং বমির পর্যায় ইত্যাদি চিকিৎসকের জানানো প্রয়োজন। একটা প্রশ্ন অনেকে করেন যে গর্ভস্থ সন্তান তো রয়েছে, এই যে মার ডেঙ্গু হলো, বাচ্চাও কি আক্রান্ত, অর্থাৎ গর্ভস্থ সন্তানও কি আক্রান্ত? অধ্যাপক ডক্টর ফাতেমা আশরাফ,
2: হ্যাঁ, ডেঙ্গুর জন্য কিন্তু এটাও একটা বলবো যে গুরুত্বপূর্ণ সমস্যা। সব বাচ্চাই কিন্তু মায়ের থেকে অ্যাফেক্টেড হবে না, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে মায়ের থেকে কিন্তু প্রায় শতকরা, মানে 100 জন মায়ের যদি ডেঙ্গু জ্বর হয় তো প্রায় 15 জনের ক্ষেত্রে মায়ের থেকে কিন্তু বাচ্চার শরীরে এই ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেই জন্যই আমরা বলবো যে প্রিভেনশনের কথাটা, বা যাদের ডেঙ্গু জ্বর না হয় সেই দিকটা অনেক বেশি সতর্ক থাকার দরকার, এবং সেটা কিন্তু সুযোগও আছে। বা সবাই যদি আমরা একটু সচেতন হই, দেখেন এটা কিন্তু কোভিড এর মতো না যে একজনের হয়েছে ওর থেকে আমার ছড়াচ্ছে, এটা কিন্তু ছড়াচ্ছে কি, একটা মশা তার বাহন হিসেবে কাজ করছে। মশাটা আক্রান্ত মানুষকে কামড়াচ্ছে, সেই রক্তটা যখন নিয়ে এসে সে আমার শরীরে সেই জীবাণুটা দিচ্ছে নতুন করে আমাকে কামড়ানোর মধ্যে, তখন রোগটা ট্রান্সমিশন হচ্ছে। তা আমরা যদি মা ঘরের ঘরটাকে, আমাদের পরিবেশটাকে মশাবিহীন করতে পারি, মাকে যদি নিরাপদ করতে পারি, ঠিক মতো মায়ের

0: তাহলে ধরেন একটা পরিবারে পাঁচজন মানুষ আছে, একজন ডেঙ্গু আক্রান্ত আপনি জানেন, তাকেই মশারির মধ্যে ঢুকিয়ে দেন 24 ঘন্টা, যাতে মশা নতুন করে তাকে কামড়ে আবার বাকি পাঁচজনকে আক্রান্ত করতে না পারে। এই এই জায়গাগুলোতে আমাদের আসলে
1: সব মিলিয়ে সচেতনতা, গর্ভবতী মহিলা ডেঙ্গুতে আক্রান্ত হলে তার সঠিক ব্যবস্থাপনা রয়েছে আমাদের দেশে সব জায়গাতে সর্বত্র, এবং আমাদের সচেতন হতে হবে এবং ব্যবস্থাপনার আওতায় তাকে আনতে হবে। আমরা ঘরে বসে হেয়ালিপনা করা ঠিক নয়, আর মন গড়াভাবে কোনো কিছু ব্যবস্থা করাটাও ঠিক নয়। এই জন্যেই আমাদের সচেতনতা এই ধরনের রোগীকে রক্ষা করতে পারে, সুস্থ রাখতে পারে, গর্ভস্থ সন্তানও ভালো থাকবে। আজকে অনেককে মূল্যবান তথ্য জানিয়েছেন অধ্যাপক ডক্টর ফাতেমা আশরাফ, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, এবং আমি ডাক্তার রেজাউল আলম খান সবাইকে জানাই ধন্যবাদ। আজ এই অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে।
1: প্রিয় শ্রোতা, শুরু করছি দেশের গান। প্রথমে শোনাব মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে নাসরিন নাহার রচিত রুহেল খন্দকার সুরারোপিত গান।

শুনছেন দেশের গান। এবারে কণ্ঠ দিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

দেশের গান শুনছেন। এবারে কণ্ঠ দিয়েছেন রন্টি দাস, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। এবার আমি 1334 সালের ভাদ্র সংখ্যা নওরোজ পত্রিকায় নজরুল ইসলামের নিকট লিখিত অধ্যক্ষ ইব্রাহিম খার একখানি পত্র প্রকাশিত হয়েছিল সেই চিঠির উত্তরে 1334 সালের পৌষ সংখ্যা সওগাতে নজরুলের এই পত্রখানি প্রকাশিত হয়। এই পত্রটি পাঠ করছি। আমার বিদ্রোহ যখন চাকে এমন যার বিদ্রোহ নয় ও আনন্দের অভিব্যক্তি সর্ববন্ধন মুক্তের পূর্ণতম স্রষ্টার। আপনার মুসলিম সাহিত্য কথাটার মানে নিয়ে অনেক মুসলমান সাহিত্যিকই কথা তুলবেন হয়তো। ওর মানে কি মুসলমানের সৃষ্ট সাহিত্য না মুসলিম ভাবাপন্ন সাহিত্য? যদি সত্যিকার সাহিত্য হয় তবে তা সকল জাতিরই হবে, তবে তার বাইরের একটা ধর্ম থাকবে নিশ্চয়ই। ইসলাম ধর্মের সত্য নিয়ে কাব্য রচনা চলতে পারে, কিন্তু তার জন্য শাস্ত্র নিয়ে চলবে না। ইসলাম কেন কোনো ধর্মেরই শাস্ত্র নিয়ে কাব্য লেখা চলে বলে বিশ্বাস করি না। ইসলামের সত্যকার প্রাণশক্তি গণশক্তি, গণতন্ত্রবাদ, সার্বজনীন ভ্রাতৃত্ব ও সমানাধিকারবাদ। ইসলামের এই অভিনবত্ব ও শ্রেষ্ঠত্ব আমি তো স্বীকার করি, যারা ইসলাম ধর্মাবলম্বী নন তারাও স্বীকার করেন। ইসলামের এই মহান সত্যকে কেন্দ্র করে কাব্য কেন মহাকাব্য সৃষ্টি করা যেতে পারে? আমি ক্ষুদ্র কবি, আমার বহু লেখার মধ্যে দিয়ে আমি ইসলামের এই মহিমার গান গিয়েছি, তবে কাব্যকে ছাপিয়ে ওঠেনি সে গানের সুর, উঠতে পারেও না, তাহলে তা কাব্য হবে না। আমার বিশ্বাস, কাব্যকে ছাপিয়ে উদ্দেশ্য বড় হয়ে উঠলে কাব্যের হানি হয়। আপনি কি চান তা আমি বুঝতে পারি, কিন্তু সমাজ যা চায় তা সৃষ্টি করতে আমি অপারক। তার কাছে এখনো আল্লাহ আল্লাহ বলো রে ভাই, নবী করো সার, মাজা দুলিয়ে পাড়িয়ে যাব ভব নদীর পার। রীতিমতো কাব্য, বুঝবার কোনো কষ্ট হয় না। আল্লাহ বলতে এবং নবীকে সার করতে উপদেশও দেওয়া হলো, মাজাও দুলল এবং ভব নদীও পার হওয়া গেল। যাক, বাঁচা গেল, কিন্তু বাঁচল না কেবল কাব্য, সে বেচারি ভবনদীর এপারেই রইল পড়ে। ঝগড়ার উৎপত্তি এইখানেই। কাব্যের অমৃত যারা পান করেছে তারা বলে, মাজা যদি দোলাতেই হয় দাদা তবে ছন্দ রেখে দোলাও, পারে যদি যেতেই হয় তবে তরি একেবারে কমল বনের ঘাটে ভিড়াও। অমৃত যারা পান করেনি আর এরাই শতকরা 99 জন, তারা বলে, কমল বন টমল বন জানি নে বাবা, সে যদি কাশবন হয় সেও হি আচ্ছা, কিন্তু একেবারে ভবনদীর পার ঘাটায় লাগাও নৌকা, এ অবস্থায় কি করব বলতে পারেন? আমি হজ্জতুল ইসলাম লিখব না সত্যিকার কাব্য লিখব? এরা যে শুধু হজ্জতুল ইসলামই পড়ে এ আমি বলবো না, রসজ্ঞানও এদের অপরিমিত। আমি দেখেছি এরা দল বেঁধে পড়ছে, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, অথবা লাখে লাখে ফৌজ মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। আর এই কাব্যের চরণ পড়ে কেঁদে ভাসিয়ে দিয়েছে উম্মর উমিয়ার প্রশংসায় রচিত কাগজের ঢাল মিয়ার তালপাতার খাড়া, আর লগির গলায় দড়ি দিয়ে বলে, চল হামারা ঘোড়া। পড়তে পড়তে আনন্দে গদগদ হয়ে উঠেছে। বিদ্রুপ আমি করছি নে বন্ধু, এ আমার চোখের জল মেশানো হাসির শিলাবৃষ্টি। সত্য সত্যি আমার লেখা দিয়ে যদি আমার মুমূর্ষ সমাজের চেতনা সঞ্চার হয়, তাহলে আর মঙ্গলের জন্য আমি আমার কাব্যের আদর্শকেও না হয় খাটো করতে রাজি আছি। কিন্তু আমার এ ভালোবাসার আঘাতকে এরা সহ্য করবে কিনা সেটাই বড় প্রশ্ন। হিন্দু লেখকগণ তাদের সমাজের গলত ত্রুটি কুসংস্কার নিয়ে কিনা কষাঘাত করেছেন সমাজকে, তা সত্ত্বেও তারা সমাজের শ্রদ্ধা হারাননি। কিন্তু এই হতভাগ্য মুসলমানের দোষ ত্রুটির কথা পর্যন্ত বলবার উপায় নেই। সংস্কার তো দূরের কথা, তার সংশোধন করতে চাইলেও এরা তার বিকৃত অর্থ করে নিয়ে লেখককে হয়তো ছুরি মেরে বসবে। আজ হিন্দু জাতি যে এক নবতম বীর্যবান জাতিতে পরিণত হতে চলেছে তার কারণ তাদের অসম সাহসী সাহিত্যিকদের তীক্ষ্ণ লেখনী। আমি জানি যে বাংলার মুসলমানকে উন্নত করার মধ্যে দেশের সবচেয়ে বড় কল্যাণ নিহিত রয়েছে।
এদের আত্মজাগরণ হয়নি বলেই ভারতের স্বাধীনতার পথ আজ রুদ্ধ। হিন্দু মুসলমানের পরস্পরের অশ্রদ্ধা দূর করতে না পারলেও যে এরা পোড়া দেশের কিছু হবে না আমিও মানি, এবং আমিও জানি যে একমাত্র সাহিত্যের ভিতর দিয়েই এ অশ্রদ্ধা দূর হতে পারে। কিন্তু ইসলামের সভ্যতা, শাস্ত্র, ইতিহাস এ সমস্তকে কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করা দুরূহ ব্যাপার নয় কি? আমার মনে হয় আমাদের নতুন সাহিত্যব্রতীর দল এর এক একটা দিক নিয়ে রিসার্চ ও আলোচনার দায়িত্ব নিলে ভালো হয়। আগেই বলেছি, নিশ্চিন্ত জীবনযাত্রার পূর্ণ শান্তি কোনো দিন পাইনি। যদি পাই সেদিন আপনার এই উপদেশ বা অনুরোধের মর্যাদা রক্ষা যেন করতে পারি, তাই প্রার্থনা করছি। আজ আবার বলি, যারা মনে করেন আমি ইসলামের বিরুদ্ধবাদী বা তার সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করছি, তারা অনর্থকে ভুল করেন। ইসলামের নামে যে কুসংস্কার, মিথ্যা আবর্জনা স্তূপীকৃত হয়ে উঠেছে তাকে ইসলাম বলে না মানা কি ইসলামের বিরুদ্ধে অভিযান? এ ভুল যারা করেন তারা যেন আমার লেখাগুলো মন দিয়ে পড়েন দয়া করে। এছাড়া আমার কি বলবার থাকতে পারে? আমার বিদ্রোহী পড়ে যারা আমার উপর বিদ্রোহী হয়ে ওঠেন

রুমিকে ও আমার মনে হয় না, আমি তো আমার চেয়েও বিদ্রোহী মনে করি তাদের। এরা কি মনে করেন হিন্দু দেব দেবীর নাম নিলেই সে কাফের হয়ে যাবে? তাহলে মুসলমান কবি দিয়ে বাংলা সাহিত্য সৃষ্টি কোনোকালেই সম্ভব হবে না, জৈগুণ বিবির পুঁথি ছাড়া। বাংলা সাহিত্য সংস্কৃতের দুইতা না হলেও পালিতা কন্যা, কাজেই তাতে হিন্দুর ভাবধারা এমন ওতপ্রোতভাবে জড়িত যে ও বাদ দিলে বাংলা ভাষার অর্ধেক ফোর্স নষ্ট হয়ে যাবে। ইংরেজি সাহিত্য হতে গ্রিক পুরাণের ভাব বাদ দেওয়ার কথা কেউ ভাবতে পারে না। বাংলা সাহিত্য হিন্দু মুসলমানের উভয়েরই সাহিত্য, এতে হিন্দু দেবদেবীর নাম দেখলে মুসলমানের রাগ করা যেমন অন্যায়, হিন্দুরও তেমনি মুসলমানদের দৈনন্দিন জীবনযাপনের মতো নিত্য প্রচলিত মুসলমানি শব্দ তাদের লিখিত সাহিত্য দেখে ভুরু কোচকানো অন্যায়। আমি হিন্দু মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী, তাই তাদের এ সংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দু দেবদেবীর নাম নেই। অবশ্য এর জন্য অনেক জায়গায় আমার কাব্যের সৌন্দর্য হানি হয়েছে, তবুও আমি জেনে শুনেই তা করেছি। কিন্তু বন্ধু, এ কর্তব্য কি একা আমারই? আমার শক্তি সম্বন্ধে আপনার যেমন বিশ্বাস, আপনার উপরও আমার সেই একই বিশ্বাস, একই শ্রদ্ধা। আপনিও কামাল পাশা না লিখে এই হতভাগ্য মুসলমানদের জীবন নিয়ে নাটক লিখতে আরম্ভ করুন না কেন। আমার মনে হয় ওদিকে আপনার জুড়ি নেই অন্তত আমাদের মধ্যে কেউ। কামাল পাশার দরকার আছে জানি, কিন্তু তার চেয়েও দরকার তাদের চোখের সামনে আমাদেরই জীবনের এই ট্র্যাজেডি তুলে ধরা। কবিতা ও প্রবন্ধ লেখকের আমাদের অভাব নেই, নাটক লিখিয়ের অভাবও আপনাকে দিয়ে পূরণ হতে পারে। আমাদের সবচেয়ে বড় অভাব কথা সাহিত্যিকের, এর তো কোনো আশা ভরসাও দেখছি না কারুর মধ্যে। অথচ কথা সাহিত্য ছাড়া শুধু কাব্যের মধ্যে আমাদের জীবন, আমাদের আদর্শকে ফুটিয়ে তুলতে কেউ পারবেন না। অনুবাদকের দিক দিয়েও আমরা সবচেয়ে পিছনে। সঙ্গীত, চিত্রকলা, অভিনয় ইত্যাদি ফাইন আর্টসের কথা নাই বললুম, এত অভাবের কোনো অভাব পূর্ণ করব আমি একা বন্ধু? অবশ্য একাই হাত দিয়েছি অনেকগুলি কাজে, তাতে করে হয়তো কোনোটাই ভালো করে হচ্ছে না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান বেদনার গান গিয়ে যাব আমি, দিয়ে যাব আমি নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। আপনার এত সুন্দর এমন সুলিখিত চিঠির কি বিশ্রী করেই না উত্তর দিলাম। ব্যথা যদি দিয়ে থাকি আমার গুছিয়ে বলতে না পারার দরুন, তাহলে আমি ক্ষমা না চাইলেও আপনি ক্ষমা করবেন, এ বিশ্বাস আমার আছে। আপনার বিরাট আশা ক্ষুদ্র আমার মাঝে, পূর্ণ যদি নাই হয় তবে তা আমাদেরই কারুর মাঝে পূর্ণত্ব লাভ করুক, আমি কায় মনে এই প্রার্থনা করি। কাজী নজরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, নজরুলের চিঠি নিয়ে আজকের এই আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে, শোনা হবে।

এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নতমামশির। আজ শুনলেন চিঠিটির শেষ অংশ। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা ডক্টর শায়লা আক্তার।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 19th of Bhadra, the 20th of Rabiul Awal, and September the 3rd. The news read by Naushin Farhan Noor. First, the headlines. Government is implementing integrated action plan to overcome energy crisis in country, Prime Minister tells Jatiyo Shongkhud. U.S. Ambassador in Dhaka meets President Mirza Fakhrul Islam Alamgir urges to simplify visa processing for Bangladeshis. Information and Broadcasting Minister urges unity of all rising above the political affiliation. Prime Minister political advisor Mirza Abbas returned home after undergoing treatment. Two service bridges from Dhoro intersection to Ashulia of Dhaka-Ashulia Elevated Expressway project open for traffic. EU and NATO vowed to step up pressure on Russia after new escalation in Germany. And Sri Lanka beat Indonesia in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. Now, the details. Prime Minister Tariq Rahman has said the government is implementing an integrated action plan to pull the country out of its ongoing energy crisis caused by inadequate gas exploration over the years and dependency on imports. He made the remark while responding to a supplementary question during the question-answer session at the Jatiya Sangsad yesterday. The House resumed its sitting with the Speaker Hafizuddin Ahmed B. Bikram in the chair yesterday afternoon. The Prime Minister said the energy sector was almost crippled by the plans adopted during the fascist government. Tariq Rahman said the current energy crisis has resulted from years of inadequate domestic gas exploration and increasing dependency on imports. The Prime Minister said to overcome the energy crisis, his government has undertaken a number of initiatives. As part of its effort to boost domestic gas production, he said, drilling and the work over the 30 wells have already been completed under a program covering 150 wells. The leader of the House said, through these 30 wells, 140 million cubic feet per day of the gas has already been added to the national grid. He said, another 85 million cubic feet per day of gas is expected to be added after the completion of the 7 ongoing wells. The Prime Minister said projects are being taken up in phases to drill the remaining wells. The process of procuring two new rigs is also underway to strengthen the Bangladesh Petroleum Exploration and the Production Company Limited BAPEX, he said. In reply to another question, the Prime Minister said the government has taken a range of initiatives, including financial incentive and the preferential tariff to encourage rooftop solar power generation as part of its effort to expand renewable energy use and address the country's energy crisis. He said the government will purchase electricity supply to the national grid from rooftop solar system installed within the next 6 months at 10 taka 15 paisa per unit. This means the government will provide an incentive in addition to the bulk rate. The House will resume its sitting at 3 p.m. today. President Mirza Fakhrul Islam Alamgir has urged the United States to simplify its visa processing procedure for Bangladeshi tourists and the business people to facilitate people-to-people and business ties between the two countries. He made the call when U.S. Ambassador to Bangladesh, Brent T. Krestenen, paid a courtesy call on him at Bongabhabhun yesterday. Recalling the past U.S. investment and cooperation in the country's agriculture development, the president called for further U.S. investment and cooperation in the country's development sector. He also urged increased U.S. investment in Bangladesh's energy, information technology, infrastructure, and health and the high-tech industries sector. The president also sought U.S. cooperation in ensuring safe, dignified, and sustainable repatriations of Rohingyas to their homeland. Brent Krestenen assured that the U.S. would continue its cooperation with Bangladesh and stressed the importance and strengthening cooperation with ASEAN countries. Information and Broadcasting Minister Andalif Rahman has called upon people to rise above political affiliations and differences of opinion and work collectively for the country's progress. He made the call during the first visit to his Bhola constituency after taking oath and assuming office yesterday. The Information and Broadcasting Minister said the previous Awami League government had weakened the country's economy during its 17-year rule, while Prime Minister Tariq Rahman assumed office at a challenging juncture in the country's history. In developing Vola, Andalif Rahman seeks cooperation of all. Later, he held a meeting with the Deputy Commissioner, police superintendents and senior officials of the various administrative departments at his residence in Ukilpara. BNP Standing Committee member and the Prime Minister political advisor Mirza Abbas returned home last night after undergoing treatment for more than 5 months in Singapore and Malaysia. A large number of BNP leaders and activists gathered at the airport to welcome the veteran BNP leader. According to the party sources, Mirza Abbas returned home following the advice of the Medical Board Forum to oversee his treatment. Earlier on March 11, Mirza Abbas suddenly lost consciousness while drinking water during iftar. As his condition did not improve, he was admitted to Evercare Hospital in the capital later that night. His condition deteriorated further and he was taken to Singapore on March 15. He was later transferred to Malaysia for advanced medical care. After spending more than 5 months undergoing treatment in the two countries, he returned home on the advice of his doctors. Road Transport and Bridges Minister Sheikh Rubiul Alam has said the Dhaka-Ashulia Elevated Expressway will ensure faster and uninterrupted connectivity between the capital and the country's northwestern region while reducing tariff congestion. He made the remarks at the inauguration of the two service bridges measuring 3.71 kilometers in total constructed under the Elevated Expressway project yesterday. The minister formally opened the bridges at the ceremony at Dhaur Bridge. The bridge was opened to the vehicle traffic to ease pressure on the Dhaka's transport system and improve the movement in the Dhaur-Ashulia area. Sheikh Rubiul Alam said 65-70% of the project has already been completed, with progress over the past 6 months exceeding the target. He said utility location, which a major challenge, was completed through coordinated efforts. This is Bangladesh Betar giving you the news. The heads of NATO and the European Commission, EC, have warned that Russia is growing increasingly reckless and vowed to step up pressure on Russia after the new escalation in Germany. EC President Ursula von der Leyen has described the incident as a new escalation on European Union territory involving Russia. Her remarks came a day after Germany accused Moscow of being behind the unsuccessful drone attack on the Leipzig airport last month. NATO Secretary General Mark Rutte said the whole alliance, which includes the United States, stood in full solidarity with Germany. Russia has rejected German accusation that a drone carrying explosive deliberately targeted a Ukrainian cargo plane on 4 August. Chinese President Xi Jinping has called on the Middle East countries to oppose external influence and consider reshaping the region's security order. Xi's remark yesterday to the Egyptian President Abdel Fattah al-Sisi on his first visit to Cairo came as Beijing seeks to expand its influence in the region amid the U.S.-Israel war in Iran. Cricket. And Sri Lanka beat Indonesia by their 75 runs in the Women's Asia Cup T20 cricket at Dubai in United Arab Emirates yesterday. Batting first, Sri Lanka scored 124 runs for 7 wickets in their stipulated 20 overs. In reply, Indonesia were all out, scoring 49 runs in 18 overs and 3 balls. And finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points once again. Government is implementing integrated action plan to overcome energy crisis in country, Prime Minister tells Jatiya Songshud. U.S. Ambassador in Dhaka meets President Mirza Fakhrul Islam Alamgir urges to simplify visa processing for Bangladeshis. Information and Broadcasting Minister urges unity of all rising above their political affiliation. Prime Minister political advisor Mirza Abbas returned home after undergoing treatment. Two service bridges from Dhore intersection to Ashulia of Dhaka Ashulia Elevated Expressway project open for traffic. EU and NATO vow to step up pressure on Russia after the new escalation in Germany. And Sri Lanka beat Indonesia in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওখান তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি মাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।

0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। প্রথম শিল্পী রাবিতা সাবা।
1: তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছু।

পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন লিটন চন্দ্র বৈদ্য। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।

0: ইশু শারদ প্রাতের প্রথিক ঐশু শিউলি বিছানো পথে এসু ধুইয়া চরণ শিশিরে এসু অরুণ কিরণ রথে দলি সাপলা শালুক শতদল এসু রাঙাই তোমার পদতল নীল লাবণী ঝরাই ঢল ঢল এসু অরণ্য পর্বতে এসু ভাদরের ভরা নদীতে ভাসায়ে কেতুকী পাতার তরুণী এসু বলাকার রং পালক কুড়ায়ে বাহি ছায়া পথসরণী।
1: শরৎকালের সকালটা বড়ই রূপময়, তাই না? কথায় আছে, ষড় ঋতু দেশ বাংলাদেশ, রূপের যে তার নেই কোশেষ। ছয় ঋতু তার আপন ডালা সাজিয়ে বাংলাদেশের প্রকৃতিকে অপূর্ব মোহনীয় করে তোলে, আর এ কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে আমাদের মাতৃভূমি। একমাত্র বর্ষাকাল ছাড়া সব ঋতুতেই সূর্যের আলো স্পর্শে আমাদের ঘুম ভাঙে, কিন্তু দুপুরে সূর্যের তেজ থাকলেও শরৎকালের সকালবেলাটা সবচেয়ে সুন্দর, রোদেলা আর মিষ্টি হয়ে ওঠে, তাই না বন্ধুরা? অবিরাম বর্ষার দিন শেষ হয়ে ময়ূরকণ্ঠী মেঘনীল আকাশে দেখা মিললেও কখন যে আবার ছায় রঙা মেঘ এসে জড়ো হয়ে এক পশলা বৃষ্টি দিয়ে লুকিয়ে পড়ে তা টেরই পাওয়া যায় না, তাই না?
0: হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু নীলাঞ্জনা শরতের একটা রূপ। সকালে দেখলেন শুকনো পথঘাট, বিকেলে বৃষ্টিতে ভিজে গাছপালার কাঁপুনি। বাংলার ঋতুচক্রে নির্মল প্রশান্ত কোমল শরতের স্বভাবই এমন। যদিও বসন্তকে বলা হয় ফুলের পাপড়ি ছড়ানো রোমান্টিক প্রণয় মধুর ঋতু, তবে শরতের দ্রুপদী রূপের কাছে সেও কিন্তু কিছুই না। এমন মন মাতানো ক্লাসিক রোমান্টিকতা অন্য কোনো ঋতুর সঙ্গে যেন মেলেই না।

0: বন্ধুরা, আজ ভাদ্র মাসের মেঘাচ্ছন্ন সকালে এমন গানের সুরের ধারায় ভেসে চলুন আমরা চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের শিউলি ফোঁটা অঙ্গনে।
1: আর আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি রফিকা বিনতে জাহিদ
0: এবং আমি লিয়াকত খান। সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
1: আজ বৃহস্পতিবার, 19 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 3রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 20শে রবিউল আউয়াল, 1448 হিজরি শরৎকাল। বন্ধুরা, যাদের জন্মদিন মহানগরীর পক্ষ

0: থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: ছবির মতো সাজানো এই সুন্দর ধরিত্রী, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় বাসভূমি এই পৃথিবী। এখানে আছে পাহাড়, বন, নদী, সমুদ্র, নীলাকাশ আর বিচিত্র প্রাণীর মহাসমারোহ। আর এর সাথে সুন্দর, ছন্দময় ও অপরূপ আনন্দ বেদনায় মাখামাখি আমাদের জীবন।
0: তবে এই ছন্দময় জীবনে রয়েছে নানা রকম ছন্দপতন। সবকিছুর সমারোহে সৃষ্ট আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর সবকিছুই একে অপরকে নিয়ে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করে তৈরি করা হয়েছে। এদের কোনোটির অভাব ঘটলে স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর স্বাভাবিক চালচলনে ব্যাঘাত ঘটে, পৃথিবীতে অস্বাভাবিকতা বৃদ্ধি পায়, সব এলোমেলো হয়ে যায়।
1: যেমন ধরুন, এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান বাতাসের অক্সিজেন, যা এখনো অন্য কোনো গ্রহে পাওয়া যায়নি, তবে পৃথিবীতে আছে। শুধু মানুষের জন্য নয়, কীটপতঙ্গ থেকে শুরু করে সব ধরনের প্রাণীর বেঁচে থাকার জন্য লাগে এই বাতাসের অক্সিজেন। আসলে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারি না।
0: জন্ম থেকে আমরা প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে আসছি। সাধারণত বায়ুমণ্ডলে 22% অক্সিজেন আছে, যার সবটুকু সরবরাহ আমরা পাই সবুজ উদ্ভিদ থেকে। তবে দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের কর্মকাণ্ডে প্রতিনিয়ত গাছের পরিমাণ কমিয়ে আনছি, নষ্ট করছি সবুজকে। প্রচুর কলকারখানা স্থাপন ও বৃক্ষ নিধন সহ নানা কর্মকাণ্ডে অক্সিজেন কমে যাওয়ায় পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে ক্রমশ।
1: বৈজ্ঞানিকরা বলছেন, মাত্র 5 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। প্রকৃতির দান এই মহামূল্যবান সম্পদকে এখন কিছুটা হলেও সঠিকভাবে অনুধাবন আমরা করতে পারছি। মানুষের বেঁচে থাকার জন্য সেই অক্সিজেনের যে কতটা প্রয়োজন, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মারাত্মকভাবে করোনা আক্রান্ত রোগীরা।
0: অথচ বাস্তবতা এই যে, গাছপালায় মানুষকে অক্সিজেন সরবরাহ করছে তাকেই আমরা হুমকির মুখে ফেলেছি। বর্তমান সময়ে বনভূমির পরিমাণ এত কমে গিয়েছে যে এখন বৃক্ষায়ন কর্মসূচি পালা করে নিতে হচ্ছে। আমাদের হাতে এখন বৃক্ষরোপণ ছাড়া আর কোনো বিকল্প নেই।
1: হ্যাঁ বন্ধুরা, বর্ষা মৌসুম শেষ হলো, এখনো বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে, গাছপালা এখনো রোপণ করা যাবে। ডাক্তাররা একটি কথা সবসময় বলে থাকেন, প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। গাছ রোপণ করলে মানুষ বা প্রাণী জগতের জন্য ভালো হবে, এতে সবাই সুস্থ থাকবে।
0: বন্ধুরা, আমাদের প্রতিটি কর্মকাণ্ড ও পদক্ষেপ হোক আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও পর্যাপ্ত অক্সিজেনপূর্ণ পৃথিবী গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে আপনাদের জন্য।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা। আর এসবে ফাঁকি আমরা শুনে নসব গানের ভুবন থেকে শুনব সিনেমার গান। চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা, চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠান ও এর সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এই সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হবে শিকড়ের সুর ও ঐতিহ্যের এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা। লেটো গান ও কবির গান আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বসবে এই মনোমুগ্ধকর আসর। শিকড়ের কাছে ফিরে যাওয়ার, আমাদের লোকজ সংস্কৃতি ও নজরুলের সৃষ্টির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার এই আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। একই দিনে নাট্যপ্রেমীদের জন্য থাকছে থেসপিয়ানোস দ্য ঢাকা এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যা 7:00 মঞ্চস্থ হবে নাটক দ্য সি অব সাইলেন্স। নাট্য ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য দর্শকদের জন্য এটি হতে পারে এক অনন্য সন্ধ্যা, সবাইকে সাদর আমন্ত্রণ। এছাড়া নাট্যপ্রেমীদের জন্য আজকের সন্ধ্যায় থাকছে আরেকটি বিশেষ আয়োজন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাট্যযোদ্ধা মঞ্চস্থ করবে তাদের আলোচিত প্রযোজনা ভীমরতি। আজ সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই নাট্য আয়োজনে সকল নাট্যপ্রেমী ও সংস্কৃত মনস্ক দর্শকদের সাদর আমন্ত্রণ। এদিকে 23 জন শিল্পীর অংশগ্রহণে নারী সত্তাকে ঘিরে দেহ, স্মৃতি, পরিচয়, ভূদৃশ্য ও জীবন অভিজ্ঞতার বহুমাত্রিক এক শিল্প প্রদর্শনী চলছে এজ গ্যালারি 12 নর্থ এভিনিউ গুলশান 2-এ। প্রদর্শনীটির পর্দা নামবে আগামীকাল 4 সেপ্টেম্বর, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। শিল্পের ক্যানভাসে নারীর নিজস্ব মানচিত্র, অনুভব ও জীবনের নানা গল্প দেখতে চলে আসুন। ওদিকে শিল্পপ্রেমীদের জন্য অ্যালায়েন্স ফ্রান্সেস দা ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ফায়েরিহা জিবার কিউরেট করা শিল্প প্রদর্শনী আনটোল্ড স্টোরি। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে উঠে এসেছে না বলা গল্প, অনুভূতি ও অভিজ্ঞতার নানা আখ্যান। দর্শকদের জন্য প্রদর্শনীটি চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে শিল্পপ্রেমীদের জন্য লালমাটিয়ার 9/3 ব্লক ডি এর কলাকেন্দ্রে চলছে ভাস্কর সুমন বর্মনের একক প্রদর্শনী ইনফ্লো। ভাস্কর্য ও ইনস্টলেশনের এই বিশেষ আয়োজনে শিল্পীর সৃষ্টির ভেতর দিয়ে দর্শক অনুভব করতে পারবেন আকার, প্রকৃতি ও অনুভবের এক ভিন্ন জগৎ। শিল্পপ্রেমীদের জন্য ইনফ্লো প্রদর্শনীর সময়সীমা বাড়ানো হয়েছে, এখন আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত লালমাটিয়ার কলাকেন্দ্রে প্রদর্শনীটি দেখার সুযোগ থাকছে, প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া শিল্পপ্রেমীদের জন্য গুলশান 2-এর প্ল্যাটফর্মস লেভেল 5 বাড়ি 12/B রোড 55-এর গ্যালারি হালখাতায় চলছে শিল্পী কুন্তল বরায়ের একক শিল্প প্রদর্শনী অ্যানাটমি অব ট্রানজিট। সমকালীন শিল্পের এই বিশেষ আয়োজনে শিল্পের ভাবনা, অনুভব ও সৃষ্টির নিজস্ব ভাষার সঙ্গে দর্শকের পরিচিত হওয়ার সুযোগ থাকছে। প্রদর্শনী চলবে 5 সেপ্টেম্বর অবধি, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকে ঢাকা এ পর্যন্তই।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: পেশাগত জীবনে একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত হিসেবে আমি আছি। সাধারণত ছুটির দিনেই আমি শুধু অভিনয় করে থাকি। ঠিক এভাবেই এই অভিনয় শিল্পী নিজের পরিচয় দেন। হ্যাঁ, বলছিলাম আমাদের টেলিভিশন নাটকের এক জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারির কথা। নাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন তিনি। ইতিমধ্যে তিনি অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। পরিচালক কাজল আরিফিন অমির বিভিন্ন নাটক এবং জনপ্রিয় সিরিজে ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে তিনি ব্যাপকভাবে পরিচিতি পান।
0: বন্ধুরা, এখনকার পর্ব প্রিয়মুখ। আজকে শুনব আমাদের প্রিয়মুখের প্রিয়জন অভিনয় শিল্পী সুমন পাটোয়ারির সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সজীব দত্ত।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রিয়মুখ পর্বে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সুমন পাটোয়ারি। সুমন ভাই, আপনাকে স্বাগত, কেমন আছেন?
4: আমি অল টাইম জাস্টিন কুল।
3: বাহ, অনেক ধন্যবাদ। আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে এই মুহূর্তে শুনছে, কি বলবেন সবাইকে?
4: সবাইকে বলবো যে ভালো গান শুনেন, ভালো বই পড়েন, ভালো মুভি দেখেন, জীবন আনন্দে কাটান।
3: বাহ, চমৎকার। বাংলাদেশ বেতার সবার জন্য, এবং বর্তমানে বাংলাদেশ বেতার শুধু রেডিও সেট নয়, মোবাইল ফোনের মাধ্যমে, FM রেডিওর মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, ফেসবুকে ভিজুয়াল লাইভ এর মাধ্যমে সবার মাঝে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ সীমানা ছাড়িয়ে দিগন্ত পেরিয়ে,
4: দিগন্ত পেরিয়ে।
3: সুমন ভাই, আপনি তো পুরোদস্তুর কাজের মানুষ, সাংবাদিক ছিলেন, আপনি অভিনয় করেন, সেই শুক্র শনি মিলিয়ে কাজ করতে করতেও যে এত জনপ্রিয় হওয়া যায়, কি বলবেন?
4: ওটা হচ্ছে একদম গড গিফটের, যে লোকজন আসলে কোনো কারণে আমাকে পছন্দ করছে। হ্যাঁ, সেটা আমি জানি না কেন পছন্দ করছে, হ্যাঁ, কারণ আমি অভিনয়টা পারি না, তারপরে লোকজন আমাকে ভালোবাসে, পছন্দ করে। হ্যাঁ, তো এটা আসলে মানে ওই যে গড গিফটের আর মা বাবার দোয়া, এছাড়া কিছু না।
3: সুমন ভাই, কোন শিল্পী, অভিনয় শিল্পী হোক, সঙ্গীত শিল্পী হোক, কোন একটা বিশেষ কাজ ব্রেক থ্রু হিসেবে কাজ করে না? একটা কাজ সেখান থেকে মানুষ আরো বেশি জানে, আপনার এরকম যদি কোনো কাজের কথা জিজ্ঞেস?
4: হাউসফুল নাটক।
3: হাউসফুল নাটক। আচ্ছা আচ্ছা, সেখান থেকেই মানুষ আপনাকে নতুন ভাবে জানতে শুরু করেন। আপনি তো ব্যাচেলর পয়েন্টেও আছেন, পাশাপাশি ফিমেল ফোর যেটা হয়ে গেল সেখানেও হাতি টুটুল, তাই না?
4: ফিমেল আমি 1, 2, 3, 4 সবগুলোতে আছি।
3: ওখানে একটু আপনার একটা সংলাপ যদি ছোট্ট করে শোনা।
4: ওই যে আছে না একদম যে কমন রাস্তাঘাটে বেরোলে আমাকে শুনতে হয় যে প্রথম হচ্ছে হালে কামড়া করলো কি, তারপর হচ্ছে ঘুমাই কেমনে।
3: বাহ চমৎকার। এই যে মানে অভিনয় করার পরে কোন একটা নাটক বা কোন একটা কাজের পরে সেই চরিত্রের নাম নিয়ে যখন মানুষ ডাকে তখনই আমি মনে করি সার্থকতা।
4: অবশ্যই, কারণ আমি কদিন আগে আমার বাসাতে হঠাৎ করে আমি উবার খুঁজবো, তা আমার বাসায় বসে আমি যখন উবারের জন্য ইয়ে দিব তখন দেখি যে ছেলেমেয়েরা গুগল ম্যাপে আমার বাসার মোড়টাকে লিখছে হাতি টুটুলের মোড় নামে। এটা হঠাৎ করে দেখে আমি মুগ্ধ যে
3: দারুন দারুন দারুন। সুমন ভাই, বেতারে এসে কেমন লাগছে?
4: বললাম ভেতরে অনেকদিন পর আসলাম। হ্যাঁ, এবং ভেতর যে এত আধুনিক হয়েছে, এত গুছানো, মানে ফ্যান্টাস্টিক।
3: আপনি একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনার তো শৈশব কৈশোর সবই ঢাকায় এবং ঢাকাতেই আপনার বড় হওয়া, ঢাকাতেই পড়াশোনা সবকিছুই। সুমন ভাই, আপনার পছন্দের একটা গান শোনাবো আমাদের শ্রোতাদেরকে। কোন গান শোনাবো?
4: বাচ্চু ভাই, যে কোনো গান।
3: সেই তুমি,
4: সেই তুমি বা রূপালী গিটার।
3: আপনার জীবনে এমন কেউ আছে যে সেই তুমি কেন এত কষ্ট দিলে?
4: জীবনে তো সবারই এরকম একটা ইতি থাকে। আমি তো বলি আমি সারাক্ষণই প্রেমে পড়ি। হ্যাঁ, ওই যে 60 মাইল বেগে যে গাড়ি যায় তার জানলা যে মেয়েরা বসে থাকে আমি তারও প্রেমে পড়ি। শুধু আমার সমস্যা হচ্ছে আমার প্রেমিকাদের সাথে আমার দ্বিতীয়বার দেখা হয় না।
3: প্রথমবারই প্রেম চলে যায় না? প্রেম কাজ করে আবার সেই প্রেমের মানুষটা চলে যায়, তাই তো? তো আমরা আই বাচ্চুর সেই গান সেই তুমি কেন এত অচেনা হলে আমরা গানটা শুনবো। আমাদের অতিথিকে আমরা আজকে ডেডিকেট করবো।

0: সুমন ভাই অবসরে কি করতে ভালো লাগে?
1: বই পড়া, গিটার বাজানো আর গান শোনা।
0: কোন ধরনের বই পড়তে আপনার ভালো লাগে?
1: সব ধরনের বই পড়ি। এবং ইনফ্যাক্ট আমি বলতে পারি যে আমার কমরের সামনে একটা বুকশেলফ আছে আমার।
0: আপনার তো এই যে সময় বের করে অভিনয় করা, সময় বের করে এই পর্দার সামনে দাঁড়ানো, এটা করতে করতেও 400-500 নাটক তো হয়ে গেছে, ধারাবাহিক মিলিয়ে, সিঙ্গেল নাটক মিলিয়ে। এই যে এত সংখ্যক কাজ করলেন, এখনো করে যাচ্ছেন, একটু আমরা আপনার কাছে যদি যেতে চাই যে প্রাকৃতিক জায়গা আমাদের দেশের মধ্যে, সুযোগ পেলে, সময় পেলে কোথায় যাবেন?
1: কক্সবাজার।
0: কক্সবাজার, সমুদ্র। সমুদ্র আমাদেরকে বিশাল করে, তাই না? নিশ্চয়ই,
1: মানে এক ধরনের তো বিশালতা লাগে। মানে তখন মানে সমুদ্র সামনে দাঁড়িয়ে বোঝা যায় যে আসলে আমি আসলে কিছুই না, আমি যে কত ক্ষুদ্র সেটা আসলে বোঝা যায়। যে আমরা একই না যে ভাই আমি অনেক ব্যস্ত, অনেক কিছু, আমি এই হয়েছি, আমি সেই হয়েছি, আমার আসে না, আমাদের তো কমন কথা, আমার চিনস, আমার চিনস, ওই ওই চিনস জায়গাটা হলে আমার চিনার এখানে কিছু নাই, মানে এখানে তুই আসলে কিছু না,
0: মানে বালুকণা মাত্র। সমুদ্রের কাছে গেলে নিজেকে বালুকণা মনে হয়, খুবই মানে কীট পতঙ্গের মতো মনে হয়, জীবনে আসলে বড়াইয়ের কিছু নেই।
1: তখন মনে হয় যে আসলে লাইফে বড়াইয়ের কিছু নেই, এই লাইফটা যে যতদিন আছে ততদিন আনন্দ নিয়ে বেঁচে থাকাটাই আসল।
0: বাহ, চমৎকার। আমরা সময়ের কাটার সঙ্গে এগিয়ে যেতে যেতে চলে এলাম আজকের প্রিয় মুখ আয়োজনের শেষ প্রান্তে। আসলে সময় জ্ঞান কতটা জরুরি সুমন ভাই আপনার কাছে?
1: সময় জ্ঞানটা সবচেয়ে বেশি জরুরি। কারণ হচ্ছে লোকে ধরেন, আমি একদম একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন শুটিং এ আমাদের বলা হয় যে ভাই কল টাইম 9:00-9:00 সময়, ধরেন তারপর দেখা যায় শুটিং চলবে 11:00। তো আমি সবসময় বলি যে ভাই আমি তো চাকরি করি, আমি
0: এক্সাক্ট
1: টাইম বলেন। হ্যাঁ, কারণ আমি জানি যে 10:00 ঢুকলে আমি এই যে লালকালি খাই এবং তারপরে 3 দিন লালকালি খেলে আমার একদিনে ছুটি কাটা যায়, বেতন কাটা যায়। সো আমি টাইমটা জানি যে টাইমটা কেমনি মেনটেন করতে হয়। সো আমাকে দয়া করে এরকম উল্লাপলা টাইম দেওয়ার দরকার নেই, আমি একদম টাইমলি বলবেন, টাইমলি আসবো, টাইমলি।
0: খুব ভালো লাগলো এটা সুমন ভাই, এই সময় জ্ঞান আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। আপনি সময়কে গুরুত্ব দেবেন, সময় আপনাকে গুরুত্ব দেবে। সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আজকের প্রিয়মুখ পর্বে আপনি আসলেন, চমৎকার সঙ্গ দিলেন, আমরা কথা বললাম, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আনন্দিত হয়েছেন। আপনি একদম শেষের কথায় বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি আহ্বান রাখতে চান?
1: ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং নিজের কাজটা নিজে করুন, নিজের দায়িত্ব পালন করুন, অন্য কি করলো সেটা নিয়ে ভাববেন না।
0: সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং চমৎকার চমৎকার কাজ আমরা প্রত্যাশা করছি।
1: ধন্যবাদ।
0: প্রিয় বন্ধুরা, প্রিয়মুখ পর্বে আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সুমন পাটোয়ারি। আগামী পর্বে অন্য কোন তারকা অতিথি নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে ইথারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আসুন যার যার অবস্থান থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব, নিজের নাগরিক বোধ থেকে দেশের একজন সুনাগরিক হওয়ার চেষ্টা করি, দেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো।
3: এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকায় সংস্কৃতি ও আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা নগরীর ইতিহাস জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। অনেক কথা, অনেক ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরীর অন্তরে। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকার প্রথম আধুনিক হাসপাতাল মিডফোর্ড নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন মারুফ রাইহান, আর তারপরে শোনাচ্ছেন বনশ্রী অধিকারী।
4: বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে প্রকাশিত আলোকচিত্রে সেকালের ঢাকা অ্যালবামে 1880 সালের মিডফোর্ড হাসপাতালের একটি ছবি পাওয়া যায়। ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি ঢাকায় প্রতিষ্ঠিত প্রথম আধুনিক হাসপাতাল এই মিডফোর্ড। জাতীয় জ্ঞানকোষ বাংলা পিডিয়ায় বলা হয়েছে, ঢাকার কালেক্টর এবং পূর্ব বাংলা ও আসামের আপিল বিভাগের বিচারক স্যার রবার্ট মিডফোর্ড যখন ঢাকায়, তখন কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ে, কিন্তু চিকিৎসা সুবিধা ছিল অপর্যাপ্ত। রবার্ট মিডফোর্ড জনগণের দুর্দশা দেখে মর্মাহত হন। ইংল্যান্ডে মৃত্যুর আগে তিনি তার সম্পত্তির বেশিরভাগই একটি হাসপাতাল ভবন নির্মাণের জন্য উইল করে দেন। এরপরই বর্তমান স্থানে 1854 সালে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। এর আগে ওই জায়গায় ওলন্দাজ কুঠি ছিল। 4 বছর টানা কাজের পর 1858 সালের 1 মে মিডফোর্ড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 1917 সালে এটি প্রথম শ্রেণীর হাসপাতাল হিসেবে স্বীকৃতি লাভ করে। মিডফোর্ড হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে 1875 সালে ঢাকা মেডিকেল স্কুল প্রতিষ্ঠিত হয়। 1962 সালে এটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয় এবং ঢাকার নবাব পরিবারের অবদানের কথা বিবেচনা করে নবাব স্যার সলিমুল্লার নামেই মেডিকেল কলেজটির নামকরণ করা হয়। পুরনো ছবিটি দেখে কেউ যদি এখন বুড়িগঙ্গার তীরে যান, এখনও নদীর পাড়ে বাঁধ ও রাস্তার পাশে মিটফোর্ড হাসপাতাল দেখতে পাবেন। তবে আগের সেই ভবনের বদলে উঠেছে বহুতল ভবন। 82টি শয্যা নিয়ে শুরু হওয়া মিটফোর্ড হাসপাতালে এখন প্রতিদিন হাজার খানেক লোক চিকিৎসা নেয়। 1887 সালে হাসপাতালে একটি ইউরোপীয় ওয়ার্ড প্রতিষ্ঠিত হয়। প্রধান হাসপাতালে ওয়ার্ড ছাড়াও রয়েছে বক্তৃতা হল, ব্যবচ্ছেদ কক্ষ, একটি বহিরাগত রোগী বিভাগ এবং রোগীদের জন্য একটি ইউরোপীয় ওয়ার্ড। হাসপাতালের সাথে সংযুক্ত একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান 1875 সালে নির্মিত হয়েছিল। এটিতে দুটি বক্তৃতা হল, দুটি পৃথক ব্যবচ্ছেদ কক্ষ, একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য, একটি পরীক্ষাগার, জিমনেশিয়াম এবং একটি ছাত্রাবাস পরে যুক্ত করা হয়েছিল। নদীর তীরে প্রায় 12.8 একর জমির একটি আয়তাকার এলাকা জুড়ে হাসপাতাল কমপ্লেক্সে 14টিরও বেশি বিভিন্ন ব্লক রয়েছে, যার কোনো বিশেষ স্থাপত্য তাৎপর্য নেই কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই ব্লকগুলির নির্মাণকাল বেশিরভাগই গত 100 বছর বা তদূর্ধ্ব এবং যেগুলি মূলত একতলা ছিল এখন চারতলা পর্যন্ত উন্নীত হয়েছে। পুরান ঢাকা ও আশেপাশের এলাকার বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসা মিটফোর্ড হাসপাতাল।
2: শুনলাম এই ঢাকা, সময় হলো গান শোনাবার। শুনব সিনেমার গান, শিল্পী মনির খানক কনক চাপার কণ্ঠে। ছায়াছবির নাম প্রেমের তাজমহল।

0: শোনা হলো গান। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি মেট্রো রেলের খবর। জানিয়ে দিই, ঢাকার উত্তর আর উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে মেট্রো রেল প্রতিদিন যাত্রা শুরু করে সকাল 6:30 এবং মতিঝিলের উদ্দেশ্যে শেষ মেট্রো ছেড়ে আসে রাত 9:50। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী মেট্রো রেল যাত্রা শুরু করে সকাল 7:15 এবং শেষ মেট্রো ছেড়ে আসে রাত 10:11।
1: বন্ধুরা, আজ ঢাকা অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে মোহাম্মদপুর, শঙ্কর ধানমন্ডি 15, জিকাতলা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট প্রেস ক্লাব, পল্টন, জিপিও, গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যাতায়াত করতে চান, তারা বিআরটিসির বাসে করে যেতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
0: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। জন্মগতভাবে মানুষ কিছু ভালো গুণের যেমন অধিকারী হয়, তেমনি খারাপ গুণের অধিকারী হতে পারে। ধর্ষণের মতো জঘন্য মনোবৃত্তির প্রধানতম কারণ মানসিক বিকৃতি। বর্তমানে ধর্ষণ এমনভাবে বিস্তৃতি লাভ করেছে, পারিবারিক ও সামাজিক আন্দোলন ছাড়া এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের কম বেশি দায়িত্ব রয়েছে। মা বাবাকে তাদের সন্তানের চলাফেরার প্রতি সযত্ন নজর রাখতে হবে। এছাড়াও স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে।
1: বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানে গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। তিনি বলেন, বর্তমানে চলমান 7টি কূপ খনন শেষ হলে আরও 85 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে 4,500 কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে আরও 2টি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত 2% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শপথ ও দায়িত্ব গ্রহণের পর গতকাল নির্বাচনী এলাকায় ভোলায় প্রথম সফরকালে তিনি এই আহ্বান জানান। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের 17 বছরের শাসন আমলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ভোলার উন্নয়নে সকলের সহযোগিতা চান আন্দালিব রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতরাতে দেশে ফিরেছেন। গত 11 মার্চ হঠাৎ অসুস্থ হলে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 15 মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়া নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 5 মাসের বেশি সময় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন চিন্তা, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যাদের পাশে থাকে তাদের কোনো চক্রান্ত বা কোনো ধরনের নীলনকশা পরাস্ত করতে পারে না। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌড়মোড় থেকে আশুলিয়া পর্যন্ত 3.71 কিলোমিটারের পৃথক 2টি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকালের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। 2 লেন বিশিষ্ট এসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ভারত নারী দল হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 3রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্টস, এফএম ৯০ মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্টসে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল ৮টা থেকে ৮:০৪ মোট চার মিনিট ঢাকা ক ৬৯৩ কিলোহার্টসে আমাদের প্রচারিত অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন।
0: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রুমানা ইসলাম। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন ফরিদ আহমেদ।

শুনছেন আধুনিক গান শিল্পী রুমানা ইসলাম। এবারের গানের কথা সাজিয়েছেন হোসনে আরা বেগম জলি, সুর করেছেন মোহাম্মদ ইসার।

0: দোকানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন রুমানা ইসলাম।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 23 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz-এ প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন লালন গীতি, শিল্পী বিপুল ভট্টাচার্য।

0: দুখানি লালন গীতি শুনলেন বিপুল ভট্টাচার্যের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন শাহীন সুরাইয়া হকের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন শাহিন সুরাইয়া হকের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব হার মানা হার পরাবো তোমার গলে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শাহীন সুরাইয়া হকের কণ্ঠে, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব আধুনিক গান খালিদ হাসান মিলুর কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব ঘোষ।

আপনারা শুনছেন আধুনিক গান খালিদ হাসান মিলুর কণ্ঠে। এবারে গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন ইউনুস আলী।

0: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টস ও FM 106 মেগাহার্টসে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়িতগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়িতগণের মাঝে সম্মানী প্রদান অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। শ্রোতা বন্ধুরা, সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি হল শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এইভাবে যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসে এবং সত্য সুন্দর প্রতিষ্ঠা করেন। আগামীকাল দেশে যথাযথ মর্যাদা এবং ধর্মীয় আচার সহ বিভিন্ন আয়োজনে উদযাপন হবে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সনাতনী ধর্মাবলম্বী বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং একই সঙ্গে বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা প্রদানের অংশ হিসাবে পুরোহিত ও সেবায়তগণের মাঝে সম্মানী প্রদান করবেন। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী গত 14 মার্চ আনুষ্ঠানিকভাবে এই ভাতা প্রদান, সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। ইমাম মুয়াজ্জিন, খাদেম সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী প্রদানে 2026-27 অর্থ বছরের বাজেটে 1,100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকার বরাদ্দ রেখেছে আগামী 4 বছরের 100% ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে চলতি অর্থ বছরে 3,000 মন্দিরের 6,000 জন, 752টি বৌদ্ধ বিহারের 1,504 জন এবং 301টি গির্জায় 602 জন উপকার ভোগীকে সম্মানী দেওয়া হবে। মাসিক যেই সম্মানী দেওয়া হচ্ছে এতে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষকে এবং যাজকদের 5,000 টাকা মাসিক, মুয়াজ্জিন সেবায়েত বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের 3,000 টাকা মাসিক এবং মসজিদের খাদেমদের 2,000 টাকা করে দেওয়া হচ্ছে। উপকারভোগের চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিং এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ দেওয়া হচ্ছে। মসজিদে কর্মরত ব্যক্তিদের জন্য ঈদুল ফেতর, ঈদুল আজহায় 1,000 টাকা করে বোনাস দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের 2,000 টাকা করে বোনাস দেওয়া হবে। শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP অনুষ্ঠান স্থলে এসে পৌঁছবেন এবং তারপরে শুরু হবে আজকের এই অনুষ্ঠান। এবং অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই তা আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: জনাব তারেক রহমান এমপি এবং অন্যান্য অতিথিবর্গ ইতিমধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আমরা এখন অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই এখন আমরা অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: সকাল আগামীকাল বাংলাদেশ সহ সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। এই দিন হিন্দু বা সনাতন ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন। তিনি দুষ্টের দমন এবং সৃষ্টের লালনের জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশ সরকার এই দিনটিকে একটু রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন অনেক আগে থেকেই, এবং প্রথাগতভাবে যখনই এই দিনটি আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য। আপনারা এসেছেন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন, এবং উপদেষ্টা বিশেষ সহকারী এবং অন্যান্য যারা সরকারের সাথে জড়িত তারা আছেন, এবং হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু সমাজের জন্য এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনের নির্দেশ দিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে কৃতজ্ঞতা জানিয়ে তার অনুমতিক্রমে আমি এই অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা এখানে এসেছি তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ফুলেল শুভেচ্ছা প্রদান করতে আমরা আগ্রহ বোধ করছি, এবং এটা দেওয়ার জন্যে আমাদের এই মন্ত্রিপরিষদে হিন্দুদের মধ্যে একজন সিনিয়র মন্ত্রী আছেন, জনাব নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে অর্পণ করার জন্যে।

এরপর আমরা প্রথাগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সাথে এর আগে লন্ডনে থেকে ভার্চুয়ালি আমাদের সামনে আপনাদের মনে আছে সবারই যখন মিলিত হতেন, তিনিও আমাদেরকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করতেন। আমি সেই উপহারটি আমি আমাদের মধ্যে উপস্থিত এখানে জাতীয় সংসদের একজন সদস্য আছেন সুবর্ণা ঠাকুর, তাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানের শুরুতেই আমাদের পবিত্র গ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা থেকে আমি শ্লোক এবং তার অনুবাদ এখানে পাঠ করার জন্যে ভিকারুন্নেসা নুন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অদিতি সরকারকে মঞ্চে এসে গীতার শ্লোক পাঠ করার জন্যে অনুরোধ জানাচ্ছি।

নমস্কার সবাইকে, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই মহতী অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে প্রাসঙ্গিক শ্লোক আমি পাঠ করছি।

অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য জন্ম ও দিব্য কর্ম যে ব্যক্তি যথাযথ জানে, সে এই শরীর ত্যাগ করে পুনরায় আর জন্মগ্রহণ করে না, আমাকেই লাভ করে। হরে কৃষ্ণ। বিশ্বশান্তি ও সকলের মঙ্গলার্থ উচ্চারণ করছি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ।

0: তবে অর্থাৎ জগতের সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত ও সুস্থ থাকুক, সকলেই যেন মঙ্গলে দর্শন পায় এবং কাউকে যেন দুঃখের ভাগি না হতে হয়। এই জগতে ত্রিবিধ শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। জয় শ্রীকৃষ্ণ, সকলকে নমস্কার।
1: ধন্যবাদ শ্রীমতী অদিতি তার সুন্দরভাবে গীতা পাঠ করার জন্য। মাননীয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তো আছেন, তার সাথে শুভেচ্ছা বিনিময় হবে। মন্ত্রী পরিষদের সম্মানিত অনেক সদস্যবৃন্দ সামনে আছেন, মঞ্চে যারা আছেন আমি তাদের নাম বলছি, আছেন কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ, উনি মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আছেন বাবু নিতাই রায় চৌধুরী মাননীয় মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব রুহুল কবির ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, উপস্থিত আছেন আমাদের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ, আর ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, মাননীয় প্রতিমন্ত্রী উনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আপনারা জানেন যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানীয় প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের এক মাসের মধ্যেই গত 14 মার্চ উসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং আমাদের মাঝে ইতিমধ্যে এসছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই হিসেবে অন্যান্য হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে যারা পুরোহিত সেবায়িত, খ্রিস্টান ধর্মের যারা প্রিস্ট, বৌদ্ধ ধর্মের যারা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, তাদের জন্যেও সম্মানী ভাতা। ইতিমধ্যে আমাদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসছেন জনাব সালাউদ্দিন আহমেদ, আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সরকারের এই প্রতিশ্রুতিতে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের যারা উপাসক হিসাবে পুরোহিত সেবায়েত, ইমাম, মুয়াজ্জিন, অন্যেরা যারা আছেন তাদের জন্য যে সরকারের প্রোগ্রাম সেটা শুরু হয়েছিল অনেক আগেই এখানেই। আজকে একটা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমরা এই মন্দিরের পুরোহিত এবং সেবায়িতদের জন্যে আমরা যে সম্মানী ভাতা এটা দেওয়ার ব্যবস্থা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মানী ভাতা প্রদান করবেন। এখন আমি উপস্থিত যারা এখানে আছেন তাদের মধ্য থেকে শুভেচ্ছা বিনিময়ের আগে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে দু একজনকে বলার জন্য বিনীত অনুরোধ জানাব। তাদের মধ্যে আমি প্রথমেই ডাকতে চাই বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, তাকে এখানে এসে একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং কথা সংক্ষিপ্ত হলে ভালো হবে কারণ সময়ের কিছুটা স্বল্পতা আছে।
2: ধন্যবাদ বিজনকান্তি সরকারকে। আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়েরকে শুভেচ্ছা বিনিময় জানানোর এই যে অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় পুরোহিতবৃন্দ, উপস্থিত হিন্দু ধর্ম গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে যারা বসে আছেন, বছরের পর বছর ধরে যারা হিন্দু ধর্মের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি নয়, শুভেচ্ছা বিনিময় জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমাদের পরম আরাধ্য, যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম ইস্কিনে, যার সাথে আমরা শতবার মিছিল করেছি, মিটিং করেছি। আজকে সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী আজকে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাবেন, তার জন্য আমি যেহেতু দলের পক্ষ থেকে এসেছি, আমি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিবাদন জানাই। বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর পূর্বে এই ধরাধামে এসেছিলেন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য। তিনি তার মুখস্থিত কিন্তু বাণী আমাদেরকে দিয়ে গেছেন, যেটা গীতা। গীতাই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভারতী ভাবত। আপনারা সবাই জানেন, আমরা জানি, অর্থাৎ ধর্মের যখন গ্লানি হয় আমি এই ধরাধামে নেমে আসি। উনি আবারও বলেছেন, সমাহং সর্বভূতেষু, অর্থাৎ এই জগতের সকল প্রাণী সমান। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। শ্রীকৃষ্ণের সেই বাণীর আলোকে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি জনগণের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি তাই বলতে চাই, আমার সামনে সম্মুখ সারির যে সমস্ত যোদ্ধারা বসে আছে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, রাষ্ট্রের মন্দির থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেন তারা বঞ্চিত না হয়, এজন্য আপনার কাছে বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।

ধন্যবাদ বাবু অমলেন্দু দাস অপু। এই পর্যায়ে আমি স্বামীবাগ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অধ্যক্ষ শ্রীমদ ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে এখানে এসে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি।

0: హరే కృష్ణ నమాం విష్ణుపదాయ కృష్ణ పిష్టాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామినితి నమినే నమస్తే సరస్వతి దేవే గౌరవాణి పుచారిణే నిర్విశేష శూన్యవాదీ పాశ్చాత్య దేశతారిణే జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీఅద్వైత గదాధర శివాసాది గౌరభక్తవింద హరే కృష్ణ కృష్ణ కృష్ణ హరే హరే హరే రామ రామ రామ హరే హరే పరమేశ్వర భగవాన్ శ్రీకృష్ణ కి శుభ జన్మాష్టమి ఉత్సవ కి హరే కృష్ణ శుభ జన్మాష్టమి অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক জনাব তারেক রহমান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং এখানে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং সামনে উপস্থিত সনাতন ধর্ম অবলম্বী এবং এই সরকারের বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ সবার চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকে আমরা খুব আনন্দিত, জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের এখানে আহ্বান করেছেন পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। আমরা সবাই আনন্দিত, এই অনুষ্ঠান শুধু বাংলাদেশে নয়, এই অনুষ্ঠান সারা পৃথিবীতে অনুষ্ঠিত হচ্ছে। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। প্রথমে এই জন্মাষ্টমী অনুষ্ঠান করেছিলেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সেখান থেকে উনি এই অনুষ্ঠান শুরু করে এখন সেই ইসকনের মাধ্যমে পৃথিবীর এমন কোন দেশ নেই এই জন্মাষ্টমী উৎসব পালন হয় না। আমেরিকা, কানাডা, লন্ডন সহ এমনকি মুসলিম কান্ট্রি সহ অনেক দেশেই, সব দেশেই এই জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে পালিত হয়। আমার সৌভাগ্য হয়েছিল আমার আমেরিকায় জন্মাষ্টমী উৎসব পালন করার, হয়েছিল কানাডায়, হয়েছিল লন্ডনে এবং আরো অনেক দেশে আমি জন্মাষ্টমী উৎসব পালন করেছি। সেখানে সরকার এই জন্মাষ্টমী উৎসবকেও প্রাধান্য দেন, যেমন আমাদের বাংলাদেশ সরকার প্রাধান্য দিচ্ছেন এবং সারা বিশ্বে এই জন্মাষ্টমী উৎসব তাদের সরকার থেকে আমাদের বিশেষ সুবিধা প্রদান করেন। এমনকি মেট্রো রেল এবং বাস সার্ভিস রাত্র একটা পর্যন্ত চলে। এইভাবে এই অনুষ্ঠানে আমরা সারা বিশ্বে আমরা বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান করে থাকি। তা এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, ওনার এই জন্মদিনে উনি জন্ম নিয়েছিলেন কি জন্যে? দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য। তখনকার দিনে তো কংস ছিল সবচেয়ে বড় অসুর এবং আর যা ছিল অত বড় অসুর ছিল না, তাদেরকে দমন করছেন, তাদের দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, তাদেরকে ধ্বংস করার জন্য। কারণ ভগবান যখন দেখেন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বাড়ে, তখনই ভগবান যুগে যুগে কখনো তার অবতারকে পাঠান, কখনো নিজে স্বয়ং অবতীর্ণ হন। এই কংসকে ধ্বংস করার জন্য পরমেশ্বর ভগবান নিজেই এই কংসের কারাগারেই আবির্ভূত হয়েছিলেন এবং কংসকে তিনি কংস সহ আরো অনেক দুষ্কৃতকারীকে ধ্বংস করেছিলেন। এবং এখন তো কংস, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, এখন কিন্তু কংস একজন নেই, এখন অনেক কংসে ভরে গেছে। এখন দেশে দেশে, মানে জেলায় জেলায়, বাড়িতে বাড়িতে কংসের আবির্ভাব ঘটেছে। আর আপনি এই মুহূর্তে, সেই মুহূর্তে আপনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আপনাকে আরো কঠোরভাবে এই কংসদেরকে ধ্বংস করে একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আমরা এখানে সবসময় একটু ভয়ে থাকি যে কখন কি হয়, কিন্তু আপনি যখন এসেছেন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার মন্ত্রী পরিষদটা খুব সুন্দর, সবাই এত দায়িত্ব ভাবে দায়িত্বশীল ভাবে কাজ করেছেন, সমস্ত নেতারা খুব দায়িত্ব সহকারে কাজ করেছেন এবং আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে আমরা ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা হবে না এবং কোনো যদি কোনো এই কংস যদি আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে আমাদের ধর্ম পরিচালনার জন্য বাধা সৃষ্টি করে, আমাদের প্রচারের জন্য বাধা সৃষ্টি করে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে, আপনার মন্ত্রী পরিষদের মাধ্যমে, আপনার সশস্ত্র বাহিনীর মাধ্যমে সেটাকে শক্ত হাতে আপনি দমন করবেন এবং আমরা সুন্দরভাবে আমরা এই দেশে, এটা আমাদের দেশ, আমরা এখানে থাকবো, এখান থেকে আমরা যাব না, এখানে থেকে আমরা যাতে সুন্দরভাবে আমাদের সনাতন ধর্ম পালন করতে পারি এবং আমরা যাতে মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি, আমরা যাতে মনে করি এটা আমার দেশ, এখানে আমরা থাকবো, এখানে আমরা সুন্দরভাবে মাথা উঁচু করে আমরা সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে আমরা এই দেশের থাকবো, এই এই পরিবেশ আপনাকে অবশ্যই সৃষ্টি করতে হবে। কারণ আর এর জন্যে আমি ইসকনের পক্ষ থেকে বলবো, এর জন্যে আমি ইসকনের পক্ষ থেকে বলছি আপনাকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা ইসকনের পক্ষ থেকে আপনাকে করব এবং আমরা শুধু ইসকনের পক্ষ থেকে না, আশা করি সমস্ত সনাতন ধর্ম অবলম্বীরা আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে। কারণ ইলেকশনের সময় আপনি দেখেছেন সমস্ত সনাতন ধর্ম অবলম্বীরা আপনাকে সহায়তা করেছিল। আমি আজকের দিনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আপনার জন্যে, আপনার যেন সুস্বাস্থ্য অটুট থাকে, আপনি দীর্ঘায়ু হন, আপনার মন্ত্রী পরিষদ সুন্দরভাবে তাদেরও সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি যেন সেই কংসকে যেমন বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, আপনিও আপনার মেধার মাধ্যমে, আপনার শক্তির মাধ্যমে সেই অপশক্তিকে বিনাশ করে ধর্মের, যাতে সবাই আমরা সুন্দরভাবে ধর্মচর্চা করতে পারি এবং সবাই যাতে এই দেশে সুন্দরভাবে অবস্থান করতে পারি, এই প্রার্থনা আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, যেন আপনাকে যেন ভগবান শ্রীকৃষ্ণ সেই শক্তি প্রদান করেন এবং আপনি যাতে আমাদের মাঝে দীর্ঘদিন থাকেন এবং সুস্থ অবস্থা থাকেন, সবাই যাতে সুস্থ থাকে, এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে করে আপনার সুস্থতা কামার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। সবাইকে ধন্যবাদ।
1: অন্যতম পত্রিকা কালবেলা, কালবেলার সম্পাদক এবং আমাদের হিন্দু সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব সন্তোষ শর্মা, শ্রী সন্তোষ শর্মা, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কৃষ্ণায় নমো। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছেন, সেজন্য সমগ্র সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্যের শুরুতে বিগত ৬ মাসে আপনারা যেসব ভালো পদক্ষেপ নিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিএনপির পক্ষে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা আপনার সাথে আমাদের কথাবার্তা হয়েছিল, নির্বাচনের পরে আমি ধন্যবাদ জানাই বিএনপির প্রত্যেক মন্ত্রী এমপি যা কিছু সরকারি বরাদ্দ পাচ্ছেন, স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মত বিনিময় করে অগ্রাধিকার ভিত্তিতে সেটা পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত, কক্সবাজারের মাননীয় মন্ত্রী উনি দেশের মন্ত্রী, কিন্তু আমি গর্ববোধ করি আমার বাড়ি ওনার জেলায়, কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত। আমার মনে হয় পঞ্চগড়ের মাননীয় প্রতিমন্ত্রীও এখানে উপস্থিত আছেন, জনাব ফরহাদ হোসেন আজাদ। প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের লোকরা বরাদ্দের ক্ষেত্রে সন্তুষ্ট। আমি ধন্যবাদ জানাই যে পুরোহিতদের ভাতার ব্যবস্থা করেছেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। আরো কিছু পদক্ষেপ আমি সময়ে সংক্ষিপ্ত, বিজন্দা বারবার বলে দিয়েছেন সংক্ষিপ্তভাবে বলার জন্য, কিন্তু আমার একটু অধিকার আছে। এখানে কক্সবাজারের মন্ত্রী আছেন, এখানে মাগুরারও মন্ত্রী আছেন, দুই দিক থেকে আমার অধিকার আছে সময় বেশি পাওয়ার, তো সেই জন্য সময়টু গুছিয়ে নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 31 দফা দিয়েছেন, 16 নম্বর দফা আমাদেরকে আকৃষ্ট করেছিল। আপনি রেইনবো সোসাইটির কথা বলেছেন, সনাতনী সম্প্রদায়কে আকৃষ্ট করেছিল। আপনি যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছেন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, বিশ্বাসী অবিশ্বাসী পর্যন্ত সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সনাতনী সম্প্রদায়, সেজন্য আশ্বস্ত। সরকারের বয়স মাত্র 6 মাস, আমরা 6 মাসের ভিতর সব পেয়ে যাব সেটা যেমন আশা করি না, কিন্তু আমাদের যে জাতীয় প্রাণের দাবি সেগুলোর শুভ সূচনা হবে এটাও আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। 1994 ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস বলেছিলেন, আপনি জানেন রাজারা হচ্ছে ডিফেন্ডার অফ দ্য ফেইথ, যে আমি শুধু ডিফেন্ডার অফ দ্য ফেইথ নয়, আমি সকলের বিশ্বাস রক্ষা করতে চাই। ঠিক তেমনি আপনিও নির্বাচনী ম্যানিফেস্টো এবং 31 দফাতে এটা অঙ্গীকার করছেন। আজকে আমি সনাতনী সম্প্রদায়ের মনে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক আছে। আমাদের এখানে ভাগ্যবান আমরা আজকে দক্ষ, মেধাবী এবং সুযোগ্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন। রংপুরের ঘটনা আপনারা জানেন, কি নৃশংস হত্যাকাণ্ড, এটি সবাইকে নাড়া দিয়েছে। পুলিশ যেভাবে তড়িঘড়ি করে, যেভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের মানুষ এবং সনাতনী সম্প্রদায় এটা বিশ্বাসে নেয়নি। আমরা চাই প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক, প্রকৃত দোষীদের শাস্তি হোক। আমি শাস্তির কথা বললেন কেন, আমাদের 55 বছরের ইতিহাস বঞ্চনার ইতিহাস। আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর যত ঘটনা ঘটেছে 55 বছরে, একটি ঘটনারও বিচার হয়নি।
2: এমনকি যাদেরকে আমরা অকুণ্ঠ রাজনৈতিক সমর্থন দিতাম সেই আমলও না। আপনার 2021 সালের ঘটনা সর্বশেষ, কুমিল্লা, নোয়াখালী, রামু, নাসিরনগর এগুলোর কথা যদি মনে আসে তখন আমরা আতঙ্কিত না হয়ে পারি না। জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, যদিও আপনি এটাতে বিশ্বাস করেন না, আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই, সনাতনী সম্প্রদায়ের আতঙ্ক যদি দূর করতে হয় তাহলে এসব ঘটনার বিচার করতে হবে। আমি আশা করি এসব ঘটনার বিচারের জন্য আপনি উদ্যোগ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘের 1992 একুশে ডিসেম্বরের ডিক্লারেশন কি বলছেন, যে কোন রকম বৈষম্য এবং নাগরিক অধিকার বঞ্চিত রেখে সুশাসন এবং গণতন্ত্র নিশ্চিত করা যাবে না। আপনি লন্ডনে ছিলেন 2022 সালে, লন্ডনের মন্ত্রী, সৌভাগ্যক্রমে ওনার নামও তারিক আহমেদ, তিনি বলেছিলেন জাতিসংঘের ধর্ম বিষয়ক বক্তৃতায় যে সমগ্র বিশ্বে যদি সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র মূল্যহীন হয়ে যাবে। বাংলাদেশে কি অবস্থা, আপনারা সরকারে আসছেন মাত্র 6 মাস, সেজন্য সব কিছু রাতারাতি হয়ে যাবে সেটা চাই না, কিন্তু শুভ সূচনা চাই। এই মুহূর্তে সচিবালয়ে 78 জন সচিবের মধ্যে একজন সচিব হিন্দু নাই। মাননীয় সংস্থাপন বিষয়ে উপদেষ্টা এখানে আছেন, ওনার সাথে 2 মাস আগে মিটিং করে অনুরোধ করেছি যে এই দিকটা বিবেচনা করুন। 175 জন যুগ্ম সচিব পদোন্নতি হল, অনেক হিন্দু কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে, আপনার কাছে ন্যায় বিচারটা চাইলাম। আপনার অবশ্য ধন্যবাদও জানাই যে বিগত উপসচিব পদোন্নতির সময় আপনারা বিষয়টা খেয়াল করেছেন।

0: আইন কর্মকর্তা নিয়োগ দিলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র একজন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই হিন্দুদেরকেই পদায়ন করার জন্য, কাদের, যারা বিএনপি করেছে তাদেরকে সুযোগটা দেন, যারা দীর্ঘ 17 বছর বিএনপির হয়ে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দেন। এটা আমার সামনে বাম দিকে বসে আছে, আমি নাম সবাই নাম ধরে বলতে পারব, কিন্তু তাদের কোনো পদায়ন হয় নাই। রাজনৈতিক নিয়োগ হয়েছে, সেখানে একজনও বিএনপিতে যারা হিন্দু সম্প্রদায়ের নেতা আছেন তাদেরকেও কাউকে দেওয়া হয় নাই। আমরা এগুলো চাই, সবই বলছি, বিচার হয় না এটা বলছি, আমরা কারো পক্ষে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সংক্ষিপ্ত করব, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবি 8 দফা নিয়ে আপনার সাথে কথা হয়েছে, পর্যায়ক্রমে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় ধর্মমন্ত্রী এখানে উপস্থিত আছেন, ওনার সাথে কথা হয়েছে, আমাদের 2টা দাবি চাইলে এখনই পূরণ করা সম্ভব। আমরা বলেছিলাম যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আমরা চাই না, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এটা চায় না, সনাতনী সম্প্রদায়ের দাবি হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন। আশা করি আপনি ধর্মমন্ত্রী মহোদয় এখানে আছেন, আজকে আমরা এখানে এসেছি কিছু পাইতে চাই, কোন একটা ঘোষণা চাই। আপনি দেখেন ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনার জন্য বোর্ড আছে, কিন্তু আমাদের দেবত্ব সম্পত্তি 10,000 একর দেবত্ব সম্পত্তি বেদখল হয়ে গেছে, এই দেবত্ব সম্পত্তি রক্ষার স্বার্থে একটা দেবত্বর বোর্ড গঠন করা প্রয়োজন। এগুলোর জন্য কোনো অর্থ বরাদ্দের দরকার নাই। আমরা জানি আপনি বিধ্বস্ত অর্থনীতির উপর এবং বিধ্বস্ত আইন শৃঙ্খলার উপর এসে দায়িত্ব নিয়েছেন, আমরা চাই এসব বিষয়ে আপনি সহৃদয় হবেন। সনাতনী সম্প্রদায়ের নির্বাচনের আগে আমরা যে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ভোট চেয়েছি তাদের কাছে এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলতে চাই, রাষ্ট্র যদি সাম্প্রদায়িক হয় তাহলে বৈষম্য দূর হবে না, সংবিধান যদি সাম্প্রদায়িক হয় তাহলে বৈষম্য দূর হবে না, সরকার যদি সাম্প্রদায়িক হয় তাহলে বৈষম্য দূর হবে না। আপনার কাছে এই বিনীত অনুরোধটুকু রাখব, যাতে আমাদের দুঃখ দুর্দশা যেসব দাবি দাওয়া জানালাম এগুলো আপনি সহৃদয়তার সাথে বিবেচনা করবেন। পরিশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য নমস্কার।
1: ধন্যবাদ শ্রী সন্তোষ শর্মা। আমি একটু সবিনয় অনুরোধ রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ আছেন, আমরা তাদের কাছ থেকে কিছু শোনার আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, কাজে আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত, না হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রোগ্রাম আছে 11:30 পরে, আমাদের অবশ্যই 11:30 মধ্যে শেষ করতে হবে, এর মধ্যে পুরোহিত সেবায়ীদের আবার চেক বিতরণের একটা অনুষ্ঠানও আছে, কাজে সেটার দিকে খেয়াল রেখে আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন, সর্বশেষ বক্তা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদারকে মঞ্চে এসে খুবই সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: আজকে শ্রীকৃষ্ণের, শ্রী ভগবানের জন্মদিবস আগামীকাল, সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের

0: কে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে। আমরা গর্বিত, আনন্দিত। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীবর্গ, এবং সামনে উপবিষ্ট আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনীরা, যারা আপনাকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। সেই নির্বাচনের আগে এখানে অনেক মন্দিরের প্রতিনিধি আছে, আমি মন্দিরে মন্দিরে গিয়েছি। আমাদের ইসকনের নেতৃবৃন্দ বলেছে যে দাদা আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের ড্রেস পরে ভোট দিয়ে আসবো, আমরা ভীত নই। এখানে তারা স্বীকারোক্তি দিচ্ছে। সেই প্রচণ্ড সাহসের বিশ্বাস ভর করে, বিশ্বাসে ভর করে আপনাকে আস্থা, আপনার প্রতি সম্পূর্ণ আস্থা স্থাপন করে এই সনাতনীরা এখনো জেগে আছে। এদেশ ছেড়ে এদেশের সনাতনীদের সাথে বিশ্বাসঘাতকতা করে অনেকেই বারবার পালিয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এ দেশ আমার, এ মাটি আমার, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এদেশ ছেড়ে আমি যাব না। এদেশের সনাতনীরাও বিশ্বাস করতে চায়, তারা এদেশ ছেড়ে যাবে না। আপনার উপর আস্থা স্থাপন করে এদেশে তারা অবস্থান করবে, নিজের অধিকার নিয়ে, এই রাজপথে হোক, আপনার সাথে হোক, যেখানে হোক, তারা এই দেশেই থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘ 15 বছর ধরে স্কাইপিতে এই দলকে সংগঠিত করেছে, আমরাও ছিলাম, এখানে অনেকেই ছিল, আমরা সেই বিশ্বাস এবং আস্থা সম্মুখ পানে রেখে আপনার সেই কষ্টার্জিত দল সংগঠিত করার জন্য আমরা কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে সাথে আপনার পরিবারের, আপনার সহধর্মিনী আমরা ফার্স্ট লেডি বলে, কিন্তু সেই উচ্চারণ আমরা করতে চাই না, আপনি সেটাও করেন না। মাননীয় প্রধানমন্ত্রী, বিদেশে কৃতিমান চিকিৎসক, তার মেধা ডাক্তার জোবাইদা রহমান এবং আপনার সুকন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে আমরা আজকের এই জন্মাষ্টমীর দিনে, উৎসবের দিনে, আগামীকাল আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি আমাদের এই শুভেচ্ছা পৌঁছে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের হিন্দু জনগোষ্ঠী, সনাতন জনগোষ্ঠী, যাদেরকে বিশ্বাস করে, যাকে বিশ্বাস করে 95% আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বারবার আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব না, আপনি এটা আস্থা রাখতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী। অতএব আজকে আজকে আমরা মাঠে অনেক বক্তৃতা দিই, সেটা দেব আপনার জন্য, আজকে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
1: আজকে যারা সনাতন ধর্মাবলম্বী এসছেন তাদের মতো থেকে বক্তব্য এই পর্যায়ে আমরা শেষ করছি। আমি মঞ্চে যারা আছেন তাদের মতো থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই খুব সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত, আপনারা জানেন, সিপিডির সম্মানীয় ফেলো, বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন কাজে উনি পরামর্শ দিয়ে থাকেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো, সিপিডি, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
2: মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে যারা সুধীমণ্ডলী আছেন সকলেই আপনারা আমার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানবেন। আমার মঞ্চে আসার কথা না, এটা অত্যন্ত আমার সৌভাগ্য যে আমাকে আহ্বান করে এখানে মঞ্চে এসে বসার আসীন করেছেন, সেটা সম্মানের ব্যাপার। আমি আপনাদের বলতে চাই একটি কথা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার কাছে জন্মাষ্টমীর দিনে আমরা আশা করি রাজধর্ম থাকে, জাতিধর্ম নির্বিশেষে লিঙ্গ এবং আদিবাসী বা অন্য কোনো পিছিয়ে পড়া মানুষ নির্বিশেষে সকলের প্রতি উনি সমান সুবিচার করবেন, এটি একমাত্র প্রার্থনা, সমান সুবিচার করবেন। আর দ্বিতীয়ত, আপনাদের সকলের সামনে যারা আছেন তারা কোনো দিন কোনো সময় হীনমন্যতায় ভুগবেন না। আমরা প্রত্যেকেই বাংলাদেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে আমরা দেশ গঠনের অংশগ্রহণ করতে চাই, সেই সুযোগ আমাদের করতে হবে। সংসদে একটি ধারা প্রচলিত আছে, সেটা হলো যে স্পিকার মহোদয় যখন কাউকে কোনো সময় দেন তিনি অনেক সময় চাইলে বক্তব্য সংক্ষিপ্ত করে অন্য কারোর জন্য সেই সময়টুকু দিয়ে দিতে পারেন, তাই না? আমি আমার কাছে যেটুকু সময় ছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য শোনার জন্য দিয়ে গেলাম।
1: এই পর্যায়ে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মহোদয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব এন্ড এ ভেরি গুড মর্নিং। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সকলে, এবং বিশেষ করে আজকে যাদের নিয়ে আয়োজন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, সবাইকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, আমরা জন্মাষ্টমী বলি না এটাকে, অ্যাকর্ডিং টু দ্য ফেইথ, সনাতন ধর্মমতে মথুরানগরে ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে মঙ্গলবার যশোধার গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। But the thing is, what was the spirit? এখান থেকে স্পিরিটটা নেয়ার কি আছে? স্পিরিটটা হলো, সে সময় মথুরা নামক রাজ্য পাপ, অনাচার, অত্যাচার, ধর্মপ্রাণ মানুষের উপর জুলুম, নির্যাতন, এগুলো ছিল। তো অ্যাকর্ডিং টু দ্যাট ফেথ, দ্য স্পিরিট হলো সেই রাজা কংসের বধ করার জন্য এবং পৃথিবীতে সাম্য, মানবতা, শান্তি, সম্প্রীতি, ধর্ম প্রতিষ্ঠার জন্যই তার আগমন ঘটে। এখন একটু দেখুন, আমরা এই রাষ্ট্রে আমরা 31 দফা নিয়ে আমরা এসেছি, তাই না? আমি যদি ব্যাকুন ইনটু দ্য ইলেকশন টাইমস আমরা যদি যাই, আমরা শর্টলিস্ট করে 8টা দফা আমরা মাঠে ময়দানে নিয়ে বেরিয়েছি। আমরা একটা ছোট্ট একটা হাইপোথেসিস নেই, আমি খুব 2 মিনিটে শেষ করে দেব ইনশাল্লাহ। একটা আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে একটা কৃষক পরিবার, আমরা একটা হাইপোথেসিস নেই, এই কৃষি নির্ভর এই একটা কৃষক পরিবারের দুঃখিনী মা, অভাবী মাকে স্বাবলম্বী করার জন্য নিয়ে আসলাম ফ্যামিলি কার্ড, ভালো কথা। বাবাকে স্বাবলম্বী করার জন্য, তাকে একটু সাহস যোগানোর জন্য, একটু সহযোগিতার জন্য নিয়ে আসলাম কৃষক কার্ড। সন্তানের সুস্বাস্থ্য চিন্তা করে হেলথ কার্ড এবং তার জন্য সুনির্দিষ্ট হেলথ পলিসি। আচ্ছা, ভালো কথা, মন ও মননে সুঠাম দেশে বেড়ে উঠবে ক্রীড়াঙ্গনে, এবং ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়া যায় কিভাবে, এর জন্য আমি সুনির্দিষ্ট পলিসি আনলাম। আচ্ছা, ভালো কথা, এবার তাকে আনন্দমুখর শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, এর জন্য আমার সুনির্দিষ্ট পলিসি আসলো এবং কর্মমুখী শিক্ষা নিয়ে আসলাম। দক্ষ জনশক্তি তৈরি হয়ে গেল, এবার কর্মসংস্থানের প্রতিজ্ঞা করলাম, 1 কোটি কর্মসংস্থান শুধু মুখে বললাম না, কি আই হ্যাভ এ প্ল্যান এবং স্পেসিফিক প্ল্যান, সেটাও দিলাম, ভালো কথা, সবই না হয় পেল। এখন তাকে কেমন পরিবেশে বেড়ে উঠবে, সে রাস্তায় বের হলে কি নাক ধরবে, তারপরে ধোঁয়াতে খুক খুক করে কাশবে, না তাকে যাতে

0: অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির যে মানুষ, তাদেরকে যারা দিকপাল, যারা ধর্মগুরু, তারা তো তারা যদি সম্মানিত না হন তো তার কথা শুনবে কে? এটা ভাবলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তিনি দিলেন কি, সেবায়েত পুরোহিত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, তাদের জন্য নিয়ে আসলেন সম্মানের ব্যবস্থা। ইট ইজ এ স্টার্ট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তো আমি বলতে চাচ্ছি যে এটার জন্য, এই যে তারা যে অবহেলিত তাদের জন্য সম্মানের ব্যবস্থা করলেন, তাকে সম্মানিত করার চিন্তা করলেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা ব্যর্থহীন কথা বলতে চাই, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমাদের ভিশন হচ্ছে খুব ক্লিয়ার এন্ড প্রেসাইজ, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বাস্তবায়ন করা। শেষ করে দিব একটা কথা বলে, এই যে এত কিছু করা হলো ফ্যামিলি কার্ড থেকে শুরু করে এই যে সম্মানী পর্যন্ত, কোথাও দেখা হচ্ছে না আপনি কোন মার্কায় স্লোগান দিয়েছেন। আপনার পরিচয় বাংলাদেশি, আপনি একজন পরিবারের প্রধান নারী, আপনার পরিচয় বাংলাদেশি, আপনি একজন কৃষক, আপনার পরিচয় বাংলাদেশি, আপনি একজন পুরোহিত, আপনি সেবায়েত। দিস ইজ দ্য স্পিরিট অফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অ্যান্ড আপোসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অ্যান্ড দিস ইজ দ্য স্পিরিট অফ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কি সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম, আদাব।
1: অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে। এখন আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের সংস্থাপন বিষয়ক অর্থাৎ জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলা দরকার, যে এই যে মানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, এই সবাইকে যে ভাতা দেওয়া হচ্ছে, এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন, ইনি কমিটির প্রধান, কাজেই তাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো দু একটি কথা বলার জন্য।
2: মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ চৌধুরী এমপি, মাননীয় ধর্মমন্ত্রী জনাব শাহ মাফাজ্জল হোসেন কায়কোয়াদ এমপি, মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব নিকায় রায় চৌধুরী এমপি, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব শাহ শামীম কায়সার এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিজন কান্তি সরকার, জনাব রুহুল কবির রিজভি, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, মাননীয় মন্ত্রীবর্গ, বিএনপি স্টিয়ারিং কমিটির সদস্যবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, মুখ্য সচিব সচিব বৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সম্মানিত পুরোহিত সহ অন্যান্য নেতৃবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবার উপর শান্তি বর্ষিত হোক, সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটি সত্য, ন্যায়, কর্তব্য ও মানবিকতার পথে চলার একটি অনন্য অনুপ্রেরণার দিন। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলে সুকদাচন, অর্থাৎ মানুষের অধিকার তার কর্তব্য পালনে, কর্মের ফলের প্রতি আসক্তিতে নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠার, দেশে বিদেশে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, আর তা সে নিজের ধর্মের মানুষের বিরুদ্ধে হলেও, এবং মানুষের মর্যাদা রক্ষার। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল, যখন ধর্ম বা ন্যায় বিপন্ন হয় তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করতে হয়। তার বিখ্যাত বাণী, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ অদুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ সৎ ও নিরপরাধ মানুষের রক্ষা, অন্যায়ের প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যই তাঁর আবির্ভাব। এই দর্শনের আলোকে যে কোনো ধর্ম, সম্প্রদায় বা পরিচয়ের নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। প্রিয় উপস্থিতি, সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, এটি তার নাগরিক অধিকার।

0: এবং বাংলাদেশের ঐতিহ্য হল ধর্মীয় সম্প্রীতি। আমাদের সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকার এই সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সবাইকে সাথে নিয়ে সমান গতিতে এগিয়ে যেতে চাই। মুসলমান ও হিন্দু একই বৃন্তে দুটি ফুলের মতো। এদেশে আমরা ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে একে অপরের সুখে দুঃখে অপরের এই বন্ধন যেন কাছের বা দূরের কোনো অশুভ শক্তি এসে ভেঙে দিতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য ও প্রাজ্ঞ নেতৃত্বে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন শুরু করেছে। দেশের ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই সামাজিক অবদানকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানে ও বার্ষিক উৎসব ভাতা এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা ছিল বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার, এবং তা জনাব তারেক রহমানের উদার মানবিক এবং তার প্রজ্ঞা এবং দূরদৃষ্টির সিদ্ধান্তের পরিচায়ক। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই গত 14 মার্চ এই মিলনায়তনে সরকার সেই কার্যক্রম শুরু করে। গত 25-26 অর্থ বছরে এ কর্মসূচির আওতায় দেশের 6,017টি নির্বাচিত মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জা মোট 13,949 জনকে সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে এ কর্মযজ্ঞের সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে 86,709টি ধর্মীয় প্রতিষ্ঠানের 2,56,074 জন ধর্মীয় নেতৃবৃন্দ রাষ্ট্রীয় এই সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে রয়েছে 82,656টি মসজিদ, 3,000 মন্দির, 752টি বৌদ্ধবিহার এবং 361টি গির্জা। আগামী 4 অর্থ বছরে পর্যায়ক্রমে বর্তমান সরকারের মেয়াদকালেই সমগ্র দেশের শতভাগ মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জা কর্মরত ধর্মীয় ব্যক্তিগণ এই কর্মসূচির আওতাভুক্ত হবেন। গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে জাতীয় ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের সম্মানীয় ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করেছিলেন। আজ জন্মাষ্টমী পালন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশের 64টি জেলার 64টি উপজেলার প্রতিটির একটি করে মন্দিরে পুরোহিত ও সেবায়তগণের ডিজিটাল পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী ভাতা প্রদান করবেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার 1টি এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার 1টি সহ মোট 5টি মন্দিরের 9 জন পুরোহিত ও সেবায়তগণের ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং প্রতীকী চেকের মাধ্যমে সম্মানী ভাতা প্রদান করা হবে। এ চলতি অর্থ বছরে সারা দেশে বিদ্যমান 12,000 মন্দিরের এবং চতুর্থাংশ হিসাবে 3,000টি মন্দিরের 6,000 জন পুরোহিত এ সেবায়তগণ এ সম্মানী ভাতা প্রদান করা হবে। পুরোহিতগণ মাসে 5,000 টাকা সম্মানী পাবেন এবং সেবায়তগণ মাসে 3,000 টাকা সম্মানী পাবেন। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে 2,000 টাকা উৎসব ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী অর্থ বছরে দ্বিগুণ সংখ্যক মন্দিরকে এই ভাতার আওতায় আনা হবে। এই অর্থ প্রান্তিক অর্থনীতিতে সঞ্চালন তৈরি করবে এবং পণ্যের চাহিদা তৈরি করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদৃষ্টিকে আমি স্বাগত জানাই। প্রিয় সুধী, একজন ধর্মীয় ব্যক্তিত্ব তার ধর্মীয় বয়ানে সমাজের নৈতিকতা, মানবিকতা ও শান্তির বাণী ছড়ান। সমাজে মাদক, ব্যভিচার ও অনাচার রোধে ভূমিকা রাখেন। আপনারা সরকারের ভিশন, মিশন ও সদিচ্ছবদ বয়ানের মাধ্যমে তুলে ধরতে পারেন। আজ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের চিরন্তন শিক্ষায় আমাদের অঙ্গীকার হোক, দেশে ও বিদেশে সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে আমরা সরব থাকব, ন্যায় প্রতিষ্ঠায় আমরা নৈতিক দায়িত্ব পালন করে যাব এবং কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে মানুষের কল্যাণে কাজ করব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, যেন তার নেতৃত্বে আমরা সুখী সমৃদ্ধ একটি বৈষম্যহীন ন্যায়পরায়ণ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা মর্যাদা ও নাগরিক অধিকার সবার প্রাপ্য। সকলকে আবারও একবার শুভ জন্মাষ্টমী। বাংলাদেশ সকল মানুষের শান্তি সম্প্রীতি ও কল্যাণ কামনা করছি। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব ইসমাইল জবিউল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ জানাব এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভীকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
2: সম্মানিত প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য বর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ, এবং আজকে জন্মাষ্টমীর এই শুভ লগ্নে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। লর্ড বিষ্ণু বা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ রূপে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5 বছর আগে। আমরা 5000 বছর আগে, হ্যাঁ ঠিক আছে, 5000 বছর আগে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আপনারা অনেকেই সে বিষয়টি বলেছেন, আমি শুধু এটুকুই বলবো যে সৃষ্টিকর্তার প্রেরিত মহামানব হন বা ভগবানের অবতার হন যারা পৃথিবীতে এসেছেন কোন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটাকে পূরণ করা। অর্থাৎ সমাজে অন্যায় অবিচার অন্যায্যতা যখন ভরে যায়, তখন হয় সৃষ্টিকর্তার প্রেরিত পুরুষরা আসেন, না হলে স্বয়ং ভগবান এই ধরাধামে আসেন সেটা নিরসন করার জন্য, সংগ্রামে অবতীর্ণ হন। এবং জন্মলগ্ন থেকেই নানাবিধ দুঃখ কষ্টের মধ্যে তারা বেড়ে উঠেন। শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু কারাগারে, এবং ডিভাইন শক্তির প্রভাবে তিনি সেখান থেকে বেরুন এবং একজন একটা যাদব পরিবার, দুধওয়ালার পরিবারে তিনি বড় হয়েছেন ভগবান। কিন্তু তার যে কর্তব্য কর্ম, যে কর্মের জন্য তিনি পৃথিবীতে এসেছেন, সেটা তাকে করতে হয়েছে, তাকে লড়াই করতে হয়েছে, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, তাকে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়েছে। কংস রাজার মতো একটি ভয়ঙ্কর রাজা যে সমাজ এবং রাষ্ট্রে দুর্বিনীত দুঃশাসন চালাচ্ছে, তাকে ধ্বংস করা, তার কাছ থেকে তাকে ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করার এক মহান কর্তব্য দিয়েই তিনি পৃথিবীতে এসেছেন। তো সেই কর্তব্য তিনি পালন করে গেছেন এবং কিছু পথ তিনি দেখিয়ে গেছেন, প্রদর্শিত পথ তিনি দেখিয়ে গেছেন। তারা যে পথ দেখান, আমি বলছি যে যারা ভগবানের অবতার হন পৃথিবীতে আসেন, যে সম্প্রদায়ের একজন ব্যক্তিকে হয়তো পরামর্শ দিচ্ছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তিনি যে পরামর্শ বা হিতোপদেশ দিচ্ছেন সেটাই ভগবানের বাণী, সেটাই গীতা হিসেবে আজকে মানব জাতির কাছে সেটা উপস্থাপিত হয়েছে। সেটাকেই শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের জন্য তা নয়, যারা এই বাণী প্রদান করেছেন, যে বাণীগুলো সেগুলো সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তার মতে মন হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং মানুষের শত্রু বটে, মনকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ, শ্রীকৃষ্ণের এটি বাণী। এটি কি শুধু একটি সম্প্রদায়ের জন্য হয়েছে, এটি সমগ্র মানব জাতি যদি এই বাণীটা আত্মস্থ করে তাহলে সে একটি সুন্দর পথে এগিয়ে যেতে পারবে, একটি সরল সোজা পথে এগিয়ে যেতে পারবে। তিনি বলেছেন, অতীত পরিবর্তন করা যায় না, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানকে সুন্দর করে তোলাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ। অসাধারণ এই বক্তব্য, অসাধারণ তার এই হিতোপদেশ। আজও কি এটি ম্লান হয়ে গেছে? এই বাণী আজও ম্লান হয়নি, অত্যন্ত শক্তিশালী এ বাণী, কত প্রাসঙ্গিক এ বাণী। তিনি বলেছেন যে নিজের আপন যে পীড়া, সে পীড়া নিয়ে তুমি বসে থাকলে তুমি দুর্বল হবে, কিন্তু সমাজের যে পীড়া, সেই পীড়াকে যদি তুমি ধারণ করো তাহলে তুমি শক্তিশালী হবে। এটি তো একটি চিরায়ত বক্তব্য, এটি একটি চিরায়ত বাণী, এটি একটি সর্বজনীন বাণী, মানব জাতির জন্য দেওয়া এই বাণী। এগুলো মানে যে কোনো ধর্ম সম্প্রদায় এগুলো চর্চা করলে, এই বাণী নিয়ে মনের মধ্যে আত্মস্থ করলে সে সরল সঠিক পথে, সোজা পথে সে চলতে পারবে। তা আমার মনে হয় যে আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমী এটি একটি উৎসবের দিন, এই উৎসবের দিন, এই উৎসবের প্রাঙ্গণ কিন্তু একটি ধর্ম সম্প্রদায় থাকে, একটি ধর্ম সম্প্রদায়ের উৎসবের দিন, কিন্তু উৎসবের প্রাঙ্গণ, উৎসব প্রাঙ্গণের যে দরজা এটা খোলা থাকে সমগ্র মানব জাতির জন্য, সকল মানুষের জন্য এই প্রাঙ্গণের দরজা খোলা থাকে, উন্মুক্ত থাকে। তখন যখন এই প্রাঙ্গণ দিয়া প্রাঙ্গণে প্রবেশ করি তখন যে বাণীগুলি শুনতে পাই সেটা সকল ধর্ম সম্প্রদায়ের যে সীমানা এটা অতিক্রম করে যেতে থাকে, এবং অতিক্রম করে যেতে যেতেই সমগ্র মানুষের কাছে সেটি পরিব্যাপ্ত হয়, এবং মানুষ সেটি ধারণ করলে সত্যিকার অর্থে আলোর পথে, ন্যায়ের পথে মানুষ যেতে পারবে। এই কথাগুলোই মহামানবরা বলে গেছেন, এই কথাগুলোই বলেছেন ভগবানের অবতার যারা পৃথিবীতে এসে, কোনো কথাটি ফেলনা নয়। আমি দুই একটি কথা বলে আমি শেষ করে দেব, আমি বক্তব্য যাব না। সন্তোষ দা আবার অত্যন্ত খুব ঘনিষ্ঠজন একজন মানুষ, দেখুন এমন একটি সময় আমাদেরকে অতিক্রম করতে হয়েছে, সেখানে কি কোনো ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে বিবেচনা করা হয়েছে? বিবেচনা করা হয়েছে ওরা আমার লোক না তার লোক, বিজনদা তপনদা এরা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু এরা ছাত্র জীবনে ছাত্রদল করতো, আমি জানি তপনদা জগন্নাথলের প্রথম আহ্বায়ক, এবং এই কারণে তারা তারা তো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ডিসি হয়েছেন, তারা ম্যাজিস্ট্রেট হয়েছেন, তারা ডিপটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছেন, তার উপরে উঠতে পারেনি, আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসছে তাদের। এখানে তো ধর্ম সম্প্রদায় বিবেচনা করা হয়নি, তারা তাদের ক্যারিয়ার, তাদের জীবন, তারা সমাজকে আরো বেশি দিতে পারতেন, পারেননি। 5ই আগস্টে একটা পরিবর্তন হয়েছে বলে তারপরে ভূতাবেক্ষ দিয়ে হয়তো কিছু ইয়ে হয়েছে, কিন্তু তার জীবন, তার যে সার্ভিস যেটা দেওয়া সমাজকে সেটা দিতে পারেন না। নিপুণ রায় চৌধুরীকে টেনে হিচড়ে ডিবি নিয়ে যাচ্ছে, আমি সন্তোষদাকে টেলিফোন করেছিলাম যে সন্তোষদা কিছু করা যায় নাকি, দেখেন মেয়েটাকে বোধহয় তারা অত্যন্ত ইয়ে করবে, অত্যাচার করবে, কিন্তু সন্তোষদা আন্তরিকতা দেখিয়েছেন, এটা আমি নিঃসন্দেহে আমি বলতে পারি, আন্তরিকতা দেখিয়েছেন, আমি চেষ্টা করছি এটা বলেছেন, কিন্তু কিছু করা যায়নি। তাকে দিনের পর দিন, মাসের পর মাস ডিবি অফিসে এবং কারাগারের মধ্যে তাকে জীবন কাটানো হয়েছে। নিপুণ রাজ চৌধুরী হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে সেদিন রক্ষা পায়নি। তো সুতরাং ফ্যাসিবাদের আক্রমণে যারা একসময় ছাত্রদল করেছেন, পরে বিএনপি করেছেন, বা বিরোধী দল যারা সরকারের বিরোধিতা করেছেন, এই ধরনের মানুষ যদি হিন্দু সম্প্রদায় হয় তারও নিষ্কৃতি পায়নি। অবিনাশ দাস অপুর স্ত্রী বছরের পর বছর গ্রামের একটি কলেজের মধ্যে পড়ে থেকেছে, অপুর স্ত্রী, এরকম আরো বহু ঘটনা রয়েছে। তো সুতরাং এই এই নিপীড়নের মাত্রা শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণেই তাদেরকে সহ্য করতে হয়েছে, এখন তো সেটি নেই। আজকে সরকারের সমালোচনা সন্তোষদাকে করলেন, প্রধানমন্ত্রীর সামনেই করেছেন, কিন্তু সন্তোষদা এখান থেকে হেঁটে যাওয়ার পর উনি গুম হবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, উনি সরকারের কোনো রোশনালে পড়বে না। আর আমাদের সমাজের এই বিভেদ বুদ্ধি তো ছিল না, বিশেষ করে বাংলাদেশ আমাদের ইতিহাস, চিরায়ত ইতিহাস তো সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের গান, আমাদের সংস্কৃতিতে এটার একটা অপূর্ব মেলবন্ধন আছে। এখানে দেবপ্রিয় দা, আমি ওনার ব্যক্তিগতভাবে ওনার খুব খুবই ভক্ত। কেন? উনার যে অর্থনীতির উপর উনার যে সমস্ত ইয়েগুলো কি বলে যে উনি যেগুলো কথা বলেন, পর্যালোচনা করে অ্যানালাইসিস করে, এমনকি গত ফ্যাসিস্টা বলেও তিনি ছাড় দেননি। যে সমস্ত জায়গাগুলোতে মানে অর্থনীতির লুটপাটের ক্ষেত্রে দেবপ্রিয় দার যে কথাগুলো আমাদেরকে সেদিন অনেক অনুপ্রাণিত করেছে এবং মানে শক্তভাবেই তিনি ওটা বলেছেন। উনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওই হিসেবে কি উনার ধরন, উনার বিশেষ করে উনার বাংলা শব্দ চয়ন সবকিছু মিলিয়ে, ইংরেজি বাংলা মিলিয়ে ব্যক্তিগতভাবে উনার আমি অত্যন্ত একজন ভক্ত। আমার মতো আরো বহু মুসলমান মানুষ আছেন তার ভক্ত, উনার অর্থনৈতিক বিশ্লেষণ অনেক ভক্ত। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি এবং গান বলতে ওইটাই তো শুনি। তো যে গানগুলো আবার গেয়েছেন জাহিদুর রহিম, কলিম শেরাফি, মুসলমান মানুষরা গিয়েছেন তাদের কণ্ঠে শুনি, যারা হিন্দুরা গিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের তো যেমন শুনি, চিন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে আরো অনেকের যারা আছেন ওটা যেমন শুনি, আবার নজরুল গীতিও আমরা শুনি, কারটা ভালো লাগে, অনুপ ঘোষাল যেটা গিয়েছেন নজরুল গীতি ভালো লাগে। এই যে সাম্প্রদায়িক যে একে অপরের আদান প্রদান, এই আদান প্রদান তো যুগ যুগ ধরে চলে এসছে, কেন এখানে বিভাজনের জায়গা থাকবে? আমার বিশ্বাস জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী মেধার ভিত্তিতে, সে হিন্দু হোক মুসলমান হোক, কম্পিটিটিভ পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই একমাত্র সুযোগ পাবে, এখানে অন্যত হবে না, যার প্রমাণ তিনি ইতিমধ্যে প্রত্যেকটি কর্মসূচিতে রেখেছেন। তিনি ইমাম মুয়াজ্জিনের ভাতা দেননি, তিনি পুরোহিত সেবায়ত যাজক এদেরও দিচ্ছেন, সমানভাবে দিচ্ছেন। সুতরাং আমি এই সমাজ এবং বর্তমান যে সময় আমরা একটা অন্ধকার থেকে অতিক্রম করে আলোর দিকে এসেছি, এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, এই জাতির যে মানে আবাহন, এই জাতি যে ভূখণ্ডের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন দীর্ঘ দিন দীর্ঘ বছর হাজার হাজার বছর যাদের শিকড় আছে, প্রত্যেকেই এই দেশের নাগরিক, প্রত্যেকেরই সমানভাবে বেঁচে থাকার এবং নিজের অধিকার প্রতিষ্ঠার এবং নিজেকে বিকশিত করার সেই অধিকার যেমন আমাদের সংবিধান দিয়েছে, ঠিক তেমনি আমাদের সমাজের দীর্ঘদিনের যে বিধান যেটি রয়েছে সেখান থেকে সেটা গড়ে উঠেছে। মনে রাখতে হবে শুধু কনস্টিটিউশনে সেকুলারিজম থাকলেই কিন্তু হয় না, বা কনস্টিটিউশনের মধ্যে কিছু ধর্মের কথা থাকলেও কিন্তু সেটাই বাস্তবায়িত হয়, তাই না? আপনার ইংল্যান্ডের কনস্টিটিউশনে যীশু খ্রিস্ট আর রানীর বিরুদ্ধে কথা বলা যাবে না, একটা কি স্টেট রিলিজিয়নের একটা আভাস আছে ইংল্যান্ডের, ইংল্যান্ডে তো লিখিত কনস্টিটিউশন না আইন, সে আইনে, কিন্তু তারা সেকুলার সমাজ। আবার মালয়েশিয়ার কনস্টিটিউশনে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিন্তু মালয়েশিয়ায় আজ 50-60 বছরের মধ্যে কোনো ধরনের সংঘাত সেখানে হয়নি, সহিংসতা সেখানে হয়নি। তো সুতরাং এই সংবিধানই যে একমাত্র গ্যারেন্টি দিতে পারে তা নয়, মানুষের যে গড়ে ওঠা, মানুষের যে অভ্যাস এবং রীতির মধ্যে দিয়েই হচ্ছে আমাদের মানে আমাদেরকে উঠে আসতে হবে, গড়তে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি।
1: আমাদের মাঝে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এসেছেন, এটা বিশেষ জরুরি কাজে চলে যেতে হবে, কাজে আমি অন্তত দু একটি কথা বলার জন্য ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী,
3: আমি দুঃখিত প্রোটোকল ভঙ্গ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রীবর্গ, সুধীমণ্ডলী, সালাম আলাইকুম, নমস্কার। আমি কোনো বক্তব্য দিচ্ছি না, আমি শুধু একটা কথা বলতে চাই, আপনাদের কাছে জানতে চাচ্ছি আমি বিষয়টা। এই নির্বাচনের পরে 6 মাস সময়ের মধ্যে সামাজিক সম্প্রীতি, ভালোবাসা, ন্যায্যতা আপনারা কি অনুভব করতে পারছেন? আপনারা কি ব্যবধানটা বুঝতে পারছেন? এটা বুঝলেই হলো, নিজেদেরকে আলাদা করে দেখবেন না। আপনারা যদি নিজেদেরকে আলাদা করে দেখবেন সেই বিভক্তি থেকেই যাবে, কোনোদিনও ভাঙতে পারবেন না। আমরা সবাই এক, বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা চেতনার ভাবনার মূল ফিলোসফি হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশ থেকে আমরা গড়ব, আমরা সবাই দেশের নাগরিক। ধন্যবাদ।
1: ধন্যবাদ স্যার। জনাব আমি খসরু মাহমুদ চৌধুরী, এখন আমি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শ্রীনিতা রায়চৌধুরীকে অতি সংক্ষিপ্তভাবে আমাদের উদ্দেশ্যে দুইটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।

0: আজকের এই জন্মাষ্টমী কর্মসূচির শুভেচ্ছা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মাঝে শুভেচ্ছা বিনিময়ের জন্যে এবং মন্দিরের পুরোহিত এবং পুরোহিতের সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এখানে সভাপতি এবং মাননীয় মন্ত্রীবর্গ এবং সামনে উপস্থিত মন্ত্রীবর্গ এবং অন্যান্য সুধীবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন মন্দির, মঠ এবং ইসকন মন্দিরের মানে পুরোহিতবৃন্দ, সেবায়তবৃন্দ, আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমাদের সময় অত্যন্ত কম, তাই কথা বলা যাবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আমি শ্রীকৃষ্ণের উপরে কোনো আলোচনা করব না, কারণ এখানে অনেক ভালো ভালো শ্রীকৃষ্ণের উপরে কথা বলেছেন, ওই বিষয়টা আমি যেতে চাই না। শুধু একটা কথা বলতে চাই যে কুরুক্ষেত্রে যুদ্ধের মূল পরিকল্পনাকারী এবং পরিচালক ছিলেন মানে শ্রীকৃষ্ণ, এবং অর্জুন ছিল সেখানে প্রধান যোদ্ধা। তো অর্জুনের রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ। তো একটা সময় অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিল, তখন শ্রীকৃষ্ণ বলছে যে সখা তুমি তোমার ধনুর্বাণ তুলে নাও, কাজে না সখা আমি এই ভাতৃঘাতী যুদ্ধ, এত রক্ত রক্তাক্ত যুদ্ধ আমি করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বলল এ যুদ্ধ হচ্ছে অনিবার্য এবং এ যুদ্ধের ফলাফল নির্ধারিত। এ যুদ্ধ হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ। অতএব মানে ভাতৃঘাতে মানে কুরুর ছিল, কৌরবরা ছিল 100 ভাই আর ধৃতরাষ্ট্র ছিল না পঞ্চপাণ্ডব ছিল পাণ্ডব ছেলে 5 ভাই। অতএব এই যে ভাতৃঘাতী যুদ্ধ, এই যুদ্ধ আমি করতে পারবো না। উনি বলেন যে ফলাফল নির্ধারিত, তুমি তুলে নাও, এখানে শুভ শক্তির বিজয় হবে। তো সমাজে যখনই অশুভ শক্তি আসে, সেই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যে লড়াই, শুভ শক্তির যে যুদ্ধ, সেটা কিন্তু অনিবার্য, সেটা করতে হবে। আজকে মানে সময় একেবারে কম, আমি নিজে একটা জিনিস লক্ষ্য করলাম যে 5th আগস্টের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে হিন্দু সমাজের মাঝে একটা আতঙ্ক ছড়া পড়ল, কারণ এই গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকার মাত্র 20 দিনের সেই মানে একটা দুনিয়া কাঁপানো, সেই 10 দিনের মতো দুনিয়া কাঁপানো 20 দিন, 15 জুলাই থেকে শুরু হয়ে 5ই আগস্টে অভ্যুত্থান ঘটে গেল। এবং এই যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকারের জন্যে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম, এ সমস্ত সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের দেশে। এই জুলাই গণ অভ্যুত্থানে শুধু মুসলমান মরে নাই, এখানে হিন্দু ছেলেরা মারা গেছে, মুসলমান মারা গেছে, খ্রিস্টান মারা গেছে, বৌদ্ধ মারা গেছে, পুলিশের ছেলেরা মারা গেছে, সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, সেনাবাহিনীর মানে অনেক সেনাবাহিনীর ছেলে মারা গেছে, বাবা তো কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে বাবা ফ্যাসিবাদী দোষক এবং সে যুদ্ধ করছে এই মানে অভ্যুত্থানকারী শক্তির বিরুদ্ধে, কিন্তু সন্তানকে ঠেকানো যায়নি। সে বলছে না আমি আমি মানে এই অন্যায়ের বিরুদ্ধে জীবন দেব। অতএব এটা ছিল ইচ্ছা। আপনাদের মনে আছে কয়েকদিন আগে ওই যে সুনামগঞ্জের এক স্কুলের শিক্ষিকা, সে মানে মাথার চুল ছেড়ে একটা গান গাচ্ছে যে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এবং সে মহিলাটা ছিল হিন্দু মহিলা, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, হিন্দু মহিলা, এবং তার বিরুদ্ধে সারা বাংলাদেশের সমস্ত মানে শিক্ষকেরা, সমস্ত মানুষ, সমস্ত বুদ্ধিজীবী সবাই কিন্তু ওই মহিলার পক্ষে, এই যে তাকে যে বিকৃতভাবে কিছু কথা বলেছিল একটা মৌলবাদী উগ্রবাদী সম্প্রদায়, তার বিরুদ্ধে তারা সব ঐক্যবদ্ধভাবে দাঁড়ালো। এই হচ্ছে বাংলাদেশের মানে অসাম্প্রদায়িকতার ভাবনার গভীরতা। এ দেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, এ দেশ হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী শক্তি, এবং বিএনপি একটি জাতীয়তাবাদী শক্তি, বিএনপি যে ন্যাশনালিস্ট পার্টি, জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হচ্ছে একটি ন্যাশনালিস্ট পার্টি সরকার। অতএব হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইজ টু সেফ গার্ড আওয়ার ন্যাশনাল ইকোনমি, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এটা পিতা যেমন, ঠিক তেমনি আজকের এই সরকারে গত ছয় মাসের মধ্যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা প্রগতিশীল সমাজ গড়ার জন্য কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছেন। এবং এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, কি আতঙ্ক ছড়া পড়েছিল, ফ্যাসিবাদী শক্তি চলে গেছে, হিন্দুরা সবাই মনে করলো যে এখন বোধহয় আমাদের জীবনের নিরাপত্তা থাকে কি না থাকে, এই কথাগুলো। আমি ওই যে ইসকনের মহাপ্রভু আছেন, আমি ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, উনি এই ব্যাপারে পরিপূর্ণ একমত। এবং সেই আতঙ্কের সময় তারেক রহমান সাহেব বললেন যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পাশে পাশে বিএনপি নেতাকর্মীদের দাঁড়াতে হবে, এবং এবং আমাদের প্রিয়নেত্রী গণতন্ত্রের মহান মহানেত্রী বেগম খালেদা জিয়া বললেন কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, সব মানুষ সমান সবার পাশে দাঁড়াতে হবে। এভাবে কিন্তু আমরা করে যাচ্ছি। অতএব আমাদের কোন দুশ্চিন্তার কারণ নেই, হিন্দুরা চায় সামাজিক নিরাপত্তা, হিন্দুরা চায় তার তার রাষ্ট্রীয় নিরাপত্তা। এ রাষ্ট্র সাম্প্রদায়িক রাষ্ট্র না, এ রাষ্ট্র অসাম্প্রদায়িক রাষ্ট্র, এ রাষ্ট্র জাতীয়তাবাদী শক্তির প্রেরণার রাষ্ট্র। অতএব আমরা মানে সবাই নিশ্চিন্তে মানে আমরা কাজ করে যাব, সবারই সমান অধিকার এখানে নিশ্চিত থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবার আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

জনাব কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ।

0: জন্ম অষ্টমী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত গোড়া প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সাহেব, উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিজল কান্তি সরকার, বিএনপি স্থানীয় কমিটির সম্মানিত সদস্য জনাব গহেশ্বর রায়, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনেক কিছু লিখে নিয়ে আসছিলাম, বলার জন্য সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন, তাই না ভাইয়েরা আমার? আমি একটা কথা বলি, শেষ করতে চাই, আমার লিখিত বক্তব্য আমি রেখে দিয়েছি। স্বাধীনতার পরে সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা অবস্থান করেছিল তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই। এবং স্বাধীনতার পরে এই জনপ্রিয় দল আওয়ামী লীগ উনাদের জন্য কোনো কিছু করে নাই, করছে ভাই? উনাদের যে সমস্ত বাড়িগুলি হারিয়েছিল, যে সমস্ত সম্পদ হারিয়েছিল, যে সমস্ত অর্থ হারিয়েছিল, সেইগুলি ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করেন নাই, বরঞ্চ উনাদের জায়গার সম্পত্তিগুলি দখল করেছিল তখন সেই আওয়ামী লীগের নেতারা। এমনটা যেন বাংলাদেশ আর না হয়। আমাদের তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আমাকে আপনাদের খাদিম হিসেবে নিয়োগ করে নির্দেশ প্রদান করেছেন আপনাদের, আপনারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন, আপনাদের মধ্যে যদি কোনো জুলুম অত্যাচার অবিচার না হয়, আপনারা যেন বাংলাদেশি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই অবস্থা সৃষ্টি করার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছেন। আমি আপনাদের কামলা, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের মন্ত্রী নই। আমি বিশ্বাস করি যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, আল্লাহ আমার বিচার করবেন। যেহেতু বিচারের সম্মুখীন আমাকে হতে হবে, আমি বাইতুল মুকাররমে মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন মিলাদুন্নবী অনুষ্ঠানে, আমি সেই আমার মুসলমান ভাইদের সামনে পরিষ্কারভাবে বলেছি আপনাদের ওয়াদা করতে হবে আমাদের দেশের সংখ্যালঘুরা যেন আমাদের কাছে আরামে থাকতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে, তারা যেন শান্তিতে থাকতে পারে, আমি সেদিন ওয়াদা করেছিলাম। আমি ওনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংখ্যালঘুদের জান মাল ইজ্জত তোমাদের আমানা, আমানা যদি কেউ খেয়ানত করে সে মুসলমান থাকবে না। ভাইয়েরা আমার, তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের একজন খাদেম হিসাবে, আপনাদের যে কোনো কাজে লাগতে পারি, আমার বাসায় আসবেন, আমার অফিসে আসবেন, যেখানে মনে চায় সেখানে আসবেন, আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, আর এই জন্য বাড়াবো না, আপনারা জানেন তারেক রহমান সাহেব, এই যে পুরোহিতদের ভাতা, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা, এদিকে কারো পরামর্শ করেছেন? উনার নিজের চিন্তা ভাবনায় করেছেন, উনার জন্য বেশি করে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ যেন উনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন উনাদেরকে বেশি দিন আমাদের খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, আপনাদের হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: অনেক অনেক কৃতজ্ঞতা মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়। এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই সমাবেশের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
2: জন্মাষ্টমীর শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, পুরোহিত, সেবায়েত এবং প্রভুগণ, সমবেত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা আপনাদের আগেই জানিয়েছি। যারা বক্তব্য রেখেছেন সবাই সবকিছু বলে ফেলেছেন, আমি যা বলতে পারতাম, আর আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে আপনাদের সাথে সবসময় সমন্বয় করেছি, অনেকে বলে গিয়েছেন। আপনারা সবাই বলেছেন হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, কেউ বলেন নাই বৈদিক ধর্মাবলম্বী। আপনাদের বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, অষ্টাদশ পুরাণ কোথাও কি বলা আছে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? আপনারা এখানে শ্রীমদ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক ভুলে গিয়েছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্যা গ্লানির্ভবতি ভারত। আমি ওর বেশি আগাবো না। দেবকী পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণের আগমন বা গর্ব মাথুরার সেই বৃন্দাবনে গর্ভগৃহ এখনো প্রদর্শিত হয়। আপনারা নিশ্চয়ই যারা কৃষ্ণ ভাবনামৃত চর্চা করেন তারা অবশ্যই সেখানে যান। অধর্মের বিরুদ্ধে ধর্ম যুদ্ধের জন্য যিনি বলে গিয়েছেন আমার মনে হয় দাদা সংস্কৃতি মন্ত্রী শ্রীকৃষ্ণের বাণী, কর্ম করে যাও, ফলের আশা অপেক্ষা করো না। আমি মনে করেছিলাম আমাদের মধ্যে দাদা দেবপ্রিয় ভট্টাচার্য আবির্ভূত হয়েছেন, আমরা প্রকট করেছি ওনাকে, তিনি কিছু বলবেন। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণ অষ্টম অবতার হিসেবে এবং দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসেবে হয়েছেন, তার আগে তো সপ্তম পর্যন্ত বধ করা হয়েছে, শুধু কংসের বধের জন্য আসেননি, বিশ্বে অধর্মের বিনাশের জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য এসেছেন। বর্তমান জমানায় সর্বত্র এক প্রভু বলে গিয়েছেন ঘরে ঘরে কংসের জন্ম হয়েছে, সত্য নয়। আমরা উল্টাভাবে চিন্তা করি, আপনারা যদি কৃষ্ণ ভাবনামৃত চর্চা করেন তার মধ্য দিয়ে দেশ থেকেই অশুভ শক্তির বিনাশ হবে। আপনারা সবাই এখানে অনেকে বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, কেউ বলেন নাই সংখ্যালঘু, খুব খুশি হয়েছি। আপনারা সবাই বাংলাদেশের সিটিজেন, আমাদের কনস্টিটিউশন সেটাই স্বীকার করে, এখানে সকল ধর্মাবলম্বী কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগুরু নয়। এবং বাংলা ভাষার চর্চার জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি, খুব বেশি ভালো হতো আমরা কোনো সম্প্রদায়ও নই, আমরা সবাই নাগরিক, সবাই সিটিজেন। আমার প্রিয় ছোট ভাই সম্পাদক সন্তোষ শর্মা বলে গিয়েছেন যে দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনার একটা দাবি আছে। আপনাদের নির্বাচন পূর্ববর্তীকালে আটটি দফা ছিল সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে, আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেটা বলেছিলাম। এই বিষয়ে ব্যবস্থাপনার জন্য আলাপ আলোচনা করা যায় ধর্ম মন্ত্রণালয়ের সাথে, ফাউন্ডেশনের কথা বলেছেন তাও বলা যায়। 1996 সালে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম, স্বর্গীয় শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত তার সদস্য ছিলেন, আমাদের সাবেক স্পিকার রাজা খালি সাহেব ছিলেন, সাবেক ভূমিমন্ত্রী আমাদের কবির হোসেন সাহেব ছিলেন, আমরা ছিলাম, আমরা ভিজিট করেছি। দেখা গিয়েছে মাত্র 2.5 একর জমি, ওই আগে তো বলতো শত্রু সম্পত্তি, তো ভালোবেসে আমরা বললাম সেটা অর্পিত সম্পত্তি, অ্যাবান্ডন প্রপার্টিও বলতো, 2.5 একর সম্পত্তি সরকারের হেফাজতে পাওয়া গিয়েছে, বাকি সকল সম্পত্তি আপনারা যেই দলের নাম উল্লেখ করতে শর্মালেন, শরম করে বললেন না, হ্যাঁ সেই আওয়ামী লীগের কাছেই ছিল, সেটা নবাবপুরের সম্পত্তি হোক আর সারা দেশব্যাপী সম্পত্তি হোক, শত্রু সম্পত্তি ওরফে অর্পিত সম্পত্তি, ওরফে পরিত্যক্ত সম্পত্তি সবকিছুই তাদের দখলে ছিল। যে আড়াই একর পাওয়া গিয়েছিল সেই আড়াই একর ছিল শ্মশান, তা না হলে তাও দখল হত। বললেন ফেরত দিতে হবে, আইন করা হলো। ফেরত কার কাছ থেকে ছিনিয়ে এনে দিবে? দশ বারো হাত বদল হয়ে গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। তা আপনারা সেই দলের কথা বলবেন শরম ছাড়া, বলবেন যারা এটা নিয়ে গিয়েছে আপনাদের কাছ থেকে, তখন বিএনপির জন্ম হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি আর বেশি বলবো না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। ফেরতের বাস মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সেগুলো আমরা ফেরত দিয়ে বলেছি। যত কিছু এখন অনাচার হয়েছে, আমরা বিশেষ করে এই সময়ে কয়েকটি কথা বলতে চাই। আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ছয় মাস অতিক্রান্ত হয়েছে মাত্র, বাংলাদেশে কোনো গুমের শিকার হননি কেউ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি কেউ, রাজনৈতিক পারসিকিউশন নির্যাতনের শিকার হননি কেউ। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, চর্চা হচ্ছে, আগাবে সকলের সহযোগিতা চাই। এখানে ধর্মীয় পরিচয়ে কাউকে কোনো বিষয়ে কখনো বঞ্চিত করা হবে না। আমরা সবাই নাগরিক হিসেবে বাংলাদেশে সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করব, সেটাই আমাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। আপনাদের সবার প্রতি আহ্বান, আপনারা সবাই বাংলাদেশের সিটিজেন হিসেবে এই দেশে গণতন্ত্রের শক্তিশালীকরণের জন্য কাজ করবেন। ধন্যবাদ আপনাদের সবাই,
1: ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার খুবই সুন্দর এবং

মাধ্যমে। তা আমি খুব দ্রুত 9 জনকে মঞ্চে এসে চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য জনাব রিপন চক্রবর্তী পুরোহিত, শ্মশানঘাট কালী মন্দির। আপনারা রেডি থাকবেন যাতে সময় বেশি না লাগে। শ্রী রিপন চক্রবর্তী পুরোহিত, শ্মশানঘাট কালী মন্দির। এরপরে শ্রীকান্ত দাস সেবায়েত, শ্মশানঘাট কালী মন্দির। একটু তাড়াতাড়ি আসবেন, আপনারা তো জানেন পর্যায়ক্রমে চলে আসেন। সুজিত চক্রবর্তী রেডি থাকবেন, আর শ্রীকান্ত দাস, তারপরে সুজিত চক্রবর্তী আসবেন। তিনি হচ্ছেন রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের পুরোহিত। এরপর দীপক চক্রবর্তী আসবেন, পুরোহিত শ্রী মাতা ভগবতী দুর্গা মন্দির। শ্রীনিতাই চন্দ্র পাল সেবায়ত, শ্রী মাতা ভগবতী দুর্গা মন্দির, তিনি এরপরে আসবেন এবং আপনারা গিয়ে আবার আসন গ্রহণ করবেন। শ্রী পার্থপ্রতিম ভট্টাচার্য পুরোহিত, বোয়ালিয়া পূর্বপাড়া সর্বজনীন হরি মন্দির। শ্রীমতী পার্বতী রানী সরকার সেবায়ত, বোয়ালিয়া পূর্বপাড়া সর্বজনীন হরি মন্দির। শ্রী প্রদীপ কুমার দে পুরোহিত, শ্রীকৃষ্ণ চৈতন্য আখড়া। পার্বতী রানী সরকার এখন চেক নিচ্ছেন। এরপরে প্রদীপ কুমার দে পুরোহিত, শ্রীকৃষ্ণ চৈতন্য আখড়া। এরপর বিজন কুমার দাস সেবায়ত, কৃষ্ণ চৈতন্য আখড়া। আমাদের চেক বিতরণ পর্ব এখানেই শেষ, আপনারা গিয়ে আসন গ্রহণ করবেন। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, তার আগে আমাদের সমগ্র সমাজের পক্ষ থেকে একটা ক্রেস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিতে চাই, সেটা দিবে বিপ্লব দে। আমি ক্রেস্টটি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আনুষ্ঠানিকভাবে স্যার একটু ওই যে ক্রেশ ওইটা উদ্বোধন করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, যে আনুষ্ঠানিকভাবে যে ইএফটির মাধ্যমে টাকা সবার কাছে চলে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

0: সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। আপনাদের আরেকটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে আপনারা কেউ নিজ নিজ আসন থেকে উঠবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পরে আমরা আসন ত্যাগ করব, এর আগে আপনাদেরকে একটু রিফ্রেশমেন্ট দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে, দয়া করে আপনারা গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম।

সহ সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী পবিত্র ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রথমে আমি দেশে এবং বিদেশে হিন্দু ধর্মাবলম্বী তথা সনাতন ধর্মাবলম্বী সকল ভাই ও বোনদের জানাই জন্মাষ্টমীর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত ধর্মের প্রতিনিধি, হিন্দু ধর্মের প্রতিনিধি এবং পুরোহিত সেবায়তগণ এবং উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধর্মীয় হিন্দু শাস্ত্র মতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ প্রায় 5,500 বছর আগে মথুরায় এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন মথুরার শাসক ছিলেন নিষ্ঠুর দুষ্ট প্রকৃতির অত্যাচারী স্বৈরাচারী কংস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর কংসের পতন ঘটে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন শিষ্যের পালনই ছিল শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত। বাংলাদেশীয় গণতন্ত্রকর্মী জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে কংসের মতন এক নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতান্ত্রিকামী জনগণ হাজারো প্রাণের বিনিময় কংসরূপী সেই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন আর অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। প্রিয় সুধী মণ্ডল, একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম মতের মানুষের সম্মেলন থাকে, এটি বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য। আজকের এই অনুষ্ঠানে যারা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে কেউ কাউকে বিবেচিত যদি করে থাকেন, খেয়াল করে দেখবেন ইউরোপ কিংবা আমেরিকা সফরে গেলে, যদিও আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এই শব্দটি কেউই ব্যবহার করেনি, তারপরেও যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইউরোপ এবং আমেরিকা সফরে গেলে আমরা সবাই কিন্তু কথিত সংখ্যালঘু। সুতরাং বর্তমান গ্লোবাল ভিলেজে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। অতএব সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আসুন আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি। রাষ্ট্র এবং সমাজে দল মত ধর্ম বর্ণ পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ বৈষম্য সৃষ্টির কারণ না হয়, সেই উপলব্ধি থেকেই দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ রাখতে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় আমরা সকলে বাংলাদেশি। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে আবহমানকাল থেকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রতিক পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ বিরোধ সৃষ্টি জিয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে। সমাজ বিরোধী অপশক্তি যাতে মাথা ছাড়া দিয়ে আর উঠতে না পারে আর কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেই জন্য আমাদের সকলকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। সমাজে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে। সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে
কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোনো রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয় সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই। আমরা আগেও বলেছি, সবসময় বলি এবং সবসময় বলবো, আমরা প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সার্বভৌমত্ব সংহত রাখতে, সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে দেশে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি, যা একজন রাজনৈতিক কর্মী হিসেবে সকল সময় আমি বিশ্বাস করি। সেই লক্ষ্য পূরণে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা প্রদান সহ যাবতীয় উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নও করে চলছে। বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন। এভাবেই রাষ্ট্র, সরকার এবং নাগরিকদের মধ্যকার পারস্পরিক দায়িত্ব, আস্থা এবং আলাপের মাধ্যমে গড়ে উঠবে সকলের কাঙ্ক্ষিত একটি কল্যাণ রাষ্ট্র বা কল্যাণকর বাংলাদেশ। এই রাষ্ট্র এবং সমাজে কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বর্তমান সরকার সকল রকমের উদ্যোগ গ্রহণে বদ্ধপরিকর। এজন্য প্রয়োজন শুধু রাষ্ট্র না, উপস্থিতিবৃন্দ, এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং সহায়তা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। নাগরিক হিসাবে এই দেশে আপনার, আমার, আমাদের সকলের অধিকার সমান।

0: ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। শুভ জন্ম অষ্টমীর উৎসবের পরই আপনাদের সামনে আসন্ন ধর্মীয় সামাজিক উৎসব দুর্গাপূজা। আপনারা সকল উৎসব আয়োজন শান্তিতে স্বস্তিতে নিরাপদে পালন করুন। আমি আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছার পাশাপাশি দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। আপনারা দয়া করে আসন ত্যাগ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই সভাস্থল ত্যাগ করার পরে আপনাদের জন্য আমরা কিছু আপ্যায়ন বা রিফ্রেশমেন্ট যাই বলেন ব্যবস্থা করেছি, দয়া করে গ্রহণ করবেন।
2: শ্রোতা বন্ধুরা, এদের সঙ্গে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার শেষে আমরা উসমান স্মৃতি মিলনায়তন থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে দেই, আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ জাকির হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। প্রিয় শ্রোতা, সনাতনী ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ওসমান স্মৃতি মিলনায়তন থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: এতক্ষণ ওসমান স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের সাথে সম্মানী প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: টাও কমে যায়, র্যাশও কিন্তু তখন কমে যায়। এটি হচ্ছে একটা তৃতীয় লক্ষণ। কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কিছু শরীরের কোনো কোনো অংশে একটু ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। যেমন কারো নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, হতে পারে কারো যদি বমি হয় বমির সাথে একটু রক্তের ছিটাফোঁটা যাচ্ছে, কারো চোখ একটু লাল হয়ে যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছে যে কারো হঠাৎ করে মহিলারা কমপ্লেন করছে যে আমার যেন মাসিকের রাস্তা দিয়ে আমাদের ব্লিডিং হচ্ছে, কিন্তু এটা আসলে ডেঙ্গু জ্বরের কারণে হচ্ছে। তার পিরিয়ড চলতে থাকলেও এই ব্লিডিংটা প্রলং বা অনেক দিন থেকে হচ্ছে, এটি একটি লক্ষণ।
5: ডেঙ্গু জ্বর হলে রোগীকে বাসায় প্রাথমিকভাবে কিভাবে চিকিৎসা দিতে পারে বা সেবা যত্ন করতে পারে?
4: বেশিরভাগ জ্বরের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 3-5 দিন আপনি ঘরোয়া ট্রিটমেন্টই নিতে পারেন। আমরা প্রথমেই রোগীকে বলি যে আপনি অবশ্যই বাসার মধ্যে বিশ্রামে যাবেন, কমপ্লিট হোম কনফাইনমেন্ট, অর্থাৎ তিনি যদি অফিসে যান অফিসের কাজকর্ম থেকে তিনি কয়েকটা দিন 3-5 দিন বিরতিতে থাকবেন। এই বাসায় থেকে উনি কি করবেন, অবশ্যই মানসিকভাবে একটু প্রশান্ত থাকার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই প্রচুর পরিমাণ তরল খাবে। তরল বলতে কিন্তু আমরা বলতে চাই যে ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি, অর্থাৎ ডাবের পানি, স্যুপ, ডাল, ফলের শরবত, ওরসালাইন, এই জাতীয় খাবারগুলো। আমরা নর্মাল পানির চেয়ে এই ধরনের খাবারের কথা বেশি বলি, এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের কথাও কিন্তু বলে থাকি, কারণ আমরা জানি যে প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের শরীরের কিন্তু শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার আমরা কোথায় পাই? আমরা মাছ মাংসতে পাই, আমরা ডালে পাই, আমরা স্যুপে পাই, এই ধরনের খাবার কথা বলি। এটা হলো খাবারের কথা। দ্বিতীয়ত হচ্ছে জ্বর অবশ্যই কমিয়ে রাখতে হবে। জ্বর কিন্তু এই যে 102, 103, 104 এটা হচ্ছে, অবশ্যই জ্বর আমাদের যে নর্মাল কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, স্বাভাবিক তাপমাত্রা আমরা যেটা বলি 98.4 ডিগ্রি ফারেনহাইট, বর্জন 99 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু আমরা জ্বরটাকে কমিয়ে রাখতে হবে। জ্বর কমিয়ে রাখার জন্য আমরা কি বলি যে আপনি অবশ্যই স্পঞ্জিং করতে পারেন। স্পঞ্জিং পুরো শরীরটাকে ভিজিয়ে দিবে, পরে আবার শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিবে। বিশেষ করে শরীরের যে ভাত যুক্ত যে অংশগুলো আছে সেখানে বেশি করে পানি ঢালবে, কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যবহার করবে। একেবারে নর্মাল যে ট্যাপের পানি তা কিন্তু না, কুসুম গরম পানি এটা ব্যবহার করবে এবং ততক্ষণ পর্যন্ত স্পঞ্জিং করবে যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে না যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই টেম্পারেচারটাকে আমরা স্বাভাবিক নিতে গিয়ে যেন স্বাভাবিক তাপমাত্রার চেয়ে নিচে শরীরকে যেন কুল বা ঠান্ডা না করি, তাহলে কিন্তু এটা হিতে ঠান্ডা লেগে যেতে পারে এইটি একটি। এবং আলোর তাপমাত্রা যেন চলাফেরা করে, এদিকে খেয়াল রাখতে হবে, একদিকে বাতাস ঢুকবে আরেকদিকে যেন বেড়ে যেতে পারে, অর্থাৎ রুমটাকে গরম করে রাখবে না, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আলো বাতাসের চলাচল যেন করে এদিকে খেয়াল রাখবে, রুমটা যেন ড্যাম্প না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে তার থাকার জায়গাটা। আমরা অনেকে এখনো দেখা যায় যে শরীরের টেম্পারেচার বাড়লে আমরা আরো যেন টেম্পারেচার না বাড়ে এই কারণে ল্যাপ কম্বল মোটা কাপড় দিয়ে দিই, একদম ভুল। এতে করে তার শরীরের কোর টেম্পারেচার বা ভিতরে তাপমাত্রাটা আরো বেড়ে যাবে, রোগীর অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে। অতএব এই ল্যাপ কম্বল মোটা কাপড় এগুলি কিন্তু দেওয়া যাবে না। এরপরে হচ্ছে গিয়ে তাকে অবশ্যই জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেট খেতে হবে। প্যারাসিটামল ছাড়া অন্য কোন ট্যাবলেট জ্বর নামানোর জন্য তাপমাত্রা নামানোর জন্য কিন্তু খাওয়া চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এখানে বলে রাখাই ভালো, ডেঙ্গু জ্বরে যেহেতু প্রচন্ড শরীর ব্যথা হয়, আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন গ্রাম অঞ্চলে ইভেন শহরের চারপাশের শহরতলিতেও ইভেন শহরের মানুষদের আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খায়, ভলডারিন জাতীয় ওষুধ, ইন্ডোমিথাসিন জাতীয় ওষুধ, অ্যাসপিরিন জাতীয় ওষুধ। এই ওষুধগুলো কিন্তু যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত করবে, তার শরীরের যে প্লাটিলেটের বা অণুচক্রিকার পরিমাণ আরো কমিয়ে দেবে, রোগী কিন্তু খারাপ অবস্থা যাবে। তাহলে শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে তার চিকিৎসাটা করতে হবে
5: এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে কোনো ঔষধই খাওয়া উচিত না।
4: প্যারাসিটামলটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যেতে পারে, কিন্তু এই যে অন্যান্য যে ওষুধগুলো এটা অবশ্যই খাওয়া যাবে না। এগুলি হচ্ছে বাসায় রেখে তার চিকিৎসাটা করতে হবে।
5: এরপর আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে কোন সময়টাতে আমরা বুঝতে পারবো যে এই সময়টাতে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে?
4: এটি একটা খুব গুরুত্বপূর্ণ যে হাসপাতালে নিয়ে যেতে হবে কিংবা হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। এক নম্বর কথা হচ্ছে কারা যাবে, যাদের টেম্পারেচারটা 7 দিনের উপরে ধরে আছে, 7 দিন হয়ে আছে কিন্তু রোগীর কোন লক্ষণের উন্নতি দেখা যাচ্ছে না, সেটি হচ্ছে একটা ইয়ে। দ্বিতীয়ত হচ্ছে যারা খেতে কিছুই খেতে পারছে না, যা খাওয়াচ্ছেন তাই বমি হয়ে যাচ্ছে, তাদেরকে নিতে হবে স্যালাইন দিয়ে তার শরীরে পুষ্টি এবং ইলেকট্রোলাইট বা লবণ পানির পরিমাণ ঘাটতিটা পূরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে দেখা যায় যে রোগী প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে, ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে, তখন কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং যদি ব্লিডিং এর কোনো আমরা টেন্ডেন্সি দেখি যে প্রচন্ড পরিমাণ ব্লিডিং দেখা যাচ্ছে, শরীরে একটু আঁচড় দিলে কোনো ইঞ্জুরি ছাড়াই তার রক্তক্ষরণ হচ্ছে এবং চোখ পুরো লাল হয়ে যাচ্ছে এবং বমি হচ্ছে, বমির সাথে প্রচন্ড রক্ত যাচ্ছে, সেটিও কিন্তু আপনার হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ব্যাপার।
5: ডেঙ্গু জ্বর প্রতিরোধে আপনার পরামর্শ?
4: দেখুন, একটা ব্যাপার যে অ্যাডিস মশা যখন কোনো কন্টিনেন্ট বা যখন কোনো কান্ট্রিতে প্রবেশ করে সেটি কিন্তু সেই পৃথিবী ছেড়ে বা সেই দেশ ছেড়ে কিন্তু অন্য কোথাও যায় না, অর্থাৎ অ্যাডিস মশা নিয়েই মানব কুলকে বসবাস করতে হবে। তাহলে আমাদের প্রথম যে করণীয় হচ্ছে অ্যাডিসের বংশ বিস্তার যেন না হয়, মশার বংশ বিস্তার যেন না হয়, সেই দিকটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে অ্যাডিস মশা কোথায় জন্মগ্রহণ করে, এটা আমরা সবাই জানি যে পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে, যে পানিটা 3 থেকে 5 দিনে কোনো একটা কোটায় বা কোনো একটা কনস্ট্রাকশন ওয়ার্কে পড়ে আছে সেই পানিটা যেন না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে। আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের বাসার ভিতরে কোন কোন জায়গায় পানি জমে আছে, কমোডের পানিও হতে পারে, আমরা এখন ফুলের টপ ব্যবহার করছি সে জায়গায় হতে পারে, ছাদে কার্নিশে এই জায়গায়, এটি হচ্ছে আমাদের পরিষ্কার করতে হবে, এটি হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয়ত এই মশাটা কখন কামড় দেয় আমরা জানি এটা, কিন্তু এই মশাটা সূর্য উদয়ের সময় অর্থাৎ সানরাইজের সময় এবং সানসেটের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, এই দুটো সময় কিন্তু এই মশাটা কামড় দেয়। অর্থাৎ এই সময়টা আমাদের প্রোটেকশন থাকতে হবে। কিভাবে প্রোটেকশন থাকবো? একটু ফুল স্লিভ জামা কাপড় ব্যবহার করলাম, হাত পা একটু নাড়াচাড়া করলাম, তাহলে মশাটা সহজে কামড় দিতে পারলো না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
5: ঘুমানোর সময় মশারিটা নিয়ে ঘুমানো যেতে পারে
4: অবশ্যই।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রথমেই আমাদেরকে লিখেছেন জান্নাতুল ফেরদৌসি বগুড়া থেকে, তিনি বলেছেন ডেঙ্গু জ্বর হলে কি ধরনের খাবার খাওয়া যাবে আর কি ধরনের খাবার খাওয়া যাবে না।
4: ডেঙ্গু জ্বর একটা ভাইরাস জনিত রোগ এবং এই ভাইরাসের জন্য শরীরের টেম্পারেচার কমিয়ে রাখার জন্য শরীরে পুষ্টি বর্ধনের জন্য যে খাবার সেই খাবারগুলো খেতে হবে। ডেঙ্গু জ্বরের জন্য নির্দিষ্ট কোনো খাবার নেই যে খাবারের মাধ্যমে আমরা ডেঙ্গু জ্বরটাকেও আমরা প্রিভেন্ট করতে পারবো কিংবা ডেঙ্গু জ্বর থেকে আমাদের আরোগ্য লাভ হবে। আমরা প্রচুর পরিমাণ তরল খাবো, ফ্লুইড খাবো। সেই তরলগুলো কি? প্রথম কথা হচ্ছে আমরা শরবত খেতে পারি, টাটকা ফলের রস খেতে পারি, ডাবের পানি খেতে পারি, ওরসালাইন খেতে পারি, স্যুপ খেতে পারি, ডাল খেতে পারি। এই খাবারগুলো সহজে হজম হয়, শরীরে আমাদের টেম্পারেচারটাকে একটু কমিয়ে রাখতে সাহায্য করে। আমরা প্রোটিন জাতীয় খাবার খাবো, কারণ জ্বরে আমাদের প্রচুর ক্যালোরি লস হয়। এই ক্যালোরি পূরণের জন্য যে প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আমরা জানি এগুলো পালং শাক, এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু আমাদের প্রোটিনের উপাদান আছে, এগুলো আমরা খেতে পারি। অনেকেই বলে থাকে যে লাল জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারেন, আমাদের লাল শাক আছে, অ্যাভোকাডো আছে, বেদানা আছে, সেগুলো খেতে পারেন, কিন্তু এটা তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে খেলে কোনো ক্ষতি নেই। অনেকে পেঁপে পাতার রস বা পেঁপে পাতা এগুলো খাবার কথা বলে, এগুলো নিয়ে কিছু কিছু জায়গায় গবেষণা হয়েছে, বাট এটা একেবারে প্রমাণিত হয়নি যে পেঁপে পাতার রস খেলেই ডেঙ্গু জ্বর ভালো হয় কিংবা প্লাটিলেট অনেক বেড়ে যায়, অনুচক্রিকা অনেক বেড়ে যায়। বরং এগুলো যদি বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের পেটে গ্যাস্ট্রাইটিস ধরনের এই ধরনের সমস্যাও হতে পারে। এই ধরনের খাবারগুলোই হচ্ছে গিয়ে ডেঙ্গু জ্বর সহ অন্যান্য যে কোনো ভাইরাস জ্বরের জন্য খাবার, এগুলোই আমাদের পুষ্টি এবং পথ্যের কাজ করে।
5: জুবায়ের আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন, ডেঙ্গু জ্বর কি সাধারণ জ্বরের মতোই নাকি এর মধ্যে অন্য কোন ধরনের লক্ষণ রয়েছে, আর ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পাওয়ার প্রাথমিক চিকিৎসা কি?
4: ডেঙ্গু জ্বর সাধারণ জ্বরের মতোই এক ধরনের ভাইরাস জ্বর, তবে কারো কারো ক্ষেত্রে 5-10% ডেঙ্গু জ্বরের রোগীদের ক্ষেত্রে একটি মারাত্মক জটিলতা হতে পারে। এই নিয়েই আসলে এত আলোচনা। কেন আমরা সাধারণ বলছি? কারণ এটা দেখা যায় যে অন্যান্য ভাইরাস জ্বরের মতো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো, 5-7 দিনে এটি ভালো হয়ে যায়। হঠাৎ করে জ্বর আসে, হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যায়, হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক উপায়েই এটা কিন্তু ভালো হয়ে যায়। সেজন্য এটা আমরা সাধারণ জ্বর বলছি। কিন্তু এরপরে ডেঙ্গু জ্বর নিয়ে এত আলাপ আলোচনা করার কারণটা হচ্ছে কিছু রোগীর ক্ষেত্রে ডেঙ্গু জ্বরে মৃত্যু ঝুঁকি থাকে, এই জন্য এত এত কথা। কেন, কাদের এটা হয়? সেটা হচ্ছে যাদের অনুচক্রিকা অনেক কমে যায়, প্লাটিলেট অনেক কমে যায়, 20,000-এরও যদি নিচে কমতে থাকে তাহলে অবশ্যই রোগীকে ভর্তি করে অবজার্ভ করতে হবে, প্রয়োজনে প্লাটিলেট দিতে হবে। যদিও খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে প্লাটিলেট বা অনুচক্রিকা দেওয়ার প্রয়োজন হয়, কারো যদি রক্তের পরিমাণ ওভারঅল কমে যায়, হিমোগ্লোবিন অনেক কমে যায়, তাহলে রক্তের বদলে রক্ত দিতে হবে, অর্থাৎ ব্লাড ফর ব্লাড, পুরো হোল ব্লাড দিতে হবে, এটি একটি ব্যাপার। তবে এগুলো বেশি লাগে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে রোগীকে হসপিটালে ভর্তি করে চিকিৎসকের তত্ত্বাবধানে কিছু স্যালাইন দিতে হবে, যেটাকে আমরা ক্রিস্টালাইন স্যালাইন বা এই ধরনের স্যালাইনগুলো বলি। এগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, এই জন্য ডেঙ্গু জ্বর কিছুটা মারাত্মক। আরেকটি হচ্ছে কারো যদি অত্যন্ত ব্লিডিং টেন্ডেন্সি থাকে, আপনার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে, চামড়ার নিচ দিয়ে ব্লিডিং হচ্ছে, তাদেরকে কিন্তু একটু কশাসলি তাদেরকে ডিল করতে হবে। এবং আরেকটি রোগীর ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম যাদের হয়। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার ক্রমাগত কমে যেতে থাকে, পালস রেট বা পাওয়াই যায় না, এবং হার্ট রেট বা বুকের হৃদস্পন্দন অনেক বেড়ে যায়, রোগী প্রচন্ড দুর্বল হয়ে মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায়। এই সমস্ত রোগীদের কিন্তু আমাদের অবশ্যই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। এই দুটি গ্রুপ, যাদের ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ব্লিডিং হয় এবং যাদের এই শকের যে ফিচারগুলো থাকে, তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা নিতে হবে। এই কারণে এই রোগের ক্ষেত্রে একটু আমাদের কশাস থাকতে হবে।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: এখন চারদিকে শুনতে পাচ্ছি জ্বরের কথা, যে জ্বর হয়ে উঠেছে সবার শঙ্কার কারণ।
7: আর তাই আগে থেকেই আসুন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করি। ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে এডিস মশা। এরা পরিষ্কার জমা পানিতেই ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে। কাজেই ঘরের ভেতরে বাইরে কোথাও 3 দিনের বেশি পরিষ্কার পানি যেন জমা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
6: দিনে বা রাতে যে কোনো সময় অবশ্যই মশারির নিচে ঘুমাতে হবে। এভাবেই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ থাকতে চেষ্টা করব।
7: এমন প্রতিশ্রুতি নিয়ে এবারে বলছি আজকের অনুষ্ঠানের শেষের কথাগুলো।
6: আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি আবু বকর সিদ্দিক রানা
7: এবং আমি তনিমা করিম।
6: সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন
7: এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
8: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক এবং মৌলিক অধিকার। তিনি বলেন, সরকার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার বাস্তবায়নে রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে তারেক রহমান পুরোহিত ও সেবায়েতদের মধ্যে মাসিক সম্মানের ভাতা প্রদান করেন। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০টায় আবার বসবে। গতকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের এ মুলতবি ঘোষণা করেন। এর আগে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে ২-দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনীকালে একথা বলেন। মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। নেপালের চীন নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে অন্তত ১,২০৪ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে ৪,২১৬ জন। এই বিপর্যয়ের এক সপ্তাহ পর গতকাল নেপালের দুর্যোগ বিষয়ক কর্তৃপক্ষ একথা জানায়। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, তিব্বতের ২১ জন নিহত এবং ৫৪১ জন লোক এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানায়, ত্রাণ সহায়তা নতুন পর্যায়ে পৌঁছেছে এবং কর্তৃপক্ষ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বাড়িয়েছে। নেপালের উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, শত শত ত্রাণকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। দেশটির জলবিদ্যুৎ প্রকল্পে এখনও অনেকে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এ অঞ্চলে বেইজিং এর প্রভাব বাড়াতে কায়রোতে তার প্রথম আনুষ্ঠানিক সফরে শি জিনপিং গতকাল মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে, তবে সে হামলা দীর্ঘস্থায়ী হবে না। এদিকে হরমুজ প্রণালীতে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। একই হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ইরানের সংবাদমাধ্যম এবং দেশটির বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, গত মঙ্গলবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানরা সতর্ক করে বলেছেন, রাশিয়া ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। জার্মানিতে নতুন করে উত্তেজনা বাড়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকারও করেছেন তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডের রুশ সম্পৃক্ততায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেন। গত মাসে এ হামলার ঘটনায় মস্কো জড়িত বলে জার্মানি অভিযোগ করার একদিন পর তিনি এ মন্তব্য করেন। জার্মানির করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ নতুন ন্যাটো পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত নারী দল হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল টুর্নামেন্টে একই ভেন্যুতে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা। ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫:০০টায় এ খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায়। ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 3 সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবারের বিষয় জরায়ু মুখ ক্যান্সার। আলোচক ডাক্তার হাবিবা আক্তার, সহকারী অধ্যাপক সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকা, এবং অধ্যাপক ডাক্তার নিয়াজ তাহেরা পারভিন, গাইনি বিশেষজ্ঞ। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02-44813268, 02-44813269, 02-44813270, 02-44813277, 02-44813278, 02-44813279। ফোন নম্বরগুলো আবারও বলছি, 02-44813268, 02-44813269, 02-44813270, 02-44813277, 02-44813278, 02-44813279। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, এফ এম নব্বই মেগাহার্স, এফ এম একশো ছয় মেগাহার্স এবং এফ এম একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

ভয়েস দিয়ে দেখেন। হ্যাঁ বিষণ্ণতা জয় করে কিরূপ জীবনের রং, নারীকণ্ঠ শায়লা কবির। আমার নাম বলবো? নাম বলা লাগবে? শুধু বিষয়টা দিয়ে শুরু করি। হ্যাঁ, বিষণ্ণতা জয় করে ফিরুক জীবনের রং, নারীকণ্ঠ। জীবন কখনো একই রকম থাকে না। জীবনের ক্যানভাসে কখনো রঙের উৎসব, কখনো আবার দীর্ঘ ধূসরতা, কখনো আনন্দের আলোয় দিনগুলো উজ্জ্বল হয়ে ওঠে, আবার কখনো কোনো স্পষ্ট কারণ ছাড়াই মন ভারী হয়ে আসে। চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরে কোথাও যেন কিছুই ভালো লাগে না। মানুষের ভিড়েও গভীর একাকিত্ব ঘিরে ধরে। হাসির আড়ালে জমে থাকে ক্লান্তি, কথার আড়ালে লুকিয়ে থাকে দীর্ঘ নীরবতা, আর প্রিয় জিনিসগুলো তখন আর আগের মতো আনন্দ দিতে পারে না। শ্রোতা বন্ধুরা, আজ তাই বিষণ্ণতা জয় করে ফিরুক জীবনের রং, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের নারীকণ্ঠের আঙিনায় বিষণ্ণতাকে জয় করে জীবনকে কিভাবে রঙিন করে তোলা যায় সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। আমাদের জীবনের কিছু কষ্ট চোখে দেখা যায় না, কিছু কষ্ট শুধু অনুভব করা যায়, আর কিছু কষ্টের কোনো দৃশ্যমান ক্ষত নেই, তবুও সেগুলো মানুষকে ভেতর থেকে প্রতিদিন একটু একটু করে ক্লান্ত করে দেয়। বিষণ্ণতা তেমনই এক নীরব যন্ত্রণা, যা নীরব ঘাতকের মতো তিলে তিলে শেষ করে দেয়। তবে আচ্ছা, নীরব না নীরব? নীরব, ঠিকই আছে, ঠিকই আছে লাইনটা। হ্যাঁ, ওকে বসছে। তবে বিষণ্ণতা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, এটি জীবনের একটি কঠিন মানসিক সময় যেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব। প্রয়োজন শুধু নিজেকে দোষারোপ না করে নিজের প্রতি একটু কোমল হওয়া, নিজের অনুভূতিকে অস্বীকার না করা, এবং প্রয়োজনের সময়ে যথাযথ সহায়তা গ্রহণ করা। বিষণ্ণতা দূর করে জীবনের রঙকে আরও রঙিন করে তোলার জন্য কয়েকটি কার্যকরী পদক্ষেপ আমরা খুব সহজেই নিতে পারি। যেমন, মানসিক কষ্টকে দুর্বলতা না ভাবা। আমাদের সমাজে এখনও মানসিক কষ্ট নিয়ে কথা বলতে অনেকে সংকোচ বোধ করেন। কেউ ভাবেন নিজের দুর্বলতার কথা প্রকাশ করলে মানুষ তাকে দুর্বল ভাববে, কেউ আবার নিজের কষ্টকে ছোট করে দেখেন, ভাবেন সবাই তো কষ্ট করছে, আমার কষ্টই বা আলাদা কি। কিন্তু কষ্টের কোনো প্রতিযোগিতা হয় না, অন্য কেউ হয়তো আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই বলে আপনার কষ্ট অমূল্য নয়, আপনার অনুভূতিও যত্ন পাওয়ার যোগ্য। নিজের ভেতরের ভাঙনকে স্বীকার করা পরাজয় নয়, বরং সুস্থ হয়ে ওঠার প্রথম সাহসী পদক্ষেপ। আপনাকে সবসময় শক্ত থাকার অভিনয় করতে হবে এমন কোনো নিয়ম নেই। প্রয়োজনে কাঁদতে হলে কাঁদুন, ক্লান্ত হলে বিশ্রাম নিন, মন ভারী হলে বিশ্বাসযোগ্য কারো সঙ্গে কথা বলুন, নিজেকে সময় দিন, আর প্রয়োজন হলে মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতেও দ্বিধা করবেন না। সাহায্য চাওয়া দুর্বলতা পরিচয় নয়, বরং নিজের জীবন, মর্যাদা ও সুস্থতার প্রতি দায়িত্বশীলতার পরিচয়। হাসি মুখ দেখেই কারো মনের খবর নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। একজন মানুষ সফল, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং হাসি খুশি হলেই যে তার ভেতরে কোনো কষ্ট নেই এমনটি ভাবার কোনো কারণ নেই। এটা আমি আবার পড়ছি, রিপিট। একজন মানুষ সফল, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল কিংবা হাসি খুশি হলেই যে তার ভেতরে কোনো কষ্ট নেই এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেক সময় সবচেয়ে প্রাণবন্ত মানুষটির বুকের ভেতরে জমে থাকতে পারে সবচেয়ে গভীর কষ্ট এবং নীরবতা। তাই কারো আচরণ বদলে গেলে তাকে সঙ্গে সঙ্গে অহংকারী, অমনোযোগী কিংবা অকৃতজ্ঞ বলে দূরে সরিয়ে দেবেন না, বরং একবার আন্তরিকভাবে জিজ্ঞেস করুন, তুমি কি সত্যি ভালো আছো? হয়তো আপনার এই একটি প্রশ্নই তার দীর্ঘ নীরবতার দরজা খুলে দিতে পারে। প্রয়োজনে তাকে বলুন, তুমি একা নও, আমি আছি, আমরা আছি তোমার পাশে। কখনো কখনো কাউকে ঠিক করে দেওয়ার প্রয়োজন হয় না,
শুধু মন দিয়ে শোনার প্রয়োজন হয়। কখনো বড় কোনো সমাধান নয়, একটি নির্ভরতার হাত, একটি নিরাপদ উপস্থিতি কিংবা কয়েকটি আন্তরিক শব্দই হয়ে উঠতে পারে অসীম মূল্যবান। নিজে সুস্থ হওয়া সময় রিপিট নিজে সুস্থ হওয়ার সময়কে সম্মান করুন। বিষণ্ণতা থেকে বেরিয়ে আসা কোনো সুইচ টিপে আলো জ্বালানোর মতো সহজ নয়। প্রত্যেক মানুষের সুস্থ হয়ে ওঠার গতি আলাদা, তাই নিজের অগ্রগতিকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আজ যদি আপনি শুধু বিছানা থেকে উঠে প্রয়োজনীয় কাজটুকু করতে পারেন তবে সেটিও একটি অর্জন। আর যদি আপনি নিজের অনুভূতিগুলো কারো কাছে প্রকাশ করতে পারেন, তবে সেটিও আপনার অগ্রগতি। আর যদি কোনো ছোট কাজে আবার সামান্য আনন্দ খুঁজে পান, তাহলে সেটিও আপনার জীবনে আশার আলো। তাই ছোট ছোট অগ্রগতিকে অবহেলা করবেন না, কারণ বড় পরিবর্তন অনেক সময় খুব ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। প্রয়োজনে ধীরে হাঁটুন, কিন্তু নিজের পথ ছেড়ে বা গন্তব্য ছেড়ে যাবেন না। নিজের যত্নকে গুরুত্ব দিন। জীবনের রং ফিরিয়ে আনতে সবসময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। অনেক সময় ছোট ছোট যত্নই ধীরে ধীরে মনের অন্ধকারে আলো জ্বালাতে শুরু করে। পর্যাপ্ত ঘুম, পরিমিত শরীরচর্চা, পুষ্টিকর খাবার, কিছুটা রোদ বাতাস ও প্রকৃতির সান্নিধ্য সৃজনশীল কোনো কাজ, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, নিজের পছন্দের কিছু করা, প্রার্থনা, কৃতজ্ঞতা, এসব ছোট মনে হলেও মানসিক সুস্থতার পথে সহায়ক হতে পারে। একবার নিজেকে প্রশ্ন করুন, আমি অন্য সবার যত্ন নিচ্ছি, কিন্তু নিজের যত্ন কি যথেষ্ট পরিমাণে নিচ্ছি? নিজেকে ভালো রাখা স্বার্থপরতা নয়, নিজের ভেতরে মানুষটির প্রতিও আপনার দায়িত্ব আছে। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রায়ই অন্যের জীবনের সাজানো অংশটুকু দেখায়, হাসি মুখ, সাফল্য, ভ্রমণ, আনন্দ, অর্জন, কিন্তু একটি ছবির ফ্রেম কখনো একটি মানুষের পুরো জীবনের গল্প নয়। আপনি যখন অন্যের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের সঙ্গে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়টিকে তুলনা করেন, তখন নিজের প্রতি অন্যায় করেন। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সময় আলাদা, সংগ্রাম আলাদা, পরিস্থিতি আলাদা, জীবনের পথও আলাদা। তাই অন্যের জীবনের মাপকাঠিতে নিজের জীবনকে মাপবেন না। আপনার জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে প্রতিযোগিতায় নামানোর প্রয়োজন নেই, একা লড়াই করারও প্রয়োজন নেই। কখনো কখনো আমাদের এমন একজন মানুষ প্রয়োজন হয় যার সামনে কোনো অভিনয় করতে হয় না, যার কাছে নির্ভয়ে বলা যায় আমি ভালো নেই। এমন একজন মানুষ থাকলে তার কাছে যান, কথা বলুন, নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন। আর যদি বিষণ্ণতা দীর্ঘস্থায়ী হয় অথবা দৈনন্দিন জীবন, কাজ, পড়াশোনা, সম্পর্ক কিংবা স্বাভাবিক কর্মকাণ্ডে গুরুতর প্রভাব ফেলে তাহলে একজন যোগ্য মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনেরও চিকিৎসার প্রয়োজন হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। শরীরের রোগ হলে যেমন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তেমনি মনেও রোগ বাসা বাঁধতে পারে। তাই এটাকে অবহেলা না করে বা দ্বিধা না করে ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নেওয়া উচিত। আর কেউ যদি গভীর হতাশা, অসহায়ত্ব কিংবা নিজের ক্ষতি করা চিন্তার কথা প্রকাশ করেন, তাহলে তাকে অবহেলা করবেন না, উপহাস করবেন না এবং এসব ভাবনা বাদ দাও বলে থামিয়েও দেবেন না। বরং তার কথা মন দিয়ে শুনুন, পাশে থাকুন এবং প্রয়োজন হলে দ্রুত
চিকিৎসকের, আচ্ছা দুইবার লেখা এখানে, রিপিট, এবং প্রয়োজন হলে দ্রুত জরুরি চিকিৎসকের সহায়তা ব্যবস্থা করুন। কখনো কখনো পাশে থাকা মানেই কাউকে বাঁচার পথে ধরে রাখা। আজকের অনুভূতি আপনার পুরো ভবিষ্যৎ নয়। জীবনের সবচেয়ে কঠিন সময়েও ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ আজকের অনুভূতি আগামীকালের সত্য নয়। আজ যে দরজাটি বন্ধ মনে হচ্ছে, কাল হয়তো অন্য একটি দরজা খুলে যাবে। আজ যে স্বপ্নটি ভেঙে গেছে, ভবিষ্যতে হয়তো নতুন কোনো স্বপ্ন জন্ম নেবে। আজ যে মানুষটি নিজেকে মূল্যহীন মনে করছে, একদিন হয়তো তিনি কারো জীবনের সবচেয়ে মূল্যবান আশ্রয় হয়ে উঠবেন। জীবনকে কখনো একটি অধ্যায় দিয়ে বিচার করা যায় না। একটি খারাপ অধ্যায় মানেই পুরো গল্পটি খারাপ নয়। তাই আপনার জীবনের শেষ অধ্যায়টি কোনো কঠিন সময়ের হাতে ছেড়ে দেবেন না। আপনি একটি কঠিন সময়ের চেয়েও অনেক বেশি কিছু। হয়তো জীবনে অনেক কিছু আপনার পরিকল্পনা মতো হয়নি, কিছু মানুষ আপনাকে ছেড়ে গেছে, কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিছু সম্পর্ক আপনাকে গভীরভাবে আহত করেছে, দীর্ঘ অপেক্ষা, একাকিত্ব, অপূর্ণতা কিংবা হারানোর বেদনা আপনাকে হয়তো ক্লান্ত করে দিয়েছে। তবুও মনে রাখুন, আপনার জীবন কেবল আপনার হারানো জিনিসগুলোর সমষ্টি নয়। অতীতের কষ্টকে সম্মান করুন, কারণ সেটি আপনার জীবনের একটি সত্য। কিন্তু তাকে আপনার ভবিষ্যতের ভিত্তি বানাবেন না। ক্ষমা করতে পারলে ক্ষমা করুন, অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। ছাড়তে হলে ছেড়ে দিন, হেরে যাওয়ার জন্য নয়, নিজের মানসিক শান্তিকে বাঁচানোর জন্য। এবং প্রয়োজন হলে নতুন করে শুরু করুন, কারণ নতুন করে শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই। আপনার ভেতরে এখনও সম্ভাবনা আছে, আপনার সামনে এখনও পথ খোলা আছে, আপনার জীবনে এখনও আলো আসতে পারে। হয়তো আজ আপনি তা স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তবুও ভবিষ্যতের সম্ভাবনাগুলো আজকের অন্ধকার দিয়ে বিচার করবেন না। পরিশেষে বলতে চাই, জীবন কখনো সরলরেখায় এগোয় না, কখনো উত্থান, কখনো পতন, কখনো প্রাপ্তি। এটা আরেকবার বলি, হ্যাঁ, পরিশেষে বলতে চাই, জীবন কখনো সরলরেখায়, রিপিট, পরিশেষে বলতে চাই, জীবন কখনো সরলরেখায় এগোয় না, কখনো উত্থান, কখনো পতন, কখনো প্রাপ্তি, কখনো হারানো, কখনো আলো, কখনো দীর্ঘ অন্ধকার, এসবের মধ্য দিয়ে জীবনে পূর্ণতা তৈরি হয়। তাই নিজের প্রতি একটু মনোযোগী এবং মমতাশীল হন। নিজের কষ্টকে অস্বীকার করবেন না, আবার কষ্টকেই নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। কাঁদুন, কিন্তু নিজের প্রতি নিষ্ঠুর হবেন না। ক্লান্ত হন, কিন্তু প্রয়োজন হলে বিশ্রাম নিয়ে আবার উঠুন। কখনো ভেঙে পড়লেও নিজেকে একেবারে ছেড়ে দেবেন না। প্রয়োজনের সহায়তা নিন, মানুষের সাথে কথা বলুন, মিশুন এবং নিজের যত্ন নিন। আর মনে রাখুন, সাহায্য নেওয়া দুর্বলতা নয়, বেঁচে থাকার জন্য নিজেকে এগিয়ে নেওয়াই সাহসিকতার পরিচয়। অন্ধকার যত দীর্ঘই হোক, আলো ফিরে আসার সম্ভাবনা কখনো শেষ হয়ে যায় না। একদিন হয়তো আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন, যে সময়টাকে একসময় জীবনের শেষ প্রান্ত মনে হয়েছিল সেটিই ছিল আপনার নতুন করে নিজেকে আবিষ্কার করার, আরও পরিণত হওয়ার এবং নতুনভাবে বাঁচতে শেখার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নিজেকে আরেকটি সুযোগ দিন, জীবনকেও আরেকটি সুযোগ দিন। হয়তো সামনের কোনো এক সকাল আপনার জন্য এমন আলো নিয়ে অপেক্ষা করছে, যার সৌন্দর্য আজ আপনার কল্পনারও বাইরে। বিষণ্ণতা জয় করে ফিরিয়ে আনুন জীবনের রং, ফিরে আসুক মনের প্রশান্তি, ফিরে আসুক নিজের প্রতি ভালোবাসা, ফিরে আসুক বেঁচে থাকার সৌন্দর্য, স্বপ্ন দেখার সাহস এবং জীবনের প্রতি নতুন মমতা। কারণ জীবন থেমে নেই, জীবন থেমে থাকে না, তাই আপনার জন্য সুন্দর কিছু পথ হয়তো এখনও বাকি। সবার জন্য শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা সবসময়।

0: 最后一
1: 个。啊，飞机过来是呢？
2: 飞机我就发现，你现在可以发现。
1: ফেসবুকে দেওয়া যাবে না খালি জাস্ট নিজেদের জন্য একটা স্মৃতি এসে অত গিয়ে বসেখানে
3: আমি ওখানে এটা শুনছি তো
1: শুনছি
3: শোনা গেছে খুব সুন্দর
1: দেখছিস মাইক্রোফোনে অন্যরকম
3: হয়ে যায় অন্যরকম না না তো কনফার্ম চিনতেছি তো
1: এখানে বস ছবিতে রাখি আর আবার কবে আসা হয় তাই না তোর তোর কবে আর আসা হয় এটা তো ঠিক না আমার 30 তারিখে আবার অ্যানাউন্সমেন্ট আছে আর কি মাসে একদিন দেয় অ্যানাউন্সমেন্ট একদিন দেয় চুলগুলো এলোমেলো হয়ে থাকে তো
0: সানগ্লাসটা খুলে রাখ

0: আয় দিকে দাঁড়া একটা তুই
1: আগে তো জানিস শালা হাসিটা মলিন হয়ে গেছে আমার হাসিটা
0: আর করছিস তুই
1: হ্যাঁ ম্যাচ করে আমি ইচ্ছা করলে রোদালা বলে তুমি এমন কেন
0: হাসতে পারি না হুম
1: চশমা চশমা চশমা

আসে এটার জন্য আমাকে ক্লিয়ার আসে? এমনি একটা তুলতেছি নিজের কাছে রেখে দেওয়ার জন্য।

0: হয়েছে কয়েকটা তোলা?
1: একটা এভাবে তুলতো শিলা, এভাবে পোর্ট্রেট, হ্যাঁ ল্যান্ডস্কেপ
0: পুরাটা আসবে তাহলে। না উল্টায় দে, উল্টায় দে, মোবাইলটা উল্টায় ধর। হ্যাঁ এবার এবার আবার উল্টা, হ্যাঁ এবার, হ্যাঁ হ্যাঁ এবার ভালো আসবে। রেডি? হ্যাঁ তোর আঙ্গুল আসতেছে, হ্যাঁ সোজা করিস, ব্যাকা হয়েছে, হ্যাঁ

কাছে টানলে আর আঙ্গুল দূরে সরাইলে হয়ে যায়, জুম হয়ে যায়, বুঝছিস? তাহলে মুখটাকে ছোট দেখাচ্ছে তো জুম ছাড়া, তাই না? রেডি?

হাসি মুখে একটা তুল। এতক্ষণ তো পড়তেছিলাম, উল্টা হয়েছে, উল্টা ওই যে, হ্যাঁ এরকম লম্বা করে একটা, আর একটা এরকম ডান দিকে, হ্যাঁ

ঠিক আছে, যা হয়েছে হাত ব্যথা হয়ে যাবে তো।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস ও FM 106 মেগাহার্টসে। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টস এবং FM 102 মেগাহার্টসে। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20, নাটক মন নামক শত্রু বেলা 3:05, রচনা এহসান চৌধুরী, প্রযোজনা জহির চৌধুরী। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। প্রাণের সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী 1448 হিজড়ি উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান শুনবেন রাত 10:05।
3: জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 মেগাহার্টজে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। সঞ্চালনায় ডক্টর রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, আপনাদের প্রিয় অনুষ্ঠান চলো বদলে যাই। আমাদের জীবনটা ক্ষণে ক্ষণে যে সমস্যা তৈরি হয়, রোগ ব্যাধি তার জটিলতা তৈরি করে, মনে অনেক প্রশ্ন জাগায়, কিন্তু সমাধান খুঁজি আমরা, মুক্তির পথ খুঁজতে চেষ্টা করি। চলো বদলে যাই অনুষ্ঠানে আমরা মুক্তির পথ খুঁজে বার করব। আজকে একটা জটিল প্রসঙ্গ, আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রসঙ্গ জরার মুখে ক্যান্সার, বিষয়টা জনগুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারেই আমরা নারী, মা, খালা, দাদি সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু অনেক ক্ষেত্রে এই রোগ সম্পর্কে মোটেও সচেতন না, এই রোগের কথা জানিও না অনেকে। কিন্তু আমরা স্ত্রী রোগ নিয়ে চিন্তা করি, কিন্তু এই যে একটা ভিন্ন ধরনের বিষয়, আজকে এটা অবতারণা করব আলোচনায়। দুজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, যারা বিস্তারিত আলোচনা করবেন, আপনারা জানতে চেষ্টা করবেন, ফোন করার সুযোগ রয়েছে, আমাদের সাথে কথা বলবেন। চলো বদলে যাই আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় ব্যক্তিত্ব আজকে আমাদের সাথে আছেন, অধ্যাপক ডাক্তার নিয়াজ তাহেরা পারভীন, গাইনি বিশেষজ্ঞ, এবং রয়েছেন ডক্টর হাইবা আক্তার, সহকারী অধ্যাপক, তিনিও স্ত্রী এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, দুজনই স্ত্রী রোগ বিশেষজ্ঞ। দেশব্যাপী আপনারা কিন্তু আমাদের সঙ্গে আছেন, দুজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ আপনারা পেয়েছেন, প্রশ্ন করবেন। এবং আমরা চাই মহিলারা যারা ঘরে আছেন তারাও কথা বলবেন, শুধু পুরুষরা কেন, সমস্যার কথা তাদেরকে বলতে দিন, যার সমস্যা তাকেও বলতে দিন। আমাদের প্রত্যাশা, সমাধানের পথ খুঁজে বার করতে হবে, রোগের জটিলতার মুক্তির পথ আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের ফোন নাম্বার জানিয়ে দিই, ফোন নাম্বার 01553841500। আবারও জানিয়ে দিই, আমাদের ফোন নাম্বার 01553841500। আমাদের প্রত্যাশা, আমাদের সাথে কথা বলবেন। শুরুতে আসি অধ্যাপক ডাক্তার নিয়াজ তাহেরা পারভীন, এই যে জরার মুখে ক্যান্সার বলা হলো, এই রোগটা সম্পর্কে ধারণা দিন আমাদেরকে, তারপর আমরা ধাপে ধাপে এগোব।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। জরায়ের মুখের ক্যান্সার, জরায় হচ্ছে নারীদের প্রধান প্রজননতন্ত্র। তো জরায়ের নিচের পোর্শনটা যেটা থাকে সেটাকে আমরা জরায়ের মুখ বলি বা সার্ভিক্স বলি। এখানে যদি কোনো টিউমার হয় এবং সেটা যদি ক্যান্সারে রূপান্তরিত হয় সেটাকে আমরা জরায়ের মুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার বলে থাকি।
0: ধন্যবাদ ডক্টর হাইবা। এটা কোন বয়সের অসুখ?
2: আসসালামু আলাইকুম। এই অসুখটা বলা যেতে পারে হচ্ছে দুইটা পিক এজ আছে। হ্যাঁ, একটা হতে পারে আর্লিতে, যে 35 বছরের আশেপাশে, এবং আরেকটা হতে পারে যে 55 বছরের আশেপাশে, এরকম এই সময়টাতে।
0: আশেপাশে বললেন যে এটা হতে পারে,
2: হতে পারে,
0: অর্থাৎ আমরা মেয়েদেরকে কিশোরী বয়সে পাই, তারা খুব অ্যাক্টিভ থাকে, তারপরে যখন বিয়ে হয়ে যায়, একটা দুটো বাচ্চা হয়, তারা ব্যস্ত থাকে সংসার নিয়ে। আমরা ঘরেই, আমরা বলে থাকি যে ঘরের যে স্ত্রী বা মা তিনি বদ্ধমূলি, ঘরটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন, এত ব্যস্ত হয়ে যান যে সংসার অনেক কিছু সামলাতে যে নিজের কথাই মনে থাকে না। আর সেখানে এই জরায়ুর সমস্যার কথা আমরা আলোচনা করছি, আর সেখানে আমি জানতে চাই যে কি লক্ষণ প্রকাশ পেলে আমরা বলবো যে জরার মুখে ক্যান্সারের সমস্যা হয়েছে, কি লক্ষণ।
2: আচ্ছা, লক্ষণগুলো দেখা যায় যে এক এক বয়সের মধ্যে এক এক রকম লক্ষণগুলো আসে। যখন ইয়াং এজের মধ্যে যেই লক্ষণগুলো আসে জরার ক্যান্সারে, সেগুলো দেখা যায় যে নর্মাল মেলি সমস্যার মতোই, যে মাসিকের গণ্ডগোল হচ্ছে, ইরেগুলার হচ্ছে, দুই মাসিকের মাঝখানে ব্লিডিং হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ থাকার পরে ব্লিডিং হচ্ছে, বা হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে, এই এই সমস্যাগুলোই সাধারণত প্রথম দিকে প্রকাশ পায়, যেগুলোকে নর্মাল মেলি সমস্যা বলে অনেকেই হচ্ছে গায়ে লাগায় না, যার কারণে হচ্ছে পরবর্তীতে এটা বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায় ক্যান্সারটা। এবং পরের দিকে যখন আমরা পরের দিকে অ্যাডভান্স স্টেজে আসে, তখন আবার অন্য লক্ষণ প্রকাশ পায়, যেমন ওগুলো পায়ে ব্যথা বা হচ্ছে কোমর ব্যথা হয়ে যায়, তারপরে হচ্ছে কাশি বা শ্বাসকষ্ট, এগুলো উপর দিকে হয়ে যায় যখন বেশি করে ছড়ায় যায়।
0: অধ্যাপক নিয়াজ তাহেরা পারভীন, আপনার কাছে আসি, আপনার জীবনে অনেক রোগী দেখেছেন, আপনি একজন অধ্যাপক, অনেক রোগী দেখেছেন, রোগীর প্রথম যে ইতিহাস বলেন সেখানে ধাপে ধাপে আপনি খুঁজে পেয়েছেন জরায়ুমুখী ক্যান্সার, এমন ঘটনার কথা শুনতে চাই।
1: আসলে
0: তার আগে একটা ফোনে যাই, এর জন্য অপেক্ষা আছেন, একটু কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি
3: ভাই, আমি মোহাম্মদ।
0: জি, কি জানতে চান? ভালো আছি জি, কি জানতে চান? আমাদের প্রত্যাশা যে ঘরে স্ত্রী আছেন তারাও একটু কথা বলুক, তারা জানতে চেষ্টা করুক, একটু খোলামেলা, কারণ রোগটি তাদেরই হয়। হ্যাঁ লুথর জয়দা, কি জানি বলছিলেন বলেন। আমরা সংযোগ হারিয়েছি, আমরা পরে সংযোগ করলে আবার কথা বলবো। যে কথা বলছিলাম অধ্যাপক নিয়াজ তাহেরা পারভীন, আপনি রোগী দেখতে দেখতে পরে খুঁজে পেয়েছেন জ্বরের ক্যান্সার, প্রথমে তো বোঝা যায়নি, তো আপনি এই ইতিহাসটা যদি সামান্য একটু বলেন।
1: আচ্ছা, যেমন আসলে অনেক রোগী আছে যে তাদের হয়তো কোনো সিমটমস নেই, আমাদের কাছে হয়তো এসছে,
0: কোনো লক্ষণ প্রকাশ পায়নি,
1: হয়তো বা প্রকাশ পায়নি, হয়তো আমরা তাকে দেখেছি, আমরা যদি জ্বরের মুখটা একটু পরীক্ষা করি তাহলে দেখা গেলো যে জ্বরের মুখে কোনো একটা পরিবর্তন এসছে, এটা একটা হতে পারে। আবার হতে পারে যে তারা হয়তো শুধুমাত্র একটু সাদা স্টাবের সমস্যা নিয়ে আসছে, এটাও হতে পারে। আর আমাদের দেশে যেহেতু নারীরা একটু ইনোসেন্ট থাকে, অনেকটা মানে কনজারভেটিভ থাকে, তো অনেক সময় দেখা যায় যে তারা হয়েছে হয়তো তাদের মাসিকটা হয়তো 4-5 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে, তারপরে হঠাৎ করে তারা এসছে যে আমার আবার নতুন করে মাসিক হয়েছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং। মানে আমাদের দেশে নারীরা, অবলা মায়েরা এত বেশি নোসেন্দের, তারা হয়তো নিজেদের স্বাভাবিক জীবনচক্রটাই জানে না, তারা আবার নতুন করে এসছে যে আবার নতুন করে মাসিক হয়েছে, যেটা মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর আবার মাসিক শুরু হয়েছে, কিন্তু আসলে কিন্তু এটা সে একটা ক্যান্সার বহন করছে, যে মাসিক বন্ধ হয়ে গিয়েছিলো 4-5 বছর পরে যে ব্লিডিংটা হচ্ছে এটা কিন্তু তার ক্যান্সার থেকে হয়েছে। এবং তখন আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি তখন দেখি যে হয়তো ক্যান্সারটা অনেক দূরে অ্যাডভান্স করে গিয়েছে।
0: এই ক্যান্সারটি জ্বরের মুখে হলো কেন?
1: আচ্ছা,
0: কারণ কি?
1: হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে এই জ্বরের মুখের ক্যান্সার, এই ক্যান্সারের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তো আমাদের দেশে এই রিস্ক ফ্যাক্টরগুলো খুবই বেশি কমন, এবং এর জন্য দেখা যায় যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 17,000 নারী নতুন করে আক্রান্ত হচ্ছে জ্বরের ক্যান্সারে, এবং তার অর্ধেকই কিন্তু মারা যাচ্ছে। তো একদম যেটা হয় যে একদম অল্প বয়সে আমাদের টিন এজ প্রেগনেন্সি যেটা হয়, কিশোরী বয়সে বিয়ে হয়ে যাওয়া, এবং কিশোরী বয়সেই অনেকগুলো সন্তান হওয়া, বছরের পর বছর সন্তান হওয়া, এবং কিছুটা আনহাইজেনিক কন্ডিশন মানে অপরিচ্ছন্নতা, যোনিপথের অপরিচ্ছন্নতা, ধূমপান, তামাক পান। আরেকটা যেটা ইদানিং মানে আবিষ্কার হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা ঘাতক, সেটা হচ্ছে একটা ভাইরাস, যেটাকে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে থাকি। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা দিয়ে যদি কেউ আক্রান্ত হয়, আমাদের ন্যাচারালভাবে অনেকেই আক্রান্ত হতে পারে, কিন্তু ইমিউনিটি দিয়ে সেটা বের হয়ে যায় শরীর থেকে, কিন্তু যেটা শরীরে যদি থেকে যায় কোনো কারণে তাহলেই কিন্তু এটা 10-15 বছর পরেই সেটাই আবার ক্যান্সারের রূপ নিতে পারে।
0: আপনি এইচপিভির কথা বললেন ডক্টর হাবিবা, এটা এলো কি করে জরায়ুতে?
2: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দেখা যায় যে এটা আমাদের শরীরেই অনেক সময় থাকে, তা যদি হচ্ছে বডিতে এটার ইনফেকশন হতে পারে মানুষের শরীরে, কিন্তু হচ্ছে বডির যদি প্রোটেকশন ক্ষমতাটা থাকে তাহলে দেখা যায় এটা থেকে বের হয়ে আসতে পারে, এটা কিছুদিন থাকলো তারপরে অটোমেটিকভাবে চলে যেতে পারে।
0: শ্রোতা মনে একটা প্রশ্ন আছে, যদিও বলে ফেলছি তার প্রশ্ন করছেন না, আমাদের সবার কাছে একটি বিষয় যে আপনার প্রশ্ন করুন, মহিলাদেরকে প্রশ্ন করতে দিন, যেমনটি অনেকে প্রশ্ন হয়তো করবেন তাকে প্রশ্ন নেই, আমারটা একটু পরে বলি। হ্যালো, ভালো আছি, খোকন চন্দ্র, কি জানতে চান? তো শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা কিন্তু লক্ষণ বলেছি, আপনি দেরিতে শুনছেন, আমাদের সঙ্গে থাকুন। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গের প্রশ্ন করব, হয়তো অনেক নারী যারা এখানে আছেন তাদের মনের কথাই হয়তো বলা হচ্ছে যে তারা ফোন করছেন না, যে লিউকোরিয়া সাদা স্রাব যাদের হয় অনেকের নিয়ন্ত্রণের বাইরে, অনেক বেশি হয় সাদা স্রাব, তাদের কি এই সম্ভাবনা বেশি?
2: হ্যাঁ, অবশ্যই অনেক ইনফেকশন থেকেও এই সাদা স্রাবগুলো হয়, কিন্তু হচ্ছে এটাও সার্ভাইকাল ক্যান্সারের একটা অন্যতম লক্ষণ,
0: কিন্তু
2: যে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব
0: কারণ বলা যাবে না, তারপরেও
2: তবুও যখন হচ্ছে তখন আমরা স্ক্রিনিং টেস্ট গুলো করতে পারি, যে হচ্ছে পূর্ব জ্বরের ক্যান্সার তো একেবারেই হয় না, এর আর্লি স্টেজ আছে,
0: হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে তাকে পরীক্ষার আওতায় আনতে হবে,
2: অবশ্যই আমরা স্ক্রিনিং এ নিয়ে আসব।
0: আপনার মন্তব্য কি, কি পরীক্ষা করবেন?
1: আচ্ছা, তো যখন নাকি একটা সিমটম নিয়ে আসবে তখন তো আমাদের পরীক্ষা আছে, যে ওখান থেকে আমরা একটা জ্বরের মুখ থেকে টিস্যু নিয়ে আমরা বায়োপসি করে দেখি যে ক্যান্সার আছে কিনা। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা কিন্তু ক্যান্সার হওয়ার আগেই কিছু স্ক্রিনিং করতে পারি, যেটাকে স্ক্রিনিং টেস্ট, যেমন আমাদের দেশে খুব সহজলভ্য আছে ভায়া টেস্ট আছে প্রত্যন্ত অঞ্চলে, প্যাপসমেয়ার আছে, এসপিবি ডিএনএ টেস্ট আছে, কলপোস্কোপি আছে, এগুলোর মাধ্যমে কিন্তু একটা সুস্থ মানুষেরও যে পরে কোনো জ্বরের ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করতে পারি।
0: ধন্যবাদ। কে আছেন? জি, প্রশ্ন করুন। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে। জি বলুন। হ্যাঁ অসিত, প্রশ্ন।
4: খুবই গুরুত্বপূর্ণ, আমার প্রশ্ন খুবই সংক্ষিপ্ত, সেটি হচ্ছে যদি ক্যান্সারের কোন বস্তু দেখা যায় তাহলে এটা বোঝার উপায় কি,
0: পরীক্ষার প্রসঙ্গ তো পরীক্ষাতে নিশ্চিত হতে হবে সমস্যা তৈরি হয়েছে কিনা, পরীক্ষার ব্যবস্থা যদি
1: উনি যেটা প্রশ্নটা করলেন যে কিভাবে কনফার্ম হবো, আমরা যখন দেখবি আমরা একটা আমাদের যন্ত্র আছে আমরা জ্বরের মুখটাকে পরীক্ষা করতে পারি স্পেকুলাম দিয়ে, ওখানে দেখা যায় যে জ্বরের মুখে পরিবর্তন আছে, কোনো একটা টিউমারের মতো দেখা যাচ্ছে, তখন ওখান থেকে আমরা একটু টিস্যু নিয়ে সেটা আমরা বায়োপসি করতে পাঠাই, তখন মোটামুটি কনফার্ম হয়। আর একদমই
0: হ্যালো, একটা ফোন নেই।
1: জি,
0: ওয়ালাইকুম সালাম।
4: কথা বলছি আলী হাসান, মানিকনগর কোয়েটলা দ্বারা পাবনা থেকে।
0: আলী হাসান, কি জানতে চান?
4: আমি জানতে চাচ্ছি জ্বরের মুখে ক্যান্সারের কারণ, আর যদি হয়ে যায় করণীয়, আর চিকিৎসা কোথায় পাবো, আর ভ্যাকসিন আছে কিনা।
0: আস্তা প্রশ্ন করেছেন।

0: সেটা বংশগত, কিন্তু জরায়ুর ক্যান্সারটা বংশগত না, এখনো
1: রিলেশনটা বংশগত না।
2: জি, আরেকটা ফোন নেই। হ্যালো
3: ভাইয়া, আমি লক্ষ্যদার বাংলা থেকে, আমার প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি আপনার কাছে,
2: জি,
3: পানিবারে কি করব, সাদা সাদা হচ্ছে, এই তাহলে কি করা যায়, কিভাবে ভালো হয়, এটা বলো।
2: জি, এটা চিকিৎসা করতে হবে, এক কথায় উত্তর স্পষ্ট। সাদা স্রাব যদি যা চিকিৎসা করবেন, কিন্তু আমরা বলছি যে সাদা স্রাব যদি ঘন বেশি হয়, দুর্গন্ধযুক্ত স্রাব হয়, ভাবতে হবে। আমরা ভাবতে চাই না, আমরা পরীক্ষা করতে চাই না, ডাক্তার কাছে নিতে চাই না, স্বাস্থ্যকেন্দ্রে নিতে চাই না। এই যে একটা বিষয় আজকে আমাদের
1: সবাই, সাদা স্রাবটা আবার ওরকম যে চাল ধোয়া পানির মতো একটু,
2: জি
1: ওরকম হবে।
2: তো যাই হোক, আমাদের সচেতনতার জন্যই কিন্তু আলোচনা। চলো বদলে যাই অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের সাথে আপনারা আছেন, আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বার 01553-841-500, আবার বলি 01553-841-500, আমাদেরকে ফোন করুন। তথ্যগুলো আমরা চাই মহিলারা, তারা প্রশ্ন করতে পারেন, অনেক তথ্য জানার আছে, জানা প্রয়োজন আমাদেরও। হ্যালো, জি বলুন, কথা বলুন। হ্যালো, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা এগিয়ে যাই আমাদের আলোচনায়। জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে অনেকেই জানতে চান যে ভায়া টেস্ট দূর দূরান্তে গ্রামে যাদের হচ্ছে, কিন্তু কোন পর্যায়ে আরো উচ্চ পরীক্ষা দরকার, অর্থাৎ ভায়া দিয়ে হবে না, আর একটু এগিয়ে যেতে হবে। ডক্টর হাবিবা,
1: হ্যাঁ, ভায়া তো একেবারে, আমরা যেহেতু হচ্ছে আমাদের লো ইনকাম কান্ট্রি, সেই জন্য হচ্ছে আমাদের ভায়াটাই আমাদের জন্য সব থেকে ভালো, যে এটা ফ্যামিলি প্ল্যানিং থেকে আরম্ভ করে সিস্টাররা, নার্সরা, এটা তো সরকারিভাবে হচ্ছে ভায়াটা, হ্যাঁ, বিভিন্ন বেসরকারিতেও হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতাল সবগুলোতেই প্রায় হচ্ছে
2: ভায়াটা।
1: ভায়াতে আমরা ওই অ্যাসিটিক অ্যাসিড একটা মানে ভিনেগার জাতীয় জিনিস দিয়ে, একটা কটন দিয়ে জরায়ুর মুখে রেখে তুলে আমরা দেখি যে ওটা সাদা হলো কিনা, সাদা হলে পরে বুঝবো যে ওখানে খারাপ টিস্যু আছে, মানে হয়তো যে ভাইরাস আক্রান্ত, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হচ্ছে ক্যান্সার আক্রান্ত টিস্যুগুলো ওখানে থাকতে পারে। ওখান থেকে আমরা, ওটা যদি থাকে তাহলে হচ্ছে পজিটিভ, তাহলে হচ্ছে গোলাপি কার্ড দিয়ে সে ওখান থেকে রেফার করে দিবে।
2: অর্থাৎ ভায়া পরীক্ষাটা সব মেয়েদের জন্য প্রয়োজন।
1: হ্যাঁ, এটা স্ক্রিনিং সবাই গিয়ে আমরা নিয়ে আসবো। স্ক্রিনিং
2: একটু লাইনে থাকুন। তাহলে আমরা যে পরীক্ষাটার কথা বলে, এটা কোন বয়সে পরীক্ষা করা উচিত?
1: এটা আমাদের দেশের জন্য একটু শিথিল করা হয়েছে, যেমন আমাদের দেশে হচ্ছে বিবাহিত জীবনের 10 বছর আর হচ্ছে 30 বছর পরে, মানে একটা মানুষের 30 বছর পরে ও করবেই, আর বিয়ের 10 বছর পরে।
2: এটা কিন্তু মনে রাখতে হয়, বিয়ের 10 বছর পর আর 30 বছর বয়স যখন হয়। হ্যাঁ অসিত, প্রশ্ন করুন।
3: হ্যালো,
2: বলুন, শুনতে পাচ্ছি।
3: দাদা বলছি কি, যদি জরায়ুতে যদি টিউমার হয়, যদি অপারেশন করা হয়, তাহলে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে কিনা?
2: আমাদের তো আজকের প্রসঙ্গ এটা নয় অসিত, আমাদের ভিন্ন প্রসঙ্গ, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা আছি, আমাদেরকে বিষয়ভিত্তিক প্রশ্ন করতে চেষ্টা করুন। ভায়া পরীক্ষা করা হলো, সেখানে বলা হলো পজিটিভ বা নেগেটিভ।
1: হ্যাঁ, এখন যদি আমরা সাদা ওখানে দেখতে না পাই, যে এফেক্টেড টিস্যু নাই, তাহলে হচ্ছে ওকে নীল রঙের একটা কার্ড দেয়া হবে, যে সে পরবর্তীতে আবার 3 বছর পর এসে আবার পরীক্ষা করবে। কিন্তু হচ্ছে যদি আমরা পজিটিভ পাই, তাহলে ওকে তো আমরা,
4: আমি হচ্ছে ফাহমিদা গাজীপুর থেকে বলছি।
2: হ্যাঁ ফাহমিদা, কি জানতে চান?
4: আমি জানতে চাচ্ছি যে যখন হচ্ছে মেলামেশা করা হয়, এক কথায় সহবাস করা হয়, তারপরে একদম হচ্ছে অতিরিক্ত সাদাসাপ যেমন আসে, একদম ঘন যেটা,
2: জি
4: ওইটা অতিরিক্ত হয়, এটা কেন হয়?
2: আপনি লাইনে থাকুন, অধ্যাপক নিয়ে আসতে পারবেন, প্রশ্ন করুন তাকে, কিছু জিজ্ঞেস করবেন, আপনি লাইনে থাকুন।
0: হ্যাঁ, এখন সাদা স্রাব, আমরা যেটা জরায়ুর ক্যান্সার বলছি, সেটা সহবাসের পরে ব্লাড যায়, সাধারণত ব্লাড যায়, অথবা মানে খুব দুর্গন্ধযুক্ত স্রাব যদি যায়, সেটা জরায়ুর ক্যান্সারের লক্ষণ।
2: রক্তজনিত সমস্যা যদি হয়, দুর্গন্ধ স্রাব জনিত হয়, তাহলে অবশ্যই ভাবতে হবে।
0: হ্যাঁ, কিন্তু যদি স্বাভাবিক একটু স্রাব হয় তাহলে ডক্টর,
4: হ্যাঁ
2: অতিরিক্ত,
0: কিন্তু সবসময় যদি না যায়, না সবসময় যদি না থাকে, তাহলে হয়তো এটা অন্য অন্য ইনফেকশনের জন্য হতে পারে, যোনিপথের আরো ক্যান্ডিডিয়াল ইনফেকশন হতে পারে, ট্রাইকোমোনাল ইনফেকশন হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, কাজ অন্য, সেটা ক্যান্সার ব্যতীত অন্য ইনফেকশনের কারণে হয়, সেটা অন্য ধরনের চিকিৎসা।
2: চমৎকার তথ্য জানা।

0: হলো আমরা আলোচনায় আবারও আসি। ডাক্তার হাবিবা,
1: হ্যাঁ,
0: এই
1: যেটা
0: যে কথাগুলো
1: বলছিলাম,
0: বলা হচ্ছিল যে
1: ভায়া পজিটিভ হয়ে গেলে,
0: যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো ইউনিয়নে পরীক্ষাগুলো হচ্ছে,
1: হ্যাঁ হচ্ছে, এবং ওখানে কার্ডও আছে, যে গোলাপি রঙের কার্ডটা যখন পজিটিভ হওয়ার জন্য ওকে দেবে, তখন অবশ্যই ওই কার্ড নিয়ে, যেখানে কলপোস্কোপি হয় সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সবগুলোতেই হয়, ওখানে কলপোস্কোপির জন্য সে যাবে। যাওয়ার পর কলপোস্কোপিতে ওটা অনেক বড় করে দেখা হয় মাইক্রোস্কোপে, দেখে ওখান থেকে টিস্যু নিয়ে, একটু টিস্যু নিয়ে আবার হচ্ছে পরীক্ষা করতে দেওয়া হয় যে জরায়ুতে ক্যান্সার আছে না, হচ্ছে জরায়ুর ক্যান্সারের পূর্ব লক্ষণ কিছু আছে, যেটাকে আমরা সিআইএন বলি, সিআইএন আছে, সিআইএন 1, 2, 3 এগুলো আছে কিনা, এগুলো থাকলে পরে দেখতে পাওয়া যায় যে এগুলো থেকে ক্যান্সার হতে কিন্তু 5 থেকে 10 বছর এরকম সময় লাগে, অনেক সময় আছে। আমরা যদি সিআইএনটা ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে ওখানেই যদি আমরা চিকিৎসা করে ফেলি সিআইএনের, তাহলে ওইটাই বাধা হয়ে গেল যে ও আর ক্যান্সার পর্যন্ত যাবে না, এখানে আমরা প্রতিরোধ করে ফেললাম। তাহলে এত সহজেই,
0: আমরা অনেকে জানি না,
1: হ্যাঁ,
0: খুব দুঃখের বিষয়। অর্থাৎ ভায়া টেস্ট সব জায়গাতেই হয়,
1: যেই ক্যান্সারটা আমাদের দ্বিতীয় আক্রান্তর দিক থেকে দ্বিতীয়, তারপরে হচ্ছে মানে মর্টালিটি, যে মৃত্যুর দিক থেকেও দ্বিতীয়, সেই ক্যান্সারটা আমরা সহজে ডায়াগনোসিস করতে পারছি, পূর্ব লক্ষণটা, পূর্ব স্টেজটা করে আমরা ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করে ফেলতে পারতেছি। শুধু এটা জানার মানে প্রচার বা অ্যাভেলেবিলিটি, এগুলো এগুলোর জন্য
0: চলো বলতে যে অনুষ্ঠানে একটা চমৎকার সুযোগ পেলাম যে মৃত্যু ঝুঁকি এড়াবার জন্যে জরায়ু ক্যান্সার মৃত্যু ঝুঁকির বড় কারণ আমরা এড়াতে খুব সহজে পারি যদি তথ্যগুলো বুঝতে পারি। বলা হলো যে ভায়া টেস্ট একটা সাধারণ পরীক্ষা,
1: কিছু লাগবে না, এক মিনিট সময়,
0: এক মিনিট সময় লাগে। আচ্ছা, ব্যথা পায় কি? খুব
1: না, ব্যথা পায় না, কিছু লাগে না,
0: পায় না। তো তাহলে পরীক্ষাতে পজিটিভ বা নেগেটিভ, নেগেটিভ মানে নেই আর পজিটিভ মানে সম্ভাবনা, পজিটিভ মানে একেবারে
1: হয়ে গেছে তা না, অরির হওয়ার কোনো কারণ নাই।
0: সুতরাং গোলাপি কার্ড দেওয়া হবে কলপোস্কোপি পরবর্তী পরীক্ষার জন্য, এটা বড় কোনো প্রতিষ্ঠান
1: না। এইচপিভি ডিএনএ টেস্ট এটাও করা যেতে পারে,
0: সেখান থেকে এটা নিশ্চিত করার একটা চেষ্টা করা হয় যে ক্যান্সার হয়েছে কিনা।
1: তবে সিআইএন হয়ে গেলে তখন আমরা, তখন দেখা যায় কলপোস্কোপি যে করা হচ্ছিল তখনই ওইটাকে লিপ নামে একটা, মানে হচ্ছে ওইটার সার্ভিক্স, যেটা জরায়ুর মুখের অংশটা কেটে ফেলা হয়, অথবা বরফের মতো একটা চিকিৎসা পদ্ধতি আছে, বরফ দিয়ে ওইটাকে চিকিৎসা করা হয়, অথবা পুড়েও দেয়া হয়। মানে
0: এই কাছে আসি যে এই যে বলা হলো ভায়া টেস্টে যদি পজিটিভ হয় কলপোস্কোপি করতে হবে, কলপোস্কোপিতে খরচ কেমন হয়?
2: কলপোস্কোপি কিছু কিছু আমাদের সেন্টার আছে যেখানে হয়তো ফ্রি অফ কস্টে করা হয়, যেমন বাংলাদেশ বিএসএসএমইউতে, গভর্নমেন্ট হসপিটালগুলোতে এগুলো প্রায় ফ্রি অফ কস্টে করা হয়, আর যেগুলো প্রাইভেট সেক্টর ওখানে কিছুটা খরচ আছে।
0: সরকারিভাবে কিন্তু বিনামূল্যে করা হয়, সুযোগটি কেন আমরা নেই না ঠিক জানি না, আর নিজে মন গড়াভাবে ভাবতে চেষ্টা করি কিছুই হয়নি এ কথা বলে ফেলাটা সবসময় ঠিক নয়, কারণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়। আপনি নিশ্চিত হলেন কোত্থেকে? নিজে নিজে বলে ফেললেন যে কিছুই না, কিছুই না কথা বলা ঠিক নয়, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। আচ্ছা, নিশ্চিত যদি হয়ে যায় অধ্যাপক নিয়াজ পাবিল, যখন মহিলা বা তার স্বামী শুনলেন, পরিবার শুনলেন তার জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে, মানসিকভাবে একটা বিপর্যয় ঘটে, তো তার পদক্ষেপ কি করা উচিত বা কি ব্যবস্থাপনা রয়েছে আমাদের দেশে?
2: আচ্ছা, আমরা আগেই জেনেছি যে জরায়ুর মুখের ক্যান্সার আমাদের দেশে দ্বিতীয় প্রধান ক্যান্সার, এবং প্রায় প্রতি 2 মিনিটে আমাদের, মানে সারা ওয়ার্ল্ডে একজন করে রোগী মারা যাচ্ছে, প্রতি মিনিটে 2টা করে রোগী মারা যাচ্ছে সারা ওয়ার্ল্ডে। কাজেই
0: মারা যাচ্ছে তাদের জটিলতার জন্য, তাদের চিকিৎসা পাচ্ছে না বা সময় মতো সিদ্ধান্ত নেয়নি, দেরি করে ফেলেছে, আমরা দেরি করতে চাই।
2: কাজেই যখনই আমাদের কাছে আসবে অ্যাজ এ ডক্টর গাইনোকোলজিস্ট, আমাদের কিন্তু তাকে কাউন্সেলিং করতে হবে। জ্বরের মুখের চিকিৎসা কিন্তু আমাদের দেখতে হবে যে আর, মানে এটা করার পর আমাদের কনফার্ম করতে হয় যে এটা কোন স্টেজে আছে, পেশেন্টটা কোন কন্ডিশনে আছে, এবং সেই স্টেজ ওয়াইজ স্টেজিং করতে হয়, এটা কি আর্লি স্টেজে আছে না অ্যাডভান্স স্টেজে আছে, সে স্টেজ ওয়াইজ কিন্তু এটা ট্রিটমেন্টটা দিতে হয়।
0: কথাটা খুব সহজে একদম যদি স্পেসিফিক বলেন যে তখন নিশ্চিত হতে হয় যে কোন ধাপে আছে, ধাপ 1, 2, 3, 4 যদি প্রথম দিকে থাকে খুব সহজেই এটা নিরাময় করা সম্ভব, যদি জটিল হয়ে যায় চতুর্থ ধাপে থাকে এটা আরো ছড়িয়ে যায় ভিতরে, সুতরাং তাকে চিকিৎসা এক জায়গায় করলে আর হয় না, তখন ছড়িয়ে গেলে বুঝতে পাচ্ছেন সে ছড়িয়ে যেন না যায়, যে আলোচনা করছিলাম আমরা যে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি, তাকে কোথায় যেতে হবে চিকিৎসার জন্য?
2: চিকিৎসার যেটা মানে যদি আর্লি স্টেজে থাকে তখন আমরা অপারেশন করবো, সেই মানে পুরোপুরি নিরাময় করা যায় প্রায়, কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে হয় তখন হয়তো না সার্জারি করা যায় না, তখন হয়তো রেডিওথেরাপির মতো বা আমাদের আরো অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। খুব
0: সুন্দর বলেছেন যে এই কথাতে আসি যে প্রথম দিকে যদি থাকে অর্থাৎ ধাপ এক দুই এর মধ্যে থাকে তাহলে জ্বরের মুখটা অপারেশন করে ফেলে দেওয়া হয়।
2: শুধু জ্বরের মুখ না, আমাদের জ্বরের মানে পুরো প্রজনন তন্ত্রে যেগুলো আছে পুরোটাই ফেলে দিতে হয়, একটা বড় একটা অপারেশন যেটা ভার্ডিমস অপারেশন, আশেপাশে সমস্ত অর্গান গুলোকে ফেলে দিতে হয়। আর যদি অ্যাডভান্স স্টেজে হয় তখন আমাদের রেডিওথেরাপি দিতে হয়।
0: আমরা অ্যাডভান্স যাচ্ছি না, জটিল পর্যায়ে যাচ্ছি না, সাধারণ পর্যায়ে থাকি। তো অপারেশন করে আপনারা জ্বরা এবং আশপাশে কিছু অঙ্গ বুঝতে পারলাম যে আমাদের বুঝতে হবে আমাদের দেশেই এর নিরূপণ করার ব্যবস্থাটা খুব জরুরি, নিশ্চিত হওয়ার জন্য নিরূপণ করতে হবে। নিরূপণ করতে সিটি স্ক্যান, পেট সিটি এবং নানা ধরনের বিষয় পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই তারা অস্ত্রোপচারে হাত দেন। অর্থাৎ এই ব্যবস্থাপনাগুলো এত সুন্দর ব্যবস্থাপনা, যদি সময়চিত সিদ্ধান্ত নেওয়া যায়, জটিল না হয়, তাহলে খুব সহজে তারা মুক্তি পাওয়ার একটা সুযোগ পেয়ে যান। মুক্তি তারাই পান না, আলোচনা নিশ্চয়ই বুঝতে পারছেন, জটিল পর্যায়ে পৌঁছে গেলে মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এমন পর্যায়ে যেন না পৌঁছে সেদিক থেকে পারিবারিকভাবে সচেতন হতে হবে, পরিবারের সচেতনতার প্রত্যয় তৈরি করতে হবে। ডক্টর হাবিবা, আপনার মন্তব্য কি?
1: অবশ্যই প্রতিরোধ করার জন্য অবশ্যই তো সকলের সহযোগিতা লাগবে, এবং পরিবারই তো সবার আগে, যে একজন আমাদের নারীর যে কোনো সমস্যাই হোক, হ্যাঁ অবশ্যই এটাকে আমলে নিতে হবে। এমনিতেই তো নারীরা অবহেলিত অবশ্যই, এবং ওরা সবকিছু সবসময় বলতেও চায় না, যে এটা আবার হচ্ছে লজ্জাজনক বা গোপন এরকম ভাবে, এগুলো ভাবার জন্যই কিন্তু দেরিটা হয়ে যায়। আর হচ্ছে আর্লিতে যেসব সমস্যাগুলো আসে, যে ইয়াং বয়সে মাসিকের সমস্যা এরকম এরকম, বা ডিসচার্জ ভাবে যে এগুলো তো নর্মাল মেলি সমস্যা, কিন্তু এটাকে যে পরীক্ষা নিরীক্ষা করে ইভ্যালুয়েশন করতে হবে, যে বের করতে হবে কি কারণে হচ্ছে, নর্মাল ইনফেকশন না হচ্ছে ক্যান্সারের জন্য হচ্ছে, সেইটা তো হচ্ছে ওরা এটা ভাবে না।
0: আপনার কাছে আবার আসি, এটা কোন বয়সে অসুখ যদি চিহ্নিত করতে চাই আমরা?
1: এখন ওইটা দুইটা স্টেজ আছে, যে আর্লিতে আমরা আমি বলছিলাম যে হচ্ছে পঁয়ত্রিশ আর হচ্ছে পরে পরের দিকে মানে মেনোপজ হয়ে যাওয়ার পরে একটা পিকেজ আসে হচ্ছে
0: 55।
1: ওই যে বিয়ের পরে হচ্ছে বিয়ের 10 বছর পরে স্ক্রিনিং টেস্টের আওতায় এইটাই আসে,
0: বিয়ের 10 বছর পরীক্ষা করা উচিত,
1: 10 বছর পরে
0: পরে
1: এই পরীক্ষাটা করা উচিত, যেহেতু এটা একটা লম্বা সময় আছে,
0: সব নারীদের
1: সবার জন্য করা উচিত।
0: তো বিয়ে যে বয়সে হোক,
1: হ্যাঁ সেটাই,
0: কারো 22 বছর হচ্ছে, কারো 26 বছর হচ্ছে, তো
1: কিন্তু হচ্ছে বিয়ের বয়স আরেকটা আছে, তো
2: সচেতনতার কথা যেহেতু আসছে, আমি আগে থেকে বলি যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের এখন কিন্তু ভ্যাকসিন আছে, আমরা একটা কিশোরী মেয়েকে 9 বছর থেকে 14 বছরই ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি। যদি 15 বছরের আগে ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে কিন্তু 80% আমরা প্রিভেন্ট করতে পারি। আর তাছাড়া স্ক্রিনিং যেটা আমাদের দেশের বা বিভিন্ন দেশে বিভিন্ন প্রোটোকল আছে, আমরা বলি যে 25 থেকে শুরু করে 65 পর্যন্ত প্রতি 3 থেকে 5 বছর পর পর আমরা স্ক্রিনিংগুলো করব, ভায়া টেস্ট বা প্যাপসমিয়ার সেগুলো।
0: কিন্তু একটা বয়সকে ঠিক করে দেওয়াটা ভালো,
2: ওই যে মানে 25
1: আমাদের এটাই ঠিক আছে, আমাদের বিয়ের 10 বছর আর না হলে এমনিতে 30 বছর,
2: হ্যাঁ ওখান থেকে শুরু করে আমরা 65 পর্যন্ত স্ক্রিনিং করতে হয় এবং 3 বছর পর পর।
0: আমরা শুনছি এবার কুইজের পালা, কুইজের জন্য একটা প্রশ্ন নির্বাচন করা হয়েছে যে একটা নারীর একটা বয়স যখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে তার নিয়মিতভাবে জ্বরের মুখটা পরীক্ষা করা উচিত, কারণ বিয়ে আগে পরে হতে পারে, সেজন্য সেটা চিকিৎসকই বলে দেবেন, কিন্তু সাধারণত একটা বয়সে পরীক্ষা করা উচিত সবারই, জ্বরের মুখটা পরীক্ষা করতে পারলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ পরীক্ষা করেন তারা নিশ্চিত হন, আপনারও জানার প্রয়োজন বলে আমরা মনে করি। সে বয়সটি কত হতে পারে সেই প্রসঙ্গে আজকে প্রশ্ন রাখা হয়েছে কুইজের জন্য প্রশ্ন, যে কোন বয়সে নারীদের একবার চেক আপ করা উচিত, এবং সেখান থেকে তারা পরামর্শ দেবেন তার পরবর্তী চেক আপ কবে, সেই বয়সটি কত, চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক চল বদলে যায়, প্রযোজক নেই পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1206। ঠিকানা আবারও বলছি, প্রযোজক চল বদলে যায়, প্রযোজক নেই পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। প্রশ্নটি মনে করে দিই, একটা নারীর কোন বয়সে সাধারণত এই পরীক্ষাটা প্রথম করা উচিত এবং তারপরে চিকিৎসক বলে দেবেন পরবর্তীতে কবর করবেন, সে বয়সটি জানা প্রয়োজন আমাদের এবং কুইজের প্রশ্নই সেটা। ধন্যবাদ আমাদের সাথে আপনারা আছেন অধ্যাপক নিয়াজ পারভীন। আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, জরার মুখে ক্যান্সার যেন না হয় কিভাবে সচেতন থাকবো আমরা?
2: প্রতিরোধের জন্য বলেছি যে আমাদের টিন এজ প্রেগনেন্সি মানে বিয়ে দেওয়া যাবে না, বাল্য বিবাহকে বন্ধ করতে হবে। টিকাটা হচ্ছে যেটা আমি একটু আগে বলেছি যে আমাদের 9 বছর থেকে 14 বছরের মধ্যে টিকা ভ্যাকসিন আছে, এটা দুটো ডোজ, 14 বছর আগে দিলে প্রথমে একটা দিবে, 6 মাস পরে একটা দিবে। এই ভ্যাকসিনটা যদি আমরা 15 বছর আগে দিয়ে দিই 80% প্রিভেনশন হয়, আর তারপরে যদি হয় একটু বেশি বয়সে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে সেটা 3টা ডোজ দিতে হবে, প্রথমে একটা, 1 মাস পরে একটা, 6 মাস পরে একটা। এটা দিয়েও কিন্তু আমরা 80% প্রিভেনশন করতে পারি। কাজে সবাইকে ভ্যাকসিন নিতে হবে, স্ক্রিনিং প্রোগ্রাম।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz ও FM 102 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 KHz, FM 106 MHz, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিওতে।
4: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ মনিরুজ্জামান। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই স্বাধীনতার গান, যারা আজ নাই তারা আজও আছে, শুনবেন সমবেত কণ্ঠে। গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন শাহনুর আলম রেজা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم.

0: সূরা বনি ইসরাইল এর 36 নং আয়াত কারিমা থেকে 38 নং আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ: যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পিছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান চোখ অন্তর এসব কইটির ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর জমিনে তোমরা ধম্ব ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনো এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, তার উচ্চতায় তুমি কখনো পর্বত সমান হতে পারবে না। হে নবী, এগুলি সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 394, মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7, আপনি উত্থাপন করুন।
2: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে মহান সংসদে আমার তারকা চিহ্নিত প্রশ্ন 395 আমি উত্থাপন করতে চাচ্ছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি বর্তমানে টাঙ্গাইল জেলার উপজেলা পর্যায়ে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে কি না, যদি থাকে সেগুলো কোথায় আছে, এবং মির্জাপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক।
3: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি, টাঙ্গাইল জেলার সদর উপজেলা কালিহাতি নাগরপুর উপজেলায় মোট 3টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সুবিধা উপজেলা পর্যায়ে সম্প্রসারণের নিমিত্তে 50টি উপজেলায় 50টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পে টাঙ্গাইল জেলার মধুপুর অন্তর্ভুক্ত রয়েছে। তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে সকল উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, তখন মাননীয় সংসদ সদস্যের মির্জাপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল জেলার 3টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, এবং উনি বলেছেন যে ভবিষ্যতে মির্জাপুর উপজেলায় হবে। সেই ভবিষ্যৎ কত দূর? অনেক দূর না খুব কাছে? এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আজকে আমি মহান সংসদে জানতে চাই। এই কারণে জানতে চাই, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সবচাইতে বেশি মানুষ দেশের বাইরে অবস্থান করে, ফরেন রেমিটেন্স যেটা আসে দেশে, উপজেলা পর্যায়ে যদি হিসাব করেন আপনি, সবচাইতে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর থেকে বেশি আসে, এটি আপনি প্রমাণ পাবেন। এই বিবেচনায় গুরুত্ব সহকারে অগ্রাধিকার ভিত্তিতে মির্জাপুর উপজেলায় এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চলতি অর্থ বছরে যাতে আপনি সম্পূর্ণ করতে পারেন, এইরকম একটি আশ্বাস আপনার কাছে আমি চাচ্ছি, যেটা আমার নির্বাচনী এলাকার যারা সিঙ্গাপুর, যারা সৌদি আরব, যারা মালয়েশিয়া, যারা দুবাই, কুয়েত, কাতার, ইউরোপের বিভিন্ন দেশে যারা অবস্থান করছে, তারা নিশ্চয়ই মহান সংসদে আমার এই বক্তব্যটা শুনতে পাচ্ছে, আপনার বক্তব্যটাও শুনতে পাবে। আমি যেটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, টাঙ্গাইল
1: মাননীয় প্রতিমন্ত্রী
3: জি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল বলা চলে যে প্রথম দশটি প্রবাসী অধ্যুষিত জেলার যদি আমরা তালিকা করি টাঙ্গাইল তার মধ্যে একটি অন্যতম। এখন টাঙ্গাইল উপজেলাতে অলরেডি তিনটা আছে, একটা করা হচ্ছে, সারা বাংলাদেশে বর্তমানে আছে 104টা, আর যদি 50টা হয় তাহলে 154টা হবে। সেক্ষেত্রে আমরা সকল উপজেলায় হয়তো এই পর্যায়ে দিতে পারবো না, পরবর্তীতে যদি আমরা উপজেলা পর্যায়ে যে পরিকল্পনা করছি সেখানে হয়তো মাননীয় সংসদ সদস্যের এলাকাটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা করতে পারবো। তারপরেও মাননীয় সংসদ সদস্য যদি একটি চিঠি দেন আমরা সেটি কিভাবে করা যায় সেটি আমরা চিন্তা করব। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে জানতে চাই, আমার নির্বাচনী এলাকা গাজীপুর 4 কাপাসিয়া একটি টিটিসি নামক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত প্রায় 12টি ট্রেডের জন্য যন্ত্রাংশ রয়েছে, কিন্তু সে সকল ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণের উপযোগী ম্যান পাওয়ার নিয়োগ দেওয়া হয়নি প্রায় 2 বছর। সে সকল ম্যান পাওয়ার নিয়োগ দেওয়া হবে কি না এবং এই ট্রেডগুলো পরিচালনার জন্য অনুমতি দেওয়া হবে কি না আমি জানতে চাই। পাশাপাশি যে 5টি ট্রেড এখন চলমান আছে, তন্মধ্যে বিশেষ করে ড্রাইভিং শেখার জন্যে মাত্র 1টি গাড়ি থাকার কারণে সেখানে পর্যাপ্ত প্রশিক্ষণের দেওয়ার সুযোগ পাচ্ছে না, অতিরিক্ত নতুন 1টি গাড়ি সংযোজন করা হবে কি না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী
3: জি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। এটি সঠিক যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিচালনায় দক্ষ জনবলের ঘাটতি রয়েছে এবং এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা অনেকদিন ধরে ঝুলে আছে। একটা মামলা হয়েছে পুরাতন যারা কর্মরত, যে কারণে নতুন করে নিয়োগ দেওয়া যাচ্ছে না। আমার মনে হয় এই সমস্যা আরও অন্যান্য মন্ত্রণালয় এরকম আছে, মামলার জটিলতা। সেক্ষেত্রে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় এইগুলো একটু দ্রুত বিবেচনা করে তাহলে আমরা কিছু লোকবল নিতে পারবো এবং একটি প্রকল্পের মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কিছু প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর এতদিন ধরে চলে আসছিল, সেটি হচ্ছিল শিক্ষা মন্ত্রণালয়ের আপনার একটি অ্যাসেট প্রজেক্ট। সেই প্রজেক্টের মেয়াদ এই বছর জুনে শেষ হয়ে গিয়েছে, সেটি বর্ধিত করার জন্য অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করছে। সেটি যদি বর্ধিত করা হয় সেখান থেকে আমরা কিছু ট্রেইনার পেলে সেখানে একটাম্বরে আমরা কিছু প্রশিক্ষক দিতে পারব এবং ড্রাইভিং প্রশিক্ষণের কথা যেটি আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছে, আমরা 1 লক্ষ ড্রাইভার তৈরির লক্ষ্যে একটি প্রকল্প আছে। সেখানে গাজীপুরের মতো একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সেখানে যদি প্রয়োজন হয় সেখানে অধ্যক্ষ মহোদয় কিংবা মাননীয় সংসদ সদস্য যদি আমাদেরকে লিখিতভাবে অবহিত করেন আমরা প্রয়োজনে আরও 2-1 জন ট্রেইনার সেখানে প্রোভাইড করব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 395 কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছে। এখন আমি আহ্বান জানাব তারকা চিহ্নিত প্রশ্ন 396 মাননীয় সদস্য সরোয়ার আলমগীর, চট্টগ্রাম 2 উত্থাপন করুন।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 396 আমি উপস্থাপন করছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বিশেষ প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের আছে কিনা এবং থাকিলে তাহা কবে নাগাদ বরাদ্দ দেওয়া হইবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: উত্তর দেবেন মাননীয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর পক্ষে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ ইকবাল হোসেন।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মারফতে মাননীয় সদস্যকে ধন্যবাদ তার প্রশ্ন করার জন্য। চলতি অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আওতায় কার্যক্রম বর্ষার শেষে অক্টোবর মাস থেকে আমরা শুরু করব, যাতে শুকনো মৌসুমে কাজগুলি করা যায়। ধন্যবাদ স্পিকার।
1: মাননীয় সদস্য সরোয়ার আলমগীর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সাম্প্রতিককালে চট্টগ্রামে অতি বৃষ্টি পাহাড়ি ডলের আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম দুই, ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রতিটি এলাকার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বর্ষার পরপর আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, উনি নিজেই হালদা নদীর পাড়ে নিজে দাঁড়িয়ে দুর্যোগগ্রস্ত বাড়িঘর যেখানে চরম অসুবিধার মধ্যে ছিল সে সচক্ষে নিজেই দেখেছেন আমাকে সাথে নিয়ে। ফলে এই দুর্যোগ মানুষগুলো এখনও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাননীয় মন্ত্রী, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার, হালদা নদীর বাঁধসহ যাহা ক্ষতি হয়েছে আপনি নিজেই দেখেছেন, এগুলো কবে, এগুলো যদি করেন আমাদের এলাকার খুবই উপকার হবে। সাথে প্রয়োজনের আলোকে নতুন আশ্রয় কেন্দ্রের নির্মাণ আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কি না? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনার, আপনি বললেন আপনার এলাকা, আমি ওই বন্যার ইয়ের সময় দেখে আসছি, তৎক্ষণাৎ আপনাদের ওখানে ত্রাণও আমি কিছু দিয়েছিলাম। আপনার এলাকা আমার জানা আছে, আপনার কোন কোন রাস্তা কোন কোন ইয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা যদি আপনি আমাকে জানিয়ে দেন আমাদেরকে, আমরা অক্টোবর মাস থেকে বরাদ্দ দেওয়া আরম্ভ করব। সব যতগুলি পারি আমরা দিব, আমাদের তো রিসোর্স লিমিটেড, কিন্তু আপনার চাহিদাটা আপনি দয়া করে আমাদেরকে পাঠিয়ে দিন। ধন্যবাদ। সালাম।
1: নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10।
7: আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ এলাকা, এইখানে প্রায় সময়ই ভূমিকম্প হয়। কিছুদিন আগে আমরা নেপালে যেটা দেখলাম, মাত্র কয়েকদিন আগে, যে যত বড় ডিজাস্টার হয়েছে এখনও কিন্তু ধ্বংসস্তূপ থেকে আপনার মানুষজন এবং প্রাণীদেরকে উদ্ধার করা হচ্ছে। আমাদের কি এই ভূমিকম্প প্রবণ এলাকায় যদি কোনো বড় ধরনের কিছু হয়, আল্লাহ না করুন, অন্তত ঢাকা শহর কী হবে আমি বলতে পারছি না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আর্জি পেশ করছি, আমাদের কী কী সরঞ্জাম আছে আমরা একটু জানতে চাই এবং আদৌ কি এর মধ্যে কোনো সরঞ্জাম আনা হবে কি না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের প্রশ্নটা নতুন প্রশ্ন, তারপরে ওনার জ্ঞাতার্থে জানাতে চাই যে ভূমিকম্প হলে পরে তারপরে যে রেস্কিউ অপারেশন হবে তার জন্য আমরা নিজেরাও প্রস্তুত হচ্ছি, জনগণকে মানে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কাজ করছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা 100,000 ভলেন্টিয়ার বেস তৈরি করার কার্যক্রমে আছি, এই পর্যন্ত 70,000 হয়েছে, তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই এবং এই উদ্ধার কার্য পরিচালনা করার জন্য তাদেরকে মানে সঠিকভাবে যেন করতে পারো সেইভাবে ট্রেনিং দিতে চাই। আপনি যে ইকুইপমেন্টের কথা বলেছেন, এই ইকুইপমেন্টের লিস্ট তোমাকে একটা নোটিশ না দিলে বলতে পারছি না, অনেকগুলি ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্ট অলরেডি আমরা অনেকগুলি প্রক্রিয় করেছি, এগুলি আমরা আর্মিকে দিয়েছি, ফায়ার ব্রিগেডে দিয়েছি, আনসারে বিভিন্ন অর্গানাইজেশন দিয়েছি, যারা এই কাজগুলি সাধারণত করে থাকে, মেজর কাজগুলি যারা করে থাকে তাদেরকে আমরা দিয়েছি, এবং আরও কিছু ইকুইপমেন্ট আমরা কিনতে যাচ্ছি, টেন্ডার প্রক্রিয়া আছে। যদি আপনি ওই ইকুইপমেন্টের লিস্টে চান, দয়া করে একটা নোটিশ দেন, আমি ওই টোটাল লিস্টটা দিতে পারব। আমাদের সরকারি মানে মেশিনারির সাথে সাথে বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যেসব মেশিন আছে সেইগুলিও আমরা একটা লিস্ট আপ করেছি, যে দুর্যোগের সময় আমরা যেন ওগুলি সাহায্য নিতে পারি। ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 397, মাননীয় সদস্য মোহাম্মদ নজমুল হুদা, মেহেরপুর 2।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত 397 প্রশ্নটি মহান সংসদে উপস্থাপন করছি। খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা 74 মেহেরপুর 2 গাংনী উপজেলায় কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য সংরক্ষণ করিয়া সঠিক সময়ে বাজারজাত করিয়া কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করিবার লক্ষ্যে বর্তমান সরকারের বিশেষ কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আছে কি না, থাকলে তাহা কি এবং কবে নাগাদ তাহা বাস্তবায়ন করা হইবে? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী আফরোজা খানম, খাদ্য মন্ত্রণালয়।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, খাদ্য মন্ত্রণালয় প্রতি বছর সারা দেশে বোরো ও আমন মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ পূর্বক সরাসরি কৃষকগণের নিকট হইতে ধান, গম এবং চুক্তিবদ্ধ মিলারগণের নিকট হইতে চাল সংগ্রহ করিয়া থাকে। ইহার ফলে কৃষকদের উৎপাদিত খাদ্য শস্য ক্রয়ের মাধ্যমে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত ও সংগ্রহকৃত খাদ্যশস্য গুদামে সংরক্ষণ এবং OMS ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্প মূল্যে সামাজিক নিরাপত্তার খাদ্যশস্য বিক্রয়ের মাধ্যমে বাজারে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করিয়া থাকে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করিবার লক্ষ্যে খাদ্য বিভাগ সরাসরি কৃষকদের নিকট হইতে ধান ও গম সংগ্রহ করিয়া থাকে। চলতি বোরো সংগ্রহ 2026 মৌসুমে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় 816 মেট্রিক টন ধান এবং 219 মেট্রিক টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা প্রদান করা হইয়াছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে 1/9/2026 তারিখ পর্যন্ত 1116 মেট্রিক টন ধান এবং 219 মেট্রিক টন সিদ্ধ চাল সংগৃহীত হইয়াছে। এছাড়া কৃষকদের এছাড়া আপনার নির্বাচনী এলাকা 74 মেহেরপুর 2 গাংনী উপজেলায় কৃষকদের উৎপাদিত খাদ্য সংরক্ষণ করিয়া সঠিক সময় বাজারজাত করিবার লক্ষ্যে বিশেষ কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের আপাতত নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোহাম্মদ নাজমুল হুদা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মেহেরপুর জেলায় ব্যাপক শাকসবজি উৎপাদিত হয়। এই অঞ্চলটি সবজি ভাণ্ডার নামে পরিচিত। ভরা মৌসুমে উৎপাদিত সবজি প্রচুর পরিমাণে অবিক্রিত থাকে এবং এই ফসল পানির দামে কৃষকদের বিক্রয় করতে হয়। খেতে প্রচুর পরিমাণ শাকসবজি নষ্ট হয়। এগুলো 3-4 মাস সংরক্ষণ করতে পারলে চাষি ন্যায্য মূল্য পেত, ভোক্তারা উপকৃত হতো। এজন্য শাকসবজি সংরক্ষণের জন্য বহুমুখী হিমাগার নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই। ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এটা সম্পূরক উত্তর না, কারণ আমার খাদ্য মন্ত্রণালয় ধান গম এটা নিয়ে কাজ। তা আমি মাননীয় কৃষি মন্ত্রী এখানে আছেন, উনি এটা বলতে পারবেন। তা আমি বলবো আপনারা একটু নোটিস দেন, এ ব্যাপারে আমি আরো একটু জেনে আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য ফজলে হুদা, নওগাঁ 3।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এর আগেও এই বিষয়টা আমি সংসদে উত্থাপন করেছিলাম, কিন্তু তখন বলা হয়েছিল ডিউ দেন। ডিউ দিয়েছি, আজকে 2-3 মাস হয়ে গেল, কিন্তু এটার কোনো সুরাহা এখনো হয়নি। সেটা হচ্ছে আমার মহাদেবপুরে অন্তত 50টির মতো অটোমেটিক রাইস মিল আছে এবং প্রায় 250-র মতো হ্যাকসো মিল আছে। এটা একটা নওগাঁর হাব বাংলাদেশে চাল সাপ্লাই দেওয়ার জন্য। তো সেইখানে পর্যাপ্ত বরাদ্দ এবার হয়নি, মিলাররা তাদের মিল বন্ধ করে লোকসানের সম্মুখীন হচ্ছে। এটা নিয়ে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার এখানে, সেটাও আমি সংসদে উত্থাপন করেছিলাম, যে খাদ্য মন্ত্রণালয়ের একটা প্রায় 40 একরের জায়গা আছে যেখানে CSD করবার জন্য আমি ডিউ দিয়েছিলাম, কিন্তু এখানে CSD-র জন্য অনুমোদনও হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা কৃষি জমি এতটা নষ্ট না করে এটাকে যদি আমরা সেকেন্ড ফ্লোর করতে পারি তাহলে, এবং সেটা সারা বাংলাদেশেই প্রযোজ্য হওয়া উচিত।
1: প্রশ্ন করুন, কারণ মাননীয় সদস্য প্রশ্ন করুন।
10: এই এই টেকনোলজিটা আমাদের আনলে আমার মনে হয় আমাদের অনেক কৃষি জমিও সেখানে আমরা সেভ করতে পারব, এবং সেজন্য আমি মাননীয় মন্ত্রীর মতামত বা তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি। ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
9: মাননীয় স্পিকার ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তার সম্পূরক প্রশ্নের জন্য, কিন্তু আমার কার্য দিবস মাত্র 5 দিন, তা আমি এখন এই দায়িত্ব নিয়েছি, আপনি যে ব্যাপারে আপনার যে সমস্যার কথাটা বললেন আপনি একটু নোটিশ দেন, আমি এটা নিয়ে যাতে ভবিষ্যতে এখানে রাইস মিলগুলো চালু করা যায় সে ব্যাপারে কাজ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 398, মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 398 এই মহান সংসদে উত্থাপন করলাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 129 পিরিসপুর 3 মঠবাড়িয়া উপজেলা সাগর সান্নিধ্য নদীনালা বেষ্টিত, প্রতি বছর জল বৃষ্টি জলোচ্ছ্বাস ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার একটি অংশ বলেশ্বর নদীর মাঝে অবস্থিত মাজেসার এলাকায় 3000 লোকের বসবাস। বন্যা ও জলোচ্ছ্বাসে লোকজন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসিবার কোনো রেস্কিউ বোর্ড নাই, তাহাছাড়া লাইফ জ্যাকেট ও অন্যান্য সরঞ্জামাদি নাই। ঘূর্ণিঝড় দুর্যোগ জলোচ্ছ্বাসে লোকজন আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য একটি রেস্কিউ বোর্ড এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট সহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হবে কি না, হইলে কবে নাগাদ প্রদান করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী ইকবাল হোসেন।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মারফতে মাননীয় সদস্যকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নের উত্তরে, আপনার এলাকা দুর্যোগপূর্ণ, এখানে আমাদের কিন্তু সারা বছরই কিছু কিছু কাজ হচ্ছে। আপনার বিশেষ প্রশ্ন যেটা রেস্কিউ বোট, পিরোজপুর জেলায় গত 18-8 তারিখে একটি রেস্কিউ স্পিড বোট হস্তান্তর করা হয়েছে। এছাড়া পিরোজপুর জেলায় মঠবাড়িয়া উপজেলায় সিপিপি 121টি স্বেচ্ছাসেবক ইউনিটে 1995টি লাইফ জ্যাকেট সহ ভেস্ট, রেইনকোট, হেড গামবুট, মেগাফোন, হ্যান্ড সাইরেন, রেডিও, টর্চ লাইট সরবরাহ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6।
12: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সাম্প্রতিক বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, কিন্তু ঠিক সেই সময়ই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া আইসোলেটেড হয়ে সেখানকার মানুষের অসহায়ত্ব কেউ দেখে নাই। সেই জায়গায় প্রায় 70% 2100 বর্গ কিলোমিটারের প্রায় 70% ভূমি প্লাবিত হয়েছে। হাজার হাজার মৎস্যচাষী ও কৃষকরা নিঃস্ব হয়ে পড়েছে এবং বর্তমানে কয়েক লক্ষ একর জমি অতিরিক্ত জলবদ্ধতার কারণে চাষাবাদের অনুপযোগী। এই চাষাবাদের অনুপযোগী এই ভূমি থেকে পানি সরিয়ে পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। নতুন খাল খনন এবং বিভিন্ন জায়গায় খালের সাথে পাইপ দিয়ে লাইন পানি নামার লাইন স্থাপন করার জন্যে মাননীয় প্রাণ ও দুর্যোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
1: মাননীয় প্রতিমন্ত্রী ইকবাল হোসেন।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার এলাকায় জলবদ্ধতা দূরীকরণের জন্য আপনার যদি বিশেষ পরামর্শ থাকে কোথায় খাল করতে হবে সেটা আমাদেরকে জানাইলে, আমরা যেটা একটু আগে বললাম আরেকটা প্রশ্নের উত্তরে, অক্টোবর মাস থেকে আমরা এই কার্যক্রম আরম্ভ করব। আপনারা যদি বলেন আমরা আপনার নির্দিষ্ট খালটা যতটুকু ইনক্লুড করা যায় আমাদের কাজের প্রতি ইনক্লুড করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 399, মাননীয় সদস্য আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4।
13: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 399 মহান সংসদে উপস্থাপন করছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার সংসদীয় আসনের সৈয়দপুর উপজেলার শ্রম দপ্তরের অধীনে সৈয়দপুর মেডিকেল সেন্টারটিকে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করিবার কোনো পরিকল্পনা আছে কি না, থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়িত হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে জানাতে চাই, বর্তমান শ্রমিক বান্ধব সরকার দেশের মেহনতি শ্রমিক জনগোষ্ঠী এবং তাদের পরিবার পরিবারের কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবটি অত্যন্ত সময়োপযোগী। সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্যিক এলাকা হওয়ায় এ অঞ্চলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার মান ও পরিধি আরও উন্নত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সৈয়দপুর শ্রম কল্যাণ কেন্দ্রটি 1978 সালে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কেন্দ্রের মাধ্যমে এলাকার মিল কলকারখানা, চাতাল পরিবহন এবং বিশেষ করে রেলওয়ে কারখানার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, সাধারণ ওষুধ বিতরণ, পরিবার পরিকল্পনা, পরামর্শ এবং প্রজনন স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন জনকল্যাণমূলক সেবা প্রদান করা হচ্ছে। মন্ত্রণালয় সৈয়দপুর শ্রমকল্যাণ কেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে নিরপেক্ষ প্রতিষ্ঠান প্যাল কর্তৃক সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। তবে প্রকল্পটি 26-27 অর্থবছরে সবুজ পাতে অন্তর্ভুক্ত হয়নি। প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব DPP প্রণয়ন অনুমোদন অর্থপ্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে কেন্দ্রটি সংস্কার ও আধুনিকায়ন উদ্যোগ গ্রহণ করা হবে। 31 সদস্য বিশিষ্ট হাসপাতাল স্থাপন ও পরিচালনার বিষয়টি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন। তবে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সৈয়দপুর শ্রম কল্যাণ কেন্দ্রের অবকাঠামো সংস্কার, আধুনিকায়ন ও চিকিৎসা সেবা সম্প্রসারণের বিষয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রয়োজনে এ বিষয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য আব্দুল মুনতাকিম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী আসন কিশোরগঞ্জ এবং সৈয়দপুর, বিশেষ করে সৈয়দপুর উপজেলা একটি শিল্প বাণিজ্যের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে রংপুর বিভাগের মধ্যে। এই উপজেলায় যদি একটি TTC কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা যেত, তাহলে আমাদের সৈয়দপুর উপজেলার অনেক শ্রমজীবী মানুষ এবং শ্রমজীবী জনগণ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেত। এজন্য মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে সৈয়দপুর উপজেলা এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলা, দুই উপজেলা মিলে আমার আসন, দুই উপজেলার জন্য যদি একটি করে TTC স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করবেন কি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
3: জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব নিরসনে বিশেষ করে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার নির্বাচনী প্রতিশ্রুতি আছে, এটা আমার সংসদ সদস্য জানেন, এবং প্রবাসী কল্যাণ মন্ত্র

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ডেমোগ্রাফি ডিপেন্ডেন্টকে কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে সমগ্র দেশে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠনের পরিকল্পনা গ্রহণ করেছিল। সেটা এখন পর্যন্ত কোন কোন জেলা কিংবা উপজেলায় গঠন করা হয়েছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুফল কাজে লাগানো এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে। এ লক্ষ্যে কর্মপ্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, শ্রমবাজারের চাহিদা ও গতিধারা বিশ্লেষণ এবং চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে সহায়তার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সেবাকে সহজ, আধুনিক ও স্বচ্ছ এবং জনবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করা হবে। এ লক্ষ্যে কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে। স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 400 শিল্প মন্ত্রণালয়ে স্থানান্তরিত। এখন তারকা চিহ্নিত প্রশ্ন 401 উত্থাপনের জন্য আমি মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম ভূঁইয়া কুমিল্লা 2 তাকে আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 2 হোমনাথ তিতাস, এই এলাকায় অনেক লোক এই এলাকার প্রবাসে থাকে। প্রবাস গমনে ইচ্ছুক ব্যক্তিদের বিদেশে চাকরির নিশ্চয়তা ও সম্মানজনক চাকরি প্রাপ্তির স্বার্থে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করিবার জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে কবে নাগাদ?
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাচ্ছি যে আপনার নির্বাচনী এলাকা কুমিল্লা 2 হোমনাথ তিতাসে প্রবাসগমন ইচ্ছুক ব্যক্তিদের কর্মমুখী প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের আছে। বর্তমানে কুমিল্লা জেলার হোমনা উপজেলা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র TTC নির্মাণে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে, অর্থাৎ নির্মাণ কাজ চলমান প্রক্রিয়ার মধ্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।

0: মাননীয় সদস্য সাইদুদ্দিন আহমদ হানজালা মাদারীপুর এক।
1: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আমার মাদারীপুর শিবচর আসন মাদারীপুর এক। আমার এলাকার ছেলেরা বিদেশগামী অনেক, তারা প্রবাসে যায়, প্রবাসের প্রতি তাদের খুব আগ্রহ। তাদের এখন আমার এলাকার ছেলেরা বিদেশ গিয়ে তাদের অনেক ধরনের কষ্ট হয়, তারা ভালো কোনো কাজ করতে পারে না, খুব অল্প টাকায় তাদেরকে বিদেশের মানুষরা অল্প টাকায় তাদেরকে নিয়ে যায়। আমার এটা কারিগরি প্রশিক্ষণের কারণে। তো এজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে, যেহেতু আমার এলাকা মাদারীপুর এক, এখানকার প্রচুর পরিমাণে বিদেশগামী ছেলেরা থাকে, তো আমার এলাকায় খুবই প্রয়োজন একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। যদি এটা একটু বিবেচনা করা হয় তাহলে আমি এবং আমার এলাকার তরফ থেকে খুব কৃতজ্ঞ থাকব।
0: মাননীয় সদস্য সেলিম ভূঁইয়া, আপনি মন্ত্রীর উত্তরের প্রেক্ষিতে একটি সম্পূরক প্রশ্ন করেন এবং প্রশ্নের পর মাননীয় প্রতিমন্ত্রী আপনি জনাব সেলিম ভূঁইয়া এবং মাননীয় সদস্য হানজালা দুজনেরটাই উত্তর দেবেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই, হোমনা একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে উনি বলেছেন, কিন্তু পাশাপাশি তিতাসের বহু লোক বিদেশে থাকে, তিতাসেও যাতে অনুরূপ একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়, সেজন্য আমি ওনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনি দুজনের প্রশ্নের উত্তর দিতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আমাদের মাননীয় সংসদ সদস্য হানজালা সাহেবের কথা বলতে চাই যে, এটা ঠিক যে মাদারীপুর ও প্রবাসী অধ্যুষিত একটি এলাকা, এবং সাম্প্রতিক সময়ে আমরা

0: করছি যে এই অঞ্চল থেকে মাদারীপুর শরীয়তপুর থেকে অনেকে ইরেগুলার পথে আপনার ইউরোপ যাওয়ার ক্ষেত্রে ভূমধ্যসাগরে নানান ধরনের দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমি মাননীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানাবো বৈধভাবে যেন বিদেশ গমনে তিনি নিজে একটু প্রচার প্রচারণা জনগণকে সচেতন করেন এবং তার এলাকায় অবশ্যই সরকারের এখন যেহেতু 50টি প্রকল্পের জন্য 50টি এলাকা নির্ধারিত হয়ে গিয়েছে, পরবর্তীতে যখন নেওয়া হবে সেক্ষেত্রে মাদারীপুর প্রাধান্য পাবে। একইভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য সেলিম ভুঁইয়াকেও বলতে চাই যে কুমিল্লাতে অলরেডি আপনার প্রায় 5টির মতো আপনার আছে, সেক্ষেত্রে অন্য অনেক জেলা রয়েছে, সেখানেও আনুপাতিক হারে করা দরকার। যখন আবার এটি প্রত্যেকটি উপজেলায় করা হবে সেই সময় হয়তো তিতাস সহ বাংলাদেশের প্রতিটি উপজেলায় করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 402, মাননীয় সদস্য মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 402 এই মহান সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করলাম। খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি চলতি বছরে দিনাজপুর জেলার খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না, হইলে তাহা কি, এবং সরাসরি কৃষকদের নিকট হইতে ক্রয় করা হইবে কি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় খাদ্যমন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে তার প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বোরো সংগ্রহ 2026 মৌসুমে দিনাজপুর জেলায় 12,276 মেট্রিক টন ধান, 93,719 মেট্রিক টন সিদ্ধ চাল ও 11,352 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে 1/9/26 তারিখ পর্যন্ত 21,962 মেট্রিক টন ধান, 91,915 মেট্রিক টন সিদ্ধ চাল ও 8,886 মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে। উল্লেখ যে খাদ্য বিভাগ কৃষকদের নিকট হতে সরাসরি ধান ও গম সংগ্রহ করিয়া থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ সাদিক রিয়াজ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটি কথা আপনার উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকারের মাধ্যমে, যে খাদ্যগুলো সংগ্রহ করা হয় কৃষকদের কাছ থেকে সরাসরি, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় ছোট ছোট কৃষকরা যারা অল্প পরিমাণে ধান উৎপাদন করে, তারা সরাসরি খাদ্য গুদামে যখন তাদের উৎপাদিত ধান নিয়ে যায়, তখন সেখানে সেই গুদামের কর্মকর্তা ওনারা বড় বড় মিলারদের সাথে যোগসাজস করে সেই ছোট কৃষকদের ধানগুলো উপযুক্ত মূল্যে নেয় না। তারা বলে যে আপনার ধানের কোয়ালিটি মানসম্মত নয়, এই ধান নেওয়া যাবে না। সেই দরিদ্র হতদরিদ্র কৃষকটি তখন বাধ্য হয়ে ওই বড় মিলারের কাছে ধানটা কম দামে বিক্রয় করে এবং সেই ধান, ওই একই ধান আবার বড় মিলার সরকারি মূল্যে সেই খাদ্য গুদামে ওই কর্মকর্তার মাধ্যমে বিক্রয় করে। এতে করে আমাদের সেই ছোট ছোট কৃষকরা উপযুক্ত মূল্য পাচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন যে এই ছোট ছোট কৃষকদের ধান যেন সরকারি মূল্যে নেওয়া যায়, এই ছোট ছোট কৃষকরা যেন কোনোভাবে তাদের এই ধান বিক্রয়ে যেন বঞ্চিত না হয়, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে কি না। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, যে প্রশ্নটা উনি করেছেন, এটা যদি মানে নির্দিষ্ট করে যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে যে কৃষকের উপর এটা বড় বড় মিলারা করতেছে, সেটা আমাদের জানালে আমরা সেইভাবে ব্যবস্থা নিব। আর যেটা উনি বলছে যে ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করা, আমরা এটা নোটিশে রাখলাম, আমরা পরবর্তীতে যাতে আমাদের কৃষকদের কোনো অসুবিধা না হয় সেভাবে আমরা ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মোশাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উনি আমরা কিন্তু যেভাবে দিচ্ছি এটা কিন্তু আপনারা জানেন, ওএমএসে আমরা যেভাবে দিচ্ছি নিম্ন মূল্যে কিন্তু 30 টাকা হারে দেওয়া হচ্ছে, আর খাদ্য বান্ধব যেখানে সেখানে আমরা 15 টাকা করে কিন্তু দিচ্ছি। আর সরকারি যেটা আমরা চালের দাম ঘোষিত আছে সেটা আছে হলো ধান 36 টাকা, আমরা কিনছি যেটা সরকার যেটা কিনছে ধান, সিদ্ধ চাল কিনছে সরকার 49 টাকা, আর আতপ চাল কিনছে 48 টাকা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কম দামে চালগুলি দিচ্ছে, অর্ধেক দামে চালগুলি দেওয়া হচ্ছে। আর ভবিষ্যতে যে সিন্ডিকেট যেটা আছে বলছেন সেটা আমরা কাজ করব। আমরা আমি তো মাত্র 4-5 দিন কর্মদিবস আমার চলছে, তা আমি আশা করি এই যাতে সুলভ মূল্যে সবাই চাল ধান গম পায় সেদিকে কাজ করব। কারণ আমাদের কাজই হলো জনগণের সহায়তা করা, সাধারণ মানুষের উপকার করার জন্যই আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মন্ত্রণালয় থেকে এই সবাইকে নিয়ে কাজ করে যাতে কৃষকদের সুবিধা দেওয়া যায় এবং সিন্ডিকেটের দূরত্ব থেকে যেন সবাই বেরোয় আসতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 403, মাননীয় সদস্য মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1। তারকা চিহ্নিত প্রশ্ন 404, নিপুণ রায় চৌধুরী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি তারকা চিহ্নিত প্রশ্ন 404 মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিএনপি সরকারের আমলেই মধ্যপ্রাচ্য সহ বিশ্ব বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি যে বিশাল দোয়ার উন্মোচিত হয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রাখিয়া বর্তমান বৈদেশিক অর্থনীতি মন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ও বিকল্প আন্তর্জাতিক শ্রমবাজার দখলে মন্ত্রণালয় কি ধরনের কূটনৈতিক তৎপরতা চালাইতেছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে বিএনপি সরকারের সাথে মধ্যপ্রাচ্যের একটা ঐতিহাসিকভাবেই ভালো সম্পর্ক রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই 1976 সালে মধ্যপ্রাচ্যে আমাদের আনুষ্ঠানিক শ্রমবাজার উন্মুক্ত হয়, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় যার ধারাবাহিকতায় আমরা অসংখ্য
1: মাননীয় প্রতিমন্ত্রী
0: জি আমি
1: উত্তর
0: আমি আমার প্রশ্নে আসছি,
1: যেভাবে ছাপা হয়েছে ওইভাবে পড়েন
0: জি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, বিদেশে কর্মী প্রেরণ বা শ্রমবাজার সম্প্রসারণ একটি চলমান প্রক্রিয়া। এখাতের গুরুত্ব বিবেচনায় সরকার নির্বাচনী ইশতেহারে প্রবাস খাত বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। দেশের শিক্ষিত দক্ষ বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে 2026 থেকে 2030 মেয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান শ্রমবাজার, অধিকাংশ প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমানে কর্মরত। বর্তমানে ইরান, লেবানন, সিরিয়া সহ সমগ্র মধ্যপ্রাচ্যে।
1: মাননীয় প্রতিমন্ত্রী, দীর্ঘ উত্তর, আপনি চাইলে বাকি অংশ পঠিত বলে গণ্য হতে পারে
0: জি, আপনি সেটা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকিব।
1: মাননীয় প্রশ্নকর্তা মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, নতুন ও বিকল্প শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয় যে সকল কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে তার পাশাপাশি দক্ষ এবং আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদা সম্পন্ন দেশগুলো চিহ্নিত করে দেশভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নটি আমার উত্তরের মধ্যেই ছিল, তারপর আমি সংক্ষিপ্তভাবে বলি যে আমরা ইতিমধ্যেই আমাদের বর্তমান সরকার আসার পরে ওমানের সাথে একটা এমইউ স্বাক্ষরের জন্য খসড়া পাঠানো হয়েছে। সেটি পাঠানো হলে বাংলাদেশিদের জন্য যাওয়ার একটা নতুন সুযোগ তৈরি হবে এবং বর্তমান সরকার আসার পরপরই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যে বিদেশে কর্মসংস্থান 1 কোটি লোকের যেটা আমাদের অঙ্গীকার রয়েছে সেই অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আমাদের দূতাবাসের মাধ্যমে চাহিদাপত্র নেওয়া হয়েছে এবং কোন দেশে কী ধরনের ট্রেডে লোক প্রয়োজন সেই অনুযায়ী আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে। তার এই ধারাবাহিকতা আপনি জানেন যে গত 17-18 মে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করেন। তারা 5টি ট্রেডে 5টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে নিজেদের মতো করে তৈরি করে সেখান থেকে লোক নেওয়ার জন্য তারা এগ্রি করেছেন। জর্ডানে বোয়েসেলের মাধ্যমে গত 6 মাসে 7,683 জন গার্মেন্টস কর্মী প্রেরণ করা হয়েছে, সেটা সরাসরি তাদের তত্ত্বাবধানে। সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার সংকুচিত থাকার পরেও 600 দুবাই ট্যাক্সি কোম্পানি 600 ড্রাইভার নিয়েছে এবং পর্যায়ক্রমে আরও অন্যান্য কোম্পানিও এখানে আসতেছে আমাদের সাথে আলাপ করে তারা যে চাহিদা দিচ্ছে সেই লোকে আমরা ট্রেন করে লোকবল তৈরি করতেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মুসাম্মদ সঞ্জিদা ইয়াসমিন, মহিলা আসন 31।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমাইতে এবং নারী কর্মীদের নিরাপদ বিদেশি কর্মসংস্থান নিশ্চিত করিতে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের যে সমস্ত দেশে সাধারণত নারী কর্মীরা যেয়ে থাকে, বিশেষ করে সৌদি, ওমান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বেশি যায়, পাশাপাশি হংকং সহ আরও 2টি দেশে হাউসকিপিং এবং কেয়ার গিভিংয়ের কিছু ক্ষেত্রে আমাদের নারী কর্মীরা যাচ্ছে। তার মধ্যে আমাদের মধ্যপ্রাচ্যের কিছু ঘটনা আমরা শুনতে পাই যে আমাদের নারীরা সেখানে একটু নিগ্রহের শিকার হন, তবে বিগত দিনের তুলনায় সেই সংখ্যাটি এখন অনেক কমে এসেছে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই সৌদি আরবে 2টি সেফ হোম আমরা আমাদের মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালনা করে থাকি এবং 13টি দেশের 22টি ল ফার্মের সাথে আমাদের চুক্তি হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও হবে, যে সমস্ত দেশে আমাদের দেশের নারী তথা পুরুষ শ্রমিকরা আছে সেখানে তারা যদি মালিকের দ্বারা, নিয়োগকর্তার দ্বারা কোনো ধরনের নিগ্রহের শিকার হয় সেক্ষেত্রে তারা আইনগত প্রতিকার চাইতে পারে। পাশাপাশি ওমানেও আমাদের একটি সেফ হোম রয়েছে, জর্ডানে এই ধরনের কোনো সমস্যা নাই যেখানে আছে, এবং আমাদের মন্ত্রণালয়ের 2টো আপনার কল সেন্টার রয়েছে, সেখানেও তারা অভিযোগ দিতে পারে। দেওয়া হলে তাৎক্ষণিকভাবে কল সেন্টার থেকে ওই সমস্ত দেশকে ইনফর্ম করা হয় এবং আমাদের দূতাবাসের শ্রমকল্যাণ উইং আগের চেয়ে এখন অনেক অ্যাক্টিভ এক্ষেত্রে আমাদের নারী পুরুষ সকল কর্মীদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মির্জা আব্বাসউদ্দিন, দীর্ঘ 5 মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন, আপনাকে এই সংসদে স্বাগতম জানাচ্ছি। মাননীয় সদস্য ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3।
7: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বৈদেশিক কর্মসংস্থান ও প্রতিমন্ত্রীর নিকট আমার জিজ্ঞাসা যেটা সেটা হচ্ছে যে ইদানিং সৌদি আরবে বাংলাদেশের কতিপয় প্রবাসী তারা অত্যন্ত সুকৌশলে আমাদের প্রবাসী সৌদি প্রবাসী জনশক্তিকে কিডন্যাপ করে মুক্তিপণের জন্য বিভিন্নভাবে হয়রানি করছে। আমার নির্বাচনী এলাকা নীলফুমারি তিন জল ঢাকায় এরকম একটি পরিবার বেশ কয়েকদিন ধরে সাফার করছে। মাননীয় মন্ত্রীর নিকট আমার জিজ্ঞাসা, এদের হাত থেকে সৌদি প্রবাসী জনশক্তিদের মুক্তির জন্য মাননীয় মন্ত্রী বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী
0: জি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমি গতকালকে আমার 300 বিধি বক্তব্যে বলেছিলাম, আজকে আবারও সংক্ষিপ্তভাবে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের দূতাবাসের সদস্যরা সমন্বিতভাবে এই প্রতারক কিংবা যারা জিম্মি করছে এই অসাধু চক্রকে ধরার জন্য কাজ করছে। এদের মধ্যে বাংলাদেশের কিছু যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারা বাংলাদেশে যখন আসে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মুসাম্মদ সুরাইয়া জেরিন, মহিলা আসন 25।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান সংসদে আমাদের বর্ষীয়ার নেতা, আমাদের অনেক দক্ষ একজন রাজনৈতিক নেতা মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস আজকের এই অধিবেশনে উপস্থিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রীর নিকট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে অভিযোগ নিরসনে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটি ব্যাপারে আমরা জানতে চাই, এবং মাননীয় স্পিকার, রিক্রুটিং এজেন্সিগুলোর দুর্নীতি, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং বিদেশে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ নিশ্চিত করতে মাননীয় মন্ত্রণালয় কী ভূমিকা রাখছে এটিও আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে বর্তমান বিদেশ গমনিচ্ছুকদের যাওয়া এবং তাদের সামগ্রিক সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের অনলাইন সেবা প্রমোট করা হচ্ছে, বিশেষ করে ওইপি, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। এখানে কমপ্লেন ম্যানেজমেন্ট মডিউল নামে একটি সফটওয়্যার অ্যাড করা হয়েছে, যার ফলে তারা দেশ থেকে কিংবা বিদেশ থেকে যে কোনো অভিযোগ তারা অনলাইনে দায়ের করতে পারবে। একই সাথে অভিযোগ নিষ্পত্তির বিষয়ে কতটুকু কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কতদিন সময় লাগতেছে, তা সব কিছু কিন্তু অনলাইনে সেটা শো করবে। সেক্ষেত্রে যারা এই ধরনের প্রযুক্তি ইউজ টু তারা সহজে হয়তো নিষ্পত্তি পাবে, বা যারা ফিজিক্যালি আমাদের মন্ত্রণালয় কিংবা দূতাবাসে অভিযোগ করে তাদের বিষয়ে আমরা পদক্ষেপ নিয়ে থাকি। বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য অভিবাসন ব্যয়ের একটি কথা বলেছেন, যেটি আমাদের একটি অগ্রাধিকার। বিগত সরকার 2013 সালে একটি খসড়া, তারা একটি ব্যয় নির্ধারণ করে দিয়েছিলেন। এখন বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলারের দামের তারতম্য এবং সামগ্রিক প্রেক্ষাপটে এখন সেটা আমরা আপডেট করতেছি। আমরা আপডেট করলে তারপরে আমরা সেটি বাস্তবায়ন করার জন্য জোর দিব। একই সাথে কাজ নিশ্চিত করার জন্য একটি বিষয় বলেছে, কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যে সমস্ত কোম্পানিগুলো এখানে ডিমান্ড লেটার নিয়ে আসে, আমাদের দূতাবাসের যে শ্রম কল্যাণ উইং রয়েছে তারা সেটা ভেরিফাই করার চেষ্টা করে যে কোন কাজে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের যারা যাচ্ছে তাদের থাকার পরিবেশ, বেতন, সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করে বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হয়। সেক্ষেত্রে যারা বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে যায় তাদের কাজের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু এখানে একটা উইকনেস আছে, সেটা হচ্ছে যে আমরা বিশেষ বিবেচনায় 1 থেকে 5 জন পর্যন্ত যারা ভিসা নিয়ে আসে বা ডিমান্ড লেটার সেটা আমরা উইদাউট অ্যাটাস্টেশন অ্যাম্বাসির দিয়ে থাকি। এই ক্ষেত্রে কিছু মিসইউজ হচ্ছে, এটিও বন্ধ করার জন্য মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 406, মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে, বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ কত, ঘাটতি কমাইবার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ আছে কি না, থাকিলে তাহা কি?
1: মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
10: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে ধন্যবাদ। 2024-25 অর্থ বছরের আমদানি ও রপ্তানির তথ্য অনুযায়ী মাননীয় স্পিকার উত্তরটি অনেক বড়। আপনি চাইলে আমি পড়ব, না হলে পঠিত বলে যদি গণ্য করেন।
1: ধন্যবাদ, আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বাতেন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, অন্যান্য দেশের সঙ্গেও আসে, তো ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কি বিশেষ কোনো পদক্ষেপ আছে কি না, আমরা কোনো ধারণা পেতে পারি কি না? ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
10: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে আবারও ধন্যবাদ। আমাদের দেশভিত্তিক বড় যে দুইটা ঘাটতি দ্বিপক্ষীয় বাণিজ্যে, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন। তো মাননীয় সদস্যকে আমি অনুরোধ করব, জিনিসটা কান্ট্রি স্পেসিফিক না দেখে আমাদের জিনিসটা সামগ্রিকভাবে দেখা দরকার। পৃথিবীর বহু দেশেই আমদানি বেশি রপ্তানি কম, আবার উল্টা দিকে রপ্তানি বেশি আমদানি কম। আপনি পুরো বিশ্বের এগ্রিগেট বাণিজ্য যদি নেন তাহলে আমদানি রপ্তানির পরিমাণ সমান, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের যেটা যেদিকে দৃষ্টি নেওয়া নিবদ্ধ করা দরকার, সেটা হচ্ছে আমাদের ওভারঅল এক্সপোর্টেবিলিটি বাড়ানো দরকার, এক্সপোর্টের এবিলিটি বাড়ানো দরকার। সেই জন্য আমরা বেশ কয়েকটা খাত চিহ্নিত করেছি, যেমন চামড়া, জুট, শিপবিল্ডিং, এইরকম বেশ কয়েকটা সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর, এরকম বেশ কয়েকটা খাত আমরা চিহ্নিত করেছি, যেগুলি আগামী দিনে আমরা যেগুলির মধ্যে রপ্তানি সক্ষমতা আছে সেই রপ্তানি সক্ষমতা আরও বাড়াতে চাই নীতি সহায়তা দিয়ে, নতুন নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে, আর যেগুলি এখনও সেই পর্যায়ে যায় নাই সেগুলিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই। ভারতের সাথে, বিশেষত আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলছি, ভারতের সাথে গত বছরের এখানে যে পরিসংখ্যানটি আছে তার তুলনায় পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সেই ঘাটতিটা আরও বেড়েছে, প্রায় 15-13 বিলিয়ন হচ্ছে আমাদের এখন দ্বিপক্ষীয় বাণিজ্য, যেখানে আমরা করি 1.89 বিলিয়ন এক্সপোর্ট আর বাকিটা ভারত রপ্তানি করে আমাদের দেশে। তো ভারতের রপ্তানির সক্ষমতা আরও বেশ কয়েকটি খাতের আছে, ভারতের দিক থেকেও কিছু বাধা আছে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে। সাম্প্রতিককালে গত 2 বছরে আমাদের দিক থেকেও কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কিছুদিন আগে ভারতীয় একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছিলেন, তারা একটি প্রস্তাব দিয়েছেন আমাদের ব্যবসায়ীদের সাথে মিলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটি টাস্ক ফোর্স করার ব্যাপারে, যেটাতে আমরা আগ্রহ দেখিয়েছি। তো এইভাবে সমন্বিতভাবে আমরা বিভিন্ন চেষ্টা করছি যাতে আগামী দিনে আমাদের রপ্তানি অধিকতর বৃদ্ধি করা যায় ভারতের ক্ষেত্রে। আরেকটা জিনিস বলে আমি শেষ করব মাননীয় স্পিকার, কোনো দেশ যখন আমদানি করে, আমদানি তো আর সরকার করে না, মূলত আমদানি করে প্রাইভেট সেক্টর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা যখন আমদানি করেন তখন অন্যান্য উৎসের তুলনায় যেটি প্রতিযোগিতা সক্ষম, কম মূল্যে পাওয়া যায়, সেটি তারা আমদানি করতে উদ্যোগী হন। সুতরাং উৎস হিসাবে যদিও এখানে ভারত একটি দেশের ক্ষেত্রেই ব্যবধানটা এত বেশি, কিন্তু যারা আমদানি করেন তারা তাদের সুবিধা বিবেচনায় নিয়েই সেখান থেকে আমদানি করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সাবিকুন্নাহার, মহিলা আসন 39।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ই কমার্স প্রতারণা রোধে ভোক্তাদের অর্থ সুরক্ষায় সরকারের বর্তমান অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, তো এ খাতে নতুন কোনো নিয়ন্ত্রণ কাঠামো প্রণয়নের পরিকল্পনা আছে কি না, আমি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী আব্দুল মুক্তাদির।
10: মাননীয় স্পিকার, মাত্র 2 দিন আগে এই বিষয়ে একটা বড় আলোচনা হয়েছে, একটা মনোযোগ আকর্ষণীয় নোটিশের জবাবে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বক্তব্য রেখেছি। এই ই কমার্স এবং মানে ডিজিটাল ট্রেডের জন্য আমরা একটা জাতীয় কর্তৃপক্ষ সৃষ্টির জন্য একটা বিবেচনাধীন আছে, সেটা যাতে সেটা করা গেলে এই পুরো সেক্টরটিকে, ই কমার্স সেক্টরটিকে আরও ভালোভাবে রেগুলেটেড, বেটার গভর্ন করা যাবে, আমরা সেই জন্য কাজ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 407, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 407 আপনার মাধ্যমে মহাসংসদ উত্থাপন করলাম।
1: মাননীয় মন্ত্রী জনাব নূর।
13: মাননীয় স্পিকার আপনাকে
1: আচ্ছা জনাব ইকবাল হোসেন মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী।
13: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মারফতে প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। চলতি অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বা রক্ষাবরণের কর্মসূচি কার্যক্রম বর্ষার শেষে অক্টোবর মাসে আমরা শুরু করার পরিকল্পনা আছে, তখনই আমরা এই কাজগুলি ধরব। ধন্যবাদ সদস্য।
1: জনাব এস এম জাহাঙ্গীর হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
12: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন ঢাকা 18 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। সেখানে অনেক নিম্ন আয়ের মানুষ বসবাস করে। 14টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ড সদ্য ইউনিয়ন পরিষদ থেকে এসেছে, সেখানে রাস্তাঘাটের খুবই বেহাল দশা। তো যার কারণে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার এই 12টি নতুন ওয়ার্ডে নতুন ওয়ার্ডে স্পেশাল কোনো বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আছে কিনা দয়া করে মাননীয় মন্ত্রী জানাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: মাননীয় প্রতিমন্ত্রী,
13: যেহেতু আমরা কার্যক্রম অক্টোবর মাস থেকে শুরু করব, আপনাদের এখানে যেরকম চাহিদা আছে সেগুলি আমরা পরখ করে অবশ্যই পরিকল্পনা নেব, কিন্তু পরিকল্পনা এখন পর্যন্ত নেওয়া হয় নাই। ধন্যবাদ মাননীয় সদস্য।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসান সিলেট 5।
14: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা সিলেট 5 কানাইগাঁর জকিগঞ্জ। আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বলছি। বরাক নদী যখন উপসে পড়ে তখন সুরমা কুশিয়ারা দিয়ে পানি ঢুকে এমত অবস্থায় কানাইগাঁর জকিগঞ্জ প্লাবিত হয়ে যায়, পূর্ব সিলেট প্লাবিত হয়ে যায়। এই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার জন্যে উপজেলায় আশ্রয় কেন্দ্র বেশি বেশি করে তৈরি করা প্রয়োজন। এমত অবস্থায় এই দুনু উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করার কোনো পরিকল্পনা আছে কি না, তাকলে কবে নাগাদ আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী ইকবাল হোসেন।
13: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রশ্নকর্তা সদস্য, আমাদের এরকম কোনো পরিকল্পনা এখন নাই, কিন্তু আপনার যদি ওখানে দরকার থাকে আপনি যদি আমাদেরকে জানান, ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমরা ওগুলিকে হাতে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 408 জিএম তো নাই। প্রশ্নটি উত্থাপিত হল না, এখন কি মাননীয় সদস্যবৃন্দ প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হল। এখন জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 67টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন শিরিন সুলতানা মহিলা আসন 2, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা 2, রাশেদা বেগম হীরা মহিলা 3, আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, সালাহউদ্দিন গাজীপুর 4, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, রফিকুল ইসলাম হেলালী নেত্রকোনা 3, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম 2, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, জয়নুল আবেদিন বরিশাল 3, রেজাউল করিম বাদশাহ বগুড়া 6, মোহাম্মদ কামরুজ্জামান মুন্সিগঞ্জ 3, শাম্মি আক্তার মহিলা আসন 22, এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, বিলকিস ইসলাম মহিলা আসন 7, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন কিশোরগঞ্জ 2, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন 32, সানসিলা জেবরিন মহিলা আসন 15, মুন্সি রফিকুল ইসলাম ফেনী 1, মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মানসুরা আক্তার মহিলা আসন 26, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন 6, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, মোহাম্মদ মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, নীলফর চৌধুরী মণি মহিলা আসন 10, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, সরওয়ার আলমগীর চট্টগ্রাম 2, সাদিক রেওয়াজ দিনাজপুর 2, নাজমুন্নাহার মহিলা আসন 40, সাবিকুন নাহার মহিলা আসন 39, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, মারদিয়া মমতাজ মহিলা আসন 44, মোহাম্মদ আশরাফউদ্দিন নরসিংদী 4, মাহবুবা হাকিম মহিলা আসন 48, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ নজিবুর রহমান পাবনা 1, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, আমির এজাজ খান খুলনা 1, এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, আরিফা সুলতানা মহিলা আসন 30, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ রায়হান সেরাজি চংপুর 1, মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, শওকতারা আক্তার মহিলা আসন 33, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন 5, সুলতানা জেসমিন মহিলা আসন 49। নোটিশগুলোর মধ্য থেকে আমি সংসদ সদস্য সানসিলা জেবরিন মহিলা আসন 15, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, মারদিয়া মমতাজ মহিলা আসন 44-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু অনুযায়ী 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সংসদ সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা 2।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণের বিষয় খুলনা শিপইয়ার্ড সড়ক, যাহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ,
1: মাননীয় সদস্য আপনার সময় 2 মিনিট, সবাইকে 2 মিনিট করে বলুন।
15: রূপসা সেতু এলাকা থেকে খুলনা নগরের গুরুত্বপূর্ণ অঞ্চল, শিল্প প্রতিষ্ঠান, খুলনা শিপইয়ার্ড, নৌ সংক্রান্ত স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘনবসতিপূর্ণ এলাকার সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সড়কটির দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। রূপসা সেতু থেকে শিপইয়ার্ড সড়ক হয়ে রূপসা মোড় পর্যন্ত 2013 সালে একনেকে অনুমোদিত হল অদ্যাবধি এই সড়কটির সংস্কার প্রশস্তকরণ কাজ সম্পন্ন হয়নি। মাননীয় স্পিকার, খুলনা 2 আসনের সাধারণ জনগণ, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, যানবাহন চালকরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতা, শুকনো মৌসুমে ধুলাবালি ও ভাঙ্গাচোরা সড়ক, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকির কারণে এ অঞ্চলের জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি ইতিপূর্বেও জনগুরুত্বপূর্ণ আগাছন হিসাবে উপস্থাপন করা হলো অদ্যাবধি এই রাস্তার প্রকল্পটি সম্পন্ন হয়নি। 2026 সালে 9 জুন একনেক সভায় আবার এটা উত্থাপিত হলেও দীর্ঘ সূত্রিতার দুর্নীতির নির্ধারণের জন্য সময় না হলেও বর্তমানে যে বর্ষার সিজন এই সিজনে সেখানে বড় বড় খানা খন্দক সৃষ্টি হয়েছে, যেটা জনগণের চরম দুর্ভোগ। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করে জনদুর্ভোগের হাত থেকে এলাকাবাসীকে বাঁচানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3।
16: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বিধিটি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও দ্বিতীয় প্রধান দুটি পদই মহাপরিচালক উপপরিচালকের দায়িত্ব পালনে প্রেষণে প্রশাসন ক্যাডার থেকে না দিয়ে পরিসংখ্যান বিষয়ে দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ প্রদান প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটিমাত্র অধিদপ্তর রয়েছে, যার নাম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। কিন্তু এখন পর্যন্ত এক অজানা কারণে এই অধিদপ্তরের প্রধান এবং দ্বিতীয় প্রধান পদ দুটি পরিসংখ্যানবিদদের না দিয়ে প্রেষণে অন্যান্য প্রশাসনিক ক্যাডার থেকে পদায়ন করা হয়। মাননীয় স্পিকার, বিবিএস বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রতিষ্ঠান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে যখন সিভিল সার্ভিস গঠন করেন, তখন পরিসংখ্যান বিভাগের গুরুত্ব অনুধাবন করে পরিসংখ্যান ক্যাডারও তৈরি করেন। বিগত স্বৈরাচারী শাসকগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সকল পরিসংখ্যান, যেমন আদমশুমারি, কৃষি উৎপাদন, মাথাপিছু আয়, জিডিপি, এসজিডি প্রভৃতি মনের মাধুরী মিশিয়ে পরিসংখ্যান রচনা করতেন। গত 19 জুলাই 2026 রাজধানীর শাহবাগে দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রশাসন সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কৌশল শীর্ষক 4 দিনের এক কর্মশালায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, সঠিক নীতি প্রণয়নের জন্য বিবিএসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রূপান্তরিত করা প্রয়োজন। কিন্তু এই বিভাগে দুটি পদেরই যদি বিষয়ভিত্তিক অভিজ্ঞতা না থাকে, টেকনিক্যাল কাজগুলি সম্পূর্ণ করা, উদ্যোগ গ্রহণ করা, তদারকি ও বাস্তবায়ন কখনো সম্ভব হবে না। প্রেষণে নিয়োগ প্রাপ্ত তাদের পদায়নকে অনেক সময়
1: মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1।
17: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকের 71 বিধির যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি উপস্থাপন করেছি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ। উত্থাপনীয় বিষয়, আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1 আসনের কষাকাটা প্রশাসনিক থানাকে উপজেলায় উন্নীতকরণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1 আসনের 2003 সালে 5টি ইউনিয়ন নিয়ে একটি প্রশাসনিক থানা কষাকাটা প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 2.5 লক্ষ লোকের বসবাস। কষাকাটা থানা একটি জনবহুল সীমান্তবর্তী অঞ্চল। এই এলাকা বিস্তীর্ণ চরাঞ্চল ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে জনগণকে উপজেলা সদরে সরকারি সেবা নিতে নদী পারাপার সহ দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয় এবং দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী বিশেষভাবে ভোগান্তির শিকার হয়। কষাকাটাকে উপজেলা করা হলে ভূমি, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। পৃথক উপজেলা প্রতিষ্ঠার ফলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্যের প্রসার, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশ এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও সরকারি উন্নয়ন কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা সম্ভব হবে। তাই কচাকাটা থানার
1: মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর তিন।
18: আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার আসন রংপুর তিন সিটি কর্পোরেশনের আংশিক এবং রংপুর সদর। উত্থাপনের বিষয় হল রংপুর মহানগরীতে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, জরাজীর্ণ সড়কসমূহ মেরামত এবং গুরুত্বপূর্ণ মোড়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় মন্ত্রী, আপনার সদা অবগতির জন্য জানাচ্ছি যে রংপুর মহানগরীর ভৌগোলিকভাবে দেশের উত্তরাঞ্চলের 8টি জেলার কেন্দ্রস্থলে অবস্থিত হয় এবং প্রশাসনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে রংপুর মহানগরীতে যাতায়াত করেন, ফলে নগরীর সড়কগুলোতে প্রতিনিয়ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রংপুর মহানগরী সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নগরীর অনেক ওয়ার্ডে সড়ক এখনও কাঁচা এবং চলাচলের অনুপযোগী ও জরাজীর্ণ অবস্থা রয়েছে। এসব সড়কে খানাখন্দ সৃষ্টি হয়, যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই মহানগরীর জরাজীর্ণ ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত মেরামত ও সংস্কার করা অত্যন্ত জরুরি। অন্যদিকে রংপুর মহানগরীর যানজট নিরসনে একটি কার্যকর বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর মাধ্যমে মহানগরীর ভেতর দিয়ে দূরপাল্লার যানবাহন ও মালবাহী ট্রাকের চলাচল কমানো সম্ভব হবে এবং নগরীর অভ্যন্তরীণ যানজট অনেকাংশে নিরসন করা যাবে। এছাড়া নগরীর মডার্ন মোড়, দর্শনা মোড়, মেডিকেল মোড়, জাহাজ কোম্পানি মোড়, লালবাগ বাজার, পার্কের মোড় সহ গুরুত্বপূর্ণ ব্যস্ততম মোড়গুলোতে প্রতিদিন বিপুল সংখ্যক পদচারী ও যানবাহন চলাচল করে। এসব স্থানে রাস্তা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উল্লিখিত গুরুত্বপূর্ণ মোড়গুলোতে
1: সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা চার।
19: সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে প্রথম যেদিন বক্তব্য রেখেছিলাম, কথা বলার সুযোগ পেয়েছিলাম, সেদিন আমি বলেছিলাম যে আমার ঢাকা চার শ্যামপুর কদমতলি যাত্রাবাড়ি 9টি ওয়ার্ড নিয়ে সেখানে তীব্র গ্যাস সংকট। ঠিক আজকের আবার এখানে দাঁড়িয়ে সেই একই সংকটের কথা বলতে হচ্ছে যে সেই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। ওখানে আমাদের লোকজনকে আমরা বলেছিলাম যে হয়তোবা এটার সমাধান হবে আস্তে আস্তে, গ্যাসের যে সংকট সেটা হ্রাস পাবে, কিন্তু এখন অবস্থা হয়েছে এমন যে 80% আবাসিকে গ্যাস নেই। এরপরে শ্যামপুর এলাকার ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, সেখানের ইন্ডাস্ট্রিয়াল জোনের মালিকরা আমাকে এভাবে তথ্য দিয়েছে যে আমাদের প্রোডাকশন 50% হ্রাস পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বলছে এখন 30% প্রোডাকশন নিয়ে আমরা চলছি। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে ওই এলাকার আমার শিল্প অঞ্চলের ইন্ডাস্ট্রি বন্ধের দিকে চলে যাবে এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাবে, যেখানে সরকারের কমিটমেন্ট হলো বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে সংশ্লিষ্ট মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে বিশেষ করে ঢাকা চার অঞ্চলের আবাসিক গ্যাস যে বন্ধ আছে এটাকে, এটা ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং শিল্পনগরীতেও গ্যাস প্রবাহটাকে স্বাভাবিক করা, এবং এর পাশাপাশি কী জন্য গ্যাস আমরা দিতে পারছি না, কবে নাগাদ দিতে পারবো এই বিষয়টাকেও জনগণের কাছে স্পষ্ট করা, আর যে কয়দিন আমরা বিদ্যুৎ গ্যাস দিতে পারবো না সে কয়দিনে যেন আমাদের গ্রাহকের কাছ থেকে বিল নেওয়া না হয়। দেখা যাচ্ছে যে গ্রাহককে বিল দিতে বাধ্য করা হচ্ছে, কাজে এটা যাতে না হয় সে ব্যাপারে মন্ত্রী যথাযথ কার্যকর ব্যবস্থা নেবেন বলে।
1: মাননীয় সদস্য রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা তিন।
20: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা তিন কেন্দ্র ওয়াটপাড়ায় প্রচুর বুরু ধানের চাষ হয়, পাশাপাশি আউশ এবং আমনেরও চাষ হয়। বিগত বছর শেষ দিকে বিএডিসি থেকে যে বীজ সরবরাহ করা হয়, আমার এলাকার কৃষক 512 হেক্টর জমিতে উক্ত বীজের চাষ করে। আগাম বন্যার কারণে মিশ্র জাতের বীজ হওয়ার ফলে কিছু ধান পেকেছে, কিছু ধান কাঁচা রয়ে গিয়েছে, যার কারণে আগাম বন্যায় 2400 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএডিসি থেকে সরবরাহকৃত বীজ যাচাই বাছাই করেই এটা সরবরাহ করা হয়। কিন্তু মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, এখানে যাদের গাফিলতির কারণে এই উচ্চ ফলনশীল বীজের জায়গায় মিশ্র জাতের বীজ বিতরণ করা হয়েছে, এতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে 3200 টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেত্রকোনা জেলায় 1975 সাল থেকে উদ্যাবধি পর্যন্ত নিজস্ব খাদ্যদ্রব্য প্রয়োজন মিটিয়েও বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় অদ্যাবধি পর্যন্ত। তাই মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যতে উচ্চ ফলনশীল বীজ শুধু নেত্রকোনা নয়, সারা বাংলাদেশে যেন সরবরাহ করা হয়। পাশাপাশি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, পর্যাপ্ত সারের মজুদ থাকার পরও ফেসিস্ট আমলের ঠিকাদার শতকরা 90 জন ডিলার তারা নিজে যে সার উত্তোলন করার কথা, কিন্তু অতীত অপকর্মের কারণে তারা পলাতক, তাদের পক্ষে তাদের এজেন্ট সার সরবরাহ করে এলাকায় না এনে জেলা সদরে বিক্রি করে দেয়। এই ব্যাপারে কৃষি মন্ত্রণালয় নজরদারি জোরদার করা খুবই জরুরি।
1: মাননীয় সদস্য, নিয়ম হলো মাননীয় সদস্য রফিকুল ইসলাম হেলালি যে নোটিশটা আপনারা দিয়েছেন, নিয়ম হলো সেই নোটিশটি আপনি পড়বেন। এখানে তো সবাই দেখি এক্সটেম্পোর নোটিশ ছাড়াই বক্তব্য রাখছে, অনুগ্রহ করে 2 মিনিটের বক্তব্য সময় যার সাথে নোটিশ আছে যে নোটিশটি দিয়েছিলেন সেটাই অনুগ্রহ করে পড়বেন। মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6।
2: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনার নোটিশ কোথায়
2: আছে?
1: আচ্ছা বলেন।
2: আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ প্রদান প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 151 ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া উপজেলাটি একটি বৃহৎ জনবহুল এলাকা। গ্রামীণ জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য প্রসারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রামাঞ্চলের বহু সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার উন্নয়ন না হয়, বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়ে, ফলে কৃষকরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে দুর্ভোগের শিকার হন এবং সাধারণ জনগণের শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন চলাচল ব্যাহত হয়। বিশেষ করে যেসব গ্রামীণ সড়ক এখনও কাঁচা বা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেসব সড়ক দ্রুত নির্মাণ এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারছে না। গ্রামীণ জনগণের দুর্ভোগ লাঘব এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে ফুলবাড়িয়া উপজেলার অগ্রাধিকার ভিত্তিক কাঁচা এবং জরাজীর্ণ গ্রামীণ সড়ক চিহ্নিত করে নির্মাণ ও সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা জরুরি। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের সড়কসমূহ পাকাকরণের জন্য বিশেষ বরাদ্দ প্রদানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমের আসরের নামাজের বিরতিতে আপনারা শুনছেন আল্লাহ পাকের সারে হামদ ও নাতে রাসুল।

আল্লাহ পাকে শানে হামদ ও নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পাঁচমিশালী গান। প্রথমে দেশের গান গেয়েছেন রুনা লায়লা, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের কার্যক্রম বিরতির পর পুনরায় সম্প্রচার করা হচ্ছে।
1: ডেপুটি স্পিকার,

0: দুই মিনিট করে আলোচনা। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আব্দুল আজিজ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ,
0: আপনার সময় দুই মিনিট, ধন্যবাদ।
1: জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় শিক্ষা মন্ত্রীর সদয় দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনের বিষয়ে নাটোরের প্রস্তাবিত ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে চলনবিল কৃষি বিশ্ববিদ্যালয়ের নামকরণ এবং এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন প্রসঙ্গে, নাটোর জেলার চলনবিল অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রাণের দাবি। কৃষি নির্ভরশীল এই অঞ্চলে কৃষি শিক্ষা গবেষণা এবং আধুনিক উন্নয়ন প্রযুক্তি নির্ভর কৃষি উন্নয়নের লক্ষ্যে 2020 সালে একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে 2023 সালে 28 আগস্ট আইনের খসড়া মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদন লাভ করার পরেও আর এগোয়নি। চলনবিল বাংলাদেশের বৃহত্তর বিলঞ্চল, কৃষি, মৎস্য, যুব বৈচিত্র, উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। এই অঞ্চলে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন ধান, রসুন, গম, ভুট্টা, সরিষা, তরমুজ, বাঙিসহ বিভিন্ন কৃষিপণ্য বিপুল পরিমাণে উৎপাদিত হয়। তৎকালীন সরকার রাজনৈতিক বিবেচনায় বিদ্যালয়টির নামকরণ করেন প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী ডক্টর এম ওয়াজেদ মিয়ার নামে। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয় তার ভৌগোলিক পরিচয় ধারণ করে, স্বতন্ত্র ব্র্যান্ড এবং পরিচিতি গড়ে তুলেছে। সেই বিবেচনায় বিশ্ববিদ্যালয়টির নাম চলনবিল কৃষি বিশ্ববিদ্যালয় হলে তা বিশ্ববিদ্যালয়ের অবস্থান, গবেষণা ক্ষেত্র এবং আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। একই অঞ্চলের চলনবিলের কৃষি সম্ভাবনা, পরিবেশগত বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক পরিচিতি আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। এমত অবস্থায় এই বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন পূর্বক চলনবিল কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের হিসাবে প্রতিষ্ঠার যাবতীয় উদ্যোগ গ্রহণ করা এলাকাবাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল মুনতাকিম। জনাব মুনতাকিম, আপনার সময় দুই মিনিট, ধন্যবাদ।
2: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে। আমার নির্বাচনী আসন নীলফামারী চার, সৈয়দপুর এবং কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা কিশোরগঞ্জ সদর ইউনিয়ন এবং তৎসংলগ্ন এলাকার ক্রমবর্ধমান নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, বাণিজ্যিক সম্প্রসারণ ও বৈচিত্র্যময় নাগরিক অবস্থানের কারণে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক গ্রোথ সেন্টার হিসেবে কিশোরগঞ্জ ইতিমধ্যেই বিবেচিত হচ্ছে। কিশোরগঞ্জ উপজেলা সদর ও তৎসংলগ্ন এলাকায় আবাসন, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও সড়ক সহ অন্যান্য নাগরিক সেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তিত বাস্তবতায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে একটি আধুনিক স্থানীয় সরকার কাঠামোর আওতায় পৌরসভায় উন্নীতকরণ জরুরি হয়ে পড়েছে। কিশোরগঞ্জকে পৌরসভায় উন্নীত করা গেলে নাগরিক সুযোগ সুবিধা, পরিকল্পিত নগর সম্প্রসারণ, স্থানীয় রাজস্ব আহরণের নতুন দিগন্তের সৃষ্টি হবে। অতএব বিষয়টি কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের বিষয়টি জনস্বার্থ, ভবিষ্যৎ নগরায়ন ও কৌশলগত টেকসই উন্নয়নের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার জন্য এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সুদৃষ্টির কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুড়িগ্রাম দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনার সময় দুই মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে দুর্নীতি, ঘুষ এবং জমি রেজিস্ট্রেশনে যে ভোগান্তি রয়েছে সেটার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি। মাননীয় স্পিকার, জমি রেজিস্ট্রেশন করা, কেনা বেচা একটা মৌলিক অধিকার। সেই অধিকারটিকেও বাস্তবায়ন করতে গেলে আমরা দেখছি যে ঘুষের সাথে বাধ্য হওয়া লাগে। বিশেষ করে টিআইবি 2025 সালে যে রিপোর্ট দিয়েছে, সে রিপোর্টে প্রায় 12,000 কোটি টাকার অধিক লেনদেন হয়েছে সেবা খাতে, 18টি সেবা খাতে। সেবা খাতে এর মধ্যে টপ 5-এর মধ্যে রয়েছে আমাদের ভূমি খাত। এখানে বলা হচ্ছে প্রায় 50% মানুষকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অবশ্যই ঘুষ দিতে বাধ্য করা হয়, এবং অনেক সময় এই গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি কার মাধ্যমে এসেছেন। যদি তাদের রেফারেন্সের সিন্ডিকেটের ব্যক্তি হয় তাহলে অনেক সময় নাম জারি হয়, আর যদি না হয় তাহলে অনেক সময় তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়। গ্রামের মানুষ এরকম অভিযোগ করে অনেক সময় আমাদের কাছে, প্রায় 4 থেকে 5 বছর লাগে তাদের আসল দলিলটা পেতে। যদিও রেজিস্ট্রেশন হয় দ্রুত, কিন্তু আসল দলিল 4 বছর পরে পাওয়া যায়। এইরকম একটা ভোগান্তিময় অবস্থায় নিরসনের জন্য আমার কিছু সুপারিশ রয়েছে। 1 নম্বর, রেজিস্ট্রেশন কার্যালয় দালাল এবং সিন্ডিকেট মুক্ত করার জন্য ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর, যাবতীয় ফি যেটা সরকারিভাবে 1,000, সেটা তো নেয় 20,000 থেকে 1,00,000 টাকা, নামজারিতে তো আরও সংখ্যায় বললাম না মাননীয় স্পিকার, সেখানে যাবতীয় ফি অনলাইনে কিভাবে করা যায় সেটার ব্যবস্থা করা। 3 নম্বর, এই দুর্নীতিগ্রস্ত অফিসারগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ট্রান্সফার পানিশমেন্ট হলে হবে না, একটা এক্সিকিউটিভ এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ যদি বলি, নির্ধারিত সময়ের মধ্যে বালাম সরবরাহ করে যদি দলিলগুলো দেওয়া হয় তাহলে গ্রামের আপামর মানুষজন সুবিধা পাবে, এটা ভূমিমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, ধন্যবাদ। সময় 2 মিনিট।
4: স্পিকার, আমার আজকে আলোচনার বিষয় আমার কিশোরগঞ্জ বাজিত পৌর নিকলিতে 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রসঙ্গে। আমাদের এলাকা থেকে প্রচুর পরিমাণ জনশক্তি বিদেশে রপ্তানি হয়। শুধু শিক্ষার অভাবে আমরা যখন বিদেশে গিয়ে নামি তখন যত অড জব আছে তাদের দিয়ে করানো হয়, বেতন $200-$300। তাদের যদি আমরা কারিগরি শিক্ষা শিক্ষিত করে বিদেশে প্রেরণ করতে পারি তাদের সর্বনিম্ন বেতন হবে $1,000। আমি শুধু বাজিত নিকলি নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী আকর্ষণ করে বলতে চাই সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হোক। দক্ষ শ্রমিক বিদেশে গেলে 4 গুণ বেশি বেতন আসবে, বৈদেশিক মুদ্রাও 4 গুণ বাড়বে। অতএব অতি সত্বর বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটা করে কারিগরি শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করলে আমাদের দেশের উন্নতি হবে। আমাদের প্রধানমন্ত্রী বন্ধ কারখানা চালু করার জন্য যুগে সব প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের আমলে অনেক প্রতিষ্ঠান তালা মেরে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অর্থ পাচার করছে। প্রতিষ্ঠান কখনো মাননীয় স্পিকার অর্থ পাচার করতে পারে না। প্রতিষ্ঠানের মালিক দোষী হতে পারে, তাকে সে ড্রেস কোর্স বাজারে ফাঁসি দেন, সেই প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের বেকারত্বে ফেলে দিয়ে এই দেশে আরও বেকারত্ব বাড়াচ্ছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি সত্বর যাদের বিরুদ্ধে যেইসব কোম্পানি এইসব মিথ্যা অপবাদ দিয়ে বন্ধ করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, যারা দোষী না তাদেরকে উন্মুক্ত করে দিয়ে এই দেশের আত্ম উন্নয়নের জন্য যাবতীয় কার্যকর হয়ে গেছে, অর্থনৈতিক অগ্রগতি করার জন্য আমাদের সাথে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশে যে দক্ষ শ্রমিক বিদেশে গেলে আমরা যে অর্থনৈতিক উন্নয়ন হবে এটা দেশের।
0: সময় উত্তীর্ণ হয়েছে। বক্তব্য রাখবেন জামালপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, আপনার সময় 2 মিনিট, ধন্যবাদ।
5: বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি নোটিশটি কয়েকবার এনেছি। আমার নোটিশটি হলো আমি মাননীয় রেলপথ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকা ভুয়াপুর সরিষাবাড়ি জামালপুর রুটে চলাচলকারী জন আন্তর্নগর ট্রেন জামালপুর এক্সপ্রেসের রুট পরিবর্তন করে সৃষ্ট জন দুর্ভোগের বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উক্ত রুটের ভুয়াপুর অংশের রেল লাইনের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে জামালপুর এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন করে ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। ভুয়াপুর লাইনের সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হওয়া সত্ত্বেও ট্রেনটি তার পূর্বের নির্ধারিত রুট অর্থাৎ ঢাকা ভুয়াপুর জামালপুর হয়ে সরিষাবাড়ি হয়ে জামালপুর রুটে আর ফিরে আসেনি। বর্তমানে এটি আগের মতোই ময়মনসিংহ হয়ে চলাচল করছে এর ফলে ভুয়াপুর ও সরিষাবাড়ি সহ এই বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার নিয়মিত যাত্রী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই আধুনিক ট্রেনটির সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ট্রেনটি দ্রুত তার আগের আসল রুটে ফিরে আসুক, এটাই আমরা মাননীয় রেলপথ মন্ত্রীর কাছে আমরা আশা করি। আমি আশা করব মাননীয় রেলপথ মন্ত্রী একটি সুনির্দিষ্ট সময় উল্লেখ করে আমাকে এবং আমার এলাকার মানুষকে একটু আশ্বস্ত করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
6: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকের নোটিশের বিষয় কুষ্টিয়া শহরের মজমপুর মোড়ে ওয়াই আকৃতির ফ্লাইওভার নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রসঙ্গে। কুষ্টিয়া শহরের মজমপুর মোড় জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটা সড়ক সংযোগ স্থল। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন ও সাধারণ মানুষ এই মোড় দিয়ে চলাচল করে। কুষ্টিয়া শহরের অভ্যন্তরীণ সড়ক এবং বিভিন্ন উপজেলা ও আঞ্চলিক সড়কের যানবাহন এখানে এসে মিলিত হওয়ায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে অফিস আদালতের সময়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় এবং বাজার কেন্দ্রিক ব্যস্ত সময়ে জনদুর্ভোগ আরও মারাত্মক আকার ধারণ করে। মজমপুর মোড়ে ক্রমবর্ধমান যানবাহনের চাপ বিবেচনায় একটি ওয়াই আকৃতির ফ্লাইওভার নির্মাণ করা এখন সময়ের দাবি। এতে যানজট কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কম, যাতায়াতের সময় ও জ্বালানি সাশ্রয় এবং শহরের যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে। অতএব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে কুষ্টিয়া শহরের মজমপুর মোড়ে ওয়াই আকৃতির ফ্লাইওভার নির্মাণের সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা ও নকশা প্রণয়ন এবং প্রকল্প গ্রহণের লক্ষ্যে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে 600 কোটি টাকার শহর চার লেন প্রকল্প, এটা আজ কুষ্টিয়াবাসীর জন্য বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, এখানে 350 মিটার কাঁচা সড়কের জন্য প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। আমি সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন খুব দ্রুত আমাদের এই সড়কটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে কুষ্টিয়াবাসীকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। বরিশাল তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আর কতবার যে কান্নাকাটি করব জানি না, তার কারণ হলো আমি এর আগেও বলেছি যে আমি একটা দুর্গম অঞ্চল মুলাদি বাবুগঞ্জ বরিশাল তিন থেকে নির্বাচিত। এই অঞ্চলটি এমনইভাবে অনুন্নত রয়ে গিয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। বাঁশের সাঁকো 200-র উপরে এই আমার এই নির্বাচনী এলাকার মধ্যে এখনো আছে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, সকলে ব্যথা পাবেন যে গত 1 মাস পূর্বে একটি বাঁশের সাঁকো থেকে 14 বছরের একটি ছেলে পড়ে গিয়ে তারপরে 2 দিন পরে খোঁজাখুঁজির পরে 2 দিন পরে তার লাশ পাওয়া গিয়েছে। আবার তার 4 দিন পরে বাবুগঞ্জ এলাকার একটি বাঁশের সাঁকো থেকে পড়ে একটি বাচ্চা ছেলে, 5 বছরের একটি ছেলে প্রায় 1 মাস দূরে চলে গিয়েছিলেন। আল্লাহর রহমত, এক ব্যক্তি দেখে তাকে মোটামুটি উদ্ধার করেছে। এই হচ্ছে আমার এলাকার চিত্র। আমি এটা বারবার বলেছি এবং আগেও বলেছি, এখনও বলি যে আমার এই বাঁশের সাঁকোগুলো অনতিবিলম্বে এইটা পরিবর্তন করা উচিত। পরিবর্তন করে অন্তত সাময়িকভাবে হলেও স্টিলের অন্তত কিছু যদি ব্রিজ করা যেত, তাহলে অন্তত এই কোমলমতি শিশুদেরকে স্কুলে যাওয়ার পথে তাদেরকে রক্ষা করা যেত। মাননীয় স্পিকার, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওই এলাকায় একটা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট কিচ্ছু করে নাই। সেই জন্য আমি একবার বলেছিলাম যে আমার এলাকায় কিছু নাই নাই নাই। কেন নাই? না থাকার কারণ হচ্ছে এই এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে,
0: ধন্যবাদ মাননীয় সদস্য। বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় বগুড়ায় বক্ষব্যাধি হাসপাতালে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ১৯৬১ সালে ৫ একর জায়গার উপরে বগুড়ার উপসারে একটি ২০ বেডের একতলা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয় এবং এর আউটডোরটি বগুড়া শহরের ঠনটনিয়া হারিপাড়া নামক স্থানে ৫৪ শতক জায়গার উপরে এটি নির্মিত হয়। মাননীয় স্পিকার, দীর্ঘদিন জরাজীর্ণ এই হাসপাতালটি রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বক্ষব্যাধি হাসপাতালটি ২ মেরুতে অবস্থান হওয়াতে আউটডোর এবং এখানে আমাদের হাসপাতালের অন্তর্বিভাগে নিয়ম অনুযায়ী এখানে রোগীদের ব্যাঘাত হচ্ছে এবং সেই সঙ্গে এখানে যে জনবল থাকার কথা সেটিও এখন নেই। এই হাসপাতালটি এখন ধুঁকো থেকে চলছে, এখানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হচ্ছে। মাননীয় স্পিকার, ২০০৬ সালে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি এখানে একটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উনি ভিত্তিপ্রস্তর করেন এবং সেটি পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাতিল করে দেন। উল্লেখ্য যে এখানে এই হাসপাতালটি বগুড়া নয়, শুধু আশেপাশে যে জেলাগুলো রয়েছে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ থেকে এখানে রোগীরা আসেন এবং এই বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যে ১০০ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যে ভিত্তিপ্রস্তর করেছিলেন এবং সব কাজ প্রায় সম্পূর্ণ হয়েছিল, সেই হাসপাতালটি যেন পুনরায় এখানে নির্মিত করা হয় এবং এখানে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মুন্সীগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুন্সীগঞ্জ সদর হসপিটালের অব্যবস্থাপনা এবং জরুরি কিছু নিয়ে সমস্যা নিয়ে আপনার সামনে আমার মাননীয় মন্ত্রী মহোদয় থাকলে আমার কথাগুলো বললে উনি একটু আমলে নিতেন এবং ব্যবস্থা গ্রহণের জন্য উনি অবশ্যই আন্তরিক। আমার বলার চেয়ে উনি বেশি যদি এখানে শুনতেন এবং কয়েকদিন আগেও উনি গিয়েছেন এবং আমার ডিস্ট্রিক্ট মন্ত্রী হওয়াতে আমার সুযোগ আছে ওনাকে বলার, কিন্তু আমি বলি যাই কিন্তু বলার পরে ব্যবস্থাপনাটা ওইভাবে হচ্ছে না। মুন্সীগঞ্জ সদর হসপিটালে সাধারণ মানুষের চিকিৎসাটা একমাত্র বর্ষাস্থল, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে হাসপাতালের বর্তমান চরম অব্যবস্থাপনা এবং চিকিৎসার এবং জনবলের ঘাটতি, গুরুত্বপূর্ণ চিকিৎসার যন্ত্রপাতি। সর্বোপরি কয়েকদিন আগে এখানে আইসিসি মানে আমাদের হসপিটাল আমরা দিলাম কিন্তু কোনো আমরা চিকিৎসার আইসিসির যে বেডগুলো এগুলোর কোনো আমরা ব্যবস্থাপনা যেদিকে উদ্বোধন করলাম পরের দিন থেকে ওগুলো অকাজ হয় এবং এখানে ব্যবস্থাপনার জন্য কোনো ধরনের কোনো মানুষগুলো নেই। আমার কথা কি, যেই কথাগুলো মুন্সীগঞ্জ সদর হসপিটালে বিভিন্নভাবে বলে যাচ্ছি, সবচেয়ে যে সমস্যাগুলো এখানে একটা দৈরাত্ব কাজ করে, একটা বলয় কাজ করে, যারা সাধারণ চিকিৎসা নিতে দেয় না এবং চিকিৎসার নামে যেটা হবে তাদেরকে এখানে একটা বলয় কাজ করে, দালাল চক্র কাজ করে, কোনোভাবেই তাদেরকে এখানে নিবৃত্ত করা যাচ্ছে না। সর্বতভাবে এমনভাবে চেষ্টা করে যাচ্ছি, আমরা তো চিকিৎসার জন্য বিভিন্নভাবে বলে যাচ্ছি, বাট লেস প্রিভিলেজ মানুষগুলোর জন্য যখন আমরা তাকাই, মন্ত্রী মহোদয়ের কাছে যখন বলি ওনার কথায় আমি সান্ত্বনা পাই কিন্তু মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা এবং সত্যিকার চিত্রটা দেখার পরে আমি তাদেরকে কোনো সদুত্তর দিতে পারি না। বছরের পর বছর সোলং যদি এইভাবেই সমস্যাটা হয় তা আমাদের জনপ্রতিনিধি হিসাবে মানুষগুলোর কাছে আমাদের উত্তর দিয়ে পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে তাদের কাছে ভোটের জন্য যে আমরা যাব এটা আমাদের জন্য খুবই কষ্টকর। তেমন অবস্থায় আমার যে উত্থাপনী বিষয়টি এটা আমলে নিয়ে এরপরে অবশ্যই ব্যবস্থা।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী বিধি ৭১ অনুযায়ী যে নোটিশ সমূহের উপর ২ মিনিটের আলোচনা বা বক্তব্য রাখার পর্ব এখানে শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আমি বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব পাঠ করব। বেসরকারি সদস্যদের দুই রকম সিদ্ধান্ত প্রস্তাব আজ দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হচ্ছে সংসদে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে এরূপ সিদ্ধান্ত প্রস্তাব এবং আজকে উত্থাপিত হবে এইরূপ সিদ্ধান্ত প্রস্তাব। প্রথমে আমি আজকে উত্থাপিত হবে এইরূপ সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের আহ্বান জানাব। সেগুলো উত্থাপনের পর পূর্বে উত্থাপিত এবং আজকে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবগুলোর আলোচনায় ফিরে আসব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলোর উত্থাপনের আহ্বান জানাব। প্রথমে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ ছয়কে তার সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ কামরুল হাসান, সংসদ সদস্য ময়মনসিংহ ছয়, আমার প্রস্তাবটি উত্থাপন করছি। সংসদের অভিমত এই যে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় একটি ইপিজেড স্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য সঞ্জিদা ইসলাম মহিলা আসন নম্বর 16 কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ
11: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সিদ্ধান্ত প্রস্তাব রাজধানী ঢাকার জলবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সত্তার নীলফামারী 1 কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নীলফামারী 1 ডোমার ডিমলা। সংসদের অভিমত এই যে নীলফামারী জেলার এমপিওবিহীন সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমেদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
13: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সুলতান আহমেদ, মহিলা আসন 17, মাননীয় সংসদ সদস্য, নিম্নলিখিত সিদ্ধান্ত প্রস্তাবটি উপস্থাপন করব। সংসদের অভিমত এই যে দেশের প্রতিটি বিভাগে পৃথকভাবে একটি করিয়া মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5 কে আহ্বান জানাচ্ছি। আশরাফ উদ্দিন, ধন্যবাদ।
14: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5। আমার সিদ্ধান্ত প্রস্তাব যে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের 6টা ইউনিয়ন নিয়ে নবগঠিত চর রায়পুরা থানা, যা প্রস্তাবিত চর রায়পুরা উপজেলা, এই এলাকার চারদিকে মেঘনা নদীর ভাঙ্গন, আকস্মিক বন্যা ও ফসল জমি রক্ষার্থে বন্যা নিয়ন্ত্রণ ভাদ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্মাণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল। এখন আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5 কে তাঁর সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 2 মিনিট, ওই লাস্ট অকেশনে যেটা ছিল সেটা। ধন্যবাদ।
14: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হচ্ছে নরসিংদী 5 রায়পুরা, যেটা এখানে 24টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত। তো নরসিংদী থেকে ভৈরব পর্যন্ত 6টা রেল স্টেশন আছে আমার নির্বাচনী এলাকায়। সেই সঙ্গে নরসিংদীর পরই হইল আমিরগঞ্জ, খানাবাড়ি, মেটিকান্দা এবং তারপর দৌলতকান্দি, তারপর ভৈরব। তো এখানে আমি জানি যে আপনারা জানবেন সেটা যে আমাদের 3টা স্টেশন পর মেথিকান্দা রেলগেট পর্যন্ত
15: স্টেশনের পর শ্রীরামপুর রেলগেট পর্যন্ত ওই স্টেশনের পাশ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে ওই রোডটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কমপ্লিট হওয়ার পথে, কিন্তু বাকির এই রেল স্টেশন রেলগেট থেকে ভোর পর্যন্ত ওই রাস্তাটি কমপ্লিট না হওয়াতে আমাদের এই রায়পুরার এবং চরাঞ্চল অথবা এবং রায়পুরার এই চব্বিশের মানুষ ভৈরবের সাথে একটা যোগাযোগ রক্ষা করতে পারে না, যেহেতু ভৈরব একটা বিজনেস হাব, ভৈরবের সাথে আমাদের নরসিংদীর যোগাযোগ হয় না বাই রোডে, ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। তো এই জন্যে রায়পুরার পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের সাথে উপজেলা এবং জেলা সদরের সরাসরি যোগাযোগ জন্য আঞ্চলিক সড়ক নেই, সেই সাথে চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন অন্যান্য ইউনিয়নগুলোর জনগণের জেলা শহরের সাথে যোগাযোগের ক্ষেত্রেও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্য একমাত্র কার্যকর যোগাযোগ ব্যবস্থা। আমি মনে করি যে শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব রেলওয়ে স্টেশন পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় স্থানীয় জনগণের দীর্ঘ ও বিকল্প পথে চলাচল করতে হয় অথবা রেলপথের উপর নির্ভর করতে হয়, ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, কৃষিপণ্য বিভিন্ন কিছু নিয়ে আসা যাওয়া করা যায়।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সংসদ সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন নম্বর 32, সময় 1 মিনিট। ধন্যবাদ আপনাকে।
16: মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মূল প্রস্তাবের নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় শব্দগুলোর পর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেল স্টেশনের আন্ডারপাস থেকে সার কারখানা হয়ে আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আজমপুর স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর স্টেশন শব্দগুলো সংযোজন করা হোক, মূল প্রস্তাবকের প্রস্তাব সমর্থন করে আশুগঞ্জ বিজয়নগর সহ উপজেলার নিরবচ্ছিন্ন যোগাযোগ সহজ করতে আশুগঞ্জ আন্ডারপাস থেকে সার কারখানা হয়ে এবং আজমপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর স্টেশন পর্যন্ত সংযোগ সড়ক দুটি সম্প্রসারণ অত্যন্ত জরুরি। সড়ক দুটি অপ্রশস্ত থাকায় প্রতিদিন তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, যা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী উভয়ের জন্য চরম ভোগান্তির কারণ। রাস্তাগুলোর টেকসই প্রশস্তকরণ সম্পন্ন হলে আশুগঞ্জ উপজেলা সার কারখানা পণ্য পরিবহন ও আঞ্চলিক বাণিজ্যের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে, সেই সাথে বিজয়নগর উপজেলার আজমপুর উপজেলার থেকে সদর স্টেশনের রাস্তাটি সম্প্রসারণ করা হলে বিজয়নগর।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, সময় 1 মিনিট। ধন্যবাদ
17: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 203 নরসিংদী 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আশরাফউদ্দিনের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসন একটি গুরুত্বপূর্ণ গণবসতিপূর্ণ নগর এলাকা। এই এলাকার মধ্য দিয়ে রেল লাইন প্রবাহিত হওয়ার কুড়িল বিশ্ব রোড, খিলক্ষেত, কাওলা বিমানবন্দর, কসাইবাজার, আজমপুর ও আবদুল্লাপুর সহ বিভিন্ন স্থানে রেল ক্রসিং রয়েছে। অনেক রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রায় দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। তাই এসব রেল ক্রসিংয়ের গেট সংস্কার, গেটম্যান মোতায়েন এবং রেল লাইনের পাশে অবৈধ দখল উচ্ছেদ করা জরুরি। পাশাপাশি জনবহুল ক্রসিংগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। এই বিষয়ে আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 33, শওকত আরা আক্তার, সময় 1 মিনিট। ধন্যবাদ
18: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি নরসিংদী আসন।

0: অংশে বেহাল দশায় পরিণত হয়েছে। তাই এই সড়কটির উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, সময় 1 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আশরাফউদ্দিন নরসিংদী 5 কর্তৃক আনিত সিদ্ধান্ত প্রস্তাবটি পরিপূর্ণভাবে সমর্থন করছি। পাশাপাশি এই সিদ্ধান্ত প্রস্তাবের সাথে যে সংশোধনী আনতে চাই সেটা হলো এই, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার পল্লান নম্বর 35/1 অব দ্য বাঁধের রাস্তাটি পল্লী মঙ্গল থেকে শরণখোলা পর্যন্ত চলাচলের জন্য পাকা করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সময় 1 মিনিট। ধন্যবাদ
3: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সিন্ধী থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আশরাফউদ্দিন সাহেবের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে একমত পোষণ করে আমি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের নির্বাচনী এলাকার কৃষ্ণগড় থেকে গোকর্ণাঘাট হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ করার জন্য আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি কৃষ্ণগড় থেকে ভৈরব পর্যন্ত, ভৈরব কৃষ্ণগড় থেকে আশুগঞ্জ যে রেল স্টেশন, সেই রাস্তাটি পুনর মেরামত করার প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটি দিয়ে অসংখ্য মানুষ আমাদের আশুগঞ্জ নবীনগর থেকে আশুগঞ্জ যাওয়া আসা করে এবং মালামাল পরিবহন করে, কিন্তু রাস্তাটি ব্যবহারের অনুপযোগ হয়ে গেছে, কাজেই দ্রুত এই রাস্তাটি মেরামত করা প্রয়োজন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব, সময় 1 মিনিট। ধন্যবাদ
4: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সংসদ সদস্য জনাব আশরাফউদ্দিনকে প্রস্তাবটি উপস্থাপন করার জন্য। ভৈরব রেল স্টেশন পর্যন্ত বর্ধিত শব্দগুলির পর এবং ঝিনাইদহ জেলার কোরসাদপুর রোড থেকে মোবারকগঞ্জ স্টেশন পর্যন্ত সড়ক সংস্কার শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ সুগার মিল মোবারকগঞ্জ রেল স্টেশনটি ব্যাপকভাবে যাত্রী উঠানামা করে। মোবারকগঞ্জ স্টেশন থেকে কালীগঞ্জ তো কোরসাদপুর রোড, এই রাস্তাটি অত্যন্ত দুর্বল, সংস্কার করা দরকার, খানাখন্দকে পরিণত হয়ে গেছে। যাত্রীরা এখানে রিক্সা থেকে পড়ে যায়, তাদের কষ্ট হয়, এজন্য রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ।
5: শুরু করার আগে শেষ করে মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। রেললাইন সম্প্রসারণ প্রস্তাবের সাথে সম্পূর্ণ একমত হয়ে আমি বলতে চাই, আমাদের রেললাইন সংযোগ সড়ক বাড়াতে হবে। কুমিল্লা পর্যন্ত, কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক ছাড়া এই যানজট, এই সমস্যা রেলের এবং সড়কের ক্ষেত্রে যাবে না। ব্যাপারটি গবেষণামূলক, সরকার এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আগের মতো নিরাপদ হবে, মানুষ উপকৃত হবে, ট্রেনও নিরাপদ হবে। সেই জন্য প্রস্তাবের সাথে আমি বলেছি ঢাকা চট্টগ্রাম বিকল্প মহাসড়ক ইজ দ্য অনলি রেজুলিউশন অফ দ্য ডে। থ্যাংক ইউ।
1: ইউ আর মোস্ট ওয়েলকাম। মহিলা আসন নম্বর 3, রাশেদা বেগম হীরা, ধন্যবাদ, সময় 1 মিনিট।
6: মাননীয় স্পিকার, অ্যাকচুয়ালি আমার এ বিষয়ে সংশোধনী নাই, আমি আমার নাম এসেছে সেজন্য ধন্যবাদ। আমি এ বিষয়ে আর কোনো সংশোধনী এখন দিতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। গোপালগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, সময় 1 মিনিট। ধন্যবাদ
7: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য।

0: আশরাফউদ্দিন নিজামের সিদ্ধান্ত প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আমি আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ এক মকসিদপুর কাশিয়ানী এখানে তিনটি ট্রেন স্টেশন রয়েছেন। বিগত 2018 সালে আমাদের এই স্টেশনগুলি সম্পন্ন হলেও বিগত সরকার, বিগত পতিত ফ্যাসিস্ট সরকার এখানে ট্রেন যোগাযোগের কোনো ব্যবস্থা করেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় রেলমন্ত্রী বিগত 12 তারিখে আমাদের ঢাকা গোপালগঞ্জ একটি কমিউনিটি ট্রেন দিয়েছেন, কিন্তু আমাদের গোপালগঞ্জের মানুষ এতে অত্যন্ত খুশি। মাননীয় রেলমন্ত্রীর প্রতি আমার বিনীত আবেদন থাকবে, এই এলাকার স্টেশনগুলোতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে ট্রেন যেন মূল প্ল্যাটফর্মে এসে থামে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ একজন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, শিশু।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 30 আরিফা সুলতানা, সময় 1 মিনিট। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নরসিংদী 5 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিনের সাথে আমি একমত পোষণ করে মূল প্রস্তাবের পূর্বে অবিলম্বে শব্দটি সংযোজন করার জন্য মাননীয় রেলমন্ত্রীর মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবিত রাস্তাটি নরসিংদী রেলওয়ে স্টেশন আরশিনগর থেকে শুরু হয়ে অন্যান্য স্টেশন পার হয়ে শ্রীরামপুর রেল গেট পর্যন্ত। সড়কটি বর্তমান আঞ্চলিক মহাসড়ক হিসাবে সড়ক ও জনপথের সড়ক নেটওয়ার্কের আওতাধীন, যার নাম্বার R114। উক্ত মহাসড়কে নরসিংদী হতে রায়পুরা পর্যন্ত 18 কিলোমিটার জিওবি অর্থায়নে প্রয়োজনীয় প্রশস্তকরণ এবং যথাযথ মান উন্নতকরণের কাজ চলমান রয়েছে। বর্তমানে নরসিংদী রেলওয়ে স্টেশন আরশিনগর হতে ভৈরব রেল স্টেশন পর্যন্ত কোনো বিদ্যমান সড়ক নেই, তাই রায়পুরা উপজেলা থেকে ভৈরব পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। যেহেতু প্রস্তাবিত রাস্তার বৃহত্তর অংশটির কাজ চলমান রয়েছে এবং অল্প অংশটি প্রক্রিয়াধীন রয়েছে, তাই মাননীয় সংসদ সদস্যের কাছে আমাদের অনুরোধ যে সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিনকে আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার,
0: এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে। উনি ওনার যে ইচ্ছা প্রকাশ করেছেন এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন, হ্যাঁ ঠিক, সেটা শ্রীরামপুর রেলগেট পর্যন্ত রাস্তাটি প্রায় শেষ হওয়ার পথে। তবে বিগত সরকার আমলে অনেক বাধাবিঘ্ন ছিল, আমরা ক্ষমতা আসার পরে সেই বাধাবিঘ্নগুলো আমরা কাটিয়ে দিয়েছি এবং কনস্ট্রাকশন কোম্পানি সে কাজ করছে, অচিরে এটা শেষ হয়ে যাবে। এখানে আমি একটা কথা বলবো, 1979 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচিত হওয়ার পরে নরসিংদী 5 রায়পুরার মির্জানগর ইউনিয়নের হাটোবঙ্গা গ্রামে এসে যখন প্রথম সভাটি করেছিলেন তখন কিন্তু উনি এই রাস্তাটির কথা বলেছিলেন। কারণ নরসিংদী থেকে ভৈরব যদি রাস্তাটা হয় তাহলে নারায়ণগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ইন্টার কানেকশন হয়ে যাবে বাই রোড, এবং নরসিংদী থেকে ভৈরব পর্যন্ত যে রেল লাইনের পাশ দিয়ে যদি আরেকটা রাস্তা হয় তাহলে এই রাস্তাটা হলে জনগণের সব দিক দিয়ে সুবিধা হবে। বিদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের অর্ধেকটুক হয়েছে, বেশ অর্ধেকটুকু হয়েছে, তবে বাকিটুকু করলে আমাদের সেই স্বপ্নটুকু বাস্তবায়ন হবে। আমি মনে করি আজকে উনি যে কথা বলেছেন মাননীয় মন্ত্রী, সেই সময় আমি আশা রাখি আমাদের এই সরকার ও চিঠিটা সম্পন্ন করবে। বিদায়, আমি আমার প্রস্তাবটি প্রত্যাখ্যান করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তাঁর প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 এবং উপবিধি 1 অনুসারে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন কর্তৃক 27/8/2026 তারিখ উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব, সংসদের অভিমত এই যে রায়পুরা নরসিংদী রেল স্টেশন উইদিন ব্র্যাকেট আরশীনগর থেকে শুরু হয়ে আমিরগঞ্জ ও অন্যান্য স্টেশন পার হয়ে শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সড়কটি শ্রীরামপুর রেলগেট থেকে শ্রীনিধি দৌলতকান্দি হয়ে ভৈরব রেল স্টেশন পর্যন্ত বর্ধিতকরণ করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হল। ধন্যবাদ।

0: মাননীয় সদস্যবৃন্দ, দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন বা উপস্থিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস। আমরা তাকে সংসদে স্বাগত জানাচ্ছি। এখন তাকে বক্তব্য রাখার জন্য পাশের যে কোনো একটি মাইক্রোফোন ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছি। ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে সংসদের আমার সকল দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে আমি প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন আছি। আমার নির্বাচনের পরপর কোনো এক মিটিংয়ে আমার গুরুতরভাবে স্ট্রোক আক্রান্ত হই, এবং তারপর থেকে আমি বিদেশে চিকিৎসাধীন ছিলাম মনে ভুলভাবে এখনো আছি। আমি নেহাতি আবেগ ভালোবাসা এই কারণে আমাকে আসতে হয়েছে, আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই। সংসদবৃন্দ, মানে স্পিকার, আমি শ্রদ্ধা ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক মজলি গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, এবং বাংলাদেশের গণতন্ত্রের রাপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকে। মানে স্পিকার, আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগ ঘন এবং স্মরণীয় একটি দিন। 2006 সালের পর প্রায় দুই দশক পেরিয়ে আজ আমার মহান জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সংসদ হিসেবে এটি আনন্দের ও গর্বের মুহূর্ত, আর কি হতে পারে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান সংসদ যাত্রা শুরু করার পরপরই বিগত 11 মার্চ 2026 তারিখে স্ট্রোকে আক্রান্ত হয়ে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। দীর্ঘ সময় চিকিৎসার জন্য আমাকে সিঙ্গাপুর মালয়েশিয়ায় থাকতে হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারিনি। আজ চিকিৎসা শেষে বলতে ভুল হবে, আমার চিকিৎসা কারণ শেষ হয়নি। চিকিৎসার মাঝপথে প্রথমবারের মতো আমি সংসদের অধিবেশনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে এই কঠিন সময় যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার অসুস্থ সময় মহান রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সার্বক্ষণিক আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এই জন্য আমি মহান রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনি নিজে সিঙ্গাপুরে গিয়ে আমাকে দেখে এসেছেন, যদিও আমি আপনাকে দেখতে পাইনি। আমি তখন অজ্ঞানে ছিলাম, আমি পরে জেনেছি। একজন সংসদের প্রতি সংসদের স্পিকারের এই মানবিক ও আন্তরিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধু একজন অসুস্থ মানুষের প্রতি সহমর্মিতা নয়, এটি আমাদের সংসদীয় গণতন্ত্রের মানবিক সৌন্দর্যের একটি উজ্জ্বল উদাহরণ। আপনাদের এই ভালোবাসা ও আন্তরিক কথা আমি কোনোদিন ভুলব না। মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে আপনার দায়িত্বের পাশাপাশি একজন মানুষ হিসেবে যে মহত্ববোধ আপনি দেখিয়েছেন, তার জন্য আমি আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ মহান সংসদে ফিরে এসে আমার মনে হচ্ছে, জাতীয় রাজনীতি শুধু মতের পার্থক্য নয়, রাজনীতি মানুষের জন্য, সংসদ ও বিতর্কের জন্য নয়, এটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের আমাকে সুস্থতা ও শক্তি শক্তি দেন, যাতে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অবশিষ্ট সময় বাকি আর সময়টুকু আরও নিষ্ঠা ও সততার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারি। আমি আমার সহকর্মী সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও শুভকামনা দোয়া আমাকে এই কঠিন সময় অতিক্রম করার সাহায্য জুগিয়েছে। মাননীয় স্পিকার, 2006 সালের পর আজ আবার এই মহান সংসদে দাঁড়িয়ে আমি সুদীর্ঘ কথা বলতে চাই। আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্যে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি সমৃদ্ধি কল্যাণ দান করুন। মাননীয় স্পিকার, আপনাদের সবাইকে আন্তরিক বাপের মাধ্যমে সকল সদস্য সংসদ এবং বাংলাদেশের জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আমার জন্য যথেষ্ট দোয়া করেছেন, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমার সুস্থতা কামনা করেছেন। দলমত নির্বিশেষে আমি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যাতে বাকি সময়টুকু যে করতে বেঁচে থাকি। দেশ এবং জাতির জন্য, দেশের জন্য যেন কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি সহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2-কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রস্তাব ছিল সাতক্ষীরা জেলায় বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। এ ব্যাপারে আমার বক্তব্য হলো, সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। দীর্ঘদিন ধরে অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরির জন্য একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। সাতক্ষীরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরের জেলায় যেতে হয়। নিজ জেলায় বিশ্ববিদ্যালয় হলে স্বল্প খরচে তারা মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পায়। বর্তমান বিশ্ব বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর। বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রকৌশল, তথ্য প্রযুক্তি এবং অন্যান্য আধুনিক বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাতক্ষীরা লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, কৃষি এবং পানি ব্যবস্থাপনা নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ সকল সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করতে পারবে। বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ এবং প্রযুক্তি নির্ভর জনশক্তি তৈরি হলে চাকুরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে। সংসদের বাজেট উপস্থাপনের সময়ও ব্যবসায়িক ইনকিউবেটরের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণের কথা উল্লেখ করা হয়েছিল। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সমানভাবে ছড়িয়ে দেওয়া দরকার। বিশেষ করে সাতক্ষীরা একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের প্রাণের দাবি। এই জন্য আমি সাতক্ষীরা জেলায় বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন নম্বর 32। আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মূল প্রস্তাবের সাতক্ষীরা জেলার শব্দগুলোর পর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় শব্দগুলো সংযোজন করা হোক। মূল প্রস্তাবকের প্রস্তাব সমর্থন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। বিজয়নগরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় ও আশেপাশের জেলার শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবে। একই সঙ্গে দক্ষ মানব সম্পদ তৈরি, গবেষণা উদ্ভাবন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করে বিজয়নগর উপজেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মূল প্রস্তাবককে।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, আপনার সময় এক মিনিট। ধন্যবাদ
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 106 সাতক্ষীরা 2 আসনে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেকের সিদ্ধান্তের প্রস্তাব সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 একটি গুরুত্বপূর্ণ ও গণবসতিপূর্ণ নগর এলাকা। এখানকার জনগণ দীর্ঘদিনের দাবি একটি বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে স্থানীয় শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে উঠবে। খিলক্ষেত সংলগ্ন পূর্বাঞ্চল উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে এমন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে ঢাকা 18 সহ আশেপাশের এলাকার শিক্ষার্থীরা, জনগণ ও ব্যাপকভাবে উপকৃত হবে। এ বিষয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 33 শকত আরা আক্তার, সময় এক মিনিট। ধন্যবাদ
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা 2 আসনে নির্বাচিত প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেককে ধন্যবাদ জানাই সময় উপযোগী প্রস্তাবটি উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, দেশের প্রথম রাজধানী ও ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই সীমান্ত জেলাটিতে বর্তমানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, যার ফলে স্থানীয় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। মেহেরপুরের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় কৃষি ভিত্তিক অর্থনীতিকে আধুনিকীকরণ, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখানে একটি প্রযুক্তি বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় সময়ের দাবি। তাই আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে
0: ধন্যবাদ। মাননীয় সদস্য। ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, সময় এক মিনিট। ধন্যবাদ
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সাতক্ষীরা 2 আসনে সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য আব্দুল খালেকের এই প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করে বলতে চাই, ময়মনসিংহ এক পুরাতন একটি শহর এবং শিক্ষানগরী হিসেবে খ্যাত। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে আপনি জানেন, পাশাপাশি এখানে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, সেটা জেনারেল বিশ্ববিদ্যালয় রূপ নিয়েছে কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে, ময়মনসিংহের অদূরে ত্রিশালে অবস্থিত। আমি জনাব আব্দুল খালেকের এই প্রস্তাবের সাথে আমি ময়মনসিংহ জেলার উপযুক্ত একটি স্থানে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব উত্থাপন করছি, এই সংশোধনী দিচ্ছি। আমি আপনাকে সর্বশেষ ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নাটোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, সময় এক মিনিট। ধন্যবাদ
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ আব্দুল খালেক, সংসদীয় আসন 106 সাতক্ষীরা 2, যুগোপযোগী সময় উপযোগী প্রস্তাবনা দেওয়ার জন্য তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, জ্ঞানী মহিষীরা বলেছেন, কারাগার এবং ফাঁসির মঞ্চ নির্মাণ করার প্রয়োজন কমে যাবে তুমি যদি একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে পারো। সেই আলোকে গুদাসপুর বরাইগ্রাম নাটোর 4 চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে, সেই চলনবিলবাসীর পক্ষ থেকে এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করে আমার গুদাসপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করার জন্য এই মহান সংসদে আমিও প্রস্তাবনা রাখছি। মাননীয় শিক্ষামন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করি, আমাদের স্বপ্ন 10টা, দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন, দেশ গড়তে হলে, দেশের মান উন্নয়ন করতে হলে শিক্ষাঙ্গনে বেশি গুরুত্ব দিতে হবে, যার আলোকে উনি বাজেটও বেশি পরিমাণে দিয়ে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 18 ফাহমিদা হক, উনি বোধহয় নেই না, বাঘেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, সময় এক মিনিট। ধন্যবাদ
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক 106 সাতক্ষীরা দুই কর্তৃক আনিত সিদ্ধান্ত প্রস্তাবটি পরিপূর্ণভাবে সমর্থন করছি। পাশাপাশি এই মূল প্রস্তাবের সাথে আমি সংশোধনী দিতে চাই। আমার সংশোধনী হল সাতক্ষীরা জেলার সাথে বাগেরহাট জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
9: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 15 সানসিলা জেব্রিন, সময় 1 মিনিট। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মূল প্রস্তাবকের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীটি হল শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, সীমান্তবর্তী জেলা শেরপুরে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য জেলার বাইরে যেয়ে পড়াশোনা করতে হয়। সুতরাং আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর একটি বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শেরপুরের শিক্ষার্থীরা যেমন উচ্চ শিক্ষার সুযোগ পাবে, একই সাথে নতুন উদ্যোক্তা তৈরির ব্যবস্থা হবে এবং কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে। কাজেই আমার সংশোধনীটি গ্রহণ করলে আমি উপকৃত হব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সময় 1 মিনিট। ধন্যবাদ।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সাতক্ষীরা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে একমত পোষণ করে আমি দাবি রাখছি, ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ জেলা, বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ জেলা। আমি দাবি রাখছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। আমি সাতক্ষীরার মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের প্রস্তাবের সাথে সাতক্ষীরার সাথে ব্রাহ্মণবাড়িয়া শব্দটি সংযুক্ত করার জন্য আমি দাবি রাখছি। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার দাবি হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই, কাজেই ব্রাহ্মণবাড়িয়াতে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
9: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব, সময়। ধন্যবাদ।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুইকে উক্ত প্রস্তাবটি উপস্থাপন করার জন্য। মূল প্রস্তাবের সাতক্ষীরা জেলার একটি শব্দগুলির পর এবং ঝিনাইদহ জেলায় একটি শব্দগুলি সংযোজন করা হোক। আমার নির্বাচনী এলাকার যে জেলা ঝিনাইদহ জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, এই কারণে ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই অঞ্চলে কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই এবং এর সংযোগ স্থল হল ঝিনাইদহ। ঝিনাইদহ জেলা শহরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এই জেলাগুলির শিক্ষার্থীর উপকার হবে। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট আমার বিনীত অনুরোধ, ঝিনাইদহতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
9: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসান হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী, ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক 106 সাতক্ষীরা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেছেন, সেই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ সৃষ্টির বিবেচনায় এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্ব বহন করে। আমি এই মহান সংসদে জানাতে চাই যে মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের মূল উদ্দেশ্য ইতিমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2023 প্রণীত হয়েছে এবং 13 নম্বরে 2023 তারিখে 62 নম্বর আইন হিসাবে গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর জনসুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী সাতক্ষীরা জেলায় জনসংখ্যা প্রায় 21.97 লাখ এবং খানার সংখ্যা 5.67 লাখ। এই বিপুল জনসংখ্যার জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাতক্ষীরা একটি জলবায়ু ঝুঁকি উপকূলীয় জেলা, ফলে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ চালু হলে বিজ্ঞান প্রকৌশলী, তথ্য প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন, পরিবেশ, কৃষি ও খাদ্য যুক্তি বিষয়ে খাদ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষা ও গবেষণা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। ব্যানবেসের তথ্য অনুযায়ী সাতক্ষীরা, তালা, কলোরোয়া, শ্যামনগর ও আশাশুনি চারটি উপজেলায় ICT ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন স্থাপনের উদ্যোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা সাব রিজিয়নাল সেন্টার এর অধীনে 88টি স্টাডি সেন্টারের তালিকাভুক্ত রয়েছে। এসব তথ্য জেলার উচ্চশিক্ষা প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণের একটি বিদ্যমান ভিত্তি স্থাপন করেছে। মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান প্রয়োজন আইনি ভিত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন ভাইস চ্যান্সেলর নিয়োগ এখনও সম্পন্ন হয়নি। খুবই শীঘ্রই ভাইস চ্যান্সেলর নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। ভাইস চ্যান্সেলর নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা যাবে। অতএব মাননীয় সংসদ মহোদয়, প্রস্তাবের মূল উদ্দেশ্য ইতিমধ্যেই আইনি ভিত্তি লাভ করেছে এবং বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এ প্রেক্ষাপটে সরকারি গৃহীত কার্যক্রম বিবেচনা নিয়ে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক মহোদয়কে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে। যে তথ্য আজকে আমাদের সামনে আসলো তাতে আমরা শুকরিয়া জানাই সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে, এবং আজকে মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা সংসদে এনেছেন সবার পক্ষ থেকে আমি মাননীয় মন্ত্রীকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব যে উদ্যোগটি সামনে গ্রহণ করার দরকার, ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া সহ কার্যক্রম, এ কার্যক্রম যাতে বিলম্বিত না হয়, যাতে যথাশীঘ্র এটা কার্যকর হয়, সেজন্য আমি জোর দাবি করে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তাঁর প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক কর্তৃক 27/8/2026 তারিখে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব, সংসদের অভিমত এই যে সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহৃত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6 তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ
6: মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে সিদ্ধান্ত প্রস্তাবটি নিয়ে এসেছি, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা 13টি ইউনিয়ন 1টি পৌরসভা নিয়ে গঠিত। এই ইউনিয়নের, এই উপজেলার তিন পাশে 3টি থানা, বিশেষ করে ভালুকা, ঘাটাইল এবং ত্রিশাল, এই সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে বেশ কিছু শিল্প স্থাপিত হয়েছে ইতিমধ্যেই। সেই প্রেক্ষিতেই বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে বাক্তা ইউনিয়নে 114 একর জায়গা নিয়ে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে গিয়েছিল। এবং সেখানে কিছু জায়গা সেখানে খাস জায়গাও আছে। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের সচিব পর্যায়ের একটি প্রতিনিধি দল সেই জায়গা ভিজিট করেছিলেন এবং এটা এই কার্যক্রম চলমান ছিল। মাননীয় স্পিকার, আমি আজকে এই মহান সংসদে জোর দাবি জানাচ্ছি, বেকার সমস্যার সমাধান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে এবং শিল্প এবং বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে এই বার্তার সেই প্রস্তাবিত সেই ইপিজেডটি অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং এটি সিদ্ধান্ত আকারে আজকে সংসদে মাননীয় মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। এবং যদি এই সিদ্ধান্ত প্রস্তাবটি বাস্তবায়ন হয়, আশেপাশের কয়েকটি উপজেলা সহ এই অঞ্চলের শিল্প কারখানা সহ এবং বিশেষ করে ফুলবাড়িয়ার যে কাঁচা হলুদের দেশ এবং লালচিনির জন্য বিখ্যাত, সেখানে পেঁপে আনারস এবং লেবু সহ কৃষি পণ্য উৎপাদিত হয়, কৃষিভিত্তিক শিল্প সেখানে সম্প্রসারিত হবে, এই লক্ষ্যে আমি এই প্রস্তাবটি আজকে সিদ্ধান্ত আকারে আসার জন্য আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই মহিলা আসন নম্বর 18 ফাহমিদা হক নেই। নাটোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, সময় 1 মিনিট। ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই সংসদ সদস্য কামরুল হাসান 151, ময়মনসিংহ 6। যুগ উপযোগী সময় উপযোগী প্রস্তাবনা উপস্থাপন করেছেন মাননীয় মহান সংসদে। তারই আলোকে ঐতিহ্যবাহী নাটোর, ঐতিহাসিক নাটোর, হাজারো ইতিহাস ঐতিহ্যে গাঁথা নাটোর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভূপৃষ্ঠে, মানচিত্রে। সেই নাটোরেও আর একটি ইপিজেড, একটি ইপিজেড স্থাপন করার জন্য মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবনার সঙ্গে সহমত পোষণ করি। দয়া করে নাটোরে একটা ইপিজেড উপস্থাপন করে স্থাপনা করে নাটোরবাসীকে উপকৃত করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
9: ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সময় 1 মিনিট। ধন্যবাদ।
13: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি মূল প্রস্তাবনা উপস্থাপক 151 ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব কামরুল হাসানকে। নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের উত্থাপিত মূল প্রস্তাবটির উদ্দেশ্য ও মর্মের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমি এর সংশোধনী প্রস্তাব উত্থাপন করছি। আমার নির্বাচনী এলাকা খুলনা 6 কয়রা পাইকগাছা অঞ্চল ভৌগোলিকভাবে সুন্দরবন সংলগ্ন এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ। পরিকল্পিত পরিবেশবান্ধব ও আধুনিক শিল্প অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ, নারী ও যুবকদের কর্মসংস্থান এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি করা সম্ভব। অতএব মূল প্রস্তাবের।
9: ধন্যবাদ মাননীয় সদস্য। পাবনা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার, সময় 1 মিনিট। ধন্যবাদ।
14: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6। তিনি মূল প্রস্তাবটি উত্থাপন করেছেন। তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছেন অত্যন্ত যুগ উপযোগী, সময় উপযোগী এবং অত্যন্ত জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন। তাই আমি এই মূল প্রস্তাবের সাথে অবিলম্বে শব্দটি আমি সংযোজন করার জন্য প্রস্তাব দিয়েছি। তাই অবিলম্বে মাননীয় সংসদ সদস্যের এই প্রস্তাবটি, সিদ্ধান্ত প্রস্তাবটি এই হাউসে গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সময় 1 মিনিট। ধন্যবাদ।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুল হাসান 151 ময়মনসিংহ 6, তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের সাথে একমত পোষণ করে মূল প্রস্তাবের ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলায় একটি শব্দগুলোর পর এবং খুলনা জেলার রূপসা উপজেলায় একটি শব্দগুলি সংযোজন করা হোক। খুলনা হচ্ছে ব্যবসা বাণিজ্য বা শিল্প নগরী, সেখানের অর্থনৈতিক চাকাকে আরও প্রসারিত করার জন্য, আমদানি রপ্তানিকে আরও সুন্দর এবং সাবলীল করার জন্য খুলনার রূপসা উপজেলা বা শহরের রূপসা নদীকে কেন্দ্র করে একটি উপযুক্ত স্থানে এক্সপোর্ট প্রসেসিং জোন সংশোধন হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
9: ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
16: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিব নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল্লাহ।

আল্লাহ পাকিস্তানে হামদ ও নাতি রাসুল শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমে নজরুল সঙ্গীত, গেয়েছেন জান্নাত আরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন নামাজের বিরতির পর পুনরায় সরাসরি সম্প্রচার শুরু হচ্ছে।

0: মাননীয় সদস্যবৃন্দ, সিদ্ধান্ত প্রস্তাবের উপর বক্তব্য অব্যাহত রয়েছে, এক মিনিটের বক্তব্য। এখন বক্তব্য রাখবেন মহিলা আসন নম্বর 33 শওকত আরা আক্তার, সময় এক মিনিট। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে নির্বাচিত মাননীয় সংসদ

0: অত্যন্ত বিখ্যাত। এখানে কৃষি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড স্থাপন সময়ের দাবি। ইপিজেড স্থাপিত হলে উন্নত প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে কৃষিপণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে। তাই আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুর রহমান। জনাব মোহাম্মদ আজিজুর রহমান, সময় এক মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যের ইপিজেড সংক্রান্ত প্রস্তাবটিতে সমর্থন জানিয়ে আমিও একটি প্রস্তাব সংযুক্ত করতে চাই। যশোরের শার্শা উপজেলাতেই অবস্থিত দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর, এখানে ইপিজেড স্থাপন করলে উৎপাদিত পণ্য স্বল্প খরচে দ্রুত বিদেশে রপ্তানি এবং কাঁচামাল আমদানি করা সম্ভব হবে, যা দেশের বাণিজ্যের বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এ উপজেলাতে বিপুল পরিমাণ ধান, শাক, সবজি, আম, কুল, ড্রাগন এবং তাজা মাছ উৎপাদিত হয়। স্থানীয় এসব কাঁচামাল ব্যবহার করে জুস, ফ্রোজেন ফুড, প্রক্রিয়াজাত খাদ্য কারখানা গড়ে তুললে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিপুল পণ্য রপ্তানি করা সম্ভব। এখানে শিল্প কারখানার জন্য বিপুল পরিমাণ সাশ্রয়ী পরিশ্রমী ও দক্ষ শ্রমিকের।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ঝিনাইদহ দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, সময় এক মিনিট। ধন্যবাদ
3: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ, সেই সাথে মাননীয় সংসদ সদস্য জনাব কামুল হাসান ময়মনসিংহ সাইকে ধন্যবাদ জানাই। জনাব কামুল হাসান ময়মনসিংহ সাই সিদ্ধান্ত প্রস্তাব করিয়াছেন যে সংসদের অভিমত এই যে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় একটি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন করা হোক, এই প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। সাথে সাথে আমার নির্বাচনী এলাকায় ঝিনাইদহ জেলায়ও একটি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, উনি নেই। মাদারীপুর তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, সময় এক মিনিট। ধন্যবাদ
4: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। তার সাথে জনাব কামরুল হাসান ময়মনসিংহ ছয় আসনের এমপি মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রস্তাব আনার জন্য। আমার নির্বাচনী এলাকা মাদারপুর তিনের ঢাকা বরিশাল মহাসড়কের পাশে পর্যাপ্ত ইপিজেড করার মতো জায়গা রয়েছে। আমার এলাকার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এবং ঢাকার খুবই সন্নিকটে এখন আমার এই জেলার আমার নির্বাচনী এলাকাটি, যদি আমি এখানে একটি ইপিজেড স্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলির উপর সংসদ কার্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জি টেক ইউর টাইম, কোন অসুবিধা নেই।
5: কোনটা
6: এক্সপোর্ট প্রসেসিং জোন? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ ছয় মাননীয় সদস্য যে সিদ্ধান্ত প্রস্তাবটা

0: স্থাপন করেছেন।
1: ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলায় একটি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন করা হোক। তিনি তার বক্তব্যে যৌক্তিকতা তুলে ধরেছেন। এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশে এখন অনেক আছে, প্রস্তাবিত আছে মনে হয় 100-এর মতো, কিন্তু বাস্তবায়ন তো হয়নি। এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন আমাদের দেশের জন্য জরুরি, তবে যে কোনো এলাকায় একটা এক্সপোর্ট প্রসেসিং জোন উপজেলা ভিত্তিতে করার আগে বিস্তারিত সমীক্ষা পরিচালনা করা প্রয়োজন, এবং সেটা সেই ফিজিবিলিটি স্টাডি আসলে তারপর ইকোনমিক স্টাডি আসতে হবে, টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ফিজিবিলিটিও প্রয়োজন হয়। আমরা এটা পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। মাননীয় সদস্য এই প্রস্তাবটি উত্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, তবে এই মুহূর্তে যেহেতু বিস্তারিত স্টাডি নাই, এই পর্যায়ে আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব তার সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছে করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে অবগত করতে চাই যে ফুলবাড়িয়ার যে আমি প্রস্তাবটি উত্থাপন করেছি সেখানে 114 একর জায়গা নিয়ে একটি মানে প্রস্তাব অন প্রসেস ছিল, এবং এখানে উচ্চ পর্যায়ের একটি কমিটিও সেখানে তদন্ত করেছে গিয়েছিল। আমি ধন্যবাদ জানাই ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে, যে উনি এটা ফিজিবিলিটি স্টাডি করে দেখবেন। তো আমি আশ্বস্ত হতে চাই যে এটা ফুলবাড়িয়াবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্যই। এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য, বেকার সমস্যা দূরীকরণের জন্য এই ইপিজেড খুবই জরুরি, এবং সেখানে জমিও রয়েছে, কিছু খাস জমিও রয়েছে। তো আমি মাননীয় মন্ত্রীকে আমি আবারও আবেদন জানাতে চাই, এবং ওনার প্রতি আস্থা রেখে আমি এই প্রস্তাবটি প্রত্যাহার করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
2: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তাঁর প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে এই মহান সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান কর্তৃক আজ উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1, সংসদের অভিমত এই যে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় একটি এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড স্থাপন করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহৃত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত আজকের উত্থাপিত অবশিষ্ট সিদ্ধান্ত প্রস্তাবগুলোর কার্যক্রম আজ স্থগিত রাখছি। এগুলোর কার্যক্রম পরবর্তী বেসরকারি দিবসে অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী, বেসরকারি বিল। আমি এখন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমানকে সরকারি অর্থ ও বাজেট উপস্থাপনা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য 68 পাবনা 1, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009 এর সংশোধন কল্পে আনিত একটি

0: বিল, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
1: জি, মাননীয় অর্থমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা এক, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বাজেট প্রক্রিয়ায় সংসদীয় জবাবদিহিতা শক্তিশালী করতে একটি সংশোধনী বিল এনেছেন। উক্ত বিলে তিনি সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009 ধারা 12 এর উপধারা 2 এ উল্লেখিত যথাসম্ভব শব্দ ও চিহ্নটি বিলুপ্তি করার প্রস্তাব করেছেন। মানে স্পিকার, বাজেট বাস্তবায়ন একটি গতিশীল প্রক্রিয়া, এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল, অর্থনৈতিক সূচকের সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হয়। বর্তমান আইনে যথাসম্ভব শব্দটি থাকায় আকস্মিক দুর্যোগ বা সংকট এবং অন্যান্য বাস্তবতার আলোকে দ্রুত উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যথাসম্ভব শব্দটি না থাকলে সংশোধিত বাজেটের খরচের পরিমাণ মার্চ মাসের মধ্যেই চূড়ান্ত করতে হবে, ফলে অর্থবছরের বাকি 3 মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোনো জরুরি পরিস্থিতির উদ্ভব হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। এছাড়া অর্থবছরের শেষ 3 মাসে সংশোধিত বাজেটে অন্য কোনো পরিবর্তন আনতে হলেও এর ফলে তা কঠিন হবে। উল্লেখিত প্রেক্ষাপটে আমি মাননীয় সংসদ সদস্য কর্তৃক প্রস্তাবিত বিলটি প্রত্যাহার করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আশ্বস্ত করছি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ওনার এই মূল্যবান পর্যবেক্ষণটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রীর বক্তব্য বিলটি উত্থাপন না করার অনুরোধের প্রেক্ষিতে আপনি বক্তব্য রাখতে পারেন, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে 2009 সালে যে আইনটি প্রণয়ন করা হয়েছে, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, এই আইন প্রণয়নের একটা উদ্দেশ্য ছিল সরকারি অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংসদীয় তদারকি নিশ্চিত করা, এবং এই লক্ষ্যেই ১২ ধারার ২ উপধারায় বলা হয়েছিল যে মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেট দিতে হবে। এবং এখানে যথাসম্ভব কথাটি উল্লেখ করার কারণে আমরা দেখেছি 2009 সালের পরে আজকে 17 বছর অতিবাহিত হয়েছে, একটি বারেও কোনো সরকারি দল, সরকার মার্চ মাসে সম্পূরক বাজেট দেয়নি। এখন মাননীয় মন্ত্রী যেটা বললেন 3 মাসের কথা, ওটা কিন্তু এখন কমে এসেছে, আমাদের আর্থিক বছর কিন্তু এখন এপ্রিল থেকে মার্চে যাবে। আমি আমার বাজেট বক্তৃতায় যখন, সম্পূরক বাজেটের বক্তৃতায় যখন বিষয়টি উত্থাপিত করেছিলাম, সম্পূরক বাজেট যখন উত্থাপিত হয় সংসদের ভূমিকা কী থাকে? আমাদের ভূমিকা থাকে রবার স্ট্যাম্পের মতো এটাকে পাশ করে দেওয়া, এছাড়া আমাদের আর কোনো ভূমিকা থাকে না। সরকার যদি 1 মাস আগেও বলতে না পারে যে 1 মাসে কী খরচ হবে, তাহলে এটা তো আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক, তাহলে তো সম্পূরক বাজেট রাখার কোনো দরকারই নাই, এই প্রভিশনটাই তুলে দেন, সরকার ইচ্ছা মতো খরচ করবে তারপর পাশ করে ফেলবে। আমার যেটা হাম্বল সাবমিশন, যে এটা যেহেতু 2009 সালে পাশ করা একটা আইন, সেই আইনের একটা উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটা এখনো বলবৎ আছে, এই আইনটা এখনো বলবৎ আছে, শুধুমাত্র একটা শব্দের কারণে যথাসম্ভব, সরকার এই শব্দের অপব্যবহার করে কখনোই আগে সম্পূরক বাজেটটা পেশ করে না। আমরা যদি এই শব্দটাকে আজকে উঠিয়ে দিতে পারি, একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে। আমরা যেটা বলছি, সংসদ হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, সংসদ তখন রবার স্ট্যাম্প হিসাবে ইউজ না হয়ে এই গত 1 বছরে 9 মাসে অ্যাকচুয়ালি কী ধরনের খরচ হয়েছে, সকল খরচ বিচার বিশ্লেষণ করে 2 মাসের সম্পূরক বাজেটটা এখানে অনুমোদন করবে। এটাই আমাদের জন্য যুক্তিযুক্ত। সংসদের আমরা যে সার্বভৌমত্ব বলি, আইন প্রণয়নের ক্ষেত্রে, বাজেট প্রণয়নের ক্ষেত্রে এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, এটা আমি আশা করব সর্বসম্মতি করে পাশ হবে। একথা বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।
1: জি একটু মাইকটা দেন, শোনা যাচ্ছে না মাননীয় সংসদ সদস্যকে। নাজিবুর রহমান,
0: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন উত্থাপন হয়নি, আমি তো উত্থাপনের জন্য অনুমতি চেয়েছি, অনুমতি পেলে আমি উত্থাপন করব।
1: মাননীয় মন্ত্রী তো প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছেন বা অনুরোধ করেছেন, তো সেই প্রেক্ষিতে আপনি বক্তব্য রাখলেন, তার মানে প্রত্যাহারের আবেদনটা গ্রহণযোগ্য হলো না। ধন্যবাদ, আমরা প্রসিডিংস অনুসারে চলে যাচ্ছি। মাননীয় সদস্য, মাননীয় অর্থমন্ত্রীকে কিছু বলতে চাচ্ছিলেন? মাননীয় সদস্য, যেহেতু মাননীয় মন্ত্রীর বক্তব্য ও বিলটি উত্থাপন না করার অনুরোধে সম্মতি হননি, সেহেতু আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদানের প্রস্তাব ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি সংসদে উত্থাপনের অনুমতি দেয়া হলো না।

0: মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যামেন্ডমেন্ট বিল 2026, নোটিশ প্রদানকারী মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এক এর অনুরোধের প্রেক্ষিতে আজ স্থগিত করা হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী সরকারি বিল ব্র্যাকেটে আছে। আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। ব্যাংক রেজুলেশন আইন 2026 সংশোধন কল্পে আনিত একটি বিল, ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026, এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। ব্যাংক রেজুলেশন আইন 2026 সংশোধন কল্পে আনিত একটি বিল, ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026, এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হল। কার্যপ্রণালী বিধির 77 বিধির শর্তাংশে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 আগামী 2 কার্যদিবসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক 2 কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। আর্মড পুলিশ ব্যাটেলিয়ান্স অর্ডিন্যান্স 1979 রহিতপূর্বক যোগ উপযোগী করিয়া পুনঃপ্রণয়ন কল্পে আনিত একটি বিল, আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026 উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি।
0: মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। আর্ম পুলিশ ব্যাটেলিয়ান অর্ডিন্যান্স 1979 রহিতপূর্বক যোগ উপযোগী করিয়া পুনঃপ্রণয়ন কল্পে আনিত একটি বিল, আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026 মহান সংসদে উত্থাপন করছি।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। কার্যপ্রণালী বিধির 77 বিধির শর্তাংশে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব করছি যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে রিপোর্ট প্রদানের জন্য দুই কার্য দিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য, কথা বলার বোধহয় পর্যায়টা একটু আগে ছিল, ইউ মিসড। মানে আপনি ওই যে পাঠানোর ক্ষেত্রে আপত্তি নাই, বাট কার্য দিবসটার ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল উত্থাপনের ক্ষেত্রে উনি কোনো আপত্তি দেননি, বাট ওনার একটা প্রস্তাবনা হচ্ছে দুই কার্য দিবসটা এক্সটেন্ড করা যায় কি না। দুই কার্য দিবসের বলে ফেলতে জি আরেকটা বলে ফেলেন, মাইকটি একটু দেন জনাব নাজিবুর রহমান সাহেবকে।
3: মাননীয় স্পিকার, বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হয়েছে, যথার্থভাবেই করা হয়েছে, কারণ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আনীত বিল, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উত্থাপন করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, বিষয়টা যেহেতু একটি আইনি বিষয় এবং আইন সংক্রান্ত যারা এক্সপার্ট অধিকাংশ সরকার দলীয় সদস্যগণ, সেই আইন এবং বিচার সংশ্লিষ্ট যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে আছেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সেই কমিটির সদস্য, আমার মনে হয় এই আইনটা এবং এর পরবর্তী যে আইনটা রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত আইন এবং নতুন সংস্থা গঠনের আইন, এটা যদি আইন মন্ত্রণালয়ে যে দেওয়া হতো তাহলে এটা মনে হয় আরেকটু এফেক্টিভ হতো। এটা আমার একটা প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব, যেটা আমরা দেখছি কিছুদিন ধরে এই প্র্যাকটিসটা সময় বেঁধে দেওয়া হচ্ছে, অত্যন্ত জটিল বড় আইন, মানবাধিকার আইন, সেটার পাশের ক্ষেত্রেও দুই দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে আসলে এই কমিটিগুলার যে অধিকারটা রয়েছে সকল কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা, যদি প্রয়োজন হয় অংশীদারজন যারা আছেন এই আইনের কারণে যারা সাফারার হবেন, এই আইন যারা প্রয়োগ করবেন তাদের সাথে এফেক্টিভ ডায়ালগ করারও কিন্তু এখতিয়ার কমিটিগুলার রয়েছে। এই এখতিয়ার থেকে কিন্তু, এই অধিকার থেকে, এই দায়িত্ব পালন করার যেই বিষয়টা রয়েছে এখান থেকে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এই জন্য টাইম ফ্রেম বেঁধে না দিয়ে, এগুলো যেহেতু টাইম প্রেসিং কোনো আইন না, সেই কারণে যে 30 দিন 90 দিন চলে গেলে এটা ল্যাপস হয়ে যাবে এরকম কোনো বিষয় এখানে নেই। সুতরাং আমার যেটা প্রস্তাবনা, এটা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হোক আর এরকম টাইম ফ্রেম যেন বেঁধে দেওয়া না হয়। থ্যাংক ইউ।
0: জি আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি মাননীয় সদস্য জনাব নাজিবুর রহমানের বক্তব্য। দুইটা বিষয়, একটা হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এই আইনটা উত্থাপন আমরা কেন করলাম, দ্বিতীয় বিষয় হচ্ছে তার প্রস্তাব মতে এটা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। প্রথম অংশ হচ্ছে তাড়াহুড়ো করে আমরা এই বিলটা করিনি, সকল মাননীয় সংসদ সদস্যদের ঠিকানায় এই আইনটা আগে প্রেরণ করা হয়েছে এবং আজকে উত্থাপনের আগে, অনুমতি প্রার্থনার আগে আমরা চিন্তা করেছি এটা দুই কার্য দিবসের মধ্যে কমিটিতে প্রেরণ করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে রিপোর্ট প্রণয়ন করবেন, এরপরে আবার স্টাডি করার সময় পাবেন, তারপরে বিবেচনার্থে গ্রহণের জন্য আমরা মাঝখানে একদিন গ্যাপ দিব। মাননীয় স্পিকার, কার্য উপদেষ্টা কমিটিতে এই অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, আজকে 3 তারিখ, আগামীকালকে পরশু দুই দিন বন্ধ, তারপরে দুই কার্য দিবস, সেটা হয়ে যাবে তখন 6-7 তারিখ, 8-9 তারিখের মধ্যে আমাদেরকে বিলগুলো পাস করতে হবে এবং কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত যদি আবার হয় সংসদের এই অধিবেশনের মেয়াদ বৃদ্ধির, সেই ক্ষেত্রে অন্য কথা, এখানে একটা সময়ের সীমাবদ্ধতা আছে। দ্বিতীয় কথা হলো, আমাদের রুলস অফ প্রসিজিওরের 246, 247, 248 যেটা কমিটি গঠন সংক্রান্ত, সেখানে কমিটির গঠন কার্যাবলী এই সম্পর্কিত বলা আছে। তার মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে কার্যাবলীর মধ্যে ডিটেইল করা আছে উক্ত মন্ত্রণালয় সম্পর্কিত বিল পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই স্থায়ী কমিটির কার্যাবলী। স্থায়ী কমিটি আপনি দেখেন 247, 248 স্থায়ী কমিটির কার্যাবলীর মধ্যে। এখন এক মন্ত্রণালয়ের বিল অন্য মন্ত্রণালয়ে প্রেরণ করার ট্র্যাডিশন আছে কিনা সেটা আপনিই ভালো বলতে পারবেন। আরেকটা নিয়ম আছে, স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগে, যেমনটা আমরা প্রথম অধিবেশনে করেছি, 266-এ বিশেষ কমিটি গঠন করা হয়, যে কোনো বিল পরীক্ষা নিরীক্ষার জন্য সেই বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়েছিল, সেখানে আমরা দিয়েছি এবং সেভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। যখন স্থায়ী কমিটি সংক্রান্ত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিগুলো গঠিত হলো সংসদের, তখন আর সেটার ওভাবে প্র্যাকটিস থাকে না। বিশেষ কমিটি তখন বিশেষ কার্যাবলীর জন্য থাকে, যেমন সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি হয়েছে সেরকম। আর আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আমি সদস্য নাই, এটা আপনার নলেজের জন্য বললাম। হয়তো মাননীয় সদস্য মনে করেছেন আমি ওখানে আছি, আমি আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেই। তা আমি আশা করব এই আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্টটার আমি একটু বর্ণনা দেই। 1979 আর্ম পুলিশ ব্যাটালিয়নটা রিলিজ করা হয়েছিল, আইনটা ছিল ইংরেজিতে, এটার আমরা বাংলা অনুবাদ করেছি, যোগ্যোপযোগী করেছি। দ্বিতীয় বিষয় হলো আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সেকশনের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেজ করা হয়েছিল। নতুন কোনো আইন বা আলাদা কোনো আইন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জন্য করা ছিল না। তা আমরা একটা বিশেষায়িত বাহিনী এলিট ফোর্স গঠন করার জন্য আমাদের কমিটমেন্ট অনুসারে আমরা র্যাবের নামটা বিলুপ্ত করলাম, এবং একই সাথে যদি আর্ম পুলিশ ব্যাটালিয়নের এই আইনটার সেই সংশোধনীটা না আনি, তাহলে আরেকটা বিল তো এখনই আসবে, আপনারা সেটা দেখবেন, SRB স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সেইটা দুই আইনে রয়ে যাবে। আর্ম পুলিশ ব্যাটালিয়নে র্যাব রয়ে যাবে, আবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে, মানে যেই আইনটা এখন আনবো আর কি একটু পরে, সেটা রয়ে যাবে। তাহলে দ্বৈততা পরিহার করার জন্য এই আর্ম পুলিশ ব্যাটালিয়নের এই সংশোধনীটা একই সাথে হওয়া দরকার, সাইমুলটেনিয়াসলি হওয়া দরকার। আগে আর্ম পুলিশ ব্যাটালিয়নের অ্যামেন্ডমেন্ট হবে, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের স্থলে বিলুপ্ত হয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নটা হবে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নটা যখন পাশ হবে, তখন এটা অবভিয়াস হয়ে যাবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সেই বিধানগুলো ওখান থেকে বিলুপ্ত করে দেয়া, অর্থাৎ সংশোধনীটা নিয়ে আসা। এই বাধ্যবাধকতার কারণে আমরা দুটো আইনই একসাথে এখানে বিল আকারে নিয়ে এসেছি। তা আশা করি মাননীয় সংসদ সদস্য যেন নাজিউর রহমান বিষয়টা বুঝবেন, তিনি নিজেই আইনবিদ। এই বিবেচনায় আমার মনে হয় আমরা দুই কার্য দিবসের মধ্যে যে রিপোর্ট প্রণয়ন প্রদানের জন্য অনুরোধ করেছি, প্রস্তাব করেছি, সেটা পাশ করা যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা বিষয় আমাদেরও নজরে এসেছে, আইনসভা বাট আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা আমাদের প্রেরোগেটিভ ইউজ করতে হচ্ছে, বারবার 77 বিধি ইউজ করতে হচ্ছে। আপনি একটু আগে বললেন যে মাননীয় সকল সংসদ সদস্য পেয়েছে, আসলে সবাই পায়নি, যে কারণে আমরা 77 বিধিটা ইউজ করতে হয়েছে। ঠিক ব্যাংক রেজুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 10 আগস্টে মন্ত্রিপরিষদ অনুমোদিত করেছে, এই বিলটা অনেক আগেই পার্লামেন্টে আসতে পারত, মাননীয় সকল সংসদ সদস্য দেখতে পারতেন, সেটাও আসেনি। এখন এই যে গ্যাপটা হচ্ছে, আইনসভাকে যত তাড়াতাড়ি সম্ভব মন্ত্রিপরিষদ অনুমোদনের পর বিলটা আইনসভায় পাঠানো উচিত, যেন মাননীয় সকল সংসদ সদস্য আইনটা দেখে আসতে পারেন। এই ক্ষেত্রে আমরা কিছুটা ব্যতয় দেখছি, উই আর এক্সপ্রেসিং আওয়ার ডিসমে। পরবর্তীতে আপনারা এই ব্যাপারে এক্সিকিউটিভ যারা আছেন সচেতন থাকবেন যেন যথাসময়ে আইনটা সংসদে আসে, মাননীয় 349 জন সদস্যের হাতে যেন পৌঁছে। সেকেন্ড কথা হচ্ছে, যখন স্ট্যান্ডিং কমিটিতে আপনারা পরীক্ষার জন্য পাঠান, অফকোর্স আপনারা একটা এখানে ইস্যু তুলেন যে এটা তো স্ট্যান্ডিং কমিটিতে পরীক্ষার জন্য যাচ্ছে, পরীক্ষার জন্য তো আর 349 জন সদস্য পাচ্ছেন না, 10 জন বা 15 জন পাচ্ছেন। তো আমি অনুরোধ করব পরবর্তীতে আইনগুলো যথাসময়ে যেন আইনসভার কাছে আসে, কারণ এটা আইনসভা। না না, মাননীয় সদস্য, আমার মনে হয় আমি দেখেছি, আমরা আর ক্লারিফিকেশনে না যাই, আমি দেখেছি, ডোন্ট ইউ ওয়ারি মাননীয় মন্ত্রী, আমরা ক্লারিফিকেশনে না গেলাম, আমি দেখেছি এটা।

0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান ও না আমি সরি আরেকটাতে চলে গেছি এই যে দুই কার্য দিবস আমি দুঃখিত সংসদের সামনে প্রশ্ন হচ্ছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026 পরীক্ষাপূর্বক দুই কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে অতএব বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ
1: ধন্যবাদ মাননীয় স্পিকার আমি সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বিলুপ্ত ক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন ওহার নিয়ন্ত্রণ পরিচালনা শৃঙ্খলা রক্ষা এবং আনুষাঙ্গিক বিষয়ে বিধানকল্পে আনীত একটি বিল স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান বিল এসআরবি স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান এসআরবি বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় বিরোধী দলের চিফ হুইপ
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বিলুপ্ত ক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান এসআরবি নামে যেই বিলটি উনি উত্থাপনের অনুমতি চেয়েছেন আমাদের জায়গা থেকে বিরোধী দলের জায়গা থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে যে এই বিলটি উত্থাপনের অনুমতি যাতে না দেওয়া হোক আমরা এটার উত্থাপনের বিরোধিতা জানাচ্ছি মাননীয় স্পিকার আপনি জানেন যে এই র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এই র্যাব নামক প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিবাদী সময়ে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গোপন বন্দিশালা তথা আয়নাঘর যেটা আয়নাঘর নামে পরিচিত এবং আমাদের এখানে অনেক সংসদ সদস্য রয়েছেন যাদের সেই আয়নাঘরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে ইত্যাদি কারণে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে বিতর্কিত হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রাজনৈতিকভাবে বিএনপি বলুন জামাত ইসলামী এনসিপি বা এগারো দল আমাদের সবার কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা র্যাব বিলুপ্ত করব এমনকি এই নির্বাচনের আগেও বর্তমান সরকার দল বিএনপি তারা কিন্তু প্রেস ব্রিফিং করে বলেছিল যে তারা র্যাব বিলুপ্ত করবে ফ্যাসিবাদী সময়েও তারা বারবার বলেছে যে র্যাব তারা বিলুপ্ত করবে তখন কিন্তু তারা বলেনি যে র্যাব বিলুপ্ত করে র্যাবের মতোই আরেকটি প্রতিষ্ঠান তারা নিয়ে আসবে এবং এই র্যাবে আমরা দেখেছি বিভিন্ন সময় যে সামরিক বাহিনীর ব্যক্তিগণদেরকেও সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সামরিক বাহিনী এবং পুলিশ দুইটাকেই একটা রাজনৈতিকীকরণ নিপীড়ক একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল এবং জাতিসংঘ মানবাধিকার সংগঠন বিভিন্ন জায়গা থেকে সুপারিশ এসেছিল এই র্যাবটাকে যাতে বিলুপ্ত করা হয় ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে র্যাব বিলুপ্ত করে তার জনবল দিয়েই আবার এসআরবি প্রতিষ্ঠা করা এটা নতুন মোড়কে র্যাবটাকে নিয়ে আসা র্যাবের একটা পুনর্গঠন করা হচ্ছে ফলে পুলিশের এই ধরনের বিশেষায়িত ইউনিট কেন গঠন প্রয়োজন সেটা কিন্তু সেই সময়ই প্রশ্ন তৈরি হয়েছিল ফলে আমরা মনে করি যেহেতু এটা আমাদের ফ্যাসিবাদী সময়ের একটা দাগ আমাদের একটা ক্ষতচিহ্ন একটা আতঙ্ক ফ্যাসিবাদীর একটা চিহ্ন হচ্ছে এই র্যাব বা এই প্রতিষ্ঠানটি ফলে সেটা প্রথমে বিলুপ্ত করা হোক এবং পুলিশের বিশেষায়িত যদি কোনো ইউনিট প্রয়োজন হয় সেটা এই সংসদে বিশদ আলোচনার প্রয়োজন আছে সেই আলোচনা

0: ধন্যবাদ।
1: ধন্যবাদ মানে স্পিকার সংক্ষিপ্তই রাখবো, তবে হয়তো পছন্দ হবে না। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আগস্টের 8 তারিখ 2024। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ সেই সরকারের অ্যাডভাইজার ছিলেন। আমি খুশি হতাম এই প্রস্তাবটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজারি বোর্ডে তিনি প্লেস করতেন। ২০২৬ এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হল, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই তো হল, এই র‍্যাব কিন্তু দায়িত্ব পালন করেছে। সেই 18 মাসে তাদের একবারও মনে হয়নি একটা অধ্যাদেশ জারি করে 133টার স্থলে 134টা হতো অধ্যাদেশ বিলুপ্ত করার। সেই অধ্যাদেশ তাহলে আমরা প্রথম অধিবেশনে বিবেচনায় নিতাম। মাননীয় স্পিকার, পুলিশ বাহিনীর প্রধান ছিলেন কুখ্যাত বেনজির, আমরা পুলিশ বাহিনী বিলুপ্ত করে দেব? মাথা ব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না। এই পুলিশ বাহিনীর অনেকে আজকে কারাগারে আছে, ICT ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, সেখানে হারুন আছে, বিপ্লব আছে, আরও কী কী যেন আছে, হাবিব আছে, যাদের অনেকের সাজা হয়েছে, কিন্তু পুলিশ বাহিনী তো আছে। এই পুলিশ বাহিনীকে আমরা স্ট্রেন্থেন করছি, মডার্নাইজ করছি, তাদের মোরালি আমরা আরও আপগ্রেড করছি, ওয়েল ইকুইপড করছি, ট্রেন্ড করছি, সমাজের চাহিদা অনুযায়ী করছি। প্রতিষ্ঠানের কোনো দোষ নয়, প্রতিষ্ঠান যারা চালায় সেই রাজনৈতিক অথবা মাফিয়া শক্তির দোষ, প্রতিষ্ঠানের দোষ হতে পারে না। সুতরাং আমরা, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারের প্রতিশ্রুতি ছিল, জনপ্রত্যাশা ছিল, র‍্যাব নামে কোনো সংগঠন থাকবে না, আমরা র‍্যাবটা বিলুপ্ত করছি। কিন্তু পুলিশ বাহিনীর অধীনে একটা এলিট ফোর্স দরকার। বর্তমানে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে দেশে, সেটা ফাইট করার জন্য আমাদের যথেষ্ট উন্নত প্রযুক্তি ব্যবহার করা দরকার, সেটা আমরা করছি। সাইবার সিকিউরিটি ইউনিটও আমরা একটা রেজ করব সামনে, প্রয়োজন হয়ে গিয়েছে। আমরা জুয়া এবং মাদকের বিরুদ্ধে ফাইট করার জন্য আমাদের সাইবার সিকিউরিটি ইউনিট দরকার হয়ে গিয়েছে। তো সার্বিক বিবেচনায় আমরা এই র‍্যাবের সংগঠনটাকে বিলুপ্ত করে একটা এলিট ফোর্স রেজ করছি, যার নাম প্রস্তাব হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। মানে স্পিকার, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি নাই, বলেছি এই জন্য যে গতকালকে যেটা বাস্তবতা ছিল আজকে সেটা বাস্তবতা ফুরিয়ে যায়নি। গতকালকে যেটা প্রয়োজন ছিল সেটা তাহারা করেন নাই বলে কি আমরা করব না? আমরা খুশি হতাম একটা অধ্যাদেশ নিয়ে এসে এই নামটা তখন বিলুপ্ত করলে, সংশোধন করলে, তখন তার বক্তব্য গ্রহণযোগ্য হতো। মাননীয় স্পিকার, সেই জন্যে বলছি যে বাস্তবতার নিরিখে কথা বলুন এবং জাতির প্রত্যাশা অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করার জন্য আমাদের যে বিশেষায়িত ফোর্স দরকার সেই প্রয়োজনীয়তাটা অনুভব করুন। সেই লক্ষ্যে আমরা এই দুইটি আইন নিয়ে এসেছি আজকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। র‍্যাবের মতো অতি বিতর্কিত এবং আমি বলবো একটা ঘৃণিত পর্যায়ে সংস্থাটা যে পর্যায়ে চলে গিয়েছিল, বিএনপি আমরা সবাই নির্বাচনের আগে বলেছিলাম যে নির্বাচিত হলে, সরকার গঠন করলে আমরা এই সংস্থা রাখব না। এটা বিলুপ্তির যে প্রস্তাব এনেছেন এটাকে সর্বান্তকরণে সমর্থন করি এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটা এলিট ফোর্স, এর রিপ্লেসমেন্ট হিসাবে অথবা নতুন করে যেটাই হোক, এটা গঠনের প্রয়োজনীয়তা থাকতে পারে। মাননীয় মন্ত্রী তার বক্তব্য বা বিবৃতিতে এইমাত্র যেটা বললেন যে সাইবার স্পেসে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার ভিকটিম সরকারি দল, বিরোধী দল এবং সাধারণ মানুষ সবাই।

0: এর অবশ্যই একটা সুরা হওয়া উচিত। এই ক্ষেত্রে তিনি মেনশন করেছেন যে হয়তো বা একটা সাইবার সিকিউরিটি ফোর্স আমাদেরকে বিল্ড আপ করা লাগতে পারে, সেরকম ভালো কিছু করলে আমরা অবশ্যই সমর্থন দেব, যেটা রিপ্রেশনের উদ্দেশ্যে হবে না, বরঞ্চ পার্সোনাল ডিগনিটিকে প্রোটেক্ট করার উদ্দেশ্য হবে। আজকে যদি মাননীয় মন্ত্রী এতটুকু বিবেচনায় নেন, আমি মনে করছি জাতির জন্য ভালো হবে। র‍্যাব বিলুপ্তির ব্যাপারটা আজকে আমরা একমত হয়ে পাঠাই, আর এই বিষয়টা নিয়ে ওনারাও আর একটু চিন্তা করুন, আমরাও একটু চিন্তা করি, আরও একটু হোমওয়ার্ক করি, এবং সামনে চিন্তা ভাবনা করে সবাই যার যার মতামত যদি আমরা ব্যক্ত করি, তাহলে জাতির জন্য ভবিষ্যতের জন্য এটি ভালো হবে বলে মনে হয়। বিলুপ্তি আমাদের অঙ্গীকার ছিল, এটা হয়ে যাক, এখন নতুন করে এরকম একই ধরনের পারসেপশন যাবে জনগণের কাছে যে এটা এমন কিছু না, হয়তো বা জাস্ট অ্যাপ্রনটা চেঞ্জ করা হয়েছে। কিন্তু জাতির সামনে যদি আমরা বলতে পারি যে না, অ্যাপ্রন চেঞ্জ হয় নাই, তার টোটাল কনসেপ্টটাই চেঞ্জ হয়েছে, সেরকম ভালো একটা জিনিস আমরা আনতে পেরেছি, আমি এটার পক্ষে। কিন্তু সবাই মিলে আমরা করি, কনভিন্স হয়ে করি, আরও একটু হোমওয়ার্ক করে করি, এতটুকুই আমি দাবি জানাচ্ছি। বিষয়টা যদি উনি বিবেচনায় নেন তাহলে আমি উনাকে বাড়তি ধন্যবাদ দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাড়তি ধন্যবাদ।
2: জি মাননীয় স্পিকার, তিনি প্রকৃতই জাতির প্রত্যাশা পূরণ করে বক্তব্য দিয়েছেন। আমি অনুরোধ করব, আমরা যখন সাইবার সিকিউরিটি অ্যাক্টটা নিয়ে আসবো, বিলটা নিয়ে আসবো, তার আগে যথেষ্ট সময় দিয়ে সবাইকে এটা স্টাডি করার জন্য সময় দেব। এরপরে বিল উত্থাপন হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, আপনারা সর্বপর্যায়ে অংশগ্রহণ করবেন, সেটা পরের। বাট আমি অ্যাডভান্স আপনাকে ধন্যবাদ দিলাম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ব্যাপারে যে বক্তব্য মাননীয় বিরোধী দলীয় নেতা দিয়েছেন, আমি অনুরোধ করব আজকেও বিলটা এখানে আছে, যদি দয়া করে একটু আপনি সাথে নিয়ে যান এবং স্টাডি করেন। এই বিলটার মধ্যে আপনি দেখবেন আম পুলিশ ব্যাটালিয়নের মধ্যে তেমন কিছু নেই, শুধু র্যাবের অংশটা বাদ দেওয়া হয়েছে যেহেতু এটা ওখানে ছিল, এবং সেটা বঙ্গানুবাদ করা হয়েছে, কিছু এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছে তদন্ত জাতীয়। বাকি বাহিনীর মধ্যে যাই আগে ছিল হুবহু অনেকটা তাই। এই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মধ্যে আমরা নতুন যে বিশেষায়িত ইউনিট গঠন করছি তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করেছি, ট্রান্সপারেন্সি ফিক্স করেছি, ওখানে কমিটি গঠন করা হয়েছে। আপনি বিলের মধ্যে দেখবেন যে যে কোনো সদস্য যদি শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হয় তাদের বিচারের জন্য, তদন্তের জন্য কী বডি করা হয়েছে, সেটা আগে ছিল না এখানে। এমনকি বেসরকারি সদস্য ওখানে যোগদান করবেন, সেই এটা আছে, আপনি দেখবেন বিতর্কে। মানবাধিকার কর্মীও থাকবে এবং জুডিশিয়াল কর্মকর্তাও থাকবেন, সেটা ভিতরে আছে। এই অ্যাকাউন্টেবিলিটি যেটা ধার্য করা হয়েছে এবং ট্রান্সপারেন্সি যেভাবে আমরা রেখেছি, তার মধ্য দিয়ে আমরা আশা করি বিশেষায়িত সেই বাহিনী অতীতের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোনো রকম আচরণ যেটা যে বিতর্কিত হয়েছে, কুখ্যাত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যান্ড হয়েছে, সেরকম কোনো আচরণ করার সুযোগ পাবে না। বাট জাতির সাথে একটা বিশেষায়িত বাহিনী আমাদের প্রয়োজন হয়েছে, সেই জন্য আমরা এটা রেজ করছি। এট এ টাইম এটা বিলুপ্ত করার পরে তাদের সমুদয় সম্পদ এবং ইকুইপমেন্টস, লজিস্টিক্স সব কিছু সেই বাহিনীর কাছে হস্তান্তরিত হবে, তো এটা সিমুলটেনিয়াসলি করতে হচ্ছে, এটাই হচ্ছে বাধ্যবাধকতা। তা আপনারা স্থায়ী কমিটিতে অংশগ্রহণ করুন, ওখানে আলাপ আলোচনা হবে, যদি মতামত থাকে সেটা আমরা ওখানে গ্রহণ করব। এরপরে রিপোর্ট আকারে পেশ করার পরে আবার তো সংশোধনীয় আনতে পারবে। আমরা এটা খুব ট্রান্সপারেন্টলি যেভাবে আপনি প্রস্তাব করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, সবাই মিলে পাশ করতে চাই, এই জাতীয় সংসদে ঐক্যবদ্ধভাবে পাশ করতে চাই, এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক হবে না, এটাই হচ্ছে আমার বক্তব্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, জি প্লিজ।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সরকারি দলকে শঙ্কা অনেক, আমি অনুরোধ করব যে বিরোধী দল যেভাবে দিল বড় করে সহযোগিতা করে, সরকারি দলও একটু দিল বড় করে সহযোগিতা করবেন। তার প্রমাণ আজকেই দেই, আজকের উদাহরণ দেই। দুইটা সিদ্ধান্ত প্রস্তাব ছিল বিরোধী দলের সদস্যদের পক্ষ থেকে, মাননীয় মন্ত্রী মহোদয়দের অনুরোধে আমরা কিন্তু প্রত্যাহার করেছি। অন্তত এইটার প্রতি সম্মান দেখে সর্বশেষ এক্সাম্পল আজকে টুটেল বিলটাই উনি একটু ধৈর্য ধরে আগামীর জন্য নিয়ে যেতে পারেন কিনা, কারণ আমিও কাগজটা পেয়েছি এখানে এসে। আর যদি এইটা মেডিকেল সায়েন্স সংক্রান্ত কোনো বিষয় হতো, দুর্বল একজন ছাত্র হিসাবে আন্দাজে অনুমানে কিছু বুঝে নিতে পারতাম, কিন্তু বিষয়টা আইনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমার মেধা এটা কাভার করছে না। ওই কাভারেই যে সময়টা দেওয়া দরকার, উনি বলছেন যে যদি পড়েন, আমি তো যদি পড়েন ওই অবস্থায় আছি, আমি তো পড়তে পারিনি। আমার যে অবস্থা আমি ধারণা করি অনেকেরই একই অবস্থা, যেহেতু অতি গুরুত্বপূর্ণ একটা বিল, এটা আজকের মতো যদি এটা পোস্টপোন রাখেন আমরা খুশি হব। আমরা একটু পড়ে আসি, কথা বলি খোলামেলা, আমরা এই বিষয়গুলো দেখি এবং জাতির স্বার্থে ভালো যেটা আমরা সেটাতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ
1: ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বঙ্গোপসাগরের কাছেই বাড়ি। সাগরটা বললাম কি জন্য আপনি বুঝতে পারছেন, ওনার প্রেক্ষিতটা কিছু বলবেন কি না?
2: মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে একমত, কিন্তু একটু আমার বিষয়টি বিবেচনা করে দেখবেন, আমি এখন কিছু কথা বল। আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্সটা পরিবর্তন করে এপিবিএন বিলটা উত্থাপিত হয়েছে, দুই কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য আমরা প্রস্তাব করেছি, আপনি গ্রহণ করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে এসআরবি বিলটা আমি উত্থাপন করি, আপনি দুই কার্যদিবসের স্থলে আরও বেশি কার্যদিবস দেই, আপনারা স্টাডি করেন, তারপরে স্থায়ী কমিটিতে আলাপ করেন, সময়টা ওখানে পাবেন। কিন্তু উত্থাপন যদি আজকে না হয় তাহলে ওইটা আরও দেরি হবে, কার্যপদেষ্ট কমিটির মিটিং করতে হবে, আরও এক সপ্তাহ বাড়াতে হবে, না আগামী অধিবেশন পর্যন্ত ওইটা যদি পেন্ডিং করতে চাই আপনারা চাইলে আমরা করতে পারবো, কিন্তু যে ডিফিকাল্টিসগুলো আমরা ফেস করব, না ঠিক আছে, আরও দুই মাস মাঝখানে থাকবে অধিবেশনের, 60 days, না ঠিক আছে, আমি বিবেচনা করেই বলছি, যদি আমি আজকে উত্থাপন করি এটা ইট উইল বিকাম দি প্রপার্টি অফ দি হাউস, উত্থাপিত হয়ে থাকলো। এখন দুই কার্যদিবসের স্থলে আপনি তিন কার্যদিবস দেন বা চার কার্যদিবস দেন, কিন্তু সেই ক্ষেত্রে কার্যপদেষ্ট কমিটির মিটিং ডেকে আবার এই অধিবেশনের মেয়াদটা বাড়াতে হবে, আমার আপত্তি নেই। সেটা যদি বিবেচনায় নেয় আমি উত্থাপনটা করি, প্রপার্টি অফ দি হাউস হয়ে থাক, এবং দুই কার্যদিবসের স্থলে আমরা, তিনি যদি চান আমরা তিন কার্যদিবস চার কার্যদিবস দিলাম, কিন্তু 9 তারিখের মধ্যে যদি এটা রিপোর্ট না হয় তারপরে হলো, এরপরে যদি আপনি অধিবেশনের মেয়াদ বাড়ান তারপরে সেটা বিলের সংশোধনের জন্য বিবেচনার্থে গ্রহণের জন্য তখন আবার আলোচনা করা যাবে। তো এতদিন কি আমার মনে হয় যথেষ্ট নয়? মানবাধিকার সংগঠনগুলো যে কোনো কার্যে, মানে জাতীয় মানবাধিকার কমিশন যে বিলটা এসছে যেটা হয়তো পাশ হবে, সেই মানবাধিকার, এক মিনিট মাননীয়, মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে বিনা নোটিশে যে কোনো জায়গায় তারা তদন্ত করতে পারবে, এবং সেটা সেটা যে স্থলে হোক তাদের সে ক্ষমতা আছে। কিন্তু আইনজীবী হিসেবে আমাদের বন্ধু ব্যারিস্টার নাজিব সাহেব, আপনি প্রখ্যাত আইনজীবী জানেন, সেই তদন্তের রেজাল্টটা আমরা অ্যাডমিসিবল এভিডেন্স হিসেবে যদি ওখানে গ্রহণ করিও তাদেরকে গিয়ে আবার সাক্ষী দিতে হবে, সেটার মানবাধিকার কমিশনের কমিশনাররা কঠোরতা যাবে। সেই জন্য জেনারেলি যেটা আছে সিআরপিসি অনুসারে এটা ইনএডমিসিবল এভিডেন্স হিসেবে যাবে, কিন্তু তদন্ত করতে পারবে, জনগণের সামনে প্রকাশ করতে পারবে, দিস ইজ অ্যান অ্যাকশন। তো সেই জন্য মানবাধিকার কমিশন বিলটা আলোচনা হোক, তখন সেটা তারা দেখতে পাবেন। এইখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে এখানে আমরা যে কমিটিটা করেছি শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য, সেখানেও মানবাধিকার কর্মী আছে, সব কিছু ট্রান্সপারেন্ট রাখা হয়েছে। একটু স্টাডি করলে আমার মনে হয় আমরা কার্যদিবসটা বাড়িয়ে দিই, সেখানে আসুক, রিপোর্ট পেশ করার পরে প্রয়োজনে আমরা পাশের জন্য আরও সময় নেব, আপনি অধিবেশনের টাইম বাড়িয়ে দেবেন, অসুবিধা নেই, আমরা খুবই অ্যাকোমোডেটিভ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: জি মাননীয় বিরোধী দলীয় নেতা,
0: মাননীয় স্পিকার, আপনার মধ্যে রুহানি তো জ্বললে আছে, আপনি বলেছেন,
1: বুঝি নাই কিন্তু কি বললেন।
0: সাগর যেমন মহান, উদার এবং বিশাল, উনি আলহামদুলিল্লাহ এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এই জন্য উনাকে মোবারকবাদ। রাব্বুল আলামিন উনার দিলটা আরো বড় করে দাও। আল্লাহ তাআলা জাতির স্বার্থেই বড় করে দিন। আমি আবার বলছি, ভেরি সিনসিয়ারলি বলছি, আমার এটা সিনসিয়ার সাবমিশন যে যদি এই ধরনের কোনো স্পেশালাইজড ফোর্স গঠন করার জাতির স্বার্থে প্রয়োজন হয়, আমরা বাধা দিব না ইনশাল্লাহ। কিন্তু এই বিষয়টা কনভিন্স হয়ে করা দরকার, কারণ একবার আমাদের চুনকে গাল ঘা হয়েছে, এখন সাদা, এখন দই দেখলেও ভয় লাগে। তো সেই ভয়ের জায়গাটা শুধু বিরোধী দলের না, গোটা জাতির, জাতি ট্রমাটাইজড, এবং মানবাধিকারের গ্রস ভায়োলেশন হয়েছে এদের দ্বারা। বিশেষ করে নারায়ণগঞ্জের আট খুনের মামলা এটার একটা জ্বলন্ত প্রমাণ, আর আরও যে কত কাণ্ড ঘটেছে সেইটার ভুক্তভোগী আমরা সবাই কম বেশি। তা আমি খুবই খুশি হব যে প্র্যাগম্যাটিক্যালি এইটাকে একটু ডেফার করে, আরও স্টাডি করে, তিনি আগামী সপ্তাহে আনুন, এই সংসদে বিল যদি পাশ নাও হয় আমরা কনভিন্স হয়ে আগামীতে ভালো কিছু করতে পারবো আমি আশাবাদী, এবং জাতির সামনে, কারণ আমরা এখানে, এই সংসদ মজলুমের সংসদ, মজলুমরা বড় ভয় পায়, এই জুলুমের কথা স্মরণ হলে এখন অনেকে ঘুমাতে পারে না। আরমানের বাচ্চারা, ও ফিরে আসার এক বছর পর্যন্ত ওর কাছে আসতে ভয় পাইত, কীরকম অবস্থার সৃষ্টি হয়েছিল। এরকম শুধু আরমান না, সেখানে আরো অনেকেরই অবস্থা, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সন্তানের কি অবস্থা, আরো অনেকের অবস্থা। তা আমরা এটা করি, সবাই মিলে করি, সুন্দরভাবে করি। হে রাব্বুল আলামিন, তুমি দিলটাকে অনেক বড় করে দাও।
1: মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ভিকটিম, না না উনি বলেছেন, আপনার কথা বলেছে, আমার যতটুকু সেন্স কাজ করছে আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বুধ উইকেন্ডে এটা একটু পড়াশোনা করতে চাচ্ছেন। জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতার আবেগ, অনুভূতি, যুক্তি সব কিছুকে ধারণ করি, সবার কথা বললেন, তবে আমিও যে ওই জায়গায় ছিলাম আমার কথা বললেন না, ওটা সালাহ আব্দুল কাদের চৌধুরীর ছেলের কথা বলে থাকলে ধন্যবাদ, ভালো থাকলে বলে থাকলে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি, আমি তার প্রস্তাবকে সম্মান করব। আজকে উত্থাপন হওয়ার পরে তো বিলটা কমিটিতে যাবে, আপনি কমিটিতে দিয়ে দেন, প্রপার্টি অফ দ্য হাউসে থাকুক, কমিটির প্রস্তাবটা ওইখানে তিন কার্যদিবস, চার কার্যদিবস, যা আপনি বলবেন আমি বলব। এরপরে যদি রিপোর্টটা আসেও আমরা কথা দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে বিবেচনার্থে প্রস্তাবটা করব, সেটা তো হবে। তারপর উত্থাপিত হোক, প্রপার্টি অফ দ্য হাউস হোক, কমিটিতে যাক, আমরা কার্যদিবস আর কয়টা আছে মাননীয় স্পিকার, আজকে তিন তারিখ, কালকে পরশু দুই দিন বন্ধ, তার হ্যাঁ
1: পাঁচ কার্যদিবস আছে আমাদের সামনে,
2: পাঁচটা আছে, তার মধ্যে যদি আপনি তৃতীয় কার্যদিবসও দেন, টোটাল পাঁচ দিন পাচ্ছে। তারপরে রিপোর্টটা পেশ করার পরে, তারা কমিটিতে পরামর্শ দেওয়ার পরে, পরীক্ষা নিরীক্ষার পরে, এরপরে যদি বিরোধিতা করে যে না আমরা এখন আর এটা বিবেচনাতে গ্রহণ করার জন্য এই অধিবেশনে চাই না, করব না, আমরা সাথে নিয়ে সেটা বিবেচনাতে গ্রহণ করব, কিন্তু উত্থাপিত হোক, কমিটিতে আপনারা আসুন, আমরা, আপনারা যদি বলেন এ তো পাঁচ কার্যদিবস আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি তিন কার্যদিবসও দিই, টোটাল পাঁচ দিন পাচ্ছেন কমিটিতে কথা বলার জন্য। কমিটির রিপোর্টটা পেশ করার পরে সেটা নয় তারিখ, দশ তারিখ হয়ে যাবে, আমরা ইচ্ছা করলেও যদি অধিবেশনের মেয়াদ না বাড়ান সেটা বিবেচনাতে গ্রহণ করতে পারবো না, আপনাদের যদি পরামর্শ থাকে তাই, আর যদি এই সেশনে আমরা পাস করতে চাই তাহলে সেশনের মেয়াদটা বাড়াতে হবে, যেটা আপনারা উপযুক্ত মনে করবেন। কিন্তু আজকে উত্থাপন করে কমিটিতে পাঠাই, এখন বলুন আপনারা তিন কার্যদিবস দেবো না চার কার্যদিবস দেবো, আছে তো পাঁচ দিন। তা আমি প্রস্তাব করি তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রণয়নের জন্য, যদি না পারে বাড়িয়ে দিবেন, কমিটির মেয়াদ বাড়িয়ে দিবেন, এটা তো আপনার এখতিয়ার। তিন কার্যদিবস হলে টোটাল পাঁচটা দিন পাচ্ছেন কমিটিতে আলাপ আলোচনা করার জন্য, তারপরে কমিটির আলাপ আলোচনা করার পরে যদি সেই কমিটি রিপোর্ট না দিতে পারে কমিটির মেয়াদ বাড়িয়ে দিবেন, তারপরেও এটা যৌথভাবে আসুক, আলাপ আলোচনার মধ্য দিয়ে আসুক, এই প্রস্তাব আমি সমর্থন করি। তা আমি এখন প্রস্তাব করছি, মাননীয় স্পিকার, আমি কি ওই অনুমতি পেয়েছি উত্থাপনের?
1: উনি বুঝি একটু দাঁড়াতে চাচ্ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি মেজরিটির মাধ্যমে হয়তো না, আমি বলি উত্থাপন, উত্থাপন তো আমি শেষে বিধি অনুসারে ভোটে দিব।
2: উত্থাপনের প্রস্তাব তো আমি করেছি
1: না, করেছেন বটে, বাট যেহেতু একটা কনসেনসাস চাচ্ছেন, মাননীয় বিরোধী দলের নেতা যেহেতু দাঁড়িয়েছেন, আমরা একটু দেখি সর্বশেষ।
2: ঠিক আছে,
1: প্লিজ। জি, মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দিবেন প্লিজ।
0: আলহামদুলিল্লাহ, প্রথমে ওনাকে ধন্যবাদ দিয়ে শুরু করি, আগেরটা উনি খেয়াল করেন নাই। তো মাননীয় স্পিকার, আমরা অযুক্তি কিছু করতে চাই না, আসলে যেটাই হোক, যৌক্তিক হোক, আইনসম্মত হোক, মানবতার জন্য হোক, দলের জন্য না হোক, দেশের জন্য হোক, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো মাননীয় মন্ত্রী ফ্লেক্সিবল হয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া এবং ওনাকে ধন্যবাদ। তো উনি ওনার মুখ দিয়েই বলেছিলেন যে তিন করতে পারেন, চার করতে পারেন, আমরা তো আরও বেশি চাইছিলাম। ঠিক আছে, ওনার ম্যাক্সিমামটাই গিয়ে আপনি থামেন এবং সেইভাবে আগান, এরপরে যদি এই সেশনে পাশ হয় ন্যাচারালি হবে, না হয় নেক্সট সেশনে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমি আবার বলছি যে এই বিষয়ে আমাদের সবার কনভিনসড হয়ে এই আইনটা পাশ করা উচিত, তাইলে ইতিহাসের কোনো দায় থাকবে না, আমরা দায়মুক্ত হয়ে আমরা খুবই কনভিনসড এবং স্যাটিসফাইড হয়ে এটা করতে চাচ্ছি, যেটাই হোক। ধন্যবাদ আপনাকে।
1: জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে উত্থাপন করতে পারেন, বাট উনি যেটা বললেন, আপনি বলেছিলেন তিন অথবা চার কার্যদিবস, ওনার কথা যতটুকু ইঙ্গিত পাওয়া গেল বা বললেন, চার কার্যদিবস চাচ্ছেন আর কি পরীক্ষার জন্য, যদি হয় আপনি উত্থাপন করেন।
2: উত্থাপন তো করা হয়েছে মনে হয়, উত্থাপন হয়নি?
1: না, উত্থাপন হয়নি।
2: আচ্ছা, আগে উত্থাপন করি, তারপরে কমিটির প্রস্তাবটা। মানে স্পিকার, আপনাকে ও উত্থাপনের অনুমতি দিলে আমি করতে, না উত্থাপনের বিরোধিতা যেটা করেছে সেটা ভোটে দিতে,
1: না না, আপনি উত্থাপন করতে পারেন, বা তারপরে কার্যদিবসেরটা উনি দাবি জানিয়েছেন চার চার কার্যদিবস,
2: সেটা বিবেচনা করব।
1: জি, উত্থাপন করেন।
2: উত্থাপনের বিরোধিতার মধ্যে আপনার কি ভোটাভুটের প্রয়োজন নেই?
1: জি, আমার তো মনে হয় একটা কনসেনসাসে গেছেন, উনি বলছেন যে উত্থাপন করেন, চার কার্যদিবস দিবেন, সেই হিসাবে তো আর বুধ ডিভিশন দেখছি না, উত্থাপন করেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন কি উত্থাপনের প্রস্তাব করব?
1: জি হ্যাঁ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত ক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, উহার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষাঙ্গিক বিষয় বিধান প্রণয়ন কল্পে আনীত একটি বিল, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB বিল 2026 উত্থাপন করছি মহান জাতীয় সংসদ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান SRB বিল 2026 মহান সংসদে উত্থাপিত হল। কার্যপ্রণালী বিধির 77 বিধি, শর্তাংশে প্রদত্ত বিধির স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান SRB বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে শুধু প্রসঙ্গক্রমে আমি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সদস্যদের উদ্দেশ্যে বলছি, মর্নিং শুজ দিলে আমাদের এই সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস অতিক্রান্ত হল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আগের আদলেই ছিল, কিন্তু কোনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়নি, কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়নি, কোনো পলিটিক্যাল পারসিকিউশন হয়নি। এটা আমাদের রেকর্ড, আপত্তি থাকতে পারে। সেই জন্য আমি বলছি এটা পলিটিক্যাল গভর্নমেন্টের উইল, যারা দায়িত্ব থাকে তাদের সদিচ্ছা বাহিনী কীভাবে পরিচালিত হবে। আমরা যতই কঠিন আইন আনি না কেন, যতই ট্রান্সপারেন্ট আইন আনি না কেন, যদি রাজনৈতিক সরকার সেটা অপব্যবহার করে তা রুখতে পারে না কেউ, সেটা আমরা বিগত সময়ে দেখেছি। সুতরাং নির্বাচিত সরকারও যে স্বৈরতান্ত্রিক হতে পারে, ফেসিবাদী হতে পারে, সেটা আমরা অতীত ইতিহাস দেখেছি। তো সেই জন্য আমরা বলছি আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার যেভাবে 6 মাস অতিক্রান্ত করেছে, এতেই মর্নিং শোজ দি ডেজ যে আমরা কোনো কিছু অপব্যবহার করতে চাই না, করব না, এটা আমাদের প্রতিশ্রুতি অঙ্গীকার। তারপরেও ওই তিনি বললেন যে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আমি নিজেও ভিকটিম, আমরা সুতরাং কেয়ারফুলি এই আইনটা নিয়ে আসবো। তো তার আহ্বানের প্রেক্ষিতে আমি এখন প্রস্তাব করি, মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করছি যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল 2026 পরীক্ষাপূর্বক অধিবেশন, তো 5 দিন আছে অধিবেশন, কিন্তু 5 দিন। আচ্ছা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় বিরোধী দলীয় সদস্যদের সম্মানে তাদের প্রস্তাব মতে 4 কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতি প্রত্যাশা করে এবং দেখতে চায় ঠিক এইভাবেই যেন সব কিছু পরিচালিত হয়। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন SRB বিল 2026 পরীক্ষাপূর্বক 4 কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। কমিটি গঠন এবং পুনর্গঠন, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, অন্যদিন মনি লেখা থাকে না, আজকে মনি লেখা আছে। জনাব নুরুল ইসলাম, আপনি এখন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, জি মাননীয় চিফ বিরোধী দলীয়, জি মাননীয় বিরোধী দলীয় নেতা,
0: আমরা সৌভাগ্যবান যে এই সংসদে মাননীয় স্পিকার আমরা 349 জন সদস্য এখন আছি, একটা সিট খালি আছে। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যখন থাকেন, আইদার পজিটিভ অর নেগেটিভ, সংসদ খুব প্রাণবন্ত থাকে। এবং উনি থাকলে বাকি মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ যারা আছেন সম্মানিত, তারা না থাকলেও কোনো সমস্যা নেই। আজকেও আমরা এটার প্রমাণ পেয়েছি, আমি আর মেনশন করতে গেলাম না। তিনি যেহেতু এই সংসদে অনেকবার এসেছেন, স্বাভাবিক সংসদ সম্পর্কে তার আইডিয়া আমার চেয়ে অনেক বেশি। গতকালকার একটা বিষয়, জাস্ট ওই ইমাম সাহেব যখন নামাজের সুরা কালামে কোনো সমস্যা হয়ে যায়, তখন মুক্তাদির দায়িত্ব হলো, ওয়াজিব হলো যে তিনি লুকমা দেবেন। আমি জাস্ট একটা লুকমা দিচ্ছি, এর বেশি কিছু না। উনি কালকে বলেছেন যে অতীতে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থেকে স্থায়ী কমিটিতে সভাপতি দেওয়ার কোনো নজির নাই, এটা উনি ঠিকই বলেছেন, ইল্লা ওয়াহেদ, একটা ছাড়া, সেটা হলো নবম জাতীয় সংসদ, যেখানে বিরোধী দলে আমরা মাত্র দুইজন ছিলাম, আপনারা ২৪ জন ছিলেন, টোটাল অল টুগেদার ২৬ জন ছিলেন। সেখানে কিন্তু বিরোধী দল থেকে দুইজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন, সুতরাং নজির আছে। তবে আমি এই জন্যে তাকে লায়াবল করব না, বিকজ আমি চেক করে দেখলাম যে ওই সংসদে উনি ছিলেন না। না থাকার কারণে যে গ্যাপটা হয়ে গেছে, আল্লাহ আমাকে এবং উনাকে মাফ করুন, কিন্তু নজির আছে। আজকে আল্লাহ তাআলা দিল বড় করা শুরু করেছেন, আমরা বলি নাই, উনি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তো জুলাই সনদ বাস্তবায়ন বিভিন্নভাবে হতে পারে, একতরফা করলেও আমরা গুসা করব না, আমরা এটার বাস্তবায়নটা চাচ্ছি। তো আমি যা স্মরণ করে দিলাম যে না, প্রেসিডেন্স আছে, নাই না, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে কিন্তু অ্যাকিউজ করেন নাই, ডিফেন্ড করেছেন। জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইকটা দিবেন প্লিজ।
2: মাননীয় স্পিকার, এই জবাবটা আমি আশা করছিলাম, গতকালকে এটা আমার হাতে ছিল। আমাদের জনাব আশরাফউদ্দিন নিজাম এমপি এবং জনাব সাদেক হোসেন খোকা, সম্ভবত, হ্যাঁ, কে
1: না, আপনি রাইটলি বলছেন, এই দুইজন ছিলেন,
2: হ্যাঁ ছিলেন। আমি তো কুল্লু ওয়াহেদ বলি নাই, ইনি ইল্লা ওয়াহেদ বলেছেন। তো আগে আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, যে বিরোধী দলের পক্ষ থেকে যাকে সভাপতি করা হতো, সেই ট্রেডিশনটা আমরা ফলো করে মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা সেই কমিটির সভাপতিত্ব ইতিমধ্যে দিয়েছি। যেটা উনি বলেছেন যে ইল্লা ওয়াহেদ, আসলে সেটা হবে সানিয়া, দুইটা। এখন তিনি দাবি করছেন যে জুলাই জাতীয় সনদ আমরা অক্ষর অক্ষরে পালন করি, এটা তো আমাদের প্রতিশ্রুতি অঙ্গীকার, কিন্তু আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হবে, সংবিধান সংশোধিত হবে, একইভাবে জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যা অনুপাতে আপনারা সভাপতিত্ব পাবেন স্থায়ী কমিটিগুলোর, এবং তার মধ্যে সংসদীয় কমিটির চারটা, তার মধ্যে অবশ্যই একটা ভুল হয়ে গিয়েছে, যেটা মাননীয় স্পিকার পদাধিকার বলে সভাপতি, এর বাইরে তিনটা পাবে, যেটা অলরেডি একটা হয়েছে হিসাব সম্পর্কিত, এগুলো সবই হবে। তা আপনারা শুভ সূচনা করুন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন, যা বক্তব্য আছে সেখানে দিন। আমরা এই ওয়াদা এখানে জাতীয় সংসদের এই ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যথাশীঘ্র সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়। তা আপনারা এখানে জুলাই জাতীয় সনদ অনুসারে একেবারে পাক্কা হিসা এখন থেকে চাইবেন, সহযোগিতায় আসবেন না, দুইটা তো একসাথে যায় না। আমরা তাই আহ্বান করছিলাম, আসুন আমরা একসাথে বসে সংবিধান সংশোধন করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করি, এবং অ্যাকর্ডিংলি আপনারা সব কিছু পাবেন, এটাই সহযোগিতা। আপনারা সংস্কার বলুন, আমরা সংশোধনী বলি, কথা তো এক, কিন্তু এটা করতে হবে তো এই জাতীয় সংসদে, এটাই ছিল আমাদের আহ্বান। আপনারা বাইরের রাজনীতিতে যাই বক্তৃতা দেন না কেন, এখানে তো আমাদেরকে সবাই একসাথে বসে তর্কের মধ্য দিয়ে এটা নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা, দয়া করে সেটা অনুধাবন করলে ভালো হবে। সালাম আলাইকুম।

0: মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, আপনি এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
1: মাননীয় বিরোধী দলের কিছু বলবেন নাকি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম মণি 110 বর্গ। মাননীয় স্পিকার, প্রসঙ্গক্রমে একটু বলে রাখতে, আমি নুরুল ইসলাম মণি, এতদিন যাবৎ সেটা নামটা ধারণ করতে পারিনি, কারণ আমাদের মানে আইডিতে সেটা নির্বাচনের সময় পরিবর্তন করতে হচ্ছিল। আমার সার্টিফিকেট অনুযায়ী রিয়েল নাম আমার নুরুল ইসলাম মণি, এখন থেকে আমি সেই নামই ব্যবহার করব। না, এটা নাই, এটা এখন ঠিক আছে, ঠিক আছে, এখানে গেজেট হয়েছে, সেটি এখন বর্তমানে গেজেট হয়েছে, সেই গেজেট মাননীয় স্পিকারের অফিসে সংরক্ষিত আছে। নুরুল ইসলাম মণি 110 বর্গ 2, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিয়োগিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া 9 দিনাজপুর 4 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যদি সংসদ সদস্য হন। সদস্য জনাব মোহাম্মদ শরীফুল আলম 167 কিশোরগঞ্জ 6 সদস্য, জনাব এস এম ফয়সল 242 হবিগঞ্জ 4 সদস্য, জনাব মোহাম্মদ নাসির চৌধুরী 225 সুনামগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ আবদুল্লাহ 171 মুন্সিগঞ্জ 1 সদস্য, রেজিকা সুলতানা 336 মহিলা আসন 36 সদস্য, জনাব মোহাম্মদ আফজল হোসেন 78 কুষ্টিয়া 4 সদস্য, জনাব হাফিজ মোহাম্মদ রবিউল বাশার 107 সাতক্ষীরা 3 সদস্য, মাহবুবা হাকিম 348 মহিলা আসন 48 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে এবং তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হলো এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 6 সেপ্টেম্বর 2026 তারিখ 22 ভাদ্র 1433 রোজ রবিবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: পুষ্টিকর ও হালাল খাবার গ্রহণের মাধ্যমে জীবন যাপনের তৌফিক এনায়েত করুন, আমিন।
4: ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলামকে। পুষ্টিকর ও হালাল খাদ্য ভক্ষণের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করলেন। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাজাতু ফি সালাসা, তিনটি বিষয়ের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তার মধ্যে একটি হল হালাল ভক্ষণ করা, ও আদাইল ফরাইদ এবং ফরজ সমূহ আদায় করা, অনুসরণ করা। আমরা হালাল খাবারের যে উপকারিতা আমরা অবশ্যই জানতে পারি এবং সেই বিষয়ে এখন আলোচনা করবেন। পুষ্টিকর খাদ্যে কি কি কল্যাণ ও অকল্যাণ নিহিত আছে সে বিষয়ে আলোচনা করছেন মুফতি আব্দুর রহিম সিরাজি।
3: نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الارض الا على الله رزقها প্রিয় শ্রোতা, এই দুনিয়াতে মহান আল্লাহ মানুষকে যে খাদ্য পানীয় বা রিজিক দিয়েছেন তা দুই ধরনের, একটি হলো হালাল, অপরটি হলো হারাম। মানুষ যখন শরীয়সম্মত পন্থায় উপার্জন করে তা উপভোগ করে তখন তাকে হালাল খাদ্য বলে, আর যখন অবৈধ পন্থায় উপার্জন করে তা ভোগ করে তখন সেটা হারাম রিজিক হিসেবে সাব্যস্ত হয়। কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থা অবলম্বন না করে অপেক্ষা করতে থাকে তাহলে যে কোনোভাবেই হোক তার কাছে বৈধ পন্থায় রিজিক পৌঁছে যাবেই। হায়াত থাকতে অনাহারে কেউ কোনো দিন মারা যায়নি, মারা যাবেও না, কারণ আল্লাহ যতটুকু সময়ের জন্য যাকে সৃষ্টি করেছেন তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত তিনি তাকে অবশ্যই রিজিক দিবেন, এটা তার ওয়াদা। ইরশাদ হচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যত বিচরণকারী রয়েছে সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহরই, তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত। সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে, সূরা হুদ আয়াত ৬। প্রিয় ভাই ও বোনেরা, হালাল রিজিকের কল্যাণ হল এই রিজিক বা খাদ্য পানীয় পোশাক আশাক হালাল হওয়া ইবাদত কবুলের শর্ত। হালাল রিজিক দ্বারা ইবাদত ও দোয়া কবুল হয়, অন্তরে নূর সৃষ্টি হয়, এলেমে বরকত হয়, জান্নাতে যাওয়ার যোগ্য হয়, মনে সৎ সাহস সৃষ্টি হয়, আসমান ও জমিনবাসীর নিকট মানুষ প্রশংসিত হয়। পক্ষান্তরে হারাম রিজিক উপার্জন ও বক্ষণ করলে ইবাদত ও দোয়া কবুল হয় না, অন্তর কালো হয়, ইবাদতে অনীহা আসে, কাপুরুষতা সৃষ্টি হয়, আসমান ও জমিনবাসীর নিকট মানুষ নিন্দিত হয়, জান্নাতে প্রবেশের অযোগ্য হয়। তাই মহান আল্লাহ সমস্ত মানুষকে বৈধ পন্থায় উপার্জন ও বক্ষণের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ইয়া ইউহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, হে মানুষ, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র খাদ্য দ্রব্য থেকে বক্ষণ কর। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সলাতান মা দাম আলাইহি, যে ব্যক্তি দশ দেরহামে একখানা কাপড় ক্রয় করে যার মধ্যে মাত্র একটি দেরহাম হারাম থাকে, তার পরিধানে সে কাপড় যতক্ষণ থাকে আল্লাহ তার নামাজ কবুল করেন না। মুসনাদে আহমদ, হাদিস নং 5723। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেক গোশত অর্থাৎ দেহ জাহান্নামেরই অধিক উপযুক্ত। আল মুজামুস সাগির লিত্তিব্রানি। সম্মানিত ভাই ও বোনেরা, তাই আসুন আমরা চুরি ডাকাতি চিন্তাই জবরদখল সুদ ঘুষ যৌতুক মাদক জুয়া ও দুর্নীতিকে ঘৃণা ও প্রতিরোধ করি এবং মাদক যৌতুক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন।
4: ধন্যবাদ মুফতি আব্দুর রহিম সিরাজি, অত্যন্ত চমৎকার ভাবে আপনি পুষ্টিকর ও হালাল খাদ্য এগুলোর মধ্যে কি কি কল্যাণ আছে এবং কি কি অকল্যাণ আছে সেগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাযা বিল হারাম, হারাম খাদ্য দ্বারা গঠিত দেহটি কখনো জান্নাতে যাবে না। আপনি যতই ইবাদত করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সকল ইবাদত কবুল করবেন না যদি আপনি হারাম উপার্জন দ্বারা হারাম খাদ্য দ্বারা আপনার দেহটাকে পুষ্ট করেন। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষা হলো যে তোমার অন্তরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাখতে হলে তোমার খাদ্য সেটা পুষ্টিকর হতে হবে, অন্যদিকে তোমার খাদ্য হালাল হতে হবে। অতএব আমরা হালাল খাদ্য খাবো। এখন পুষ্টিকর খাদ্যের উপকারিতা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর।
5: আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিআহলিহা আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম শুধু নীতিবাক্য সম্বলিত ধর্ম নয়, বরং মানুষের জীবন ঘনিষ্ঠ সব বিষয়ের বর্ণনা সম্বলিত জীবনবিধান। তাই ইসলাম কল্যাণকর অকল্যাণকর খাবার ও পানীয় বিষয়ক আলোচনাও এতে স্থান পেয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো। আয়াতের মধ্যে তৈয়িবান শব্দ উল্লেখ করেছেন, যা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয়েছে উন্নত নির্ভেজাল জীবাণুমুক্ত স্বাস্থ্যকর রুচিসম্মত পুষ্টিকর খাবারের অর্থে। আমরা কোরআনের আয়াতের দিকে তাকালে দেখব খেজুর, জলপাই, ডুমুর, আঙ্গুর, আনার, দুধ, মধু ইত্যাদির নাম। এছাড়া সাধারণ ফলমূল, সবজি, আমিষ জাতীয় খাবারের কথাও উল্লেখ আছে। পবিত্র কোরআনে 95 সূরা, সূরার নাম সূরাতুত তিন, যাতে ডুমুর ও জলপাইয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের আরেকটি সূরার নাম নহল বা মৌমাছি, যেখানে মধুর উপকারিতা উল্লেখ করেছেন। বলা হয়েছে মধুতে রয়েছে মানবের জন্য নিরাময়। উল্লিখিত খাবারগুলো বহুবিধ উপকারিতা বৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ। অতএব পবিত্র কোরআনে যেসব খাবার পানীয় গ্রহণের কথা বলা হয়েছে সবগুলোই পুষ্টিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিয যাঈফ, দুর্বল মুমিন অপেক্ষায় সবল মুমিন উত্তম। সহি মুসলিম 2664 নম্বর হাদিস। এছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাস পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে তিনি হালাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করতেন এবং সাহাবিদেরকে সেগুলো গ্রহণের নির্দেশ দিতেন, কারণ শারীরিক সুস্থতা অসুস্থতা নির্ভর করে খাদ্য অভ্যাসের উপর। তাই শরীর সুস্থতার জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং অস্বাস্থ্যকর হারাম খাবার বর্জন করা জরুরি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে হালাল এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার তৌফিক দান করুন।
4: ধন্যবাদ মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর, অত্যন্ত চমৎকার ভাবে পুষ্টিকর খাদ্যের উপকারিতা কোরআন ও সুন্নাহর আলোকে উপস্থাপন করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে তিনজন বিদগ্ধ আলেম থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হলো এই, আমাদের দেহের পুষ্টির জন্য যেরকম পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি আমাদের অন্তরের অন্তরাত্মার পুষ্টির জন্য আমাদের হালাল খাদ্যের একান্ত প্রয়োজন। আমাদের দেহকে পুষ্ট রাখার জন্য পুষ্টিকর এবং হালাল খাদ্য গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবেই চলার তৌফিকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: বন্ধুরা, বিদায়বেলার উদাত্ত আহ্বান। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জু।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমীর প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালিত। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমাও অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে 16 সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ। এবং ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালাল তেহরান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান।
2: জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয় সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই।
0: একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান।
2: বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 9 জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন। একই সঙ্গে সারাদেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে EFT-র মাধ্যমে এই অর্থ পৌঁছে যায়। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামীকাল। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেলে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেলে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2007 সালের 7ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করে। প্রায় 554 দিনের বন্দিদশা শেষে 2008 সালের এই দিনে জামিনে মুক্তি পান তিনি। এবারে তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা অধ্যায় নিয়ে শুনুন আমাদের বিশেষ প্রতিবেদন।
3: দীর্ঘ কারাবাস, নির্যাতন আর আইনি লড়াইয়ের পর আজকের এই দিনে কারামুক্ত হয়েছিলেন দেশনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে আজকের শুভকণে সারাদেশে উদযাপিত হচ্ছে তার কারামুক্তি দিবস। 111-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাবন্দী হন তারেক রহমান। কারাগারে থাকা অবস্থায় তার উপর চালানো হয় অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন। আইনি লড়াই এবং রাজপথের আন্দোলনের মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। কারামুক্তির পর চিকিৎসার্থে বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। গণমানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তিনি আজ দেশ পরিচালনার দায়িত্বে। বিশ্লেষকরা বলছে, তারেক রহমানের এই কারামুক্তি দিবস কেবল একজন নেতার মুক্তি নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে 100 কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ সচিবালয়ে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটি 2030 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একই দিনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, এলএনজি সরবরাহ সংকট কাটাতে সরকার সচেষ্ট আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির আশ্বাস দিয়েছেন তিনি। জ্বালানি নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগ আসছে ইস্টার্ন রিফাইনারিতে। চট্টগ্রামের এই রাষ্ট্রীয় তেল শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় $1 বিলিয়ন অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ISDB। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ISDB গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে সই হয়েছে অর্থায়ন চুক্তি। প্রকল্পে বছরে আরো 30 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল শোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের চাহিদার প্রায় 45-50% স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক

0: পরিশোধন ক্ষমতা আমাদের এখন যে আছে তা 3 গুণ বৃদ্ধি পাবে।
1: অন্যদিকে গ্যাস ও এলএনজি সরবরাহ সংকট পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাড়তি এলএনজি আমদানি করছে সরকার।
0: আমরা মনে করছি, যেটা জাতীয় সংসদে আমি বলেছি, যে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জ্বালানি বিদ্যুৎ পরিস্থিতি একটা উল্লেখযোগ্য আমরা উন্নতি আমরা লক্ষ্য করব।
1: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেলকে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। এছাড়া তিনি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার সহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেই সঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনতালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ভোলা প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন, এটাই জাতির প্রত্যাশা। তবে কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না, নৈতিকতার জায়গা থেকে তাদের তৈরি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8-10 জানুয়ারি এবং 15-17 জানুয়ারি 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান শ্রমবাজার। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় মুক্ত করতে সরকার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তার মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে। তিনি জানান, চলতি বছরের 30 আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট 24,37,807 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। এদিকে এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল

0: জানান, ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার 1,00,000 স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে। ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। ঢাকার সড়কে ই রিকশার চলাচল নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রধান সড়কে চলাচল বন্ধ রেখে নির্দিষ্ট জোনে ই রিকশা চলাচল বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও ফিটনেস নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে যাত্রী নিরাপত্তার পাশাপাশি ই রিকশা খাতেও শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: স্বল্প দূরত্বে যাতায়াতের সহজ ও তুলনামূলক সাশ্রয়ী মাধ্যম হিসেবে শহর ও গ্রাম দুই জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে ই রিকশা। তবে অনিয়ন্ত্রিত চলাচল, যানজট ও নিরাপত্তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এসব সমস্যা সমাধানে ই রিকশাকে নিষিদ্ধ না করে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আনতে চায় বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
2: যেহেতু আইন পাস হয়ে গেছে সংসদে যে 30 কিলোমিটার ব্যাগ পর্যন্ত ইলেকট্রিক
1: নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত নকশা ও ফিটনেস এর উপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
3: আমরা উত্তর এবং দক্ষিণে 4টি জোন করব, মানে এই অনুমোদিত ই রিকশা জেলা, রেজিস্টার্ড রিকশা জেলা, এই 8টি জোনের 8টি রং হবে। এবং আমরা চেষ্টা করব যে একটি জোনের আপনার ই রিকশা যেন আরেকটি জোনে যেতে না পারে, এবং তারা কোন রুটে চলাফেরা করবে এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ বসে ঠিক করে দেবে। এটা ই ফেন্সিং করা থাকবে। এটা আমরা ঢাকা শহরে যে ই রিকশাগুলোকে লাইসেন্স দিব বা রেজিস্ট্রেশন দিব, এটার যাত্রী সংখ্যা হবে 2 এবং 4।
1: নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রিকশা চালকরাও। বৈধ ও সুশৃঙ্খলভাবে রিকশা চালানোর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন তারা।
4: এটা হইলে ভালো হবে, কারণ যদি লাইসেন্স করা লাগে কি একটা ট্যাক্স যদি নেয়, এরপর মনে করেন যে এই বয়টা থাকবো না আমাদের, যে গাড়ি দূরে নিবো করবো, তাহলে ভালোই হবে।
1: ই রিকশাকে সড়ক থেকে সরিয়ে না দিয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার এই উদ্যোগ বাস্তবায়ন হলে যাত্রী সেবা, সড়ক নিরাপত্তা ও চালকদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান আজ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান জানায় ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। তবে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে। কুয়েত এই হামলাকে ইরানের নির্লজ্জ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে 1,270 জনের বেশি মানুষ নিহত এবং 4,700 জনের বেশি নিখোঁজ রয়েছে। হিমালয়ে আকস্মিক বন্যায় পুরো জনপদ বিধ্বস্ত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় ধরে নেপালের উদ্ধারকারী দলগুলো জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। চীন সীমান্তের কাছে সুড়ঙ্গগুলোতে 100 শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব চরম ভাবাপন্ন আবহাওয়ার বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। শক্তিশালী এল নিনো এখন বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনকে প্রভাবিত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানায় এটি গত 70 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে। এই অবস্থা 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। খেলার খবর ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী রোববার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে হংকং এর বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা চার ওভারে বিনা উইকেটে 26 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমীর প্রাককালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালিত। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের 100 কোটি ডলারের চুক্তি সই। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে 16 সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ। এবং ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালাল তেহরান। খবর শেষ হল।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি সুমাইয়া খান। দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন, কৃষি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জ্বালানি খাত নিবিড়ভাবে সম্পর্কিত। তাই গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণ বিশেষভাবে আলোচনার দাবি রাখে, যেখানে তিনি বলেছেন যে বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানি নির্ভরতার ফলে দেশের জ্বালানি খাত যে সংকটে পড়েছে তা কাটিয়ে উঠতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কেবল স্বল্পমেয়াদী সমাধানের ওপর নির্ভর করছে না, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি জানিয়েছেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে 150টি কূপ খনন ও ওয়ার্ক ওভার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে 30টি কূপের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেগুলো থেকে জাতীয় গ্রেডে প্রতিদিন 140 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। বর্তমানে আরও 7টি কূপের খনন কাজ চলছে, যা শেষ হলে অতিরিক্ত 85 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব করা হবে। এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ দীর্ঘমেয়াদী দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি না পেলে আমদানি নির্ভরতা আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হবে। জ্বালানি বিশেষজ্ঞরাও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অনুসন্ধান কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করে আসছেন। সেই বিবেচনায় সরকারের বর্তমান পরিকল্পনা দেশের জ্বালানি সর্বনিম্নতা অর্জনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য 4,500 লাইন কিলোমিটার দ্বিমাত্রিক এবং 4,200 বর্গ কিলোমিটার ত্রিমাত্রিক সিসমিক সার্ভে পরিচালনার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন রিক্রয়ের প্রক্রিয়া চলছে। এই তথ্য থেকে বোঝা যায় যে সরকার তাৎক্ষণিক সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণের ভিত্তিও প্রস্তুত করতে চায়। অন্যদিকে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি সক্ষমতা বৃদ্ধি নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, মহেশখালীর কুতুবজুম এলাকায় একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আলোচনা চলছে এবং 2028 সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি পায়রা, মংলা অথবা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় আরও একাধিক ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এর ফলে আগামী 2 বছরের মধ্যে এলএনজি আমদানি সক্ষমতা আরও 600 MMCFD বৃদ্ধি পেতে পারে। তবে জ্বালানি খাতের টেকসই উন্নয়নের জন্য শুধু আমদানি বৃদ্ধি যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, অপচয় রোধ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং শিল্প খাতে জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করা। বর্তমান বিশ্বব্যবস্থায় সৌর ও বায়ুশক্তি মতো নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার বাড়ানো সমানভাবে জরুরি, কারণ আমদানি নির্ভর জ্বালানির ব্যবস্থায় আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ আজ বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত প্রয়োজন নয়, বরং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কৌশল। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌর, বায়ু, বায়োগ্যাস ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ স্রেডা জানিয়েছে, স্রেডার কৌশলগত পরিকল্পনা 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার ঢাকা

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী অ্যান্ড্রু কিশোর, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু।

শুনছেন দেশের গান। এবারের গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন সাইফুল ওয়াদুদ জায়গিরদার আর সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণ পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বেতার ম্যাগাজিন।

0: এই যে উত্তরণ, এক অর্থে এটি শুধু আমাদের এই অনুষ্ঠানেরই নাম নয়, এ যেন আমাদের এগিয়ে যাওয়ার প্রত্যয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার এক পথ, যে পথ কখনো থেমে থাকার নয়,
1: নিজেকে ছাড়িয়ে যাওয়ার, সীমাবদ্ধতাকে জয় করবার এবং সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার, সেই প্রত্যয় নিয়েই আমাদের এই অনুষ্ঠান উত্তরণ। এখানেই আমরা জানতে পারি পরিবর্তনের কোনো গল্প,
0: জানতে পারি সম্ভাবনার কথা, দেখতে পারি আশার আলো এবং বুঝতে পারি ভালো মন্দ। এখানেই শুনতে পাই অনেক রকম পরিবর্তনের গল্প, যে গল্পে থাকে উত্তরণের বার্তা,
1: থাকে সফলতার শুভ সংবাদ, যা আমাদের নতুন কোন চলার পথের পাথেয় হতে পারে, আমাদেরকে দিতে পারে আলোর পথে চলার শিক্ষা, যা জীবনকে করবে আলোকিত।
0: উত্তরণ সে তো আমাদের জানার দিগন্তকে করে সম্প্রসারিত, তথ্য শিক্ষা বিনোদন এই তিনের এক সম্মিলিত আয়োজন উত্তরণ। চাই উত্তরণ তার পরিবেশনার গুণে জয় করবে আমাদের সবার মন।

0: আজকের এই উত্তরণ যা যা করবে নিবেদন। এবার তার কথাই জানিয়ে যাই। আজ থাকছে বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, রসনার বশিকতা, আপনার লেখা এবং নির্বাচিত একটি গান।
1: আমাদের এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে মনে হয় কি সত্যি এমনটা কি সম্ভব, একই আমরা বলি বিস্ময়কর খবর। উত্তরণে বিশ্ববিচিত্রায় যা আমরা নিয়মিত শুনিয়ে থাকি,
0: এমনই কিছু বিস্ময়কর খবর শুনতে সবাইকে জানাই আন্তরিক আহ্বান। চলুন শুনি উত্তরণের আজকের বিশ্ববিচিত্রা।
1: বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রায়। আজ প্রথমে শোনাব সবচেয়ে বড় এক তালার খবর। পৃথিবীর সবচেয়ে বড় এই তালার নাম্বার হল ERA 1212।
0: ছয় লিভারের বিশাল আকৃতির এই তালাটির ওজন 45.30 কেজি। জাহাজে এবং ডকে এই তালা ব্যবহৃত হয়ে থাকে। এই তালার প্রস্তুতকারক JE রেনল্ডস উইলেন হল, পশ্চিম ইংল্যান্ড।
1: পেছন দিকে হাঁটা, তাও আবার সুদীর্ঘ পথ, বেশ কষ্টকর নিশ্চয়ই। পেছন দিকে হাঁটার এমন চমকপ্রদ রেকর্ড সৃষ্টি করেছেন টেক্সাসের এক নাগরিক, নাম তার প্লেনাইস আলবেনিয়ার এল উইঙ্গো।
0: 8000 মাইল দীর্ঘ আন্তর্মহাদেশীয় পদযাত্রা শুরু করেছিলেন ফোর্ট ওয়ার্থ থেকে। টেক্সাস হয়ে তুরস্কের ইস্তাম্বুলে এল উইঙ্গো তার এই অদ্ভুত পদযাত্রা শেষ করেন।
1: বিশ্ববিচিত্রায় এবার শোনাব বড় আকৃতির এক শামুকের কথা। এই বৃহত্তম শামুকটি সংগ্রহ করেন ইংল্যান্ডের নাগরিক ক্রিস্টোফার হাটসন 1977 সালের মার্চ মাসে, যা তার জীবনের স্মরণীয় ঘটনা।
0: হাটসন এই বড় আকৃতির শামুকটি সংগ্রহ করেন পশ্চিম আফ্রিকা থেকে। শামুকটির দৈর্ঘ্য 18.5 ইঞ্চি বা 1 ফুট 6 ইঞ্চি। ওই শামুকটিকে দেখলেই এরকম ভয়ের উদ্রেক ঘটে।
1: বিশাল আকৃতির শামুকটির ওজন 2.5 পাউন্ড অর্থাৎ 1 কেজির একটু বেশি। আফ্রিকান রাক্ষসের শামুক প্রজাতিভুক্ত এই শামুক ছোটদের কাছে ভয়ের কারণ হলেও বড়দের কাছে বিস্ময়কর এক শামুকের চমক। শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।
0: শোনা হল বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
1: আর এবার আমরা শুনব বিশ্ব সাহিত্য পর্বটি। সাহিত্যের কোনো সীমানা নেই, ভাষা দেশ সংস্কৃতি হতে পারে আলাদা, কিন্তু এখানেও থাকে ঘটনা, থাকে চরিত্র, থাকে জীবনবোধের গল্প।
0: সেই বিশ্ব সাহিত্যের বিশাল ভুবনে স্বাগত জানাই উত্তরণ বন্ধুদের। বিশ্ব সাহিত্য পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনা আছেন SM রফিকুল ইসলাম।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত আমেরিকান কবি, বিট জেনারেশনের প্রধান মুখ ও অ্যাংরি জেনারেশনের বুদ্ধিবৃত্তিক প্রতিনিধি অ্যালেন গিন্সবার্গের জীবন ও সাহিত্য নিয়ে। অ্যালেন গিন্সবার্গের জন্ম 1926 সালের 3 জুন নিউ জার্সির নিউইয়র্কে। তার পুরো নাম আরভিন অ্যালেন গিন্সবার্গ। তিনি একাধারে ছিলেন কবি, গীতিকার এবং 1950 দশকের আমেরিকান বিট জেনারেশনের একজন প্রধান ব্যক্তি। বিশ্বব্যাপী যুদ্ধ ও সামরিক তন্ত্র, অর্থনৈতিক বস্তুবাদ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় এবং সোচ্চার। গিন্সবার্গের বাবার নাম ছিল লুইস গিন্সবার্গ, যিনি পেশায় ছিলেন একজন গীতিকবি। মা নাওমি লেভি গিন্সবার্গ ছিলেন রাশিয়ায় জন্ম নেওয়া একজন ইমিগ্রেন্ট এবং রাজনৈতিক কর্মী। গিন্সবার্গ তার জীবনের বেশিরভাগ সময় কবিতা চর্চা করেছেন, যদিও প্রথম জীবনে তিনি আইনজীবী হতে চেয়েছিলেন। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়বার সময় তার সাথে পরিচয় ঘটে জ্যাক কেরুয়াক ও উইলিয়াম বারোজের সাথে। জ্যাক কেরুয়াকের কবিতা গিন্সবার্গকে আকৃষ্ট করত এবং এই ব্যাপারটি কবিতাকে আরো গুরুত্ব সহকারে নিতে তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এছাড়া 1955 সালে একজন সাইকোলজিস্টের পরামর্শ মতো অন্যান্য সব কাজ বাদ দিয়ে তিনি শুধুমাত্র কবিতা চর্চায় মনোনিবেশ করেন এবং কিছুদিন পরেই 1956 সালে তার হাত দিয়ে বের হয় তার বিখ্যাত কবিতা হাউল। এটি তাকে প্রচুর খ্যাতি এনে দেয়, যা আমেরিকান ক্যাপিটালিজম বা পুঁজিবাদের ধ্বংসাত্মক শক্তিকে তুমুলভাবে সমালোচনা করে, ধিক্কার জানায়। আমেরিকান সমাজের সেই সময়ের বিবেচনায় সেটি ছিল এক অত্যন্ত সাহসী উচ্চারণ, যার প্রেক্ষাপটে এটি যথেষ্ট বিতর্কের জন্ম দেয়। ফলে ১৯৫০ দশকের মধ্যভাগে আমেরিকার কোন নামকরা প্রকাশক এই বই প্রকাশ করার কথা চিন্তাও করত না। ১৯৬০ দশকে তিনি যখন ভিয়েতনাম যুদ্ধ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন, তখন তিনি বেশ কিছু কাজ করেন। এর মধ্যে ১৯৬৩ সালে রিয়ালিটি স্যান্ডউইচেস এবং ১৯৬৯ সালে প্ল্যানেট নিউজ উল্লেখযোগ্য। আসলে অ্যালেন গিন্সবার্গ আমেরিকান কবিতার মানচিত্র এবং তার সম্পূর্ণ অবয়বকে একেবারে দুমড়ে বুঝে দিয়েছিলেন। প্রচলিত সমাজের চলমান ধারাকে মানতে গিন্সবার্গ খুব একটা আগ্রহী ছিলেন না। আবার জীবনের চাওয়া পাওয়া জয় পরাজয় হিসেবেও তিনি করেননি, কবিতাও তিনি হিসেব করে লেখেননি। যেমন আছো ঠিক সেভাবে এসো কবিতার কাছে এই ছিল তার বিশুদ্ধ আবেদন। তাই তিনি দেখি তার কবিতা আমেরিকান সমাজের মূল ছুটিকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। প্রাচ্যের এক কবিকে তিনি একবার বলেছিলেন, জানেন আমি কি চাই? আমি চাই প্রেরণা, চাই স্বর্গলোক খুলে যাক আমার সামনে, আমি স্রষ্টাকে চাই। আসলে গিন্সবার্গ নিজের ভেতর ও হৃদয়ের গহীন লুকিয়ে থাকা শূন্যতাকে তার মতো করে পূর্ণ করতে চেয়েছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেপ্টেম্বর অন যশোর রোড লিখে বাংলাদেশের পক্ষে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন। পরে বন্ধু বিখ্যাত গায়ক বব ডিলানের সাথে মিলে এই কবিতাকে গানে রূপান্তরিত করে তহবিল সংগ্রহ করেছিলেন। লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা, ক্ষুধার্ত শিশু, কাদায় লুটুপুটি খাওয়া মানুষের হাহাকারে দলিল হয়ে আছে এই কবিতা। আর এভাবেই আমেরিকান বিট জেনারেশন কবি অ্যালেন গিন্সবার্গ হয়ে উঠলেন একটি জাতির সীমাহীন যন্ত্রণার আন্তর্জাতিক ভাষ্যকার। তিনি অহিংস আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, হোক সেটা ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন কিংবা মাদক বিরোধী আন্দোলন। ব্যক্তিগতভাবে গিন্সবার্গ খুবই সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। তিনি পুরনো ব্যবহৃত জামা কাপড় কিনতেন এবং নিউ ইয়র্কের কাছাকাছি একটি সাদামাটা অ্যাপার্টমেন্টে বাস করতেন। জীবন ধারণের জন্য তিনি ছোটখাটো কাজ করতেও দ্বিধা করেননি। গিন্সবার্গের বই দ্য ফল অব আমেরিকা ১৯৭৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতে নেয়। এছাড়াও তিনি ১৯৭৯ সালে ন্যাশনাল আর্টস ক্লাব থেকে গোল্ড মেডেল লাভ করেন এবং আমেরিকান একাডেমি অ্যান্ড ইনস্টিটিউট ফর আর্টস অ্যান্ড লেটার্স তাকে সম্মানিত করে। ১৯৯৫ সালে তার বই কসমোপলিটন গ্রিটিংস পোয়েমস ১৯৮৬-১৯৯২ পুলিৎজার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। ১৯৮৬ সাল থেকে আমৃত্যু তিনি ব্রুকলিন কলেজে কবিতা পড়াতেন। ১৯৯৭ সালে ৫ এপ্রিল বিশ্বখ্যাত কবি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের অনিবার্য নিয়মে বিট জেনারেশনের কবি গিন্সবার্গের দৃশ্যমান মৃত্যু হয়েছে ঠিকই, তবে সময় ও প্রচলিত সমাজের মূল্যবোধ বিবেচনায় অনেকটা বিপরীত স্রোতধারার বাসিন্দা কবি অ্যালেন গিন্সবার্গ বিশ্বের অগণিত পাঠকদের কাছে আলোচনা ও সমালোচনায় বেঁচে থাকবেন বহুকাল।
0: প্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ব সাহিত্য পর্বটি।
1: এই সুযোগে বলে রাখি শ্রোতা বন্ধুরা, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হল শরতের পূর্ণিমা। আর একবার বলি, শরতের পূর্ণিমা, এ বিষয় নিয়ে আগামী বৃহস্পতিবারে আপনাদের মনের কথাগুলো আমরা প্রচার করতে চাই।
0: এবার শোনাব খাবারের কিছু কথা। খাবার যে শুধু খিদে মেটায় তা কিন্তু নয়।
1: এই খাবারের সঙ্গে জড়িয়ে থাকে একটা জাতির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি, জড়িয়ে থাকে মানুষের ভালোবাসা।
0: দেশের সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে তার বারতা।
1: রসনার বর্ষিকতা পর্বে আজ আমরা শুনবো এমন কিছু ঐতিহ্যবাহী খাবারের কথা। পরিবেশনায় আছেন লবি রহমান।
3: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে। আজ আমরা শুনব বসনিয়ার ঐতিহ্যবাহী খাবারের তথ্য। বসনিয়ার ঐতিহ্যবাহী খাবার মূলত বলকান, অটোমান এবং ভূমধ্যসাগরীয় খাবারের মিশ্রণ। সবচেয়ে জনপ্রিয় খাবার হল চেভাবি, বুরেক, বুসানকি, লোনাক। আর বসনিয়ার ঐতিহ্যবাহী কফি তো বিশ্বজুড়েই জনপ্রিয়। চেভাবি হল গরুর মাংসের কিমা দিয়ে বানানো এক ধরনের সসেজ, যা বসনিয়ার স্থানীয় ঐতিহ্যবাহী রুটি সুমান, পেঁয়াজ ও কাজমা নামে এক ধরনের ক্রিম দিয়ে খাওয়া হয়। জনপ্রিয় বোরাক এক ধরনের পাতলা স্তরের খামির দিয়ে তৈরি পাই, এতে সাধারণত মাংসের পুর থাকে। সাথে পনির থাকলে সেটাকে সিরনিকা এবং আলু থাকলে ক্রোমোপিরুসা বলা হয়। বোসাঙ্কি লোনাক নামের মাংসের একটি ঐতিহ্যবাহী খাবার বসনিয়ার খুব জনপ্রিয়, যার উৎপত্তি হয়েছিল মধ্যযুগে। মূলত ধিম আছে মাটির পাত্রে এটি রান্না করা হয়। বড় টুকরো করা গরু মাংস বা ভেড়ার মাংসের সাথে বাঁধাকপি, আলু, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন এবং গোলমরিচ দিয়ে রান্না করা হয়। অনেক ক্ষেত্রে মরিচ, বেগুন বা চাল দেওয়া হয় উপকরণ হিসাবে। বসনিয়া গরুর বা ভেড়ার মাংসের কিমা দিয়ে বানানো খাবারের প্রচলন খুব বেশি এবং খাবারগুলোতে সাধারণত খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, বরং উপকরণের আসল স্বাদ বজায় রাখা হয়। পুঞ্জেনা প্যাপ্রিকা নামের একটা পদ ক্যাপসিকাম মাংসের কিমা দিয়ে রান্না করা ভাতের পুর ভরে ঝোল করে রান্না করা হয়। ঐতিহ্যবাহী এই খাবার যে কোনো উৎসবে একদম কমন খাবার। বেগোভা চোরবা নামের মুরগি এবং ঢেঁড়স দিয়ে তৈরি করা ঘন স্যুপ বজায় অন্যতম পছন্দের খাবার। এছাড়াও ঘরে তৈরি পাস্তা দিয়ে তৈরি বসনিয়ার একটি ঐতিহ্যবাহী স্যুপ হল তারহানা। উপকরণের মধ্যে টক দই থাকার কারণে এটি সাধারণত টক স্বাদের হয়। অনেক সময় এই স্যুপ কুচানো সবজি, নুডলস এবং মাংসের কিমা দেওয়া হয়। এটা বসনিয়ার ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সাধারণ একটি ঘরোয়া খাবার। বাঁধাকপি পাতা দিয়ে বানানো সারমা এক ধরনের রোল, ভেতরে পুর দেওয়া হয় মশলা দিয়ে রান্না মাংসের কিমার সাথে ভাত মিশিয়ে। তুফাহিজা বসনিয়ার ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় ডেজার্ট বা মিষ্টি। অ্যাপেলের খোসা ছাড়িয়ে ভেতরের অংশ বের করে সিদ্ধ করে তার ভেতর আখরোট এবং নানা প্রকার বাদামের পুর দিয়ে সেই পুর ভরা অ্যাপেল চিনি শিরায় ফুটিয়ে তৈরি করা হয় তুফাহিজা। সবশেষে শুনব বসনিয়ার কফি জেজভার তথ্য। অত্যন্ত কড়া ও সুগন্ধিযুক্ত ঐতিহ্যবাহী এই কফি মূলত জেজভা নামের বিশেষ তামার পাত্রে তৈরি করা হয় বলেই এর নামকরণ। খুব মিহিগুড়া কফি দিয়ে তৈরি করে না ছেকেই পরিবেশন করা হয়, যার উপর ঘন সোনালী ফেনা জমে। শ্রোতা বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। আগামী পর্বে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে নতুন অঞ্চল ও খাবারের তথ্য নিয়ে ফিরে আসার ইচ্ছেতে জানাচ্ছি শুভ বিদায়।
0: শোনা হলো রসনার বৈশিকতা পর্বটি।
1: খানিক আগে ওই যে বললাম, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হলো শরতের পূর্ণিমা। আর এবার কিন্তু আজকের আপনার লেখা পর্বে আমরা যেতে চাই, এবং আপনার লেখা মানেই তো আপনাদের লেখা, আমাদের শ্রোতা বন্ধুদের লেখা।
0: আপনার লেখা পর্বের আজকের বিষয় শরৎকাল।

0: লেখা পেয়েছি মেহেদি হাসান মামুনের কাছ থেকে, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখছেন, নাম দিয়েছেন শরৎ সন্ধ্যা। কাশফুল ডানা মেলে বাতাসের বুকে, বেলা শেষে মেঠো পথ হাসি মৃদু সুখে, গধূলির লাল রং মুছে যায় ধীরে, পাখিরা যে চিনে চিনে ফেরে তার নিড়ে, ঝিকিমিকি সাঁচ তারা ওঠে নীল গায়ে, শীতল হাওয়ার ছোঁয়া লেগে যায় পায়ে, শিউলি গাছের তলে ঘাসের চাদর, কুয়াশায় বাড়ি যেন শরৎ আদর, শরতের স্নিগ্ধে গধূলির আলো সন্ধ্যাকে মেখে দেয় আলোকের কালো।
1: আমার কাছে রয়েছে মোহাম্মদ আজমান হোসেনের লেখা, তিনি লিখেছেন পলাশতলি গ্রাম, পোস্ট মঙ্গলবাড়ি, উপজেলা জয়পুরহাট সদর, জেলা জয়পুরহাট থেকে। পড়ছি আপনার লেখা থেকে। ভাদ্রের খাঁ খাঁ রোদে গাছের ছায়ায়, পাকাতালের মিষ্টি সুবাস বাতাস ভাসায়, গাছের ডগায় দুলতে থাকা কালো সেই ফল, পেকে উঠে থোকা থোকা মনে জাগায় বল, ধূপধাপ শব্দে পড়ে উঠোন জুড়ে তাল, কুড়িয়ে নেয়ার হিড়িক পড়ে সারাটা সকাল, হলুদ রঙের ঘন রস ছাঁকনিতে ছেঁকে, দাদিমা সব পিঠা বানায় আবেশে ঢেকে, তালের বড়া তালের পায়েস ক্ষীর আর চাটু, সাদে গন্ধে মেতে ওঠে পাড়ার আটুপাটু, শরতেরই আগমনী গান যেন গায়, ভাদ্র মাসের পাকা তাল এমন শোভা পায়।
0: একটু আগে মেহেদি হাসান মামুন আপনার লেখা পড়ছিলাম, একটু বলতে চাই, বলাটা এই কারণেই দরকার যে আমরা যারা ছড়া লিখতে চাই বা ছড়ার ছন্দে লিখতে চাই, ছড়ার অপরিহার্য শর্ত হচ্ছে ছন্দ, এবং সেই ছন্দ যদি সাবলীল না হয় পড়তে গিয়ে আমাদের ধাক্কা লাগে। আপনি নিজে লেখার পরে অবশ্যই পড়বেন, যেমন আমি পড়তে গিয়ে ধাক্কা খেয়েছি, কোনো কোনো জায়গায় একটু মাত্রা বেড়ে গেছে, কোনো জায়গায় ঠিক ছিল, অতএব নিজে পড়লেই কিন্তু এটা ঠিক হয়ে যায়, আর একবার যদি ধরে ফেলা যায় তাহলে তো আর ভুল হবে না। মেহেদি হাসান মামুন নিশ্চয় কষ্ট পেলেন না, আগামীতে আবার লিখছেন। এবার যাচ্ছি পরের লেখাতে। শিকদার ইসাহাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ও ডাক আড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখছেন, শরৎ সন্ধ্যা এগিয়ে এলে আধার নেমে আসে, কাশের বনে বক পাখিরা পাখ ছড়িয়ে হাসে, সাদা মেঘের আকাশখানি হঠাৎ কালো হয়, রিমঝিমিয়ে বাদলা এসে জাগায় মনে ভয়, বন বনানি উঁচু মাথায় নীরব হয়ে থাকে, বনের ঝোপে খ্যাক শিয়াল সুযোগ পেলে ডাকে, ঝিঝি পোকার গানের সুরে কাঁপায় চারিদিক, কি করা যায় গভীর ভাবে যায় না বোঝা ঠিক, শরৎ সন্ধ্যা অনুরাগের নতুন উদ্বোধন, যার পরশে ধরার বুকে হয় না প্রহসন, মুক্ত হাওয়া উড়ে বেড়ায় সকল আঙিনায়, ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে চাঁদের জোছনায়।
1: এবারে পড়ছি মনোয়ারুল ইসলাম আপনার লেখা, আপনি লিখেছেন কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। আকাশ জুড়ে মেঘের দল মেতেছে খেলায়, নদীর তীরে কাশফুলেরা দোল খেয়ে যায়, শিউলি তলায় সকালবেলা শিশির ঝরে পড়ে, শরৎকালের মিষ্টি রোদে সবার উঠোন ভরে, সবুজ ধানের ক্ষেতগুলো হাওয়ায় দোলে সুখে, খুশির ছোঁয়া লেগেছে তাই গায়ের সবার মুখে, রাতের বেলা চাঁদের আলোয় স্নিগ্ধ চারিপাশ, শরৎ এলো প্রকৃতিতে জাগিয়ে উল্লাস, তাল পুকুরে শাপলা ফোটে জলের বুকে ভেসে, শরৎ রানী হাজির হলো অপরূপ এক বেশে।
0: মোহাম্মদ বিল্লাল শেখ, সিএনবি পাড়া, চুয়াডাঙ্গা থেকে লিখছেন, শরতের শুভ্র হাওয়া সন্ধ্যামণি দোলে, সাদা মেঘের মিছিল ভাসে আকাশের কোলে, সন্ধ্যা নামে ঝিঝিরি ডাকে উদাস করা বন, শিশির ভেজা কাশ বনে দুলছে সাদে মন, সাঝের পাখি ফিরছে নিড়ে জোনাকির আলো, মিটিমিটি জ্বলছে প্রদীপ আকাশ এত ভালো, দুপুরের একটু পরে ঝিরে ঝিরে হাওয়া, শিউলি ফুলের ডালে বসে ময়নার গান গাওয়া, এ গাছ ও গাছ সব গাছেতেই বসছে পাখির ঝাঁক, শিউলি ঝরা সকাল আমার মুগ্ধ হয়ে থাক, শরৎ রানীর অঙ্গ ভরা দুলছে ফুলহার, দোলন চাপায় মাধবী লতায় ফুলের সমাহার, গোধূলির লগ্ন শেষে জ্যোৎস্নামাখা রাত, নীরব প্রকৃতির আজ বধূ সেজে থাক, কামিনী সুবাস ছড়ায়, ভরে যায় মন, নীলিমায় মিশে গেছে সব অনুক্ষণ।
1: প্রিয় শ্রোতা, শুনলেন আপনার লেখা পর্বটি।
0: এবার নির্বাচিত একটি গান শুনবো আমরা। এ গানের রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একসময় শিক্ষক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। 2008 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন।
1: তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে এবার শোনাব তাঁরই লেখা খুবই জনপ্রিয় একটি গান, এতটুকু আশা ছবিতে। এ গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার।

0: প্রিয় শ্রোতা, এবার আজকের উত্তরণে রীতি টানবো আমরা।
1: কামনা করি আমাদের স্বপ্ন আর সম্ভাবনা এগিয়ে যাক উত্তরণের পথে।
0: এমনই শুভকামনায় এবার একেবারে শেষ কথা বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন,
1: আর আমি শফিকুল ইসলাম বাহার।
0: প্রকৌশল সহযোগিতা দিলেন এস এম আল জুবায়ের,
1: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমনের বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: ভালো কাজে হয় যেন এগিয়ে যাওয়া,
0: তাহলেই ঠিকই যাবে ভালোকে পাওয়া।

দেশের গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ আল আমিন এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার। অনুষ্ঠানটি বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে ধারণকৃত।
2: শ্রোতৃবৃন্দ, শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মুজিবুল হক। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। আলোচ্য সূচিতে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, তার তর্জমাসহ সংক্ষিপ্ত তাফসির, হামদ ও নাত, প্রবন্ধ, কবিতাবৃত্তি ও দর্শে হাদিস। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে সেমিনার কার্যক্রম শুরু করছি। তেলাওয়াত করছেন কারি আব্দুল ওয়াদুদ।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: তেলাওয়াতকৃত আয়াতের তরজমা সংক্ষিপ্ত তাফসির পেশ করছেন মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সূরা আহজাবের কোরআন মজিদের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বস্তুত তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, এমন ব্যক্তির জন্য যে আল্লাহ এবং আখেরাত দিবসে বিশ্বাস করে এবং আল্লাহ এবং আখেরাতে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করে, আল্লাহকে অধিক স্মরণ করে। তো এখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের জন্য সামগ্রিকভাবে, যদিও আয়াতটি নাজিল হয়েছে আহজাব খন্দক এর প্রেক্ষাপটে, সেখানে মৌলিকভাবে অনেকগুলো বিষয় জড়িত আছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে সেটা হচ্ছে লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আয়াত যদিও একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু এটার এর থেকে সিদ্ধান্ত আমভাবে আসে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সামগ্রিক জীবনকেই অনুসরণের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: শ্রোতৃবৃন্দ, এখন মহান আল্লাহ পাকের শানে হামদ পেশ করছেন জনাব আহনাফ আদিল শাফি।

0: মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ পেশ করলেন জনাব আহনা ফাদিল শাফি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আজকের সেমিনারের নির্ধারিত বিষয় বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। শীর্ষক প্রবন্ধ পাঠ করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين، اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য সৃষ্টির মধ্যে মানব জাতিকে সবচেয়ে বেশি মহব্বত করে এবং সবচেয়ে বেশি প্রিয় করে সৃষ্টি করেছেন। এজন্য তাদের তিনি দান করেছেন সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা, সম্মানজনক রিজিক ও বাসস্থান। ইরশাদ হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থল ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে উত্তম রিজিক দান করেছি। সূরা ইসরা বা বনী ইসরাইল 70 নম্বর আয়াত। এই সম্মান ও মর্যাদা যাতে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে বহাল থাকে, তার পথ নির্দেশনা দিয়ে তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। তারা মহান আল্লাহর সাথে তাঁর প্রিয়তম সৃষ্টির সম্পর্ক যাতে মধুর থাকে এবং তার কাছ থেকে পরকালে তারা উত্তম বিনিময় ও পুরস্কার লাভ করতে পারে, সে ব্যাপারে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তারই ক্রমধারায় সর্বশেষ আগমন করেছেন হযরত রাসূল করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পুরোটা জীবনই ছিল মহান আল্লাহর এ মর্যাদাবান সৃষ্টির কল্যাণে নিবেদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে স্বীয় রহমতের শীতল পরশে সামিল করে নেওয়ার জন্য পথ প্রদর্শক হিসেবে তাকে প্রেরণ করেছেন এ ধরার বুকে। তাই তো ইরশাদ হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 109 নম্বর আয়াত। সকল সৃষ্টি তথা জীব জন্তু, পোকামাকড়, কীট পতঙ্গ, জিন ইনসান সকলের জন্যই তিনি রহমত স্বরূপ। জিন ইনসানের মধ্যে আবার তার অনুগতদের জন্য তিনি দুনিয়া ও আখেরাত উভয় জাহানের রহমত, আর তার অবাধ্য ও কাফিরদের জন্য কেবল দুনিয়াতে তিনি রহমত। তাই শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও তাদেরকে তিনি চিরস্থায়ী সফলতার প্রতি অত্যন্ত দরদ ভরা কণ্ঠে আহ্বান দিয়েছেন। তবে তাকে না মানলেও তিনি কখনো তাদের প্রতি অমানবিক আচরণ করেননি, যেমনটি দেখতে পাই আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে। ভিন ধর্মের লোকদের প্রতি, বিশেষত মুসলিমদের প্রতি, তারা কিরূপ বর্বর ও সহিংস আচরণ করে যাচ্ছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্বজাতি ও বিজাতির মধ্যে বৈষম্যমূলক আচরণ করেননি। হাদিস, সিরাত ও ইতিহাস গ্রন্থের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে অসংখ্য নজির আজও ভাস্বর হয়ে আছে। 622 খ্রিস্টাব্দে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গমনের পর সেখানে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। এই সমাজ রাষ্ট্রের সুরলগ্ন থেকেই তিনি বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠনের পদক্ষেপ গ্রহণ করেন। হিজরত করে মদিনায় এসে তিনি দেখতে পান সেখানে একটি মিশ্র সমাজ ব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রধান তিনটি ইহুদি গোত্র বনু নজির, বনু কুরাইজা ও বনু কাইনুকা, একটি সনাতন পৌত্তলিক গোত্র, তাদের মধ্যে আবার আওস ও হাজরাজ নামে দুটি শাখা গোত্র রয়েছে এবং একটি সদ্য মুসলিম জনগোষ্ঠী রয়েছে। এই মিশ্র সমাজ ব্যবস্থায় যেন পরিপূর্ণ শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, কারো প্রতি যেন কোনোরূপ বৈষম্যমূলক আচরণ না হয়, কারো অধিকার যেন খর্ব না হয়, কেউ যেন সামান্যতম অত্যাচারের শিকারও না হয়, সেজন্য তিনি প্রণয়ন করেন 52টি ধারা সম্বলিত একটি সনদপত্র, যা আরবিতে মিসাপ মদিনা, ইংরেজিতে চার্টার অফ মদিনা এবং বাংলায় মদিনা সনদ নামে অভিহিত। এটি মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। এর ধারাগুলো বিশ্লেষণ করলে একথা সুস্পষ্ট প্রতিভাত হয় যে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকলকে একত্র করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে সমবেত করার মৌলিক চিন্তাধারা থেকে উচ্চারিত ও সম্পাদিত এই চুক্তি। এর অন্যতম প্রধান ধারা ছিল, এ চুক্তির আওতাভুক্ত সকল গোষ্ঠী এক উম্মা তথা এক জাতি হিসেবে বিবেচিত হবে। গোষ্ঠীসমূহ পরস্পর লড়াই ঝগড়া করবে না। কোনো গোত্র বা সম্প্রদায়ের উহার বহিঃশত্রুর আক্রমণ হলে সবাই সম্মিলিতভাবে সে আক্রমণ প্রতিহত করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বৈষম্যমুক্ত। তাতে দেশি বিদেশি, স্বজাতি বিজাতি, মুসলিম ও মুসলিম এবং কুলীন অকুলীনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। সিরাত ও ইতিহাসের গ্রন্থসমূহে এর অসংখ্য নজির বিদ্যমান। উদাহরণস্বরূপ বলা যায়, কুরাইশ বংশের এক মহিলা চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তারা হাত কাটার গ্লানিকর শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজতে থাকে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরম প্রিয় পাত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সুপারিশ করার জন্য অনুরোধ করে। উসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট শাস্তি কিছু হালকা করে দেওয়ার সুপারিশ করলে তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করছো? এরপর তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীফ তাকুহু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহ লাও আন্না মাতিবাতান বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে লোক সকল, তোমাদের পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, আর কোনো দুর্বল লোক চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম, মুহাম্মাদের কন্যা মা ফাতিমাও যদি চুরি করত তাহলেও নিশ্চয়ই আমি তার হাত কেটে দিতাম। বুখারী শরীফ হাদিস নম্বর 3475। এভাবেই তিনি শক্ত হাতে বৈষম্যের অবসান ঘটিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠনে ছিলেন বদ্ধপরিকর, তাই তিনি মুসলিম ও মুসলিম নির্বিশেষে সকলের সম্মান মর্যাদা ও অধিকার প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা করে সাম্যের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আলা মান যালমা মুওয়াহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন ফা আনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। জেনে রাখো, যদি কেউ কোনো চুক্তিবদ্ধ মুসলিমের প্রতি নির্যাতন চালায় অথবা তার অধিকার খর্ব করে অথবা তার উপর সাজ্জাতিক বোঝা তথা প্রতিরক্ষা কর চাপিয়ে দেয় অথবা তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি তার পক্ষ অবলম্বন করব। আবু দাউদ হাদিস নম্বর 3052। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বান্তকরণে ঐকান্তিকভাবে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠন করে মানবতার ফেরিওয়ালাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম কেমন শান্তি, ন্যায় ও ইনসাফের ধর্ম। শুধু তাই নয়, তাঁর পরবর্তী খলিফা ও শাসকবৃন্দ সর্বোপরি তার উম্মত যেন তার এ আদর্শে অবিচল থাকে, সেজন্য জীবনের শেষ প্রান্তে এসে বিদায় হজের ভাষণে তিনি দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামি ওয়ালা লিআজামিয়িন আলা আরাবি ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। হে লোক সকল, জেনে রাখো তোমাদের রব এক আর তোমাদের পিতাও এক। তোমরা আরও জেনে রাখো, কোনো আরবের কোনো অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই, আবার কোনো অনারবেরও কোনো আরবের উপর শ্রেষ্ঠত্ব নেই, আর কোনো শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই কোনো কৃষ্ণাঙ্গের উপর, আবার কোনো কৃষ্ণাঙ্গেরও শ্রেষ্ঠত্ব নেই কোনো শ্বেতাঙ্গের উপর। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23489। রহমাতুল্লিল আলামিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা ও কর্তৃত্ব লাভের শুরু থেকেই বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠন করে যে শান্তি সুবাতাস প্রবাহিত করেছিলেন, তা তার পরবর্তী মুসলিম উম্মার জন্য তো বটেই, সারা বিশ্বের জন্য এক মহান শিক্ষা হয়ে রয়েছে। উক্ত শিক্ষা অনুসরণ করে আজও বিশ্বের যে কোনো প্রান্তে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠন করা হলে সেখানে শান্তি ও নিরাপত্তার সুবাতাস প্রবাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মূল নীতিমালা অনুযায়ী কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: শ্রোতা মণ্ডলী, এখন আমরা জনাব মাহবুব সুবহানের উচ্চারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তি শুনব।
2: আমি যেই কবিতা আবৃত্তি করব এর নাম হচ্ছে আল্লাহ আমার প্রভু, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, কলেমা আমার তারিজ, তৌহিদ আমার মুর্শিদ, ইমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ, আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদ বাণী, আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়, আরব মেসের চীন হিন্দ মুসলিম জাহান মোর ভাই, কেহ নয় উচ্চ কেহ নয় নিচ, এখানে সমান সবাই, এক দেহ এক দিল এক প্রাণ, আমির ফকির এক সমান, এক তকবীরে উঠে জেগে আমার হবেই হবেই জয়।
0: সুদীবৃন্দ, আপনারা শুনছেন পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 ইজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার অনুষ্ঠান। এখন দর্শে হাদিস পেশ করছেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ।
3: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষে মানুষে ভেদাভেদ বৈষম্য সুদূর অতীত থেকে চলে এসেছে। বৈষম্যের ফলে মানুষে মানুষে আশরাফ আত্রাফ বা শ্রেষ্ঠ ও নিকৃষ্ট এর ধারণা বদ্ধমূল হয়ে আসে। অথচ এই বৈষম্য স্রেফ জন্মগত, যাতে স্রষ্টার ইচ্ছা ছাড়া মানুষের কোনো হাত নেই। এমন অবস্থায় মনে করা হয় একজন ইংরেজ, আমেরিকান বা আরব বা শ্বেতাঙ্গ তাই সেই শ্রেষ্ঠ। পক্ষান্তরে একজন আফ্রিকান উপজাতি বা কৃষ্ণাঙ্গ তাই সে নিকৃষ্ট। কিন্তু জন্মের ভিত্তিতে উত্তম অনুত্তম বৈষম্য না রেখে মহান আল্লাহ স্পষ্ট করেছেন, মানুষের শ্রেষ্ঠত্ব হল তার নৈতিক মান ও চরিত্রে। চরিত্রের ও আমলের দিক দিয়ে যে উত্তম, সেই প্রকৃত উত্তম বা শ্রেষ্ঠ। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বংশ বা বর্ণের শ্রেষ্ঠত্ব নয়, তাকওয়াই প্রকৃত মর্যাদা। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সমতার সবচেয়ে বড় ঘোষণা দিয়েছিলেন, যেমন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। কোন আরব ব্যক্তির উপর অনারবের, অনারবের উপর আরব ব্যক্তির, সাদার উপর কালোর এবং কালোর উপর উপরে সাদার শ্রেষ্ঠত্ব নেই। তাকওয়া বা আল্লাহ ভীতি হল শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি। মুসনাদে আহমদ, আইনের চোখে সবাই সমান, ধনী দরিদ্র বা প্রভাবশালী হওয়ার কারণে কেউ যেন বিচার থেকে পার না পেয়ে যায়। সমাজ থেকে সেই বৈষম্য দূর করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ছিলেন, যেমন ইন্নামা আহলাকাল লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমু শারীক তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমু দাঈফ আকামু আলাইহিল হাদ্দ। তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এ কারণেই ধ্বংস হয়ে গেছে যে তাদের মধ্যে কোনো প্রভাবশালী বা সম্ভ্রান্ত ব্যক্তি অপরাধ বা চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, এবং কোনো দুর্বল বা গরিব ব্যক্তি অপরাধ চুরি করলে তার উপরে আইন প্রয়োগ তথা শাস্তি প্রদান করত। পারস্পরিক সাম্য ও ভ্রাতৃত্ব, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযালুহু ওয়া লা ইয়াহতিরুহু। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করে না, তাকে অপমান করে না এবং তাকে তুচ্ছ বা অবজ্ঞা করে না। সহিহ মুসলিম। অহংকার বংশীয় মর্যাদার বৈষম্য বিলোপ, বংশ বা আভিজাত্যের অহংকার সমাজকে বিভক্ত করে, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, যেমন লায়ান্তাহিয়ান্না ক্বামুন ইফতাখিরুনা বিআবাইহিম আল্লাযীনা মাতু আলা ইন্না কুল্লুকুম বনু আদম ওয়া আদমু মিন তুরাব। মানুষের উচিত তাদের মৃত পূর্বপুরুষদের নিয়ে অহংকার পরিহার করা, কেননা তোমাদের জেনে রাখা চাই তোমরা সবাই আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুনানে তিরমিজি। মানুষের বাহ্যিক রূপ ও সম্পদের চেয়ে তাদের অন্তরের গুরুত্ব সর্বাধিক। রাষ্ট্র বা সমাজে মানুষকে তার টাকা পয়সা বা সুন্দর চেহারা দেখে মূল্যায়ন করা যাবে না, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের বা কর্মের দিকে তাকান। অধীনস্থ বা শ্রমিকদের প্রতি মানবিক ও বৈষম্যহীন আচরণ, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা অধীনস্থ ব্যক্তিদের সাথে বৈষম্যহীন আচরণের চমৎকার নির্দেশনা এই হাদিসটিতে রয়েছে যেমন ইখওয়ানুকুম খাওলুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইয়ুতইমহু মিম্মা ইয়াকুলু ওয়ালইয়ালবিসহু মিম্মা ইয়ালবাসু, তারা তোমাদের অধীনস্থ দাস বা শ্রমিকরা, তারা তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাই যার ভাই তার অধীনে রয়েছে সে যা খায় তাকেও যেন তাই খাওয়ায় এবং সে যা পরিধান করে তাকেও যেন তাই পরিধান করায়। সহিহ বুখারী। সুতরাং আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উন্নত হওয়ার লক্ষ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের এই দিনগুলোতে আমরা অঙ্গীকার করি, আমরা সকলেই বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ দর্সে হাদিস শুনলেন, এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করছেন জনাব মেহেদী হাসান মিরাজ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: আসসালামু আলাইকুম।
1: এতক্ষণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশিত হলো। দোয়া মোনাজাতের মাধ্যমেই আজকে নির্ধারিত অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। দোয়া মোনাজাত পরিচালনা করছেন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ।
2: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিল হাশিমি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا من يا أرحم الراحمين يا أكرم الأكرمين وما در جيبان الشمس تخطق سور كما أفكر আমাদের আত্মীয় স্বজন হাবিবের পুরো উম্মতকে মাফ করে দাও। বাংলাদেশের উপর রহমত নাযিল কর। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন।
3: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশ বেতার ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার। অনুষ্ঠানটি বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে ধারণকৃত। প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এলিস মশা ডিম পারে। তাই এলিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এলিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনবেন এম এ হান্ডার্ডের কণ্ঠে।

শুনলেন নজরুল সঙ্গীত এম এ মান্নানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রস্তুত আমন্ত্রণ উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাউসার বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান, সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়ীদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 9 জন পুরোহিত ও সেবায়ীদের মধ্যে সম্মানী বিতরণ করেন। একই সঙ্গে সারা দেশে পুরোহিত ও সেবায়ীগণের ব্যাংক অ্যাকাউন্টে EFT-র মাধ্যমে এই অর্থ পৌঁছে যায়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2007 সালের 7ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করে। প্রায় 554 দিনের বন্দিদশা শেষে 2008 সালের এই দিনে জামিনে মুক্তি পান তিনি। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে $100 কোটি চুক্তি সই করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটি 2030 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। এছাড়া তিনি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচার সহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ভোলা প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন, এটাই জাতির প্রত্যাশা। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যেসব উন্নয়ন বরাদ্দ পাঠায় সেগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কিনা এবং উন্নয়ন টেকসই হচ্ছে কিনা সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8 থেকে 10ই জানুয়ারি এবং 15 থেকে 17ই জানুয়ারির 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ এ আজ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16ই সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালীন ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথ ও পাথে অনুষ্ঠানে প্রতিবেশীর হক সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামুশি সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলক আকলি শুনতে পাবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনের ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক নয়ন চলে গেল শুনবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে। রচনা মোহাম্মদ মুস্তফা আব্দুর রব, প্রযোজনা আব্দুর রব। আলোর পথে যাত্রা মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল চারটা পাঁচ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। গারুদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ে কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বোধ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে শুনবেন কৃষি বিষয়ে কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত ছড়ে বাধা শুনতে পাবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বিলাস, মূল রচনা জীবনানন্দ দাস, বেতার রূপ ও প্রযোজনা মোহাম্মদ ফজলুল হক। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্জ, এফএম একশো দুই ও এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 89%, সন্ধ্যা 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:41, অস্ত যাবে সন্ধ্যে 6:14। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: হ্যালো বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 ও FM 90 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি মোহাম্মদ রিয়াদ হোসেন ও আমি মোহাম্মদ আব্দুল্লাহ। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ সোহাইল আনোয়ার, শামীম আহমেদ, SM আল জোবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি নিশ্চিত আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে। রাত 12:05 বাংলা ও ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, 12:15 নিঃশুতি নাটক বিলাস, রাত 1:15 আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, মিশ্র গানের অনুষ্ঠান রংধনু রাত 1:40, রাত 2:00 দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা, রাত 2:50 নজরুল সংকেত, রাত 2:55 ভদ্র নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া বার্তা, দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন নিঃশুতি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে, শোনার আমন্ত্রণ রইল।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি জিন্নাতুন নাহার। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না করতে পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 9 জন পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী বিতরণ করেন। একই সঙ্গে সারাদেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে এই অর্থ পৌঁছে যায়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2007 সালে 7ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করে। প্রায় 554 দিনের বন্দিদশা শেষে 2008 সালের এই দিনে জামিনে মুক্তি পান তিনি। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে $100 কোটি চুক্তি সই করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটি 2030 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। এছাড়া তিনি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ভোলা প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন, এটাই জাতির প্রত্যাশা। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যেসব উন্নয়ন বরাদ্দ পাঠায় সেগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কিনা এবং উন্নয়ন টেকসই হচ্ছে কিনা সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8 থেকে 10ই জানুয়ারি এবং 15 থেকে 17ই জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এ আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16ই সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার। The news read by Shehnaz Parveen. Prime Minister Tariq Rahman has urged people to remain highly vigilant so that antisocial forces cannot rise again and no one can undermine the prevailing communal harmony in the country. He made the call while addressing a reception and honorarium distribution program for prominent members of the Hindu community, priests and sabbats at Usmani Memorial Auditorium in the capital today, marking the Janmashtami. The Prime Minister said people of Bangladesh, irrespective of political affiliation, religion or ethnicity, have long been observing their respective religions and cultures while maintaining mutual respect, goodwill and harmony. The Prime Minister distributed honorariums among nine priests and sabbats at the program. The honorarium was simultaneously sent to the bank accounts of priests and sabbats across the country through electronic fund transfer EFT. Meanwhile, Janmashtami, one of the major religious festivals of the Hindu community commemorating the birth of Lord Sri Krishna, will be celebrated across the country tomorrow with due religious fervor and gaiety. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages on the eve of the festival, greeting members of the Hindu community. Tomorrow will be a public holiday. Temples, religious organizations and various institutions have drawn up elaborate programs to mark the occasions. Mohanagar Sarbojonin Puja Committee has taken program to celebrate the festival centrally at Dhakeshwari National Temple in the capital. The programs include Gita Jaggo and Janmashtami processions. Janmashtami processions will be brought out from city's Polashi intersection tomorrow afternoon. The 19th Jail Release Day of BNP Chairman and Prime Minister Tariq Rahman was observed today, with the party recalling the period as one of the most difficult chapters of his political life. Tariq Rahman was arrested on 7th March of 2007 in a plot to fulfill political vendetta during the illegal 111 government. He was subjected to brutal torture while in prison. After being imprisoned for about 18 months without trial, he was released on bail on this day in 2008. The government has signed $1 billion loan agreement with the Islamic Development Bank ISDB for the modernization and expansion of the Eastern Refinery Project. The agreement was signed at the Secretariat in the capital today in the presence of Prime Minister Tariq Rahman and the ISDB Group President Dr. Muhammad Al Jassir. President Major Fakhrul Islam Alamgir has urged the Bangladesh police to perform their duties with honesty, sincerity and professionalism to maintain law and order and effectively combat crimes. He made the remark when Inspector General of Police IGP Muhammad Ali Hussain Fakir paid a courtesy call on him at Bongo Bhavan today. The President said instructed the police to take urgent and appropriate measures to establish the rule of law in the country. Information and Broadcasting Minister Barrister Andalif Rahman has said ethical education is essential to developing quality media professionals, as journalist standards cannot be improved merely by formulating policies. He said these while addressing a view exchange meeting with journalists at Bhola Press Club today. The Information and Broadcasting Minister said journalists must remember that their writing should serve the welfare of the people and that no one should be harmed by their reports. Next year's Bishwa Ijtema will also be held in two phases, some Minister Salahuddin Ahmed revealed the information at a briefing after meeting with the leaders of Tabligh Jamaat at Secretariat today. He said the first phase of the Bishwa Ijtema will be held from 8th to 10th January, while the second phase from 15th to 17th January. The International Crimes Tribunal, too, has directed the authorities concerned to publish notices in two newspapers asking 30 accused, including including ousted Prime Minister Sheikh Hasina, to surrender over Shapla Chotto crackdown case. The three-member tribunal, headed by Justice Mohammad Nazrul Islam Chowdhury, issued the order today. The tribunal, too, has fixed 16 September as the date for the next hearing of the case. Finally, weather and Forecast Valley till 9 tomorrow morning says there are chances of rain and thunder showers with temporary south-southeasterly gusts cooling wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Tangal, Mayamshing, Bogura, Dhaka, Khulna, Borishal, Potuwakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River pools in these areas set to west cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন রুমানা ইসলামের কণ্ঠে। গানের কথা লিখেছেন, সুর করেছেন খান আতাউর রহমান।

0: দেশের গানটি শুনলেন রুমানা ইসলামের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা আমন্ত্রণ নিশুতি নাটকে।
1: আমাদের আজকের নাটক বিলাসী
2: বলতে পারো,
1: বিলাসী।
2: কেমন এলিয়ে গেলে শান্তিশেখর? বিলাস তো খুব ভালো জিনিস।
1: মূল রচনা জীবনানন্দ দাস, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ফজলুল হক, নাট্যানুষ্ঠান বিলাস।
3: তবে বিলাসের মানে কি?
2: মানে জ্যাঠামশাইয়ের মতে বিলাস মানে খুব সম্ভব বিষয় আশয়ের মায়া কাটিয়ে নেলা ভোলা জিনিস দিয়ে বম্ব হয়ে থাকা আর কি।

সুখ নেই, শান্তি নেই, স্বাচ্ছন্দ্য নেই। তবু কলকাতা ছেড়ে কোথায় আর যেতে পারে? যেতে যে ইচ্ছে নেই তা নয়, কিন্তু ইচ্ছে কার কতদূর পূর্ণ হয়েছে পৃথিবীতে? তা না হলে আমার সাথী বলি আর ইচ্ছেই বলি, শুরু না হতেই শেষ হলো কেন?

0: চন্দনে সমাযুক্তা সিন্দুর ভালে
1: ভালে
0: অনেন
1: অনেন
0: সিন্দুর সৌভাগী।

0: কি
1: শোনো,
0: বলো
1: কাছে এসো,
0: কি বলো,
1: আরো কাছে
0: বলো,
1: আরো
0: যা, এ ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো।
1: দেখো, তুমি আমার সাত পাকে বাঁধা স্ত্রী,
0: তাই বলে সময় অসময় থাকতে নেই। দুষ্ট কথা, আমার

0: কই গো, শুনছো?
1: আসছি।
0: তা কি হয়েছে?
1: কেন বলো তো?
0: ডাকলে উত্তর তো এমন করে শোনাই যায় না। আগে যেমন তড়ি ঘড়ি ছুটে আসতে, ইদানিং তা তো নেই, বরং হাসছো যে।
1: তবে কাঁদবো?
0: আসলাম, দেখো হাসলে কেন আমায় বলতে হবে?
1: সব কথা বুঝি বলতে হয়, বুঝে নিতে নি।
0: হেয়ালি রেখে স্পষ্ট করে বলো।
1: আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কমাস।
0: কেন, 1 2 3 4?
1: হ্যাঁ মশাই, হ্যাঁ।
0: তাই?

তোমার যেখানে সাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাস।

করেই দিন, দিনের পরে মাস, আর মাসের পরে বছর গড়িয়ে গেল। আর আমার

0: তোমারও যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ছুরি দিচ্ছে ফুলের বাতাসে। ঝরে গেল অবশিষ্ট পাতাটাও, আমি রয়ে গেলাম এই বাংলার পারে।
1: দাদাবাবু, দাদাবাবু
0: কে? ও জিতেন, কিছু বলবি?
1: ঘোষ সাহেব সালাম জানিয়েছেন।
0: বলকে তুল দেখছি, পরে আসছি।
1: আজ্ঞে।
0: সর্পেন ঘোষ, ভাগ্যিস বিদেশি পয়সায় পরিচালিত এই সাপ্তাহিক পত্রিকায় ঢুকতে পেরেছিলে বলেই না। বরং বাড়ছে তৈরি গর্বজাত ঘোষদের মানসিকতায় পুষ্ট।

0: সামনে।
1: দাদাবাবু, দাদাবাবু, কি জরুরি কাজে?
0: কি যে জরুরি কাজ তোমার জানা আছে? তোর আমার দুজনে যখন করতে হবে দুজন কি করতে হবে?
1: আপনি আসুন দাদাবাবু, দেখে গিয়ে ওদিকে আবার কি হুকুম।
0: যা সর্পেন ঘোষ, তুমি আমার কর্মকর্তা না হলেও উচ্চপদস্থ কর্মচারী। অসম্মান তোমাকে কোনোদিন প্রদর্শন করিনি, এমনকি সিগারেটটিও তোমার আগোচরে খেতাম।
2: কাল আমার কিছুটা জরুরি কাজ আছে, অফিস টাইমের পরেও কিছুটা সময় লাগবে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমায় পৌঁছে দেবো।
3: আজ ছাড়া প্রতিদিনই বাসে যাতায়াত করেছি এবং সে যাতায়াতে আমি অভ্যস্ত। দয়া করে আপনি আমার জন্য কষ্ট না করলে খুশি হব।
2: এটা রাখো।
3: কি?
2: যাকে ছাড়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কিছুই চলে না, সবারই প্রয়োজন আছে, অতএব তোমার বেলা তো বলার অপেক্ষা রাখে না।
3: প্রয়োজন

0: Quinto anno. আমি দেখেছেন
1: ডক্টর সেনের কাছে যেতে হবে, বুঝলেন না? ডক্টর টিভি সেন কিছু বলছিলেন
0: না? এই প্রিন্ট কি চলবে?
1: সিগারেট খাবেন? ও আসুন, কি এলো, নিন
0: না, মানে
1: আচ্ছা অভ্যস্ত নন। আরে মশাই, বিদেশি ফার্মে চাকরি করেন, নিদেন পক্ষে বিদেশি সিগারেট স্মোক না করলে যে ফার্মের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়।
0: বেতনের সাথে সামঞ্জস্য রেখে চলাই কি উচিত নয়?
1: না হাসিয়ে ছাড়লেন না মশাই, অফিসে আসেন বেতন পান, অফিসের কাজ করতে গিয়ে যদি অভ্যাস থাকে তবে স্মোক ড্রিঙ্ক থেকে শুরু করে যাবতীয় খরচ বেতন থেকে চালালে চলবে কি করে?
0: তবে
1: গটের বুদ্ধি খরচ করুন, সুরা পেয়ে যাবেন। অবশ্য আপনি ব্যাচেলার মানুষ, বয়স নিশ্চয়ই 40 ছোঁয়া ছোঁয়া?
0: না, 44।
1: তবে তো আমার ইমাজিনকে এক্সিট করে গেলেন। নিন, আপনার ও প্যাকেট থেকে না হয় পরেই খরচ করবেন।
0: কেন যেতে হবে ডক্টর সেনের কাছে?
1: তার সেই আর্টিকেলটা শিগগিরই চাই। ওই টেনিসি ভ্যালি না কিসের কথা ফেদে কলকাতার বিদ্যে ধরিতে এনে ঠেকিয়েছে, কি নিয়ে লেখবার কথা ছিল ডক্টর সেনের?
0: সেটা আমি জানি না, আমি শুধু প্রুফ দেখেছি। গ্রিফিথ সাহেবের সাথে আমার কথা ছিল ফি সপ্তাহে কিছু কিছু লেখবার এবং বড় বড় লিখিয়ে দিয়ে কিছু লিখিয়ে নেবার।
1: তা বটে, তাহলে আজই তাগিদ দিয়ে আসুন, দু তিন দিনের ভেতরে কিন্তু লেখাগুলো চাই।
0: দু তিন দিনে কে কবে, মানে সে কি কখনো হয় মিস্টার ঘোষ?
1: তাহলে কি দু তিন সপ্তাহ লাগবে শান্তিবাবু?
0: সে দেখা যাবে, চেক দিন একটা।
1: কি জন্য?
0: লেখককে দিতে হবে, হ্যাডসন সাহেব তো আগে দিতেন।
1: হ্যাডসন তো আর আসছেন না।
0: উঠি, বেশ কিছু প্রুফ জমে আছে, তা ডক্টর সেনকে কত দেয়া হবে?
1: 10,000 words সদরেক পাবে, কারণ গুনে দেখলে ওসব প্রবন্ধে বড় জোর 3,000-4,000 words এর বেশি দাম থাকে না, লেখকের বাকিটা সব খাতা সেলাই আর মুড়ি ভাজা।
0: সেন তাহলে এরকম লিখছে বুঝি আজকাল?
1: সবাই লিখছে, দানাই বানাই ফেঁদে গলায় গামছা দিয়ে টেনে চেক আদায় করতে পারলে লিখবে গেহে, আর লেখা, আরে লেখা তো মান্দ হয়ে উঠছে।
0: কিন্তু সেন 150-তে রাজি হবেন বলে তো মনে হয় না।
1: এখন হবেন, জানেন তো হ্যাডসন নেই, বাঙালি লিখছে বাঙালি টাকা দিচ্ছে। 100 দেব না সেনকে, 50 দেব কিনা ভাবছি, 25 রাজি করাতে পারি। যান আপনি প্রুফ দেখুন গিয়ে, আমি যাব সেনের কাছে।
0: আমিও তো যেতে পারতাম।
1: আপনি প্রুফ দেখুন।
0: তা তো দেখছি।
1: হ্যাঁ তাই করুন, যান।
0: প্রুফ আমি নাও দেখতে পারি।
1: ও তাই বুঝি,
0: গ্রিফিথ সাহেবের সাথে আমার কথা ছিল।
1: গ্রিফিথ এখন নেই।
0: নেই, কিন্তু এটা তো বিদেশি অফিস।
1: বেশ তো, যা আপনার অসুবিধা গুন্ডিচারটিকে জানান, তাড়াতাড়ি আজকের প্রুফ দেখা সেরে বাসায় গিয়ে বিশ্রাম করুন, কাল নিকলসন সাহেবের প্ল্যানিং এর সমস্ত প্রুফই দেখে তবে ছাড়া পাবেন। তবে বুঝতেই পাচ্ছেন, আজকের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে কালকের জন্য শরীর মনকে চাঙা করে নিন।
0: জিতেন
2: আগে দাদাবাবু,
0: ঘোষে গেছেন?
2: এইমাত্র গেলেন, সঙ্গে দিদিমণিও। দাদাবাবু কথা জিজ্ঞেস করব?
0: থাকবে কেন বল।
2: বলছিলাম দিদিমণিকে এখন যা দেখছি, আগে তেমন কোনোদিন দেখিনি কি না?
0: যার যেখানে স্বাদ চলে যাক, বাংলার পারে রয়ে শুধু দেখে যা, কাঁঠাল পাতা ঝরছে ভোরের বাতাসে। শোন, এক কাপ চা নিয়ে দুজনে ভাগ করে খাই।
2: নেন, চা যে চুরিয়ে গেল দাদাবাবু।
0: তোর?
2: আপনি খান, আমি খাচ্ছি।
0: আরে জিতেন, বাড়িতে তোর কে কে আছে?
2: বাবা নেই, দুই ভাই দুই বোন মা।
0: এখানে যা বেতন পাস তা দিয়ে সবাইকে চালিয়ে নিতে পারিস?
2: নিজের এক ছেলে এক মেয়ে আর বউ নিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি, ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে। ভাই দুটো হোটেলে কাজ করে তাদের অন্ন জুটিয়ে নিচ্ছে, তবে পূজা পাবন এলে বড় ভাই হিসেবে কাপড় চোপড়ে কিছুটা যোগান দিতে হয়, তারাও অসময় দেখে, নইলে।
0: তিন ভাই রাত দিন খেটেও দুবেলা দুমুঠো অন্নের নিশ্চয়তা পেল না, অথচ 19-20 গেলেই
2: ওগুনো গায়ে মাখলে কাজ করা যায় না দাদাবাবু। ভগবান তিনাদের বলার মুখ দিয়েছেন, আমাদের সহার শক্তি দিয়েছেন, আর জন্মে কোনো পুণ্যি করেছিলাম বলেই না আজ এভাবে চলতে পারছি দাদাবাবু।
0: এক গ্লাস জল আর একটা পান খাওয়া তো দাদা, নে পয়সা নে।
2: হ্যাঁ জল খান, আমি এলাম বলে।
0: তারা চলে গেল। আমিও কলকাতায় এসে যান্ত্রিক জীবনে কাভাসিয়ে দিলাম। কলকাতা শহরের আমার গোত্রীয় বাসিন্দাদের দেখা দেখি একসময় আমারও সাত হয়েছিল সচ্ছলতার, নতুনভাবে জীবনকে নেড়ে চেড়ে দেখবার। অনেকেই যায় কিন্তু কজন পায়? অবশ্যই মনে স্বাচ্ছন্দ্য ভোগ করে, শরীর উপস্থাপিত নয় কি শুধু, শরীর ব্যথা পায়, গোয়ামি বোধ করে, লাঞ্ছিত হয়, মনে হয় যেন মন লাঞ্ছিত হচ্ছে, কিন্তু তবুও মনে কোনো রকম কালেমাপাতি হয় না যেন। তারপরও বলে আর জন্মের পুণ্যের ফলে এভাবে চলতে পারছি। 44 বছর বয়স হয়ে গেল, আজও যদি ঠিক এভাবে সবকিছুকে মেনে নিতে পারতেন তাহলে ভালোই হতো।
2: দাদাবাবু, দাদাবাবু, পান, যবে কাগজে আছে লাগলে নেবেন। দাদাবাবুকে যখনই দেখি তখনই মনে হয় কিছু না চিনতে করছেন।
0: আমার আবার চিনতে কিসে?
2: আমিও তো সেই কথাই বলি, দাদাবাবু বিয়ে থা করলেন না, তিনার আবার চিন্তা কিসের?

0: দাদাবাবু, দাদাবাবু,
1: হ্যাঁ
0: আচ্ছা দাদাবাবু বলেন তো একটু আগে আপনার আমি কি বলেছিলাম?
1: বলেছিলি না কি যেন, কি যেন বলেছিল? এই প্রুফ দেখতে গেলে কি আর সব সব কথা মনে রাখা যায়? আচ্ছা কি জন্য বলেছিলেন?
0: হ্যাঁ আপনি এত ভাবেন কি,
1: এইসব ছয় বর্ষ প্রুফ প্রুফ আর প্রুফ না, ইয়ার পাওয়া যায় না। দেখতে দেখতে একদিন এই 200 টাকা মাইনে চাকরি ছেড়ে একদিকে হাঁটা দেবো।
0: আপনার মতো হলে আমি এ কথা বলতে পারতাম দাদাবাবু।
1: রাত 9টা বেজে গেল, নিচন আর পারা যায় না, শরীর বলেও তো একটা বয়স্ত লাগছে। জিতেন
0: দাদাবাবু,
1: এই প্রুফগুলো প্রেসবাবুকে দিয়ে আয়, যতদূর পারবে করে রাখবে।
0: আজ্ঞে।
1: আর শোন, ওনাকে বলে দিস আমি চলে গেলাম। ঘোষ সাহেবের কথা মতো কাল হয়তো সারা রাতই থাকতে হবে। কিরে, প্রেসবাবু কিছু বলছিলেন?
0: আজ্ঞে না।
1: চল যাই, আবার সকাল হতে নাতি ছুটে আসতে হবে। জিতেন
0: আগে,
1: আচ্ছা ছ্যাঁকড়া গাড়ি চিনিস? দেখেছিস কখনো?
0: কিসে টানে
1: মানুষে?
0: আমাদের কলকাতা শহরে একটা গাড়ি কথা বলছেন, ওই তো যাচ্ছে।
1: আমি তো একটা বলিনি, ছ্যাঁকড়া বলেছি। মানুষের টানে এবং দুটো আলাদা।
0: তবে তো দেখিনি,
1: সেই ভোরে এসে সীমাহীন রাত অবধি যে গাড়ি চলে সেটাই ছ্যাঁকড়া গাড়ি। আর চালক কারা জানিস?
0: কারা?
1: আমরা।
0: ঠিকই বলেছেন দাদাবাবু, একেবারে খাঁটি কথাটাই বলেছেন।
1: সারাদিন ছ্যাঁকড়া গাড়ি ঠেলে দোতলায় সিঁড়ি বেয়ে ওঠা গর্ভ যন্ত্রণারই অংশ বিশেষ। ভাগ্যে সে যন্ত্রণার পর একটা নীর আছে, সুখের না হলেও স্বস্তির। সেই ভোরের দেওয়া দৈনিক সংবাদপত্রগুলো আমার তালা খোলার শব্দের দিকে উৎসুক নেত্রে বসে আছে। এদিকে সেলফি তুলে রাখা বইগুলো হয়তো বলছে, পয়সার অপচয় আমাদের মাধ্যমে না করে পৃথিবীতে আরো অনেক বস্তুই তো আছে যাদের মাধ্যমে অপচয় করলে হয়তো কিছুটা সার্থকতা পেতে। হয়তোবা, কিন্তু সেই বয়সে এখনো পদার্পণ করিনি। তোমাদের অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, শুধু সময়ের অপেক্ষা। রাত 11টা বেজে গেল, ভাগ্যে স্থিতালে ভদ্রলোক আমার শিওরে সোজাসুজি ঘড়িটাকে টাঙিয়েছিলেন। দিনের বেলায় না হয় সূর্যের আলো ছায় চালিয়ে নিতে পারি, কিন্তু রাত, তুমি দীর্ঘজীবী হও ভাই, তোমার ঘড়ির ঠংঢঙিরও দীর্ঘায়ু কামনা করি। মুখ হাতটা ধুয়ে নিয়ে সকালে রেখে যাওয়া দৈনিক সংবাদপত্রগুলো অন্তত একবার চোখ বুলিয়ে নিয়ে না হয় সেলফির দিকে মনোযোগ দেব। মানুষ হাত মুখ ধুয়ে খাবার পূর্বে, আর আমি হাই দিচ্ছি মা তো কত রঙ দেখব, ইংরেজিটা কি বলছে? করে তুই মানে সীমাতুলে, করে আবার দিশিনে ফেলে, এই ফেলে তোলা সবে না একই। ঘুমো পাচ্ছে, ঘুমের বা কি দোষ, কথা বাজল হয়তো বাজেইনি তাই শুনিনি। বেশি রাত জাগা আজকাল শরীরে পোষায় না, এক রাত ভালো ঘুম না হলে পরে সমস্ত দিন হাঁটতে চলতে কথা বলতে কষ্ট হয়, সারা দিন হাত পা ঠান্ডা হয়ে থাকে, কিছুর মতো হয়ে থাকে শরীরটা। অফিস কামাই করে বিছানায় পড়ে থাকলো ওই কিশোর মতোই মনে হয়। আর ওই চারিদিকের লোকগুলো যৌবনের উত্তম দেখলে অবাক না হয়ে পারা যায় না। এদের সকলের মাঝখানে আমি 40 পিঁড়ি অপরাধ করেছি। না না ঘুমিয়ে সে আর পারছি না। উফ, মশাও যেমন বেড়েছে, দেখি মশাটা ফেলে দিই। এদিকে সকাল হতে না হতে গোকাচ্ছে 16-এর চেহারা বেশি উঠবে আগে। বাধ্য হয়ে আকারে দেওয়ার সংবাদপত্রগুলো রাতের দিকে ছেড়ে দিয়ে মাথায় 2 কোটি জল ঢেলে ঘরে তালাটা টিপে রাজধানীর মানুষ হয়ে যায়। ওরে বাবা, দেখতে না দেখতে 2টো বেজে গেল।
2: এই ছেলেরা, সহকারী শিক্ষকের কাছে শুনলাম ওর নিষেধ অমান্য করে লাইব্রেরি কক্ষের পাশে তোমরা হইচই করছো। তোমাদের বিরুদ্ধে সহকারী শিক্ষকের নালিশে আমি বাধ্য হয়েছি আসতে। নিশ্চয়ই এটা তোমাদের জন্য সুখকর নয়। লাইব্রেরি অধ্যয়ন কক্ষ, আপাতত তোমাদের মধ্যে যাদের ইচ্ছে নেই সেই কক্ষে গিয়ে অধ্যয়নে মনোনিবেশ করা, তারা অন্যত্র গিয়ে খেলাধুলা করো। যারা অধ্যয়ন করার ইচ্ছে এই কক্ষে প্রবেশ করেছে তাদের মনোনিবেশ করার সুযোগ দাও।
1: প্রধান শিক্ষক মশাই আমাদেরকে আসছেন কেন? উনি কি আমাকে কিছু বলতে চান?
2: শান্তি শেখর, বইগুলো দেখছ?
1: আগে দেখছি।
2: এই বইগুলো তুমি কিনেছ হয়তো?
1: আগে হ্যাঁ, আমি মানে আপনিও কিনতে বলেছিলেন।
2: আমি? কিন্তু এইসব বই কি হবে? তুমি কি আশা করো ছেলেরা মারলামের বই পড়বে?
1: মারলাম?
2: এই তো, এই যে
1: কই, দেখলাম না তো।
2: কি দেখতে চাও?
1: মারলামের বইখানা কোথায়?
2: কেন,
1: আমি ওর নামই শুনেছি, ওর কোনো বই পড়ার সুযোগ হয়নি আমার।
2: আমিও শুনেছি, পড়িনি। আচ্ছা, আমি আগে পড়ব।
1: বইগুলো তো মাস্টারমশাই রাখলেন, কিন্তু স্তূপের মধ্যে কি করে বুঝবো কোনগুলো উনি রাখলেন? বইয়ের মোড়ারগুলো কিরকম তাও দেখার সুযোগ পেলাম না। বুঝতেই পারলাম না বইগুলো রয়্যাল না টিমাই, ফলিও, কোয়াট্রো না কোনো আকারের এ নয়। কিন্তু তবু যেন আমি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি পাতার হরফগুলো, বাক্য যোজনা পরিষ্কার ভাবে আয়ত্ত করে নিচ্ছি, উপলব্ধি করে নিচ্ছি, অনুধাবন করছি। আশ্চর্য, গ্রন্থাকারের রচনা প্রসাদের ক্ষুরাটাকে নিজেই যেন সৃষ্টি করে সেই আতল স্বচ্ছতার মনোভেদ করে চলেছি।
2: শান্তি, এসব কি বই তুমি কিনেছো?
1: কি বই?
2: এসব গল্প, উপন্যাস,

0: কিন্তু তবুও ওরা দেখেন শুনেন বেশি। জীবনটাকে তাকিয়ে দেখবার, কাঁপিতে শুনবার, সেটার ভিতর ঠুকবার চেষ্টা করেছেন বলেই হয়তো এরকম হয়েছে। দেখবার ক্ষমতাও বেশ সহজ এবং জায়গায় জায়গায় সত্যি।
1: তুমি পড়েছো সব বই?
0: আমি এদের আগের দুই এক পুরুষের বই কিছু কিছু পড়েছি।
1: এগুলো
0: না, এগুলো কিনে রেখেছি।
1: ও, কিনে রেখেছো, তারপর
0: পড়বো?
1: কবে
0: সময় পেলেই। সময় পাচ্ছে না মোটেই। আমাকে দুটো টিউশন করতে হয়, তাছাড়া একটা বিদেশি ফার্মে চাকরি করি।
1: সেখানে কি করতে হয়?
0: কি করতে হয় না, প্রুফ দেখা, দেশি পণ্ডিতদের লেখা জোগাড় করা, অফিসের বাঙালি মুরব্বীদের মাইফেলে তেল আর জল মিশিয়ে খাঁটি তেল বানিয়ে দেয়া, কাউকে কাউকে ঝরঝরে জলের যোগান দেওয়া, অন্যদের জন্য কথা বলবো, এসবের ভেতর দিয়েই কেটে যায় দিন আর রাত।
1: সেই জন্যেই আমি মাস্টারি নিয়েছিলাম। অফিসের কাজ আমার ধাতিস হয় না। এ কাজ কেন করছো তুমি?
0: কোথাও কোনো কাজ পাচ্ছি না, আর কলকাতাতে থাকতে হবে।
1: কেন থাকতে হবে?
0: এই শহরটা কেমন একটা।
1: কেমন একটা কি? তোমার বয়স তো প্রায় 40।
0: আগে না, 44।
1: বেশ, 44। এখন আর ঘাটকে চলো বয়স তো তোমার নেই, এখন অন্যরকম ভাবে জীবন চালাবার কথা। কলকাতায় তা কি হবে?
0: তা হবে, আমার জীবন সবে শুরু হয়েছে, আমি বিয়ে করে নিয়ে আছো। আমি
1: বলো তুমি কি?
0: আমি মানে ওই যে মেয়েটিকে ভালোবাসি তাকে দেখেছি।
1: কোথায়?
0: কলকাতায়।
1: কে সে?
0: কয়েকজনকে আমার ভালো লেগেছে খুব, কিন্তু টাকা করে নেই। শরীরটাও একজন মানুষের আমার, টাকা নেই তরযুদ্ধ হচ্ছে না, শরীর ভেঙে চলে যাচ্ছে, তর সইছে না, খুব শিগগিরই মাটিতে মিশে যাবে, মাটির মানুষ তো।
1: তারপর
0: এই ভাঙা শরীর নিয়ে এই বয়সে যাদের ভালোবেসেছি তাদের যে কোনো একজনকে পেলেই জীবন কেটে যেতে পারে। ছ্যাঁকড়াখাড়ির পঙ্খেরাতে জীবন আমাদের, মানে আমি যে বলতে চাচ্ছি, আমার কথা আর ভাঙবে না স্যার।
1: ভেঙেছে, বুঝেছি। তুমি যাকে বিয়ে করেছিলে সে স্ত্রী কোথায়?
0: বিয়ে? আপনাকে বললাম না বিয়ে আমি করিনি। আছো?
1: সেই জন্যই তো বলছি, সাত পাকে ঘুরে ধর্ম সাক্ষী রেখে যাকে বউ করে ঘরে এনেছিলে সে কোথায়? কি উত্তর দিচ্ছ না কেন? মিথ্যেকে অন্তত আমার কাছে প্রতিষ্ঠিত করতে পারলে না বলেই কি বাক শক্তি হারিয়ে গেল?
0: আমার একটি ঘটনা কেউ জানে না, আমি জানাতে চাই না।
1: কারণ
0: যে ঘটনা পৃথিবী ভুলে গেছে সে ঘটনা আমায় কেউ মনে করিয়ে ঠিক, আমি তা চাইনি।
1: আমায় বলতে আপত্তি আছে?
0: আপনি আমার শিক্ষক, তবু চেষ্টা করেছিলাম, তা যখন হলো না, তবে এটুকুই বলি, বিয়ের 9 মাসের ছেলে হতে গিয়ে আমার স্ত্রী মারা যায়। ছেলেটা ভাগ্যবান, তাই আমার ভালোবাসাকে দ্বিখণ্ডিত করতে পারলাম না। 7 বছর তার ভাগ্যের পরিবর্তন হয়নি। তারপর সামান্য জ্বর, ডাক্তারের মতে টাইফয়েড, সে আমার একচ্ছত্র ভালোবাসা থেকে বঞ্চিত হলো।
1: তুমি অন্যায় করেছো শান্তি শেখর।
0: কেন?
1: একটু আগেই বললে না কয়েকজন মেয়েকে তোমার ভালো লেগেছে,
0: এবং রাস্তার সেই সব ছেলেকে যাদের মধ্যে আমার ছেলের আচরণ পরিলক্ষিত হয়।
1: দেখো, কোনো একজন নারীকে খুঁজে বার করো। তোমার 44 বছর বয়স হলো, এ সময়
0: মাস্টারমশাই একজন অন্যরকম ভালো লাগে না। অনেকে মাঝে মাঝে একরকম মনে হয়, তাই ভালো লাগে।
1: তুমি তো বলছিলে তাদের যে কোনো একজনকে পেলেই জীবন কেটে যেতে পারে।
0: অনেকের মাঝে যাকে দেখি তাকে যদি একের মাঝে পাই।
1: তোমার হাতে ওটা কি বই?
0: দাস ক্যাপিটাল।
1: মানে কি? লিখেছেন কে?
0: মার্কস।
1: কে তিনি?
0: একজন সমাজ দার্শনিক, হয়তো বৈজ্ঞানিক।
1: কি লিখেছেন?
0: মার্কস কি বলতে চান? অন্যত্র কিছু কিছু শুনেছি, পড়েছি, এই বইটা এখনো পড়িনি, তবে পড়ব।
1: অনেক বই তো কিনলে, কিছুই তো পড়লে না,
0: সময় নেই।
1: তবে শুধু শুধু টাকা খরচ করে
0: বই না কিনে পারি না।
1: টাকা খরচ করলে জানার জন্যে আবার বলছো সময় পাও না। এই বয়সে যদি সময় করে নিতে না পারো তবে তোমার ভবিষ্যতের সময়ের কথা কি বলতে পারবে?
0: আপনার কথা হয়তো বা সত্য হবে, তবে যাবার আগে অন্তত বলে যেতে পারবো, জানবার স্পৃহা ছিল, সময় পেলাম না।
1: কাছে এনে রেখেছিলে কিন্তু পড়লে না, এ কেমন উদ্বায়ী তোমার আত্মা?
0: উদ্বায়ী

0: ঠিক তা নয়, তবে বিলাসী বলতে পারো।
1: বিলাসী?
0: কেমন এলিয়ে গেলে শান্তি শেখর? আমার কথা শুনে ভুল করলে শান্তি শেখর? বিলাস তো খুব ভালো জিনিস।
1: একে কাকে দেখলাম, কার সাথে কথা বললাম? সেই লম্বা চওড়া চেহারা, সাদা চুল, সাদা তাড়ির পরিষ্কার ব্যক্তিত্ব, ভাঙে না মচকায় না অপরেশ বাবু। আমি যখন স্কুলে পড়তাম তখন তিনি সেই স্কুলে হেডমাস্টার ছিলেন, কিন্তু তিনি তো আজ থেকে 25-30 বছর আগের পৃথিবীর লোক। এত বছরের ব্যবধান হঠাৎ আজ মুছে গেল কি করে, যাকে আমি কল্পনা করিনি, যা চেহারা স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই হেডমাস্টার মশাই কেন এলেন, কি বলে গেলেন, তার বক্তব্যে কি নিহিত আছে? মাস্টার মশাই, আমি যা চেয়েছি তা পাইনি, পারিনি, যা চাইনি তা এড়িয়ে চলার চেষ্টা করেছি মাত্র। তারপরও আপনার দৃষ্টিতে যে অন্যায় পরিলক্ষিত হয়েছে তার জন্য ক্ষমা চাচ্ছি। ছোট দিনের বেলায় এই হলো চালা, সকাল হতে না হতে 7টা বেজে গেল। যাই, একটু দেরি হলেই 16-এর ঝাঁজে এই শীতের দিনে জল ঢালা মাথায় বরফ গলতে শুরু করবে।

0: দাদাবাবু, রাত 9টা বেজে গেল, বাসায় ফিরবেন কখন?
1: বাসা? আরে বাজে তারা পায়রা দেখেছিস?
0: তা দেখবো না কেন, বাজার পায়রা দুটোই তো আমাদের দেশে।
1: বাজ যখন পায়রাকে তাড়া করে, পায়রা কি তার নিজের বাসস্থানে নামতে পারে?
0: তা কি হয়, প্রাণ বাঁচানোর তাগিদে যেখানেই পাবে সেখানেই নেমে যায়।
1: অতএব বুঝতেই পারছিস, হুকুম যখন পড়েছে আর অফিসের কাজে ব্যক্তিগত কাজ যখন চাপানো হয়েছে, তখন সে কাজের সমাধান না করলে বাজে তারা পায়রার মতোই হবে।
0: তাহলে তো সারা রাত আপনাকে এখানেই থাকতে হবে।
1: হবে।
0: খাওয়া দাওয়া?
1: প্রতিদিন যেমন হয় আজও তাই, তবে তোকে একটু কষ্ট করে কিছু এনে দিতে হবে।
0: দিন, নিয়ে আসি গে তবে, আমিও না হয় আপনার সঙ্গে থেকে যাবো। দাদাবাবু,
1: তুই আবার কষ্ট করতে যাবি কেন?
0: কষ্ট কিসের দাদাবাবু, আপনার সাথে থাকতে আমার ভালোই লাগবে, সময় অসময় চাটুকো আপনাকে এনে দিতে পারবো তো।
1: তার আর প্রয়োজন হবে না।
0: কেন দাদাবাবু?
1: ইদানিং রাতে চা খেলে আমার অসুবিধে হয়, তুই বরং খাবারটা আর ওই এক প্যাকেট সিগারেট এনে দিয়ে চলে যা।
0: আমার কোনো কষ্ট হতো না দাদাবাবু।
1: আহা, বিরক্ত করিস না তো, যা।
2: বড্ড কাবু দেখাচ্ছে আপনাকে।
1: কে? ও, সুস্মিতা দেবী?
2: চমকালেন যে।
1: না মানে ওই কাজে ব্যস্ত ছিলাম কিনা। তা কি বলছিলেন জানি?
2: বড্ড কাবু হয়ে গেছেন।
1: আমি?
2: তবে কি আমি? খুব কাহিল দেখাচ্ছে আপনাকে। কি অসুখ?
1: অসুখ কোনা তো, বেশ আছে। এত মানে এত রাতও জানলে কেন?
2: গাড়ির অপেক্ষা করছি।
1: ও,
2: এত দেরি হবার তো কথা নয়।
1: কার?
2: মিস্টার ঘোষের। আচ্ছা বলতে পারেন তিনি কি এসেছেন?
1: কত গিয়েছিলেন কিনা জানি না, অবশ্য জানার কথাও নয় আমার, তবে তিনি অফিসে আছেন।
2: কাজের চাপ আপনার খুব বেশি।
1: সবাই কাজ করছে, আপনি তো?
2: না না, আমি আর কি করলাম, আমার অফিস তো সন্ধ্যের সময়। চোপড়া মিত্তির গাঙ্গুলিকে নিয়ে আয়েঙ্গারও আসে মাঝে মাঝে বৈঠকে আর কি। তিনটের সাথে মনমোহন মুরকে নিয়ে টাইগারে গিয়েছিলাম, এই তো এলুম।
1: এখানে এসে কি করতে হলো?
2: কিচ্ছু না, রোজই আসতে হয় এই যা। তবে গাড়িতে কতকগুলো বিলেতি আমেরিকান কাগজ নাড়ি চাড়ি, উর্সুলা আমার সঙ্গে থেকে এডিতের সাথে পরামর্শ করে কাটিং ঠিক করে, ওরাই সব করে, আমায় কিছু করতে হয় না।
1: এডিতকে?
2: একজন ফিরিঙ্গি মেয়ে
1: উর্সুলা,
2: ও খাস ব্রিটিশ, আলাপ করিয়ে দেবো আপনার সাথে।
1: থাক।
2: থাকবে কেন?
1: আমার গাড়ি নেই, হোটেলে নিয়ে খাওয়ার সামর্থ্য নেই।
2: ও মা, সে কি গাড়ি আর হোটেলের ফাও ফুর্তি ছাড়া মানুষের সাথে মানুষের মিল হতে পারে না বুঝি?
1: পারে, কিন্তু তাতে জোশ থাকে না।
2: হয়তোবা প্রুফ দেখছেন?
1: থার্ড রেটিং।
2: আমিও কিন্তু প্রুফ দেখতে জানি।
1: জানেন, তাহলে তো ফর্ম ফিল আপও করতে পারেন।
2: কিসের ফর্ম?
1: মানি অর্ডারের।
2: মৌমাছি উড়ে আসছে কিন্তু।
1: জানি, আমার কথা মিস্টি খেয়ে ফেলবার জন্য। জানেন, গ্র্যাজুয়েট স্ত্রী তার ম্যাট্রিক ফেল স্বামীর কাছে আসে মানি অর্ডারের ফর্ম লিখে নেবার জন্য।
2: মানি অর্ডারের ফর্ম নিজে লিখতে পারেন না কেন?
1: হয়তো লিখতে মন সরে না।
2: অপরের উপর নির্ভরশীল না থেকে কখনো কখনো হয়তো মন সরে, তখন কাজের ব্যস্ততা দেখিয়ে তাকে সরিয়ে দেয়া হয়। আপনার অফিসটা কিন্তু ভারী চমৎকার, আমেরিকানদের হাত তো।
1: হ্যাঁ, ছাড়লেই পর্বত, নইলে প্রুফ রিডারকে কেউ এমন কামরা দেয়?
2: কিন্তু আপনি তো প্রুফ রিডার নন।
1: ছিলাম না, হয়েছি।
2: বলতে পারেন না?
1: আমি গ্রিফিথ সাহেবের অপেক্ষায় বসে আছি।
2: কিন্তু গ্রিফিথ সাহেব ফিরবেন কি? আর ফিরবেন না বলেই তো শুনেছি।
1: তাই নাকি?
2: কি করবেন তাহলে?
1: ভাবছি। আচ্ছা, রাত কটা এখন?
2: আমার ঘড়িতে রাত 9:30। ওই বান্ডিলটা দেখা শেষ করেছেন?
1: না, আজ রাতের মধ্যে দেখে দিতে হবে।
2: আজ রাতে? তবে বাসায় ফিরবেন কিভাবে? বাস ট্রাম কিছুই তো
1: পাওয়া যাবে না, প্রয়োজনও হবে না। হুকুম যখন হয়েছে কাজ তখন শেষ করতেই হবে, অতএব বুঝতেই পাচ্ছেন।
2: সারা রাত?
1: সারা রাত, অবশ্যই শীতের রাত বলে শেষ করা সম্ভব। তা আপনি যাবেন কিসে?
2: ওর গাড়িতে, তাড়াতে পারলেই বাঁচেন বুঝি।
1: গাড়ি চলে গেছে বলেই তো মনে হলো।
2: সে কি বলছেন, কখন গেল? ও যে স্টার্টের শব্দ শুনল, ওটা ঘোষের গাড়ি?
1: আমার থেকে আপনার জানা কথাই তো বেশি।
2: আপনি আমায় বললেন না কেন?
3: জিতেন আপনার বাসার ওদিক দিয়ে থাকে, আমার খাবারটা নিয়ে এলে ওই বরং একটা ট্যাক্সি ডেকে আপনাকে বাসায় পৌঁছে দিক। জিতেন এলি, শোন শোন, হ্যাঁ, এই একটা ট্যাক্সি ডেকে তোর দিদিমণিকে ওই বাসায় পৌঁছে দিয়ে তুই চলে যা।
2: শান্তিবাবু, কিছু মনে করবেন না, 5টা টাকা হবে, কালি দিয়ে দেবো।
1: 5 টাকা ভাড়া দেবার জন্য নিশ্চয়ই?
2: আর বলবেন না, ইদানিং 5টা সঙ্গে নেবার কথাও ভুলে যাচ্ছি।
1: এ বয়সে না ভোলাটাই তো অস্বাভাবিক। আমি আপনি বয়সের দিক থেকে প্রায় সমসাময়িক হব, ভাগ্যিস দুজনেই ব্যাচেলার, তা নইলে।
2: ঠিকই বলেছেন,
0: নিন,
2: ধন্যবাদ। গাড়ি এসে গেছে, আসি। গাড়ি এসে গেছে।
1: হ্যাঁ, গাড়ি এসে গেছে। এবার তোমার যাওয়ার পালা।
2: এইভাবে বলো না গো, তাহলে আমার যাওয়া হবে না।
1: যেতে যে তোমাকে হবেই।
2: তুমি ধরে রাখো, বাবাকে ফিরিয়ে দাও।
1: কিন্তু প্রথা।
2: প্রথা?
1: যে প্রথায় বাবা এসেছেন তোমাকে নিয়ে যেতে।
2: আমরা যদি দেশের বাইরে থাকতাম, তাহলে কি তিনি তার কন্যার প্রথম প্রসব বাড়িতে এনে করাতেন?
1: হয়তো করাতেন না, কিন্তু আমরা যে বাংলায় রয়েছি, বাংলার ঋতুকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি বাংলার সামাজিক প্রথাকে অস্বীকার করতে পারো না। উপরন্তু তিনি যখন স্বয়ং উপস্থিত।
2: এমনিতে ঘর ছেড়ে যেতে আমার মন চাইছে না, তার উপর তোমার মুখ আমি সহ্য করতে পারছি না গো। বাবাকে তুমি বুঝিয়ে বলো।
1: গাড়িতে বাক্স পেছা তোলা বাবার প্রায় শেষ হয়ে এলো।
2: সব কিছু গোজগাজ করে রেখে গেলুম, শরীরের যত্ন নিও। এভাবে হেসো না, আমার কষ্ট হয়।
1: কয়েক মুহূর্তের মধ্যে এ ঘর শূন্য হয়ে যাবে।
2: কয়েক মাসের মধ্যে ঘর ভরে উঠবে নতুন ফসলে। আমার একটা অনুরোধ রাখবে।
1: বলো।
2: প্রতি সপ্তাহে আমার সাথে দেখা করবে।
1: করব, তবে এ ঘরে বসে কয়েকটা মাস যুগ যুগান্তর হয়ে দাঁড়াবে।
2: সাত দিনের একটি দিনের প্রতীক্ষা যুগ যুগান্তরকে ছাড়িয়ে যাবে গো।
1: গাড়ি প্রস্তুত।
2: দাঁড়াও।
1: থাক, এ অবস্থায় গড় হয়ে প্রণাম নাই বা করলে।
2: গলায় আঁচল টেনে দেবতার পায়ে গড় হয়ে প্রণামে যে শান্তি সুখ, তা থেকে আমাকে বঞ্চিত হতে বলো না গো।
1: তা কষ্ট হবে লক্ষ্মীটি।
2: সে কষ্টই যে প্রশান্তি। আসি।
1: যাও।
2: যেতে দিতে নেই।

0: গাড়ি এসে গেছে, আসি।
1: গাড়ি এসে গেছে?
2: হ্যাঁ গাড়ি এসে গেছে,
1: আসি।
2: যাও,
1: যেতে দিতে নেই।
2: বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাহি না।

0: গুড মর্নিং।
1: মর্নিং। শুনেছ, তিন চার দিন হলো শান্তি শেখর মারা গেছেন, তার উপরের ফ্ল্যাটের একজন বলে গেল, আগে জানালেও পারত।
0: শান্তিবাবু, শান্তিবাবু নিজে এসে জানাবেন বুঝি?
1: না তা নয়, হাসছ? মরে গেছে বলে তোমার কষ্ট হয়নি?
0: আপনি তো হাসছেন।
1: আমি অনেকক্ষণ আগে খবরটা পেয়েছি, আর তুমি তো এইমাত্র পেলে। একজন জানাশোনা লোকের মৃত্যু সংবাদ শুনেও তুমি বেশ ঝাড়া ঝাপটা থাকতে পারো।
0: বাস্তবকে সহজভাবে মেনে নেওয়া উচিত, তাই আগে যেমন নিয়েছি আজও নিচ্ছি, ভবিষ্যতেও নেব।
1: আমার জ্যাঠামশাই অপরেশবাবু হেডমাস্টার ছিলেন।
0: কোন স্কুলে?
1: মফস্বলের। ছুটি ছাড়াই করছিস, আসতেন আমাদের সঙ্গে দেখা করতে। তিনি আমাকে বলতেন, তুমি সারাদিন ফুলবাবুর মতো সেজে বেড়ালে কি হবে, তোমার মনে কোনো বিলাস নেই সর্বে।
0: বলতেন বুঝি মাস্টারমশাই, তবে বিলাসের মানে কি?
1: মানে জ্যাঠামশাইয়ের মতে বিলাস মানে খুব সম্ভব বিষয় আশয়ের মায়া কাটিয়ে নেলা ভোলা জিনিস দিয়ে বম হয়ে থাকা। বিলাস নেই তোমারও? হ্যাঁ, যদি থাকতো তাহলে লোকটা মারা গেছে শুনে চুপ মেরে যেতে, নিজের কামরায় গিয়ে বসে থাকতো, আমি অফিস ছুটি দিয়ে দিতাম। ছুটি দেব?
0: তবে তো মর্গান সাহেবকে জানাতে হয়।
1: জানাবো?
0: শান্তি শেখর মারা গেছে সে কথা জানিয়ে দিন, যা হয় উনি ব্যবস্থা করবেন, আপনি কিছু সুপারিশ করতে যাবেন না।
1: যদি আমার মতামত জানতে চান
0: বলে দেবেন, ছুটি না দেয়াই ভালো, একটা বড় অফিস, কাজ তো ঢের। শান্তি শেখর যে মারা গেছে এ কথা মর্গান সাহেবকে না জানালেই ভালো।
1: কেন?
0: মারা গেছে সে জায়গায় লোক ভর্তি করে নিলেই হলো, প্রুফ তো দেখতে হবে। আমার হাতে লোক আছে, এ নিয়ে মর্গানকে ব্যতব্যস্ত করে লাভ নেই, তিনি দেবতার মতো মানুষ, নানা রকম বড় কাজ নিয়ে ব্যস্ত।
1: বুঝেছি, এ ব্যাপারটা তাহলে আমাদের মধ্যেই থাকতে বলো।
0: তাই থাক না।
1: তুমি আসছ?
0: যাই বলুন, আপনি খুব হাসাতে পারেন সর্বেন্দা, সেই বিলাসের কথাটা মনে পড়ে না, এখনো কাতুকুতু দিচ্ছে, পেট আবার ফুলে গেল। আপনি আমায় কাঁদিয়ে ছাড়লেন।
1: কাঁদিয়ে?
0: হ্যাঁ, হাসতে হাসতে চোখে জল এসে পড়েছে।
1: আচ্ছা, তাহলে দাঁড়ালো কি, শান্তি শেখর যে মরে গেছে সে কথা মর্গানকে জানানো হবে না?
0: অন্য কেউ আবার ফোপর দালালি করে জানাতে যাবে না তো?
1: না তা যাবে না।
0: জানালেই বা কি, আপনাকে ডিঙ্গিয়ে ঘাস খেয়ে মর্গানের কাছে গিয়ে সুবিধে করবে। আপনি সাহেবকে বলবেন একজন প্রুফিডার মারা গেছে আর একজন বহাল হয়েছে, বাস ফুরিয়ে গেল। মর্গানটা তো বোকা নয়।
1: বদমাইশ নয় কিন্তু,
0: খুব ভালো মানুষ।
1: আমারও ওরকম হলেই ভালো হতো, সত্যি মর্গানের খুব সুখ্যাতি।
0: সর্বেন্দা, আমাদের কফি এসেছে।
1: তুমি খাচ্ছ না?
0: দেখছি।
1: কফি খাওয়া?
0: না, ব্যতিক্রম।
1: যেমন?
0: আমায় না বলে যে খেত না
1: সে খাচ্ছে। মর্গান পর্যন্ত যখন যাওয়া সম্ভব নয় তখন তার উল্টোটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করছি। দেখি এ পেয়ালার কি অবস্থা। জুড়িয়ে গেছে।
0: দেখি দেখি দেখি কেমন জুড়িয়েছে।
1: আমি মুখ দিয়ে ফেলেছি।
0: আমি আমি বুঝি কারো মুখের এটো খাই নে।
1: খুব হাস্য দেখছি। এটো কফি তাহলে খেলে?
0: খাচ্ছি।
1: হ্যালো, গোস স্পিকিং। গুড মর্নিং স্যার, জাস্ট নাও, থ্যাংক ইউ স্যার।
0: কি খবর সর্বিন্দা?
1: মর্গান অফিস ছুটি দিয়ে দিলেন।
0: কেন?
1: মরার সংবাদ কানে গেছে যে।
0: আজ আমার কিন্তু কেমন ঠেকছে সর্বিন্দা।
1: কেন?
0: বড্ড হাসি পাচ্ছে।
1: বেশ হেসে নাও, তবে হাসি যেন গিন্নি রোগ না হবে।
0: এখানে নয়,
1: তবে
0: বাইরে, দূরে, অনেক দূরে।
1: ওকে চলো যাই।
0: সমস্যা ফেরার ইচ্ছে নেই কিন্তু।
1: একেবারে না হলেই হলো।
0: বলেছি নাকি পরে কিন্তু শুনবো না তেল শর্ট।
1: বিশ গ্যালন আছে।
0: বিশ? ও ফাইন।
2: আর আসিব ফিরে থানসুরিটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদীমাঠ খেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ টাকা।

এতক্ষণ জীবনানন্দ দাশের ছোট গল্পের ছায়া অবলম্বনে বিলাস নাটকের অভিনয় শুনলেন। এতে অভিনয় করেছেন সুস্মিতা, শর্মিলি আহমেদ, ঘোষ সাহেব, অমল বোস, অপরেশ বাবু, আরিফুল হক, জিতেন সরকার, মমতাজউদ্দিন। শান্তিশেখরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি। শব্দগ্রহণে হোসেন আহমেদ, সম্পাদনা মোহাম্মদ রইসউদ্দিন। বেতার নাট্যরূপ প্রযোজনা ও শান্তিশেখরের চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ফজলুল হক।

বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz এ। প্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি আয়োজন আমন্ত্রণ আধুনিকের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম গানের শিল্পী লাকি আখন্দ, গানের কথা লিখেছেন এস এম হেদায়ত, সুর করেছেন শিল্পী নিজেই। এরপর রয়েছেন নার্গিস পারভীন, গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন এ এইচ এম রফিক।

শুনলেন এম এ হাশেমের কণ্ঠ। এবারের শিল্পী তানজিন তাবাসসুম, গানের কথা লিখেছেন জয়নুল আবেদিন, সুর করেছেন গোলাম সরোয়ার। এরপরে রয়েছেন রবি চৌধুরী, গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন মানাম আহমেদ।

আধুনিক গান অনুষ্ঠান বর্ণালী আজকের মতো এখানে শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, শ্রেষ্ঠতা আমন্ত্রণ মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে দেশের গান শোনাব জিনাত রেহানার কণ্ঠে। গানের কথা লিখেছেন লায়লা নাজনীন হারুন, সুর করেছেন শওকত হোসেন। এরপর রয়েছে রাধারমণ দত্তের গান, কণ্ঠ দিয়েছেন তমাল রায়।

চললেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চার ছবির গান তপু ও আনিলার কণ্ঠে। এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা শুনছেন নিশুতি আয়োজন, আমন্ত্রণ দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের থালায়। প্রথমেই দেশের গান শুনবেন আপেল মাহমুদের কণ্ঠে, গানের কথা লিখেছেন ইমরান নূর, সুর করেছেন শিল্পী নিজেই। ইংরেজি গান রয়েছে তারপরেই ক্রিস ব্রাউনের পরিবেশনায়, ব্যান্ড সঙ্গীত রয়েছে বাপ্পা মজুমদারের পরিবেশনায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের আয়োজন। এবারে আমরা শুনব হাসন রাজার গান, শিল্পী আকরামুল ইসলাম। তারপরে থাকছে একটি আরবি গান, শিল্পী আখা রাখলি। সেই সাথে শুনবেন উকিল মুন্সির গান, শিল্পী বারি সিদ্দিকী।

শুনলেন ইন্দ্রা লামিচার কণ্ঠে একটি নেপালি গান। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে শুনবেন একটি লালন গীতি শিল্পী শফি মণ্ডল, তারপরে থাকছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অজিত রায়, এরপরে শুনবেন একটি ফ্রান্সের গান শিল্পী ফ্লোরিনা।

শুনলেন ফ্লোরিনের কণ্ঠে ফ্রান্সের গান, আর এই গানের সাথেই শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গানের এই আয়োজন আকাশ ভরা সুরের ধারা বাংলাদেশ বেতাল ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নজরুল সঙ্গীত সালাউদ্দিন আহমেদের কণ্ঠে।

শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছে পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কারী মোহাম্মদ আব্দুল হাসানের। পথ ও পাথে অনুষ্ঠানে প্রতিবেশীর হক সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি স্যার প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসের সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনতে পাবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনতে পাবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধি বিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। এ সপ্তাহের নাটক নয়ন চলে গেল শুনবেন বেলা 3টা 5 মিনিটে। রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা আব্দুর রউফ। আলো পথে যাত্রা মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। গারদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল বিকেল 5টা 10 মিনিটে। কৃষি বিষয়ে কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধ্যা 7টা 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য শুনবেন রাত 10টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনতে পাবেন রাত 10টা 30 মিনিটে। সবশেষে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতীয় অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা।
1: আজ শুক্রবার, 20 ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 21 রবিউল আউয়াল 1448 হিজরি, 4ঠা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
0: বাংলাদেশ বেতার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা।